আজ রবিবার, 5ই আশ্বিন 1948 শকাব্দ, 27শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 9ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:28:58, সূর্যাস্ত 5:26:13। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:06।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ।
1: পূর্বের অথবা সাম্প্রতিকের পুণ্যের দ্বারা যে কোনো ব্যক্তির ব্রহ্মতত্ত্বকে জানিতে ইচ্ছা হয়, তাহার কর্তব্য এই যে বেদান্ত বাক্যের শ্রবণ ও তাহার অর্থের মনন প্রত্যহ করেন এবং তদনুসারে জগতের সৃষ্টি স্থিতি ভঙ্গকে দেখিয়া তাহার কারণ যে পরম ব্রহ্ম তাহাতে দৃঢ়তর বিশ্বাস করেন যে এক নিত্য সর্বজ্ঞ সর্বশক্তিমান কারণ বিনা জগতের এরূপ নানা প্রকার আশ্চর্য রচনার সম্ভব হইতে পারে না। এরূপে জগতের কারণ ও ব্রহ্মাণ্ডের ও তাবৎ শরীরের চেষ্টার কারণ যে পরমেশ্বর, তাহার চিন্তন পুনঃপুন করিলে সেই ব্যক্তির অবশ্য নিশ্চয় হইবেক যে এই নাম রূপময় জগৎ কেবল সত্যস্বরূপ পরমেশ্বরকে আশ্রয় করিয়া সত্যের ন্যায় প্রকাশ পাইতেছে, তাহার সত্তা অর্থাৎ দেহ আছেন এইমাত্র জানা যায়, কিন্তু তাহার স্বরূপ কোনো মতে জানা যায় না। যেমন এই শরীরে জীব সর্বাঙ্গ ব্যাপিয়া আছেন ইহাতে সকলের বিশ্বাস আছে, কিন্তু জীবের স্বরূপ কি প্রকার হয় ইহা কেহ জানে না। এই প্রকারে মন বুদ্ধি অহংকার ও চিত্তের অধিষ্ঠাতা এবং সর্বব্যাপী অথচ ইন্দ্রিয়ের অগোচর পরব্রহ্ম হয়েন ইহাই নিত্য ধারণা করিবেন। পরে মরণান্তে এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তির জীব অন্যত্র গমন না হইয়া উপাধি হইতে সর্বপ্রকারে মুক্ত হইয়া তৎক্ষণাৎ ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয়। ওই জ্ঞানীর জীব ইন্দ্রিয় সহিত শরীর হইতে নিঃসৃত হয় না, ইহলোকেই মৃত্যু পরে ব্রহ্মেতে লীন হয়েন। পরমেশ্বর জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তারূপেই কেবল বোধগম্য হয়েন ইহাই বেদান্তে সর্বত্র কহেন। যাহা হইতে বিশ্বের সৃষ্টি স্থিতি ভঙ্গ হইতেছে তাহাকে জানিতে ইচ্ছা কর, দেহ ব্রহ্ম হয়েন। এবং পরমেশ্বরের স্বরূপ কোনো মতে জানা যায় না ইহা সকল উপনিষদে দৃঢ় করিয়া কহিয়াছেন। যে ব্রহ্মের স্বরূপ কথনে বাক্য মনের সহিত অসমর্থ হইয়া নিবর্ত হয়, যাহার স্বরূপকে মন আর বুদ্ধির দ্বারা লোকে সংকল্প এবং নিশ্চয় করিতে পারে না, আর যিনি মন আর বুদ্ধিকে জানিতেছেন ইহা ব্রহ্মজ্ঞানীরা কহেন, তাহাকেই কেবল ব্রহ্ম করিয়া তুমি জানো। অন্য যে পরিমিত যাহাকে লোক সকল উপাসনা করে সে ব্রহ্ম নহে। আর যে ব্যক্তির ব্রহ্ম জিজ্ঞাসা হইয়া থাকে এবং কোনো এক অবলম্বন বিনা কেবল বেদান্তের শ্রবণ মননের দ্বারা ইন্দ্রিয়ের অগোচর পরমাত্মার অনুশীলনেতে আপনাকে অসমর্থ দেখেন, সেই ব্যক্তির কর্তব্য এই যে প্রণবের অধিষ্ঠাতা কিংবা হৃদয়ের অধিষ্ঠাতা ইত্যাদি অবলম্বনের দ্বারা সর্বগত পরব্রহ্মের উপাসনাতে অনুরক্ত হয়। তাহাতে সকল অবলম্বনের মধ্যে প্রণবের অবলম্বনের দ্বারা যে পরমাত্মার উপাসনা তাহা শ্রেষ্ঠ হয়। অতএব ব্রহ্মজিজ্ঞাসু ব্যক্তিদের প্রতি প্রথমাবস্থায় ওঙ্কারের অবলম্বনের দ্বারা ব্রহ্মোপাসনার বিধি সর্বত্র উপনিষদে আছে। প্রণবকে ধনু করিয়া আর জীবাত্মাকে স্বর করিয়া আর পরব্রহ্মকে লক্ষ্য করিয়া কহিয়াছেন, অতএব প্রমাদশূন্য চিত্তের দ্বারা ওই লক্ষ্যস্বরূপ পরব্রহ্মেতে স্বরস্বরূপ জীবাত্মাকে বিদ্ধ করিয়া স্বরের ন্যায় লক্ষ্যের সহিত মিলিত হইবেক, অর্থাৎ প্রণবের অনুষ্ঠানের দ্বারা ক্রমে জীবকে ব্রহ্ম প্রাপ্ত করিবে।
0: শেষ হল শুভাষিত। আজ শুনলেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি শিল্পী সৌম্য বসুক।

0: প্রথমে সৌম বসু, পরে মনমোহন রায়ের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
0: এখন জানিয়ে দিই, আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:40 আপনার স্বাস্থ্য, শিশুর জন্মগত বধিরতা বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপর্ণা পাল, আটা বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানটির 11তম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী রুচিরা পাণ্ডা, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়, 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের 138তম পর্ব। এরপর শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি ভাষায় রূপান্তর। এরপরে গল্প দাদুরা সুরপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 সেবা সংকল্প অভিযান, দুপুর 2টায় অনুরোধের আসর, 2:30 নাটক মরুতৃষা রচনা মৃণাল গুহ ঠাকুরতা, প্রযোজনা শোভন পাঠক। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 5:30 যুববাণীর অনুষ্ঠান, যুববাণী কমন রুম উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও দেবজিৎ অধিকারী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা বিদ্যাসুন্দর রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনা মা লক্ষ্মী যাত্রা সমাজ, 7:30 সমীক্ষা রাত 8টায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বের বাংলা ও সাঁওতালি রূপান্তর, 9:05 শিক্ষাঙ্গন থেকে, 9:30 নজরুলগীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 9:45 ভক্তিগীতি শিল্পী মহুয়া নন্দী, 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11টায় লোকগীতি শিল্পী রুমা মুখোপাধ্যায়, 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস, 6:45 ভক্তিগীতি শিল্পী মহুয়া নন্দী, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা, 9টায় নজরুলগীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 9:20 কীর্তন শিল্পী দীপা কর, 9:40 আস্থারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বের পর শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর। এরপরে সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী রুচিরা পাণ্ডা। সঞ্চিতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযোগ্যের আলোচনা শুনবেন। 7:45 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 মন কি বাতের বাংলা রূপান্তর, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সংঘর্ষে লিপ্ত দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমন

0: অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে বিভিন্ন দেশের সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। কঙ্গো বিমান দুর্ঘটনায় সে দেশের কয়েকজন বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অংশে সংঘর্ষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শ্রী জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে যুক্ত দেশগুলির সীমানার বাইরেও অনুভূত হয়। সংঘর্ষ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে নিরাপত্তাজনিত অস্থিরতা সৃষ্টির পাশাপাশি উন্নয়নও ব্যাহত হচ্ছে। নাগরিক সুরক্ষা এবং জ্বালানির বাধাহীন সরবরাহের উদ্দেশ্যে প্রত্যেককেই আরও সংযত হতে হবে বলে ভারত জানিয়েছে। এ প্রসঙ্গে শ্রী জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক উদ্বেগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের কথা উল্লেখ করেন। সাধারণ সভায় ভাষণে ডক্টর জয়শঙ্কর দক্ষিণ বিশ্বের খাদ্য, জ্বালানি, সার এবং আর্থিক সমস্যাকে 4F ক্রাইসিস বলে বর্ণনা করেন। ভারতের উন্নয়ন এবং জনপরিষেবা সমগ্র বিশ্বের প্রায় 16% বেশি মানুষের জীবনযাত্রায় উন্নয়ন ঘটিয়েছে। 78টি দেশের 600টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে ভারতের অংশীদারিত্বের কথা এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রতিটি দেশের জাতীয় অগ্রাধিকার অনুযায়ী এআইআর নিজস্ব মডেল প্রয়োগের ভাবনা চিন্তা করতে হবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনিগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্য পদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্য পদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল দ্য হেইন জি ফোর সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে। এগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা। এদের প্রত্যেকের ভিটো পাওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়া প্রতি 2 বছর সময়কালের জন্য 10টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। একটি প্রতিবেদন,
1: দেশের পরিকাঠামো উন্নয়নে সমন্বয় সাধন এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতে 2021 সালে চালু হয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই প্রকল্পের মূল লক্ষ্য বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা। জিআইএস ভিত্তিক এই ন্যাশনাল মাস্টার প্ল্যানে 16টি মন্ত্রক ও দপ্তরের পরিকাঠামো সংক্রান্ত তথ্য একত্রিত করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে দেশের পরিকাঠামো উন্নয়নকে আরও গতিশীল এবং দেশের আর্থিক উন্নয়ন সম্ভব বলে সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য মনে করেন।
2: এর ফলে সরকারের পরিকাঠামো নির্মাণের খরচ ও সময় দুই বাঁচবে। গোটা দেশের সমস্ত স্থানের মধ্যে মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থার দ্বারা যাতায়াত ও ব্যবসায়ের প্রবল সুবিধা হবে এবং তার ফলেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অধিক এবং উন্নত ভারত গঠনের লক্ষ্য হবে পূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ।

0: মনে করলে অনলাইনে শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিয়োগ সংশোধন প্রক্রিয়া নির্দেশ সর্বসম্মতিক্রমেই জারি করা হয় বলে ফের জানিয়েছে কমিশন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এসআইআর সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে, তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন, গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্র বিশেষে সম্ভব নয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা তিন দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। এদিকে তিন দিনের এই ব্যাংক ধর্মঘটের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিনামূল্যে প্রাপ্ত মাসিক সীমার অতিরিক্ত এটিএম লেনদেনের চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ একদিনের কেরালা সফর করবেন। সকালে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি এবং সেখান থেকে অমৃতনন্দময়ী মঠে যাবেন। মঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে তিনি বলরামপুরম পরিদর্শন করবেন। এরপর উপরাষ্ট্রপতি এসইউটি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন। কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কোয়াং প্রদেশের কেনজের বসতি এলাকার উপর বিমানটি ভেঙে পড়ে। কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স অ্যান্টোইন সিসকেরি সিলিম্বো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও নারী সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। নাগয়া কিঞ্জো ফুটো অ্যারিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2018 সালে লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডিক্যাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বী শঙ্কর। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং নারীদের 3000 মিটার স্টিপল জেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। পুরুষদের হাই জাম্প ফাইনালে নামবেন সর্বেশ কুসারে। অন্যদিকে নারীদের ম্যারাথন রেস ওয়াকে খেলবেন প্রিয়াঙ্কা গোস্বামী ও মঞ্জু রানী। মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পের কোয়ালিফায়ারে পর্বে খেলবেন। এদিকে মনু ভাকর নারীদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ট্র্যাপ শুটিংয়ের কোয়ালিফায়ার ম্যাচও আজ শুরু হবে। হকিতে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে যাওয়া ভারতীয় নারী দল আজ সিঙ্গাপুর বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী কপিচার জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্ট জুটি আরেকটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন। বক্সিংয়ে পদক নিশ্চিত করা থেকে মাত্র একটি জয় দূরে রয়েছেন চারজন ভারতীয় বক্সার। পাশাপাশি ভারোত্তোলনে হরজিন্দর কৌর, অশ্বারোহী বিদ্যা ড্রেসেজ এবং নারীদের সেবার টিম ফেন্সিং ইভেন্ট থেকে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সংঘর্ষে লিপ্ত দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে বিভিন্ন দেশের সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: নির্বাচন। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেশনা পাঁজা।
1: এখন আমাদের দেশ বা বিদেশ সব জায়গাতে একটা মূল সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর তার প্রভাবে পরিবর্তিত জলবায়ু। তো এই পরিবর্তিত জলবায়ু আমরা কিন্তু নিত্য নৈমিক দিকটা সম্মুখীন হচ্ছে পরিবর্তিত জলবায়ুর যে সমস্যাগুলো, যেমন ধরুন ঠিক গরমের সময়টায় প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, আবার ঠিক গরমের সময়টায় 45 যেটা আমরা মে মাস বলি 40-45 ডিগ্রি তাপমাত্রা, যেটা সাধারণত হয়ে থাকে না। আবার শীতকালে 2025-এরই শীতকালে হঠাৎ দেখা গেল 15 দিন ধরে প্রচন্ড ঠান্ডা। তো এই যে পরিবর্তিত জলবায়ু, এই পরিবর্তিত জলবায়ুর সাথে সাথে কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমাদের চাষি ভাইদেরকে, এটা মাথায় রাখতে হবে যে কোন ধরনের জাত, কোন কোন ফসলে কোন ধরনের জাত তারা চাষ করবেন। যে কোনো জলবায়ুর ক্ষেত্রেই কিন্তু যে কোনো এক রকমের ফসলের জাত চাষ করলে কিন্তু হবে না। যেমন ধরুন গরমকালে যে ডাল শস্য চাষ করা হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে এই মার্চ মাস থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে কি হয় ফসল এবারে প্রচুর নষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে যদি করা যায় যে আমরা জানুয়ারিতেই যদি আমাদের চাষি ভাইরা সেই জাতের বীজ যদি বপন করেন, আর সেই জাতটা যদি 60 দিনের হয়, বেশিরভাগ ক্ষেত্রে 80-90 দিনের তারা ডাল শস্য চাষের জায়গায় যদি 60 দিনের একটা ডাল শস্য যদি তারা হচ্ছে চাষ করে থাকেন, তাহলে দেখা যাবে 3 মাসের মধ্যেই কিন্তু ফসল, প্রথম যে ফসলটা উঠছে সেটা কিন্তু 3 মাসেই উঠে যাচ্ছে। তো তারপর বৃষ্টি হোক বা কিছু হোক তখন আর কোনো সমস্যা থাকে না। আবার ধরুন এটা যদি খারিফে ধানের ক্ষেত্রে যদি বলি, যেমন উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল, যেমন ধরুন কিছু অঞ্চল লবণাক্ত রয়েছে, কিছু অঞ্চল রয়েছে যেখানে প্রচণ্ড রকমভাবে বন্যার জল ঢুকে আর সেই জল বেরোয় না, জলটা দাঁড়িয়েই থাকে। এইরকম জায়গায় যদি আমরা ভাবি যে ওই শতাব্দী বা এইরকম ধরনের 110-15 দিন বা 120-125 দিনের জাত আমরা হচ্ছে চাষ করব, তখন কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এমন কোনো ধানের জাত আমাদেরকে চাষ করতে হবে যেটা কিন্তু এই জলটা যে জমে রয়েছে সেইটার মধ্যেও সেই জাতটা যাতে ভালো ফসল দেয়, এই রকম জাত। সেখানে কিন্তু আমি যদি ভাবি যে MTU 70-29, যেটাকে আমরা স্বর্ণ বলি, সেরকম ধান যদি আমরা চাষ করে ফেলি তখন কিন্তু সেটা হবে না। তখন আমাদেরকে দেখতে হবে যে এই রকম জল যেসব জাত সহ্য করতে পারে সেই জাতই কিন্তু আমরা চাষ করব। এটা তো গেল দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে হচ্ছে জল জমে যায়, বা হচ্ছে মেদিনীপুরের দক্ষিণ প্রান্তে যেখানে জল জমে সেই সব জায়গাতে এইরকম হঠাৎ করে কোনো মানে সাধারণ যে জাতগুলো আমরা চাষ করে থাকি ধানের ক্ষেত্রে, সেগুলো আমরা করলে কিন্তু ফসল ভালো পাবো না। আবার লবণাক্ত জায়গায়, যেমন দক্ষিণ চব্বিশ পরগনার কিছু লবণাক্ত জায়গা রয়েছে, সেখানে যদি আমরা আবার ভাবি যে গোত্রবিধানের মতো একটা ধান চাষ করে ফেলবো, তখন কিন্তু হবে না। এমন ধানের জাত আমাকে নিতে হবে যেটা কিন্তু ওই লবণাক্ততাটাকে সহ্য করতে পারে। আবার যদি আমরা বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে যাই, সেখানে দেখা গেল হঠাৎ করে প্রচণ্ড গরম, জলের পরিমাণ অনেক কম, সেখানে যদি আমি ভাবি যে সাধারণভাবে আমাদের যেসব জাতের আমরা চাষ করি সেই জাত যদি আমরা সেখানে লাগাই, আমি ধানের ক্ষেত্রেই বলছি, তখন কিন্তু সেখানে ভালো ফসল কিন্তু তারা পাবে না। তো এই দিকগুলো হচ্ছে বজায় রাখতে হবে, ভাবতে হবে যে কোনখানের জন্য কোন জাত আমরা চাষ করব। সব জায়গার ভৌগোলিক বিস্তার কিন্তু এক রকম নয়, কোথাও হচ্ছে সেখানে জলের পরিমাণ কম থাকে, কোথাও জলের পরিমাণ অনেক বেশি, কোথাও লবণাক্ততা অনেক বেশি। এই দিকগুলো বজায় রেখে কিন্তু জাত নির্ধারণ করতে হবে। আবার যদি আমরা হচ্ছে উত্তরবঙ্গের দিকে চলে যাই, উত্তরবঙ্গের দিকে গিয়ে আমি যদি ভাবি উত্তরবঙ্গের একটি খুব ভালো সুগন্ধি ধান হচ্ছে তুলাই পাঁজি, আমি যদি ভাবি তুলাই পাঁজিকে নিয়ে এসে আমি দক্ষিণবঙ্গে চাষ করব, তখন কিন্তু হবে না। বা পরিবর্তিত জলবায়ুতে যেটা বলা হয়, ধরুন বন্যা হয়ে গিয়েছে, বন্যা পরিস্থিতিতে আমি যদি ভাবি গোবিন্দভোগ চাষ করব, তখন কিন্তু সেটা হবে না। গোবিন্দভোগ যেমন বর্ধমানে কয়েকটি জায়গায় খুব ভালো হয়, তো সেই ধান যদি আমি এখন এসে ভাবি যে আমি এই দক্ষিণবঙ্গে যেখানে জল জমে যায় সেখানে চাষ করব, তাহলে কিন্তু হবে না। সবসময় আমাকে দেখতে হবে এখনই জলবায়ুর পরিবর্তনে যেসব জাত সেই জলবায়ুটাকে ভালো করে ধারণ করতে পারবে সেই রকম জাতি কিন্তু চাষ করতে হবে। এর সাথে আমরা যদি ধানের পরবর্তী রবি মৌসুমের ধানের পরবর্তী সময়ে যে জমিটা ফাঁকা পড়ে থাকে সেই জমিতে যদি

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্ভর

0: আমরা ডাল শস্য করি তাহলেও কিন্তু মাটির উর্বরতাও বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রেও আবার মাথায় রাখতে হবে যে এমন আমরা জাত চাষ করব যেটা কিন্তু 90 দিন বা 80 দিনের থেকে কম হবে, 60 থেকে 65 দিনের, যাতে করে বৃষ্টি এলেও যাতে নষ্ট না হয়, তার আগে কিন্তু আমি ফসলটা তুলে নিতে পারি।
1: শুনলেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন। এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেষ্ণা পাঁজা।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কৃষক বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। এখন শুনবেন একটি কথিকা বিশ্ব বধিরতা দিবস উপলক্ষে। কথিকাটির শিরোনাম শিশুর জন্মগত বধিরতা। কথিকাটি বলছেন ENT বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সেন।
2: একটি শিশু জন্ম থেকে যদি চোখে দেখতে না পায়, তাহলে মা বাবা যত সহজে সেটিকে নিরূপণ করতে পারেন বা উদ্বিগ্ন হতে পারেন, একটি শিশু জন্মের পর থেকে কানে শুনতে পাচ্ছে কিনা সেটা বোঝা এত সহজ নয়। ফলে মা বাবা কিন্তু বুঝতেই পারেন না যে তার শিশুটি আদৌ কানে শুনতে পাচ্ছে কিনা। এর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সমস্যা নিরূপণের অযথা দেরি হতে থাকে। প্রায় বছর তিন চার এই ডাক্তার ওই ডাক্তার করে কেটে যায়, শিশু কথা বলতে পারে না। এই করতে করতে সবচেয়ে বড় যে ক্ষতিটি সাধিত হয়, শিশুর প্রথম দুটো বছর কেটে যায়। আর

0: জানি যে বিজ্ঞান বলে শিশু যদি প্রথম দুটো বছর শব্দ শুনতে না পায় তাহলে মস্তিষ্কের বিশেষ অংশটা ঠিকমতো বিকশিত হতে পারে না। বিশেষ করে কানে শুনে মস্তিষ্ক যখন সেই জিনিসটাকে গ্রহণ করে এবং তারপরে সেটিকে বাকশক্তিতে রূপান্তরিত করে এবং তারপরে শিশুটি কথা বলতে পারে, এই যে পথটা আর কোনোদিনই পরিপূর্ণ বিকাশ লাভ করতে পারে না। সুতরাং আমাদের সর্বতোভাবে প্রচেষ্টা করতে হবে যে কোনোভাবেই দুবছর বয়সের গণ্ডিটা যেন অবহেলায় পেরিয়ে না যায়। কিন্তু শিশু যে জন্ম বধির সেটা ধরা পড়বে কী করে? এ ব্যাপারে মা বাবা বা আত্মীয় স্বজনকেই কিন্তু প্রাথমিক দায়িত্ব পালন করতে হবে, কারণ তারাই শিশুকে সর্বক্ষণ নজর করছেন, তারা তাদের স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে শিশুকে ঘিরে রেখে দিয়েছেন। সুতরাং শিশুর আচরণের কোনো রকম অস্বাভাবিকতা প্রথমে সবার আগে যাদের নজরে পড়বে তারা কিন্তু মা বাবা এবং আত্মীয় স্বজন। তারপরে আসছে চিকিৎসকের ভূমিকা। যত শীঘ্র সম্ভব শিশুর যে শ্রবণ ক্ষমতা সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে। মা বাবাদের বলি, বাচ্চা জন্মের পর মাস দুয়েকের মধ্যে নজর করুন যে আচমকা জোরালো আওয়াজে আপনার শিশু চমকে ওঠে কিনা, অর্থাৎ একটু হাততালি দিয়ে দেখুন সে শিশু চমকে উঠছে কিনা। দুমাস পার হয়ে গেলে দেখুন যে সে শব্দের উৎসের দিকে ঘুরে তাকাচ্ছে কিনা, যেটাকে আমরা বলি যে সোর্স অফ সাউন্ড ডিটেকশন, অর্থাৎ শিশু যখন অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে কিন্তু সে যেন জেগে থাকে, এই অবস্থায় তার কানের উল্টো দিকে একটু জোরালো শব্দ করুন বা একটি ঝুমঝুমি বাজান, দেখুন শিশু মাথা ঘুরিয়ে সেই শব্দের উৎসের দিকে তাকায় কিনা। যদি সে না তাকায় তাহলে কিন্তু সন্দেহের যথেষ্ট কারণ আছে, উদ্বেগেরও যথেষ্ট কারণ আছে। হয়তো কোনো একটি ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারলেন না যে আদৌ শিশু তাকালো অথবা তাকালো না, কিন্তু ঘটনাটা যদি বারবার ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের উদ্বিগ্ন হতেই হবে। আপনি অনতিবিলম্বে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান এবং সমস্যাটার কথা বলুন। পরবর্তীকালে আমরা কতগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করতে পারি যে শিশুটির শ্রবণ ক্ষমতা কী স্তরে রয়েছে, আদর্শে শিশুটি শুনতে পায় নাকি অন্য কোনো জন্মগত জটিলতায় সে আক্রান্ত। এখানে কতগুলো পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেগুলোর নাম আমি হয়তো করছি, এগুলো শুধুমাত্র বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার মেটাতেই অটো অ্যাকাউস্টিক এমিশন বা ব্রেন স্টেম ইভোক রেসপন্স অডিওমেট্রি, এই পরীক্ষার দ্বারা এগুলো নির্ধারণ করা যেতে পারে। কলকাতা শহরে এবং পশ্চিমবঙ্গের প্রায় সবকটি সরকারি মেডিকেল কলেজে ধীরে ধীরে এই ব্যবস্থা প্রসারিত হচ্ছে। সবচেয়ে বড় ব্যবস্থাটি রয়েছে কলকাতা শহরে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ, যেটি কেন্দ্রীয় সরকারের সংস্থা। সেখানে আমরা শিশু বধিরতা নিরূপণের সমস্ত ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আপনার শিশুকে স্থানীয় চিকিৎসক যদি সেখানে রেফার করেন, অতি অবশ্যই দ্রুত তাকে নিয়ে আসুন এবং তার বধিরতার প্রকৃতি, চরিত্র এবং মাত্রা নিরূপণ করান। এটুকু তো হলো রোগ নির্ণয়ের ব্যাপার। তারপরে আসছে চিকিৎসা। শিশুকে কোন চিকিৎসা আমরা দেব এটা নির্ভর করে যে শিশুর বধিরতার মাত্রা কতটা এবং তার ব্যাপকতা এবং তার চরিত্র কী। এখানে আমি বলি দু ধরনের বধিরতা হয়। একটা বধিরতা হচ্ছে আমরা বলি কানের বাইরের দিকে বধিরতা, অর্থাৎ শব্দ পরিবহনজনিত বধিরতা। শব্দ পরিবহনজনিত বধিরতার চিকিৎসা কিন্তু অনেক সোজা, কারণ সেখানে হয়তো কোনো একটা ছোট অপারেশন করে কানের শব্দ পরিবহনের বিষয়টাকে সুনিশ্চিত করে দেওয়া যায়। আর দ্বিতীয় ধরনের বধিরতা হলো স্নায়বিক বধিরতা, অর্থাৎ যেখানে কানের শব্দটি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে বাহিত হয়ে যাচ্ছে, সেখানে যদি কোনো রকম গণ্ডগোল দেখা যায় তাহলে শিশুর মস্তিষ্ক শব্দের যে অনুপ্রেরণা সেটি গ্রহণ করতে পারে না। এই ধরনের অসুখের চিকিৎসা খুব কঠিন, কারণ সেখানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট বলে একটি জটিল অপারেশনের প্রয়োজন হয়, অর্থাৎ সেখানে কানের যে শ্রবণ যন্ত্র সেই শ্রবণ যন্ত্রটিকেই প্রতিস্থাপিত করতে হয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক যন্ত্রের দ্বারা, যেটার নাম কক্লিয়ার ইমপ্ল্যান্ট। তবে সব শিশুর ক্ষেত্রেই যে কক্লিয়ার ইমপ্ল্যান্টের প্রয়োজন হবে এমন নয়। অনেক সময় দেখা যায় শিশুর বধিরতা রয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ বধিরতা নয়, আংশিক বধিরতা। সেক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উন্নত ধরনের হিয়ারিং এড ব্যবহার করেও কিন্তু শিশুকে শব্দ শোনানো যেতে পারে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শিশুর জন্মগত বধিরতা কথিকাটি বললেন ENT বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সেন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

0: সুপ্রভাত বন্ধুরা। আকাশে কখনো মেঘের ঘনঘটা, কখনো অবিরাম বৃষ্টি, কখনো বা দুর্যোগের কালো ছায়া, তবুই মেঘ বৃষ্টির আড়ালেও কোথাও যেন লুকিয়ে থাকে এক টুকরো রোদ, এক মুঠো আশার আলো। প্রতিকূলতার মাঝেও সেই আশাকে আঁকড়ে ধরেই তো আমাদের বেঁচে থাকা, এগিয়ে চলা। এমনই এক সকালে আপনাদের ভালোবাসা আর অনুভূতির সঙ্গী হয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: প্রথমেই আজকের দিনের কথা। আজ 27 সেপ্টেম্বর। আজ বিশ্ব পর্যটন দিবস।

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের মনের এই কৌতূহলী সত্তা শুধু রবীন্দ্রনাথকেই তাড়িত করেনি, প্রাচীনকাল থেকেই মানুষের মনকে দীক্ষিত করেছে চড়ুইভেতি মন্ত্রে। তাই বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আনাগোনা ঘটছে পর্যটকদের, নতুন মানুষকে চিরকাল হাতছানি দিয়েছে, অজানার আকাশে সে উড়ন্ত পাখির মতো মেলে দিয়েছে ডানা, ঘর ছেড়ে পাড়ি দিয়েছে দেশ দেশান্তরে। মানুষের যাযাবর বৃত্তি পরিশীলিত হয়ে আজ রূপ নিয়েছে পর্যটনের। পুরাকীর্তি, মন্দির, মসজিদ, গির্জা অথবা তীর্থক্ষেত্রের টানে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। আবার এই পর্যটন মানুষের মধ্যে শান্তির বাতাবরণও গড়ে তোলে, আদান প্রদান ঘটে বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের। পর্যটনের এই অভূতপূর্ব চরিত্রকে সবার সামনে মেলে ধরতে 1967 সালকে রাষ্ট্রসংঘ ঘোষণা করেছিল আন্তর্জাতিক পর্যটন বর্ষ হিসেবে। সেই থেকেই পর্যটন উন্নীত হয়েছে শিল্পে। বিশ্বজুড়ে এই শিল্পের স্থায়ী রূপরেখা তৈরি করতে গঠিত হয়েছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক সংস্থাটির সনদ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় 1970 সালের 27 সেপ্টেম্বর। সেজন্যই 27 সেপ্টেম্বর তারিখটিকে চিরস্মরণীয় করে রাখতে এই দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে ঘোষিত হয়েছে। বিশ্ব পর্যটন দিবস পালনের মূল লক্ষ্য আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের ক্রমবিকাশের মধ্যে দিয়ে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মূল্যবোধ গড়ে তোলা। পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনাময় দেশ আমাদের এই ভারতেও আজকের দিনটির গুরুত্ব কম নয়। আমাদের দেশেও আজকের দিনটি তাই বর্ণময় হয়ে উঠবে নানা অনুষ্ঠানে।

রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস আজ। সতীদাহ প্রথা মূলত যাঁর চেষ্টায় ভারতে আইন করে নিষিদ্ধ হয় তিনি রাজা রামমোহন রায়, ভারতের নবজাগরণের পুরোধা পুরুষ। 1814 খ্রিস্টাব্দে রামমোহন কোম্পানির চাকরি ছেড়ে কলকাতায় পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন এবং নিজের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী ধর্ম, সমাজ, রাষ্ট্র, বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে মন দেন। একেশ্বরবাদ জনপ্রিয় করার জন্য তিনি বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেন। এরই সঙ্গে একেশ্বর উপাসনার জন্য 1815 তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, যেটি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে নতুন রূপে পরিচিত হয়। নারী শিক্ষা ও বিষয় সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের দাবি প্রতিষ্ঠিত করার ব্যাপারেও তিনি সক্রিয় ছিলেন। ইংরেজি শিক্ষার প্রসারে সম্পূর্ণ নিজের খরচে রামমোহন অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।

0: থাকে, বাংলা ভাষায় কবিতা ও গদ্য রচিত হলেও প্রকৃতপক্ষে তাঁকেই বাংলা গদ্যের জনক বলা হয়। প্রায় 30টি বাংলা গ্রন্থ তিনি রচনা করেছেন, আর আত্মজীবনীমূলক লেখা সমেত ইংরেজি রচনা 39টি। 1833 খ্রিস্টাব্দের আজকের দিনে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় প্রয়াত হন।
1: এখন দেশবন্দনা শুনবো।

0: দেশবন্দনা শুনছিলাম। আজ আমরা সেরা পত্রদাতার কথা শুনব। জুন মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা জগৎবন্ধু পাল, তার কথা শুনি। তার সঙ্গে কথা বলেছেন দেবশ্রী ঘোষ।
1: জুন পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল জ্বরের নাম বিশ্বকাপ, আর এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন জগৎবন্ধু পাল, গ্রাম ডাকঘর বিশপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন। আজ আমরা জগৎবন্ধুবাবুর সাক্ষাৎকার শুনব। আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: প্রথমে প্রতিক্রিয়াটা তো অবশ্যই জানতে চাইব, কেমন লাগছে? এটাই প্রথমবার সেরা হওয়া?
2: হ্যাঁ, এটা প্রথমবার। ধন্যবাদ জানাই। আমি সেরা হওয়ার জন্য কখনো লিখিনি, তো এই সেরা হওয়াটা আমার কাছে সম্মানজনক ব্যাপার এবং আমাকে ভবিষ্যতে আরো ভালো লেখার অনুপ্রেরণা দেবে।
1: আপনি লেখা শুরু করলেন কবে?
2: আমি লেখালেখি শুরু করেছি কলেজ জীবন থেকেই, লেখালেখি করছি, তারপরে গভীরে লেখালেখি করছি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর।
1: আপনার বিষয় কি ছিল স্নাতক এবং স্নাতকোত্তরে?
2: আমার বিষয় ছিল বাংলা সাহিত্য।
1: আচ্ছা, বর্তমানে কি করছেন আপনি?
2: এখন আমি একটি প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত আছি এবং তার পাশাপাশি আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।
1: বেশ। আর আপনার ছোটবেলাটা কেটেছে বিশপুর গ্রামেই, আজন্ম এখানেই?
2: হ্যাঁ, আমি 18 বছর বয়স অবধি গ্রামে, তারপর পড়াশোনার জন্যে আমি এখন কলকাতাতে থাকি।
1: বেশ। তো গ্রাম এবং শহরের থাকা, সেখানকার পরিবেশ, সেই তফাতটা কি চোখে পড়ে খুব?
2: হ্যাঁ, আমার চোখে প্রতিনিয়ত সেই পার্থক্যটা আমি অনুভব করতে পারি। গ্রামের একটা খোলামেলা পরিবেশ, কিন্তু শহরে বদ্ধ একটা জীবন যাপন মনে হয়েছে।
1: তো সেইটা থেকে কখনো কখনো ছুটি নিয়ে ইচ্ছে করে একটু গ্রামে ঘুরে আসতে?
2: হ্যাঁ, আমি যখন পড়াশুনো করতাম তখন আমি প্রায় সপ্তাহতেই বাড়ি চলে যেতাম, এখন কাজকর্মের জন্য
1: একটু কম,
2: আমি মাঝে মধ্যেই বাড়ি যাই।
1: বেশ। আচ্ছা, এই যে বাংলা সাহিত্য নিয়ে আপনি পড়াশোনা করেছেন, সেইটা বেছে নেওয়ার কারণ কি? আলাদা করে কোনো ভালো লাগা সাহিত্যের প্রতি সেটা কি ছিল ছোটবেলা থেকে?
2: ছোটবেলা থেকেই এই ভালো লাগা বলতে গেলে একটু পিছনের কথা বলতে হবে। এর অনুপ্রেরণা হচ্ছে আমার ঠাকুরদা।
1: আচ্ছা।
2: তার সঙ্গে রয়েছে আমার বাবা। আমার ঠাকুরদা প্রচুর গল্পের বই পড়তেন, আমি দেখেছি। আমার ঠাকুরদাও লেখালেখি করতেন, কিন্তু প্রত্যন্ত গ্রামে থাকায় হয়তো সেভাবে চিঠিগুলো ডাকবক্সে পৌঁছতো না, তো উনি চাইতেন আমি কখনো লেখালেখি করি। আর আমার বাবা চাইতেন আমি হয়তো সায়েন্স নিয়ে পড়াশুনো করি বা ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশুনো করি, কিন্তু আমার মনে হয়েছিল না আমি পড়াশুনো করলে বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো করব।
1: আচ্ছা।
2: উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি বাংলা সাহিত্য নিয়েই গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি।
1: বেশ। আর রেডিও শোনার চলটা বাড়িতে ছিল?
2: রেডিও শোনার চল আমার শৈশব থেকে, এবং তারও অনুপ্রেরণা আমার ঠাকুরদা। খুব ছোট বয়স থেকেই ওনার হাত ধরে আমি রেডিও শুনেছি, কিন্তু দুঃখের বিষয় চলতি বছরের মে মাসে উনি আমাদের ছেড়ে চলে গেছেন।
1: আচ্ছা।
2: তো ওনার ইচ্ছা ছিল যে আমি যেন লেখালেখিটা করি, সেই ধারাটা বজায় রাখি। তো আমি এবছর ফেব্রুয়ারি মাস থেকেই লেখালেখিটা শুরু করেছি প্রাত্যহিকীতে।
1: বেশ। আপনি বাংলা সাহিত্যের একজন ছাত্র, আপনার প্রিয় লেখক সাহিত্যিক কারা?
2: আমার প্রিয় লেখক সাহিত্যিক হচ্ছে বুদ্ধদেব গুহ, মণিশঙ্কর মুখোপাধ্যায়। এবং আমি রিসেন্ট মণিশঙ্কর মুখোপাধ্যায়ের উপন্যাস নিয়ে কিছু লেখালেখি করেছি এবং সেটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে।
1: আচ্ছা, বেশ। আপনার চিঠির বিষয় ছিল জ্বরের নাম বিশ্বকাপ, তো খেলাধুলোর প্রতি কি আগ্রহ আছে?
2: হ্যাঁ, আমার ছোট থেকে খেলাধুলোর প্রতি আগ্রহ। আমি ফুটবল খেলতেই ভালোবাসতাম এবং গোলকিপিং করতে ভালোবাসতাম।
1: তাই? আচ্ছা, সেই ফুটবল খেলার অভ্যেস এখনো আছে?
2: না, এখন তো কলকাতায় পড়াশোনা সূত্রে থাকার জন্য সেইভাবে আর হয়ে ওঠে না। আমি 2022-23 পর থেকেই বাদ দিয়েছি।
1: আর ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখেন?
2: ভবিষ্যতের জন্যে নিজের বড় হয়ে ওঠার জন্যে তো শিক্ষকতা স্বপ্ন দেখি, এবং তাছাড়া আমি যতটুকু পারবো সেভাবে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমি ইতিমধ্যে একটা এনজিওর সাথেও যুক্ত রয়েছি।
1: আচ্ছা।
2: আমার এক অধ্যাপিকা ম্যাম, উনি চালান, ওনার সাথে আমি যুক্ত রয়েছি, এবং আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমি এনএসএস করি।
1: আচ্ছা। তো এই যে স্বেচ্ছাসেবী সংগঠনের কথা বললেন, তারা কাদের নিয়ে কাজ করে বা কাদের জন্য কাজ করে?
2: ওনারা শহর এলাকার যে সমস্ত বস্তিবাসী মানুষ আছেন বা প্রত্যন্ত পুরুলিয়ার মতো গ্রামের একদম আদিবাসী জনজাতি যারা আছেন তাদের জন্য কাজ করেন, আমরাও ওনাদের সাথে সংগঠনের সাথে কাজ করি।
1: বেশ, আর আপনার বাড়িতে পরিবারে বা পরিচিতদের মধ্যে বন্ধু বান্ধব কর্মস্থলে আপনার সেরা হওয়ার খবর শুনে তাদের কি প্রতিক্রিয়া?
2: আমার বাড়িতে তো সবাই খুব আনন্দ উপভোগ করেছে, এবং যার কথা না বললে নয়, আমার পাড়ার বা এলাকার এক কাকু, উনি খুব আনন্দিত।
1: বেশ, খুব ভালো লাগলো জগৎবন্ধু পালের কথা আমরা শুনলাম। আপনাকে অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য এবং অভিনন্দন।
2: ধন্যবাদ।
1: জগৎবন্ধু পাল এসেছিলেন বিশপুর গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, হাসনাবাদ থেকে। আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
2: ধন্যবাদ।
1: আমরা শুনলাম জুন মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীর সেরা পত্রদাতা জগৎবন্ধু পালের সাক্ষাৎকার। তার চিঠি লেখার বিষয় ছিল জ্বরের নাম বিশ্বকাপ। এবারে আমরা শুনে নেব সেই চিঠিটি যার জন্য তিনি সেরা নির্বাচিত হয়েছেন।
0: প্রিয় প্রাত্যহিকী, প্রতিদিনের চেনা সুখ দুঃখের বৃত্ত ভেঙে আজ গ্রামের এক কোণ থেকে আপনার প্রাত্যহিকীর দরবারে চিঠি পাঠাচ্ছি এমন এক অলৌকিক ব্যাধি নিয়ে যার নিরাময় কোনো চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা নেই। সেই জ্বরের নাম বিশ্বকাপ। জ্যৈষ্ঠের এই শেষ লগ্নে যখন তীব্র দাবদাহে প্রকৃতি চাতকের মতো মেঘের অপেক্ষা করছে, ঠিক তখনই মানব মনে হাজির হয়েছে অন্য এক দহন যার নাম বিশ্বকাপ জ্বর। এই জ্বর কোনো সাধারণ শারীরিক অসুস্থতা নয়, এ যেন এক কালবৈশাখীর ঝড় যা চার বছর অন্তর মানব সভ্যতার উঠোনে এসে জাদুকরের মতো কড়া নাড়ে। থার্মোমিটারের পারদ দিয়ে এই জ্বরের উত্তাপ মাপা অসম্ভব। এর তাপমাত্রা টের পাওয়া যায় মধ্যরাতের নিস্তব্ধ গ্রামীণ চণ্ডীমণ্ডপে হঠাৎ ফেটে পড়া সমবেত চিৎকারে, কিংবা ভোরের দিকে মেঠো পথের ধারের চায়ের দোকানে বয়ে যাওয়া এক তীব্র তর্কের তুফানে। এই বিশ্বকাপ জ্বর আসলে এক মহাজাগতিক টাইম মেশিন যার ইশারায় গোটা পৃথিবীটা একটা ছোট্ট উঠোনে এসে থমকে দাঁড়ায়। খড়ের চালের নিচে বসে থাকা 76-এর বৃদ্ধ আর স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা 26-এর তরুণ উভয়েই এই জ্বরের ঘোরে একই আদিম ভাষায় কথা বলে ওঠে যার নাম উন্মাদনা। এই জ্বর আমাদের মনের সব জং ধরা দরজাকে এক ধাক্কায় খুলে দেয়। কবিরা যেমন শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা লেখেন, এই জ্বরের ঘোরে থাকা মাঠের জাদুকরেরা ঠিক তেমনি সবুজ ঘাসে পায়ের আলপনায় এক একটি জীবন্ত মহাকাব্য লিখে যান। কোনো এক দূর দেশের তারকার জয়ের হাসিতে যখন বাংলার সবুজ গায়ের মেঠো গলি আলোড়িত হয়, কিংবা কারো বিদায়ের কান্নায় যখনই শান্ত গ্রাম উদাস হয়ে যায়, তখন বোঝা যায় এই বিশ্বকাপ নামের জ্বরটি আসলে কাঁটাতারের সীমানা মুছে দেওয়ার এক অদৃশ্য ইরেজার। ডিজিটাল দুনিয়ার কৃত্রিমতায় যখন আমরা ক্রমশ প্রত্যেকে এক একটি রোবট বা দ্বীপে পরিণত হচ্ছি, তখন এই সুস্থ ব্যাধি আমাদের মনে করিয়ে দেয় আমরা আজও মানুষ, আমরা আজও বুক ভরে স্বপ্ন দেখতে পারি, খেলায় জিতে পাড়ার সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে পারি। এই জ্বরের পারদ যত বাড়ে পৃথিবীর বুকে জমে থাকা হিংসা আর দূরত্বের বরফ ততটাই গলতে শুরু করে। গ্রীষ্মের এই তপ্ত মরশুমে এটি আসলে এক পশলা আকস্মিক শ্রাবণ যা সব ক্লান্তি ধুয়ে আমাদের মনে নতুন করে বেঁচে থাকার রসদ যোগায়। জগৎবন্ধু পাল, গ্রাম ও ডাকঘর বিশপুর, উত্তর চব্বিশ পরগনা। আপনারা শুনছিলেন জুন মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতার সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন দেবশ্রী ঘোষ, আর তারপর শুনলেন তার লেখা সেই সেরা চিঠিটি।

0: আপনাদের লেখায় আসবো, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: সেপ্টেম্বর মাস তো প্রায় শেষ হয়ে এলো, সামনে করা আছে অক্টোবর। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা, জুতো, প্রসাধনী। প্রকৃতিও সেজে ওঠে কাশ, শিউলি, নীলকান্তমণি, আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্তর্মহল? সেই রূপসজ্জার রূপ ও রং কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এ আই আর অ্যাট জিমেইল ডট কম, chitihanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকি প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। এবারে চোখ রাখবো আপনাদের এই মাসের এই পক্ষের চিঠিতে। এ পক্ষের বিষয় ভুল বদল। প্রথম চিঠি লিখেছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, আজ তোমাকে আমার অতি পরিচিত এক ভদ্রলোকের জীবনের করুণ কাহিনী শোনাব। বিপত্নিক ভদ্রলোক সারা জীবন কঠোর পরিশ্রম ও কৃচ্ছ সাধন করে বেশ কিছু অর্থ জমিয়েছিলেন। তার একমাত্র ছেলেই ছিল তার নয়নের মণি। বাবার প্রতি ছেলের অগাধ শ্রদ্ধা ভক্তি। সে তার বাবার প্রতি অত্যন্ত অনুগত এবং বাধ্য থাকত। বাবার শরীর খারাপ হলে মাথায় জল দেওয়া থেকে শুরু করে তার সব রকমের দেখভাল এই ছেলেটি নিজেই করত। এমন সুবোধ ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পাড়া প্রতিবেশীরা বলতো, সত্যি এমন ছেলে পাওয়া ভাগ্যের কথা। ভদ্রলোকও বুক ফুলিয়ে বলতেন, আমার ছেলেই আমার সব। দিন কাটছিল বেশ ভালোভাবেই, কিন্তু আসল খেলা শুরু হলো তখন যখন ভদ্রলোকটি সিদ্ধান্ত নিলেন তার জমানো টাকা এবং বসত বাটিটি আইনিভাবে ছেলের নামে লিখে দেবেন। আত্মীয় স্বজনরা তাকে বারণ করেছিলেন, কিন্তু ছেলের প্রতি অন্ধ ভালোবাসায় তিনি কারও কথা শোনেননি। রেজিস্ট্রি অফিসে গিয়ে সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দেওয়ার ঠিক পরের দিন থেকেই শুরু হলো আসল ভুল বদল। যে ছেলে এতদিন বাবার সামান্য কাশিতেও ডাক্তার ডাকত, সে হঠাৎ করেই ভীষণ ব্যস্ত আর রুক্ষ হয়ে উঠল। সকালের চাটা পর্যন্ত সময় মতো পাওয়া বন্ধ হয়ে গেল। একদিন রাত্রে ভদ্রলোক যখন একটু জোরে কাশছিলেন, ছেলে তার ঘরে সে চিৎকার করে বলল, সারাদিন খকখক করে কেশে মাথাটা খারাপ করে দিল, বুড়ো বয়সে এত ছেলে মানুষই ভালো লাগে না, কাল থেকে পেছনের ছোট ঘরটায় গিয়ে থাকবে। ভদ্রলোক নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। রাতে বিছানায় শুয়ে চোখের জল ফেলতে ফেলতে তিনি উপলব্ধি করলেন, মানুষের রূপ বদলাতে সময় লাগে না, স্বার্থ ফুরিয়ে গেলেই মুখোশটা খসে পড়ে। আর আসল ভুল বদল এ

0: করুণ রূপটা বেরিয়ে আসে। লিখলেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: প্রিয় বন্ধু প্রাত্যহিকীকে এবারে চিঠিটি লিখেছেন তৈয়েব মণ্ডল, থাকেন গাজীপুর মালিয়া হুগলিতে। ২০০০ সাল নাগাদ এক বিধ্বংসী টর্নেডোর আক্রমণে আমাদের গ্রাম এবং আশেপাশের কিছু গ্রামের গাছগাছালি ঘরবাড়ি তছনছ হয়ে গিয়েছিল। সকাল ৯টা আচমকা মেঘমুক্ত আকাশ থেকে হাতির শুঁড়ের মতো একটা মেঘের শুঁড় ঘূর্ণির বেগে চোখের পলকে নেমে এলো, আধ ঘন্টা তাণ্ডব চালিয়ে আকাশে উঠে গেল। ঝড় থামলে দেখা গেল একটা গাছেরও পাতা নেই, সবুজে সাজানো আমার গ্রাম এক বিশাল শ্মশানে পরিণত হয়েছে। সেই পাতাহীন ডালপালা ভাঙা গাছগাছালির মাঝখানে দাঁড়িয়ে সেই দুঃসহ দৃশ্য দেখে কাঁপছিলাম। খেয়াল করলাম একটাও পাখির আওয়াজ শোনা যাচ্ছে না, নিষ্ঠুর ঝড় গুনে গুনে প্রত্যেকটা পাখি, পাখির বাচ্চা, পাখির ডিম কুচিয়ে দিয়ে চলে গিয়েছে। অল্প সময় ঝড় গ্রামের ভোল বদলে দিয়েছে। স্বজন যখন চোখের বাইরে চলে যায় তখনই সে বেশি করে চোখে ফুটে ওঠে। সবুজের নীড় ছিল আমার গ্রাম, চোখে ফুটে উঠল সন্ধ্যার বাতাসে বুনো ফুল, তৃণগুল্মের সুঘ্রাণ, প্রতি ঝোপ পাখির কলক আকুলিতে মুখর, মুক্ত দূর প্রসারি তৃণাবৃত প্রান্তর শ্যামল বনভূমির মেলা, আর একদিকে দিগন্ত বিস্তারী ফুল ফোটা সর্ষে ক্ষেত, একটানা হলদে ফুল তোলা, একখানা সুবিশাল গালিচা কে যেন আপন খেয়ালে পেতে রেখে চলে গেছে। যেখানেই থাকি কেবলই মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরে যাব, কতক্ষণে আবার সেই ঘন সবুজে স্নান করব, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে শিমুলরঙা বিকালের সূর্যের সঙ্গে রঙিন সূর্যাস্তের মধ্যে ডুব দেব। বিধ্বংসী টর্নেডো আমার সবুজের নীড় ভেঙে দিয়ে গেছে। বাঁধাকপির গায়ে শিলাবৃষ্টির চিহ্ন যেন মেশিন গানের গুলির দাগ, সর্ষের গাছ শিলাবৃষ্টি কুচিয়ে দিয়েছে, ঝড় গাছগুলোকে উড়িয়ে নিয়ে গেছে। মাঠ জুড়ে এখন খাঁ খাঁ শূন্যতা, গোটা গ্রামের পাতা শূন্য গাছগুলো আকাশের দিকে ছাল ওঠা অস্থি সর্বস্ব হাত তুলে হাহাকার করছে। তৈয়েব মণ্ডল, আপনার লেখা চিঠিটি পড়ছিলাম, ভুল বদলের অদ্ভুত ছবি। আপনার ঠিকানা গাজীপুর মালিয়া হুগলি।
0: পরের চিঠি লিখেছেন দেবশঙ্কর দাস, আপনি থাকেন কাঁথি, পূর্ব মেদিনীপুরে। প্রিয় প্রাত্যহিকী, ছেলেবেলায় আমাদের গ্রামের বাড়ির পাশে ছিল এক বিশাল বটগাছ। গ্রীষ্মের দুপুরে তার ছায়ায় বসেই আমাদের রাজত্ব চলত। সেই রাজ্যের রাজা ছিল আমার বন্ধু রাজু। দুষ্টুমি আর বদমাইশিতে তার জুড়ি মেলা ভার। পড়াশোনার বই তার কাছে ছিল বন্দিশালা, আর স্কুল পালানোতে সে খুঁজে পেত নির্ভেজাল মুক্তির আনন্দ। একদিন বর্ষার এক বিকেলে আমরা কয়েকজন পুকুরের ধারে খেলছিলাম, হঠাৎ পা পিছলে রাজু পুকুরে পড়ে গেল। সাঁতার না জানায় সে ভয়ে বাঁচার জন্য প্রাণপণ চিৎকার করতে লাগলো, কিন্তু নিমেষের মধ্যেই সে তলিয়ে যেতে লাগলো জলের গভীরে। আমরা সবাই হতভম্ব হয়ে চিৎকার করছিলাম। সেই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া আমাদের স্কুলের স্যার তীর্থবাবু ছুটে এসে জলে ঝাঁপ দিয়ে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করলেন। তারপর তার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন, ভয় পাস না রাজু, তোর কিচ্ছু হবে না, আমি তো আছি, চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সেই ঘটনার পর থেকে রাজুর ভোল বদল হতে শুরু করল। বই যার কাছে ছিল বিরক্তিকর, তীর্থ স্যার যার যাকে ক্লাসে পড়ানোর ব্যাপারে অনেক বুঝিয়েও শাসন করেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিলেন, সেই রাজুই নিয়মিত বই নিয়ে পড়তে বসল। বন্ধুদের নিয়ে যে সারাদিন দুষ্টুমি করত, সে কেমন যেন ধীর স্থির শান্ত স্বভাবের হয়ে গেল। আজ বহু বছর পরে সেই বটগাছ, সেই পুকুরের দিকে তাকালে মনে হয় শৈশবের একটি বিশেষ ঘটনাই ছিল এক ডানপিটে কিশোরের জীবনের ভোল বদলের শুরু, তীর্থ স্যারের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনা, আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্যারের বলা কথাগুলো রাজুর মতো দুরন্ত একজন ছেলের ভোল বদলে দিয়ে তাকে সত্যিকারের দায়িত্ববান, সহৃদয় ও পরোপকারী মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা দিয়েছিল। লিখলেন দেবশঙ্কর দাস, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
1: নতুন দিল্লি থেকে এসেছে এবারের চিঠি, লিখেছেন শিপ্রা মৈত্র। ভোল বদলের চিরন্তন রূপ চিনিয়ে দিয়ে গেছেন আমাদের গুরুদেব তার অনবদ্য লেখনী চিত্রে। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। সময় সুযোগ পরিবেশ অনুযায়ী ভোল বদলে মানুষ গির্গিটিকে গুনে গুনে দশ গোল দিতে পারে। আমরা জানি দুরন্ত ঘূর্ণিময় জীবনে ছন্দে ছন্দে কত রং বদলায়, তাই জীবন দোলায় বীর জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে। বোকা যাতে না হতে হয় তাই বারে বারে ভোল বদল, ক্ষুদ্র স্বার্থের জন্য, সর্বগ্রাসী লোভের জন্যে, আত্মীয় পরিজনের সর্বনাশের অসুয়ামিশ্রিত আকাঙ্ক্ষায়। ইতিহাস এই ভোল বদলের সাক্ষী, বারবার দেশে বিদেশে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভোল বদলে বিশ্বাসঘাতকেরা দেশমাতৃকার দুই হাতে পরাধীনতার শৃঙ্খল পরিয়েছে। সিরাজদৌলার পতনের জন্য ভোল বদলকারী রাজপুরুষদের কলঙ্কিত কার্যকলাপ সর্বজনবিদিত। ইংল্যান্ডের রাজা চতুর্থ এডওয়ার্ডের মৃত্যুর পর তার দুই পুত্র, 12 বছরের পঞ্চম এডওয়ার্ড আর 9 বছরের রিচার্ডকে তাদের কাকা দেখাশোনা করার অজুহাতে টাওয়ার অফ লন্ডনে বন্দি করে হত্যা করেন 1483 সালে। এই ঘটনা ইংল্যান্ডের রাজপরিবারের কুখ্যাত হত্যাগুলির অন্যতম। জুলিয়াস সিজারের সবচেয়ে কাছের বন্ধুরাই তাকে হত্যা করলেন। আপাত বন্ধুর ভোল বদল জীবনে বিপর্যয় ডেকে আনে, সমস্ত বিশ্বাসের ভিত টলে যায়। মানব সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ভোল বদলের কাহিনী। কখন কিভাবে সমস্ত বিশ্বাস ভরসা আশার মূলে কুঠারাঘাত করা হবে তা কল্পনার অতীত। কবিগুরুর কাছে ফিরি, তিনি সতর্ক করে গেছেন, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। শিপ্রা মৈত্র লিখলেন নতুন দিল্লি থেকে।
0: পরের চিঠি লিখেছেন তপন কুমার গোস্বামী, গোস্বামী পাড়া রোড, নাগরবালি জেলা, হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, অনেকদিন পরে সেদিন ক্লাবে গিয়ে দত্ত সাহেবকে সেক্রেটারি আশিস দার সঙ্গে কথা বলতে দেখে খুব অবাক হয়ে গেলাম। উনি আমাদের এলাকায় থাকলেও নিজেকে এবং নিজের পরিবারকে সবসময় আমাদের মতো সাধারণ মানুষের থেকে দূরে রেখেছেন। ঝাঁ চকচকে বিরাট বাড়ি, দুটো বিদেশি গাড়ি, দুটি পুত্র সন্তান যেন রত্ন বিশেষ। দুজনেই কনভেন্টে পড়াশুনো করে বিদেশে চাকুরিরত, একজন বাকিংহামে, অপরজন নিউ ইয়র্কে। কাজেই তিনি পাড়ার সাধারণ লোককে মানুষ বলেই মনে করেন না। এলাকার মাত্র দুটি ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন, এক ব্যারিস্টার চৌধুরী এবং দুই ইঞ্জিনিয়ার বটোপ্যাল, এছাড়া সবাই ব্রাত্য। এহেন দত্ত সাহেবকে আমাদের লাফিং ক্লাবে দেখে এবং বিশেষ করে সাধারণ পরিবারের প্রতিভু আশিসদার সঙ্গে একাশনে বসতে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। একটু পরে দত্ত সাহেব চলে গেলে আশিসদার কাছ থেকে সব কিছু জানতে পারলাম। ছেলেরা দীর্ঘদিন বাপ মার সঙ্গে যোগাযোগ রাখে না, দত্ত সাহেবের স্ত্রী বাতের ব্যথায় অস্থির, হাঁটাচলা প্রায় বন্ধ। দত্ত সাহেব নিজেও বিভিন্ন শারীরিক

0: সমস্যায় আক্রান্ত, মানে বেলা শেষের নিঃসঙ্গ জীবন। এদিকে ব্যারিস্টার চৌধুরী আমাদের ক্লাবের পৃষ্ঠপোষক এবং নিয়মিত যোগাযোগ রাখেন। মূলত তার কথাতেই দত্ত সাহেবের এই পরিবর্তন বা ভুল বদল। তিনি এখন নিয়ম করে প্রতিদিন সকালে নিজে তো আসেন, আবার সঙ্গে মিসেস দত্তকেও কদিন এনেছেন। ওরা দুজনেই এখন আমাদের এই লাফিং ক্লাবের একনিষ্ঠ সদস্য সদস্যা। আশিসদার সঙ্গে শুধু নয়, ক্লাবের সকলের সঙ্গেই এখন তাদের খুব অন্তরঙ্গতা। ব্যারিস্টার চৌধুরী দত্ত সাহেবকে বুঝিয়েছেন যে এতকাল তো সন্তান সন্ততির জন্য বাঁচলেন, এবার বাকি জীবনটা নিজেদের জন্য বাঁচুন। তবে সমাজ থেকে সরে থেকে নয়, সকলের সঙ্গে মিশে পাঁচজনের একজন হয়ে থাকুন, দেখবেন অনেক আনন্দ পাবেন। ব্যারিস্টার চৌধুরীর কথা শিরোধার্য করে দত্ত সাহেব ভুল পাল্টে এখন হয়ে উঠেছেন সকলের দত্তদা। লিখলেন তপন কুমার গোস্বামী, গোস্বামী পাড়া রোড, বালি, হাওড়া থেকে। সময় প্রায় শেষ। আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 99% এবং সবচেয়ে কম 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 16.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তিটি জানিয়ে দিলাম।
1: প্রাত্যহিকের সময় প্রায় শেষ, আমারও সময় শেষ, সময়ও একসময় শেষ হয়, গন্তব্য এলে থামতে হয়, নামতে হয়। আমার এবার থামার পালা। আপনাদের ভালোবাসা দিয়ে প্রাত্যহিকীকে এরকমই প্রাণবন্ত রাখুন, আর আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে এতক্ষণ এতদিন আপনাদের সঙ্গে ছিলাম আমি সুচিস্মিতা গুপ্ত। আমার সঙ্গে আজ প্রাত্যহিকীতে ছিল আমার ভাই অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। এবার বিদায় দিন আর কি, ভালো থাকুন আপনারা সকলে। রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন পর্তুগাল ও মরিশাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার কড়া নিন্দা বিজেপির। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে।

ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপ

0: peace has been the scourge of terrorism. That this could be state-sponsored with cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero-tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
1: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে, সন্ত্রাসবাদে অর্থ জোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে, শান্তি উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির ওপর বিভিন্ন চাপের বিষয়ে দেওয়া তাঁর দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হলো ফুড অর্থাৎ খাদ্য, ফুয়েল বা জ্বালানি, ফার্টিলাইজার বা সার এবং ফাইন্যান্স বা অর্থ সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16% বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি 78 দেশে ভারতের 600 বড় উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন, যার মধ্যে পরিকাঠামো, উৎপাদন শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। সমুদ্র নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা হেইন G4 সদস্য হিসাবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন বিএলওরা। নতুন দিল্লিতে গতকাল কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে, ওই ধরনের নোটিশ পাওয়া ব্যক্তিদের ইয়ারোদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর হয়েছে তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে।

সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এসআইআর সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে, তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন, গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্রবিশেষে সম্ভব নয়, জয় পরাজয় গণতন্ত্রেরই অংশ। এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পশ্চিমবঙ্গে আসছেন। নিউটাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা তিন দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কুয়াং প্রদেশের কেন্দ্রের বসতি এলাকার ওপর বিমানটি ভেঙে পড়ে। আজ বিশ্ব পর্যটন দিবস। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। নাগুয়া কিনজো ফুটো এরিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। 2023 হ্যাংঝো এশিয়ান গেমসে রূপ পেয়েছিলেন তিনি। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং, মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। এদিকে মনু ভাকের মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীনাথ জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্ট জুটি আর একটি ম্যাচে জিতলেই পদক নিশ্চিত করবেন। তিরুবনন্তপুরমে আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর দুটোয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। যে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলি নিয়ে সর্বভারতীয় স্তরে জোটকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা খারিজ সিপিআইএম এর। আগামী 30 সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসে ইন্ডিজোটের শরিক দলগুলি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় সনাতনী সংস্কৃতি এবং জাতীয়তাবাদী চেতনার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরবেন। রাজ্য সরকার প্রতিটি জেলায় অন্তত একটি পর্যটন গন্তব্যকে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। আসি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর হয়েছে, সেখানে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। দিল্লিতে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে গতকালই সিদ্ধান্ত হয়েছে। এসআইআর এর সময়কালের বাইরে অন্য সব ক্ষেত্রে আগের

0: মতোই পুরনো ফর্ম 6 গ্রাহ্য হবে বলে কমিশন জানিয়েছে। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের নতুন করে আবেদন করতে হবে। এর জন্য ইয়ারও বা ইয়ারোদের কাছে তাদের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই, ইয়ারও মনে করলে অনলাইনে শুনানি করতে পারবেন। এছাড়া কমিশনের ওয়েবসাইট ইসিআই নেটে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজ করার বিধিসম্মত অধিকারী নিশ্চিত করা হবে। অন্যদিকে এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে বলে কমিশন জানিয়েছে। বিজেপি বিরোধী দলগুলি নিয়ে সর্বভারতীয় স্তরে জোটকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ব্যাপারে দলের নাম পতাকার রং দেখার দরকার নেই বলে মন্তব্য করেন তিনি। গতকাল হুগলির শ্রীরামপুরে এক জনসভায় মমতা বলেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবির চিঠি প্রাপ্তির কথাও জানান তিনি। উল্লেখ্য, দেশে সংবিধান ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে তৃণমূল সহ সমস্ত বিরোধী দলকে চিঠি পাঠিয়েছে সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকেও এই মর্মে একটি চিঠি দিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, দেশে সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত, এই পরিস্থিতিতে সাংবিধানিক সংস্থাগুলিকে বাঁচাতে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। এরাজ্যে বিজেপির বিরুদ্ধে বলার মতো মুখ মমতা ব্যানার্জি নেই বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন।
1: বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। পশ্চিমবাংলায় বিজেপিকে ঘাড়ে করে নিয়ে এসেছে তৃণমূল, তার দায় তৃণমূলের। বিজেপি এবং তৃণমূল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নতুন করে কথা না, উনি কখনো এনডিএ আইএনডিআই এ ব্লকের অংশীদার ছিলেন না, কখনো গেছেন কখনো চলে এসেছে, ওনার ব্যাপার। আমরা কোনোদিন কখনো বিজেপির বিরুদ্ধে লড়াইতে 1 ইঞ্চি নরম হবার মনোভাব দেখায়নি। উনি পশ্চিমবাংলার বাইরে কি করবেন উনি জানেন। পশ্চিমবাংলাতে ওর বিজেপির বিরুদ্ধে বলার মতন মুখ ওনার নেই।
0: মমতা ব্যানার্জির জোট প্রস্তাবকে কটাক্ষ করেছে বিজেপি। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন,
2: তৃণমূলটা কোথায়? তৃণমূল তো নেই, তৃণমূল তো নির্মূল হয়ে গেছে, এখন আবার তৃণমূল কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে বলুন তিনি কার হয়ে যাচ্ছে। একটা লোকের প্রতীক, একটা লোকের কোনো কিছু নেই। টাকা কার কাছে থাকবে তার কোনো হিসেব নেই। টাকা শুধু হিসেব করে খরচ করতে হচ্ছে, এইসব দিন দেখতে হচ্ছে। তারপরে তো আপনার একটু দয়া করুন, উনি যেখানে ইচ্ছে যান, দিকবিদিক শূন্য, এখন জ্ঞান শূন্য অবস্থা, যাচ্ছেন যাচ্ছেন।
0: এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় সনাতনী সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন। গত সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ সেই আদর্শকেই সমর্থন করেছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার সংস্কৃতি, আইন শৃঙ্খলা এবং শিল্পনীতি সব বিষয়ে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভাষণের শুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্ব কার্যবাহ দত্তাত্রেয় হোসবলকে বিশেষ সম্মান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাঙ্গুর জাগরণ মঞ্চের আয়োজনে আধ্যাত্মিক আলোচনায় অংশ নেবেন জ্ঞানানন্দ মহারাজ, কার্তিক মহারাজ, নির্গুণানন্দ ব্রহ্মচারী প্রমুখ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ রাজ্যে আসছেন। বিজেপি সূত্রে জানা গেছে সকালে কলকাতায় পৌঁছে তিনি নিউ টাউনে কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনবেন তিনি। এরপর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর বৈঠকের কথা। সন্ধ্যায় নিউ টাউনের বেসরকারি হোটেলে দলের কোর গ্রুপের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি। সোমবার সকালে পানিহাটিতে একাধিক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের সেই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম গতিশক্তি।
3: দেশের পরিকাঠামো উন্নয়নে সমন্বয় সাধন এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আরো দ্রুত ও কার্যকর করে তুলতে 2021 সালে চালু হয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই প্রকল্পের মূল লক্ষ্য বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা। জিআইএস ভিত্তিক এই ন্যাশনাল মাস্টার প্ল্যানে 16টি মন্ত্রক ও দপ্তরের পরিকাঠামো সংক্রান্ত তথ্য একত্রিত করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে দেশের পরিকাঠামো উন্নয়নকে আরো গতিশীল এবং দেশের আর্থিক উন্নয়ন সম্ভব বলে সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য মনে করেন।
4: এর ফলে সরকারের পরিকাঠামো নির্মাণের খরচ ও সময় দুই বাঁচবে। গোটা দেশের সমস্ত স্থানের মধ্যে মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থার দ্বারা যাতায়াত ও ব্যবসায়ের প্রবল সুবিধা হবে এবং তার ফলেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অধিক এবং উন্নত ভারত গঠনের লক্ষ্য হবে পূর্ণ।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ দুপুর 1:45। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। ব্যাংক কর্মীদের টানা তিন দিন ধর্মঘটের ডাক দেওয়ার প্রেক্ষিতে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকছে। আজ সব ব্যাংকের শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি টেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাংক। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বজুড়ে পর্যটনের গুরুত্ব, তাৎপর্য, ভূমিকা সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার প্রতিটি জেলায় অন্তত একটি পর্যটন গন্তব্যকে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন।
5: রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন। তারা বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটনে যে অর্থ বিনিয়োগ করতে চলেছেন সেটির ঘোষণাও করবে। পর্যটনকে সামনে রেখে বিনিয়োগকারীদের সম্মেলন এ ইতিপূর্বে আর কখনো হয়ে ওঠেনি।
0: পূর্ব মেদিনীপুর জেলায় হলদি নদীতে গত সন্ধ্যায় একটি যাত্রীবোঝাই নৌকো উল্টে যায়। রাতের অন্ধকারের মধ্যেই সাঁতরে এবং স্থানীয়দের সহযোগিতায় 15 জন যাত্রী এবং নৌকোর 2 জন মাঝি পাড়ে উঠতে সক্ষম হন। যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় সনাতনী সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপর্ণা পাল।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ পর্ব 11।

0: শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণু জগৎ। আজকের পর্বে পারমাণবিক শক্তি, রচনা সায়েন্স কমিউনিকেটর ফোরামের পক্ষে অনুপমা সেনগুপ্ত।
1: আমি অ্যাটম, পরমাণু, আমায় নিয়ে তোমাদের কত জল্পনা কল্পনা, কত গবেষণা। তোমাদের কাজে আমি কখনো পুলকিত হই, আনন্দিত হই, আর কখনো বা দুঃখে লজ্জায় আমার বুক ভেঙে যায়।

বুক ভাঙা বলবো, নিশ্চয়ই বলবো। কথাই বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবছো হঠাৎ এ কথার মানে কি? না না, এ আমার মনের কথা নয়। বিশ্ববরেণ্য বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ ভেবেছিলেন এ কথা, কিন্তু কেন কেন তারা এ কথা ভেবেছিলেন, কবে ভেবেছিলেন বা কি এর পরিপ্রেক্ষিত, তা জানতে গেলে কিন্তু আমাদের চলে যেতে হবে অনেকটা পিছনে, সেই 1918 থেকে 1938 সময়কালে। আর এই হাতি ও ঘোড়া হল লক্ষ লক্ষ ভোল্ট বিদ্যুৎবাহী আলফা কণা ও প্রোটন, আর মশা হল বৈদ্যুতিক চার্জবিহীন নিউট্রন। কে, আশ্চর্য লাগছে? ওই শোনো, জার্মান দম্পতি ইডা নোডাক আর ওয়াল্টার নোডাক কি আলোচনা করছেন।

0: ইডা ইডা, আরে কোথায় গেলে?
1: একি অন্ধকার ঘরে বসে কি করছো? আরে এমন মনমরা হয়ে বসে কেন?
2: আমি যে কিছুতেই ভুলতে পারছি না গো।
1: কি ভুলতে পারছো না?
2: ভুলতে পারছি না যে প্রফেসর অটো হান আমাদের কথা শুনতেই চাইলেন না। আমরা ওনাকে বোঝাতে চাইছিলাম যে বিজ্ঞানী ফার্মে যে পরীক্ষাটি করেছেন এবং তাতে করে যে ধাতুটি পেয়েছেন সেটি কোনো নতুন ধাতু নয়, বা ফার্মির দাবির মতো ইউরেনিয়ামের থেকে ভারী কোনো ধাতু নয়।
1: শোনো, আসলে ফার্মি নিজের অজান্তে ইউরেনিয়ামের কেন্দ্রটিকে যে দুটুকরো করে ফেলেছেন সেটা সঠিকভাবে বুঝে উঠতে পারছিলেন, আর তাই তার ব্যাখ্যা যথাযথ হচ্ছিল না।
2: ঠিক তাই। আমার মনে হয় এই উৎপন্ন পদার্থটি আসলে পরিচিত কোনো মৌলের আইসোটোপ, কোনো নতুন ধাতু নয়।
1: হতে পারে, হতে পারে। তাই তো বলছি মন খারাপ করার কিছু নেই, সামনে আলোচনার পথ সব সময় খোলা আছে। স্বয়ং ফার্মি বা ইংল্যান্ডের রাদারফোর্ড সাহেবের সঙ্গেও আমরা দেখা করব, আমাদের ভাবনার কথা তাদের জানাবো। আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই অনুমান বৃথা যাবে না।
2: আচ্ছা, তোমার কি মনে হয় ওনারা আমাদের বক্তব্য শুনবেন?
1: কেন শুনবেন না, নিশ্চয়ই শুনবেন। এটা এটা ভুলে যেও না, তুমি একজন রসায়নবিদ যে কিনা তার স্বামীর সঙ্গে একযোগে কাজ করে রেনিয়াম ধাতু আবিষ্কার করেছে, তাও আবার যখন সে ছিল একজন অষ্টাদশী তরুণী। হ্যাঁ, বিজ্ঞানী মহলে তার দাম আছে, সম্মান আছে।
2: জানো ওয়াল্টার, আমার মনে হয় লর্ড রাদারফোর্ডের প্রোটন সন্ধান, বিজ্ঞানী চ্যাডউইকের নিউট্রন আবিষ্কার, তারপর জলীয় কুড়ির গবেষণায় আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা দৈত্যর মতো সদ্য মুক্তি পাওয়া নিউট্রন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মনে হয় এ যেন এক বিরাট রাজস্ব যজ্ঞের এক একটি ধাপ, কেমনের পরিসমাপ্তি কে জানে।
3: এই নোডাক দম্পতি সেদিন সম্পূর্ণ নিজেদের অজান্তেই পৃথিবীর মানুষ আর পরিবেশ এই দুয়েরই ভাগ্যাকাশে অশনি সংকেতের দিকে ইশারা করেছিলেন। ঠিক যেমন প্রাথমিকভাবে ইউরেনিয়ামের পরমাণুকে নিউট্রন দিয়ে আঘাত করে তার অন্তর বিদীর্ণ করার ঘটনাকে নিজেদের অজান্তেই ভুল বুঝেছিলেন এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা। কিন্তু কেন? ওই শোনো, বিজ্ঞানী অটো হান খুব বিরক্ত হয়ে কাকে যেন কি বলছেন।
4: আইরিন, আইরিন, তোমরা কেন বুঝতে পারছো না যে এতদিন উচ্চ ভোল্টের বিদ্যুৎ বহ আলফা কণা বা প্রোটন দিয়ে আঘাত করেই চলছিল সব পরীক্ষা নিরীক্ষা, তাতে কিছু ফল হয়নি। আর এই নিউট্রন, এই নিউট্রন যার বৈদ্যুতিক আধানই নেই, সে কিনা বিদীর্ণ করবে পরমাণুর অন্তর? এই কথা মেনে নেওয়া মানে মশার কাছে হাতি ঘোড়ার পরাজয় মেনে নেওয়ার সামিল নয় কি?
3: কিন্তু সময় থেমে থাকে না, বিজ্ঞানীদের গবেষণায় আসে নতুন মোড়। এবার রঙ্গমঞ্চে অবতীর্ণ হন কুরি দম্পতি। তারাও মনে করেন ওই পরীক্ষায় ইউরেনিয়াম বিদীর্ণ করে তারা পেয়েছেন নতুন ধাতু ল্যান্থানাম। না না, আবার ভুল, আবার ভুল। অটো হানের মতে এ আবার এক ভুল সিদ্ধান্ত। আরে আরে,

0: আরে প্রফেসর অটো হানের গবেষণাগারের দিকে হন্তদন্ত হয়ে কে আসছেন? হাতে আবার একটা পত্রিকা নিয়ে হ্যাঁ ঘরে ঢুকলেন। ওহো, ইনি তো একজন বিজ্ঞানী, অটো হানের প্রিয় শিষ্য ফ্রিৎজ স্ট্রাসম্যান।
1: স্যার, স্যার এই দেখুন স্যার।
2: কি?
1: ইউরেনিয়ামের পরমাণু নিয়ে কুরি দম্পতির এই আর্টিকেলটি।
2: আহ, আবার আবার তুমি সেই রিপোর্ট নিয়ে এসেছো?
1: হ্যাঁ স্যার, কিন্তু
2: আমার সময় নষ্ট করো না। স্ট্রাসম্যান, তুমি তো জানো আমি আইরিন কুরিকে চিঠিতে লিখে দিয়েছি যে আরো গভীরভাবে পরীক্ষা না করে কোনো প্রবন্ধ বিজ্ঞান পত্রিকায় ছাপিও না। কারণ কি জানো?
1: কি স্যার?
2: নিস্তড়িত নিউট্রন দিয়ে অমন ভারী আর আধানযুক্ত নিউক্লিয়াস কখনো বিদীর্ণ করা যায়? কিন্তু কিন্তু কি জানো স্ট্রাসম্যান, পরীক্ষায় যা ঘটছে সেটা যে আমাকেও ভাবাচ্ছে না তা নয়। কারণ কারণ ওদের ব্যাখ্যায় কোথায় জানি একটা ফাঁক থেকে যাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ, আমি জানি স্যার, তাই তো বলছি এই প্রবন্ধর এই এই যাই যে এই এইখানটা একটু একটু শুনুন স্যার।
2: পড়ো পড়ো পড়ো।
1: হ্যাঁ হ্যাঁ, এই লর্ড রাদারফোর্ড নাইট্রোজেন গ্যাসের মধ্যে আলফা কণা পাঠিয়ে পরীক্ষার পর যন্ত্রের ভিতর পেয়েছিলেন অক্সিজেন, তারপর হ্যাঁ এই পদার্থের মৌলিক পরিবর্তন আজ প্রত্যক্ষ সত্য। এ থেকে প্রভূত শক্তির জন্ম হতে পারে যার পরিমাণ ও পরিণাম।
2: স্ট্রাসম্যান, আমি এই দিকটা কেন ভেবে দেখিনি? আমি নিজে এবার পরীক্ষাটা করে দেখব। মনে হচ্ছে আইরিন কুরি ঠিক আমারই কোথাও ভুল হচ্ছিল। হ্যাঁ, তুমি সব সরঞ্জাম রেডি করো।
1: হ্যাঁ,
2: মন বলছে সঠিক ব্যাখ্যা এবার খুঁজে পাবোই।

0: দূর রোজ সন্ধ্যেবেলায় লোডশেডিং আর ভাল লাগে না,
1: যা বলেছিস গরম কাল যা ঘুম পড়েছে আমার, কি ঘুমট করে আছে রে, এই শোন মনে হয় না আজকে বৃষ্টি হতে পারে,
0: হতে পারে হতে পারে। হ্যাঁ এই চল, এই চল দেখি ওই চায়ের দোকানে চল তো, একটু গরম চা খাই।
1: হ্যাঁ চ চ,
0: গরমে বিষে বিষে যদি বিষে ক্ষয় হয়।
1: ঠিক বলেছিস, চ চ চ
0: চ চ চ। ওই গো মনমালিদা চা দাও।
2: হ্যাঁ চা দাও,
0: একটু লেবু দিয়ে দিও।
2: হ্যাঁ দিচ্ছি।
0: আরে শিবু তুই এখন দোকানে কেন, পড়তে যাসনি? মনমালিদা কোথায়?
2: না গো আজ পড়তে যেতে পারিনি, বাবা দেশের বাড়িতে গেছে তো, ফিরতে রাত হবে, কলেজ যাওয়া আর হয়নি, সারাদিন আমি দোকান সামলাচ্ছি। এই নাও, এই নাও তোমাদের লেবু চা। বিস্কুট দেবো?
1: হ্যাঁ দে দে বিস্কুট দে। হ্যাঁ যা বলছিলাম, এই রোজ রোজ কারেন্ট চলে যাবে এটা না মেনে নেওয়া যাচ্ছে না। একবার ভাব, এই শিবুদের মতো ছেলেরা যারা সারাদিন কাজের পর সন্ধ্যের সময় কলেজে পড়তে যায়, কারেন্ট চলে গেলে তাদের কত অসুবিধা হয় বলতো?
0: হবে না কেন, কথায় আছে না, বসে বসে খেলে কুবেরের ধনও একদিন শেষ হয়ে যাবে, আর আর শক্তি সম্পদকে তো আমরা মানে সারা পৃথিবীর মানুষ লুটে পুটে খাচ্ছি।
1: যা বলেছিস ভাই। হ্যাঁ জানিস আমার খুব মনে হয় এই অল্প পরিমাণ জিনিস দিয়ে যদি বেশ অনেক অনেক শক্তি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ মানে ওই প্রচলিত শক্তির ভাণ্ডারে তাহলে আর এত টানাটানি পড়তো না, কি বলিস?
0: বলে যা বলে যা, অল্প দিয়ে বেশি পেতে কার না ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা তুই বল তোর আর কি কি মনে হয়?
0: বলবো?
1: হ্যাঁ হ্যাঁ
0: বললি তো, তুই ঠাট্টা করবি?
1: আরে না না কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো হাসি, ওকে
0: তাহলে বলি।
1: বল
0: শোন, আমার মনে হয় এই এক লিটার জলের অণুর সব পরমাণু ভেঙে গুঁড়িয়ে যে প্রচণ্ড তাপশক্তি হবে তা দিয়ে শীতের দেশে 10,000 টন বরফকে গলিয়ে গরম জলের সমস্যা দূর করা যাবে। কোথাও আবার ধর এক টুকরো কয়লা থেকে উৎপন্ন শক্তি কোনো পাওয়ার স্টেশনে

0: 1000 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর চালাতে সক্ষম হবে। আবার ধর বিদ্যুৎ, বিদ্যুৎ সমস্যাও থাকবে না। আবার মনে কর,
1: বুঝেছি বুঝতে পেরেছি, আর বলতে হবে না,
0: বুঝিস?
1: হ্যাঁ,
0: কিন্তু আমি যা বললাম এগুলো কিন্তু একদম বাজে কথা না। সারা বিশ্বেই তো আজকাল পরমাণু শক্তিকে মানুষের কাজে লাগানোর নানা চেষ্টা চলছে।
2: আচ্ছা রাজুদা, আমাদের দেশেও তো পরমাণু কেন্দ্র আছে, তাই না?
1: হ্যাঁ, তুই জানিস তো? হ্যাঁ জানিস। আচ্ছা বলতো কোথায় আছে?
2: হ্যাঁ গো, পড়েছিলাম, দাঁড়াও দাও। হ্যাঁ, পশ্চিম ভারতে 3টি, দক্ষিণ ভারতে 4টি,
1: আচ্ছা,
2: আর উত্তর ভারতে 2টি, এই মোট 9টি পরমাণু কেন্দ্র। ঠিক বলেছি?
1: দারুণ বলেছিস, দারুণ বলেছিস তো।
0: এই তো আলো এসে গেছে, দেখ
1: সরকার এসে গেছে। হ্যাঁ আলো এসে গেছে। এই চল চল চল, এবার তাহলে আমরা বাড়ি যাই। হ্যাঁ চল।
2: ইস, দাদারা চলে গেল। চা খেতে খেতে ওরা যা যা বলছিল বেশ লাগছিল কিন্তু শুনতে। থাক, একটু পরে তো আমিও দোকান বন্ধ করে বাড়ি যাব। এখন একটু খদ্দেরের ভিড়টাও কম না। একটু খবরের কাগজটা পড়ে নি। এবছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 26 জানুয়ারি ভারতে ঘুরে যাওয়ার পর থেকে ইদানিং কাগজে ভারত মার্কিন পরমাণু চুক্তি টুক্তি নিয়ে বেশ অনেক খবর টবর থাকে। কি বিদ্যুৎ চমকাচ্ছে, বড় বড় বৃষ্টি কোথাও পড়ছে না। আজ তো আর খদ্দের হবে বলে মনে হয় না।
3: একটু কফি হবে ভাই?
2: হ্যাঁ হ্যাঁ হবে হবে, আসুন না আসুন, বসুন। আরে ভিতরে ঢুকে বসুন, নয়তো ভিজে যাবেন। এই নিন, এই নিন আপনার কপি। আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা বলবো।
3: হ্যাঁ বলো।
2: আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এ পাড়ার লোক নন। এখানে কি কারোর সঙ্গে দেখা করতে এসেছেন?
3: ঠিকই ধরেছ, আমি তোমার কাছে এসেছি শিবু।
2: আমার কাছে এসেছেন? আপনি আমার নামও জানেন?
3: জানি জানি, আমি অনেক কিছুই জানি। তোমার মনের মধ্যে এখন কি ঘুরপাক খাচ্ছে, তুমি এতক্ষণ কি ভাবছিলে তাও জানি।
2: জানেন?
3: তুমি তো পরমাণু শক্তির বিষয়ে ভাবছিলে, তাই না?
2: হ্যাঁ একদম, আমার মনের কথা বলে ফেলেছেন। কিন্তু পরমাণু শক্তির প্রথম প্রকাশ সাধারণ মানুষের মনে একটা ভয়াবহ দুর্ঘটনারূপে দাগ কেটে আছে। আচ্ছা আর একটা বিষয় না, আমার খুব আশ্চর্য লাগে জানেন, এতজন মহান বৈজ্ঞানিকের কাজ কি করে এমন একটা অমানবিক পরিণতি লাভ করলো।
3: তুমি ঠিকই বলেছো শিবু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকা কানাডা মিলে 56টা স্পেশাল ল্যাবরেটরিতে কাজ চলেছিল। খরচ হয়েছিল $200 কোটি। দুনিয়ার নাম জাদা বড় বড় বিজ্ঞানী, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সবাই এসে জুটেছিল একটা প্রজেক্টকে সার্থক করে তুলতে, পরমাণু শক্তিকে কাজে লাগাতে। কিন্তু কি সেই কাজ কেউ জানে না। অসম্ভব গোপনীয়তা সর্বত্র, এমনকি এমনকি বিজ্ঞানীদেরও ছদ্মনামে ডাকা হতো।
2: জানি না কি কি নাম সেই প্রজেক্টের।
3: ম্যানহাটন প্রজেক্ট। 6 বছরের অক্লান্ত পরিশ্রমে সেখানে জন্ম নিল অ্যাটম বোমা। ইতোমধ্যে প্রফেসর অটো হান 1944 সালে নোবেল প্রাইজ পেয়ে গেছেন। আর ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিদীর্ণ করার বিক্রিয়া ফিশন নামে তখন বিজ্ঞান অনুরাগীদের মুখে মুখে ফিরছে। মনে আছে তো, এই বিক্রিয়ায় বেরিয়াম আর ক্রিপ্টনের সঙ্গে 3টে নিউট্রন পাওয়া যায়।
2: হ্যাঁ, আর আর একবার এই ফিশন বিক্রিয়া শুরু হয়ে গেলে একটা এমন সময় আসে, মানে তখন আর বাইরে থেকে নিউট্রন দিয়ে আঘাত করার কোনো দরকারই হয় না, তাই না?
3: একদম ঠিক। এই মুক্ত নিউট্রনগুলো তখন পাশের পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করে আরও নিউট্রন মুক্ত করে, এবং এই প্রক্রিয়া চলতেই থাকে। আর যে পরিমাণ ইউরেনিয়াম বা

0: আর বাইরে নিউট্রন দরকার হয় না, তাকে ক্রিটিক্যাল মাস বা ক্রান্তিক ভর বলা হয়। কি ভীষণ সেই বিক্রিয়া! প্রচলিত শক্তি উৎস বা ফসিল জ্বালানির কোটি গুণ শক্তি আমরা পাই এই নিউক্লিয়ার ফিশন থেকে।
1: তার মানে তো 1 গ্রাম ইউরেনিয়াম আমাদের 1 কোটি জুল শক্তি দেবে। তাহলে তো একটু আগে দাদারা ঠিক কথাই বলছিল।
0: কি ওই সে অল্পের বিনিময়ে বেশি পাওয়ার কথা? হ্যাঁ,
1: কি আশ্চর্য! আপনি কি করে জানলেন সে কথা? আপনি আসার আগেই তো ওরা চলে গেছে।
0: আমি অনেক কিছুই জানি শিবু, কিন্তু তুমি কি জানো যে তোমাদের মতো ছেলে মেয়েদের কথা ভেবেই সেই 1954 সালে স্যার দোরাবজি টাটা এক চিঠিতে লিখেছিলেন,
2: আমি বলে যাচ্ছি আজ থেকে 2 দশক পরে ভারতকে আর পরমাণু বিশারদ খোঁজার জন্য বিদেশের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না, এদেশের ছেলেরাই তা পারবে।
1: হ্যাঁ, আমি মাস্টারমশের কাছে শুনেছি 1974 সালের 18ই মে রাজস্থানের মরুভূমির মাটির তলায় 100 মিটার গভীরে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের দেশ ভারত, এবং জগৎসভায় 6ষ্ঠ স্থান অধিকার করেছে। আর এই বিস্ফোরণের ক্ষমতা 10 থেকে 15 হাজার টন TNT-র সমান।
0: ঠিক।
1: কিন্তু এই সাফল্যের পিছনে ভারতীয় বিজ্ঞানী কারা কারা ছিলেন সেটা না আমি ঠিক জানি না, আপনি একটু বলবেন?
0: অবশ্যই বলবো। সেই কর্মপ্রচেষ্টার হোতা বা জনক হলেন প্রয়াত হোমি জাহাঙ্গীর ভাবা।
1: হ্যাঁ,
0: আর অসংখ্য বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর শেঠনা, ডক্টর রামান্না এবং ডক্টর অনিল কুমার গঙ্গোপাধ্যায়। আচ্ছা শিবু, তোমাকে তো পড়তে হয় কলেজে, তুমি বলতে পারবে আজ পর্যন্ত কটা দেশ এই পারমাণবিক শক্তি নিয়ে কাজ করেছে?
1: সে তো অনেক। এই আমেরিকা, রাশিয়া, তারপরে ইংল্যান্ড, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, আর ওদিকে ইসরায়েল, উত্তর কোরিয়া।
0: বাহ বাহ বাহ বাহ বাহ, একটা মজার ব্যাপার লক্ষ্য করেছো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দেশের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমেরিকা অ্যাটম বোমা তৈরি করেছিল সেই জার্মানির নাম তোমার এই তালিকায় নেই।
1: হ্যাঁ,
0: আরো আশ্চর্য, ম্যানহাটন প্রজেক্টের বিজ্ঞানীদের নক্ষত্র সমাবেশের নামের তালিকায় নেই আর একটা নাম, সেটি হচ্ছে অটো হান।
1: সত্যি তো? কিন্তু কেন বলুন তো, কি ঘটেছিল তখন?
0: শুনবে, শুনবে সে কথা?
1: হ্যাঁ বলুন না।
0: তাহলে চলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমেরিকার এক বিখ্যাত পত্রিকার 2 সাংবাদিক পরস্পরের মধ্যে কি বলাবলি করছেন সেটা শুনি। চলো।

0: বুঝলে জন, এই অ্যাটম বোম নিয়ে রিপোর্ট লিখতে গিয়ে একটা ব্যাপার খুব পরিষ্কার, যে হিটলারের ইহুদি বিদ্বেষ আর মুসোলিনির যুদ্ধনীতির জন্য সেই সব দেশের বিজ্ঞানের মাস্টার মাইন্ড যারা, তারা হয় দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন বা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন,
1: আর সবাই আশ্রয় নিয়েছিলেন এই আমেরিকায়। শুধু অটো হান, হাইজেনবার্গ, ফনলে, এদের মতো বেশ কয়েকজন খাঁটি জার্মান দেশে থেকে গিয়েছিলেন।
0: আর তাই অন্য দেশের নেতাদের মনে ভয় ঢুকে গিয়েছিল যে জার্মানি যদি অ্যাটম বোম বানিয়ে ফেলে তাহলে তো যুদ্ধে পরাজয় সুনিশ্চিত।
1: তাই তো আমেরিকা চেষ্টা করেছিল এই কজন বিজ্ঞানীকে নিয়ে আসতে, কিন্তু তারা আসেননি। হিটলারের নীতিকে মনে প্রাণে ঘৃণা করলেও আসেননি। দেশের দুঃসময়ে পিতৃভূমিকে ছেড়ে তাঁরা চলে যাননি। মনের এই অবস্থায় সেখানেই থেকে গিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত জার্মানিকে তার সম্পদকে রক্ষা করতে।
0: 1945 6ই আগস্ট, আমেরিকা যখন জাপানের হিরোশিমা শহরের উপর অ্যাটম বোম লিটল বয় নিক্ষেপ করে, তখন নিমেষের মধ্যে 1.5 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। আর রেডিওতে এই সংবাদ শুনে অটোহান পাগলের মতো বিড়বিড় করে চলেন।
1: ভাবো তুমি, তারপর অগস্টের 9 তারিখে ফ্যাটম্যান নামে দ্বিতীয় বোমা নিক্ষিপ্ত হয় নাগাসাকিতে।

0: তাতে মারা গিয়েছিলেন 75,000-এরও বেশি মানুষ। আর এই দুই বোমার ভয়াবহতা থেকে যারা বেঁচে গিয়েছিলেন তারা নানাভাবে ক্যান্সারের কবলে পড়েছিলেন।
1: আর সেই জন্যে বিজ্ঞানীরাও তাদের বৈজ্ঞানিক আবিষ্কারের এমন অমানবিক প্রয়োগে মানসিকভাবে ভেঙে পড়েন।
0: তাই এবারে বিজ্ঞানীরা শপথ নিয়েছেন জানো, যে তাদের হাত ধরে যে পারমাণবিক যুগের সূচনা তাকে এবার মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
1: ঠিক তাই, আর তার জন্য চাই সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা।

0: এখন বুঝতে পারছো তো কেন আজকাল পারমাণবিক চুক্তির ওপর এত গুরুত্ব দেওয়া হয়?
1: পারমাণবিক অস্ত্রে বলিয়ান হয়েও তাই সব দেশ আজ পরস্পরকে সমঝে চলছে, আর পারমাণবিক শক্তির ভালো দিকের ওপর চলছে নানা গবেষণা।
0: আমাদের ব্যবহারিক প্রয়োজনের জন্য যে শক্তির দরকার তার উৎস হিসেবে এই পারমাণবিক শক্তির তুলনা নেই, কিন্তু সেই অমিত শক্তিকে বসে আনার মতো উপযুক্ত যন্ত্র আর শিক্ষার দরকার, আর তাই এলো নানা ধরনের নিউক্লিয়ার রিয়্যাক্টর। নিউক্লিয়ার চেইন রিয়াকশনকে প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করে যাতে কাজে লাগানো যায় তারই প্রচেষ্টা চলছে।
1: আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এই কাজ হচ্ছে?
0: যেমন ধরো জাহাজের প্রপেলার ঘোরানোর কাজে, ওষুধের জন্য নানান আইসোটোপের ব্যবহারে, এবং অস্ত্র তৈরির কারখানায় প্লুটোনিয়ামের উৎপাদনে নিউক্লিয়ার রিয়্যাক্টরের উপযোগিতা রয়েছে।
1: আচ্ছা,
0: আর এখন সারা বিশ্বে অনেকগুলো দেশ বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য নিউক্লিয়ার রিয়্যাক্টরের ব্যবহার করছে।
1: বাহ, তাহলে তো আমাদের দেশও এর সুফল দেখতে পাবে, তাই না?
0: অবশ্যই।
1: আচ্ছা আচ্ছা, এই যে নিউক্লিয়ার রিয়্যাক্টর বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো, এগুলো কি খুব বিপজ্জনক? মানে আমরা সাধারণ মানুষেরা কি সেখানে যেতে পারি?
0: অবশ্যই পারো, তবে এগুলো সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। একটা বৃষ্টি একেবারে পেছনে লেগেছে, থামবার কোনো নামই নেই। তুমি আর এক কাপ কফি দেবে ভাই?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আনছি।
0: আচ্ছা আচ্ছা।
1: ও, আজ কিন্তু বেশ জোরেই বৃষ্টি পড়ছে। দাঁড়ান, আমি বরং ওই দোকানের দরজাটা ভেজিয়ে রাখি। এই নিন স্যার, এই কফিটা আমার তরফ থেকে আপনার জন্য।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যা বলছিলাম, নিউক্লিয়ার রিয়্যাক্টর বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কতটা নিরাপদ?
1: হ্যাঁ, আসলে এই কলকারখানার নানা বিপদ, দুর্ঘটনা, এমনকি মৃত্যুর খবরও তো আমরা কাগজে পড়ি মাঝে মধ্যে, তাই
0: ওই সাধারণ বাণিজ্যিক কলকারখানাগুলোর সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটি তফাৎ আছে, বুঝলে?
1: কিরকম?
0: শুনলে আশ্চর্য হবে যে আমাদের দেশে আজ প্রায় 40 বছর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ চলছে, কিন্তু রেডিয়েশন জনিত কোনো মৃত্যু ঘটেনি।
1: বাহ, তাই নাকি?
0: তুমি যাবে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখতে?
1: হ্যাঁ, না কিন্তু কি করে, মানে কেমন করে যাব, আর সেটা কোথায় সেটাও তো আমি
0: অত চিন্তা

0: আমরা চলেছি উত্তরপ্রদেশের নারোড়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখতে। এখানে দুটো প্ল্যান্টের প্রত্যেকটা 220 মেগাওয়াট ইউনিটের।
1: বাহ, কি সুন্দর, কিরকম কাজ। আচ্ছা আচ্ছা, ভীষণ বিক্রিয়ায় তো প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তাই না? তাহলে এরা,
0: আরে সেই জন্যই তো এখানে ব্যবহার করা হয় হেভি ওয়াটার বা ভারী জল।
1: ভারী জল? ও, ভারী জল মানে তো D2O, তাই না? ডি হলো হাইড্রোজেনের আইসোটোপ, ডয়টেরিয়ামের প্রতীক।
0: বাহ, একদম ঠিক বলেছো। এই ভারী জল রিয়্যাক্টরের তাপ শোষণ করে সাধারণ জলকে বাষ্পে পরিণত করে, যা দিয়ে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি পাওয়া যায়।
1: তাই?
0: আর দেখো যে ছোট্ট

0: আর পাখিরা নিরাপদে বসবাস করতে পারে?
1: পরিযায়ী পাখিরাও আসে?
0: অবশ্যই। এই যে 1600 বর্গ মিটার এলাকা, এটা ছেড়ে যে লোক বসতি, তাতে কিন্তু 10,000-এর বেশি লোক থাকার অনুমতি নেই। কে, আর মনে ভয় নেই তো?
1: না না, একদম না, আর কোনো ভয় করছে না।
0: মনে হচ্ছে আমরা প্রায় এসে গেছি। নিরাপত্তার সুরক্ষা বলয় পেরিয়ে কনফারেন্স হল ঘরে রাখা চার্ট, মডেল আর প্রজেক্টরের সাহায্যে এখানকার সহায়ক কর্মীরা দর্শকদের সব বুঝিয়ে দেন।
1: কিন্তু আমার না একদম অন্য একটা প্রশ্ন আছে। আপনি কেনই বা আর কি করে আমাকে এখানে নিয়ে এলেন?
2: দেখো দেখি কাণ্ড, দেখ কাগজের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এই বৃষ্টির মধ্যে এখনো দোকান খুলে রেখেছিস কেন?
1: ও বাবা, তুমি? কিন্তু ওই ভদ্রলোক কোথায় গেলেন?
2: আরে কোন ভদ্রলোক, কার কথা বলছিস? আরে স্বপ্ন দেখছিলি নাকি?
1: না না, ওই যে ও, থাক থাক, ছাড়ো, ও কিছু না।
2: ঠিক আছে ঠিক আছে, এই শোন, দোকানে ঝাপড়া বন্ধ কর। আরে দরজা তালাটা লাগিয়ে দিস। হ্যাঁ, তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি।
1: হ্যাঁ করছি করছি, চলো চলো চলো, বাড়ি যাই চলো।

0: আরেকটু হলেই হয়েছিল আর কি, ঠিক সময় বেরিয়ে এসেছি দোকান থেকে, নইলে একেবারে ধরা পড়ে যেতাম। হ্যাঁ এই রে, একটা কথা যে শিবুকে বলা হলো না, এই গ্রহের বিদ্যুতের ঘাটতি মেটাতে নিউক্লিয়াস ভাঙার মতো নিউক্লিয়াস জোড়ার খেলাও আছে, তার নাম ফিউশন। বিজ্ঞানী মার্ক অলিফ্যান্ট আর এডওয়ার্ড টেলারের হাত ধরে, হ্যাঁ হ্যাঁ সে গল্পও তোমাদের শোনাবো, তবে সুযোগ মতো। কেমন?
1: শুনলেন ধারাবাহিক পরমাণু জগৎ। আজকের পর্বে ছিল পারমাণবিক শক্তি, অভিনয়ে ওয়াল্টার নোডাক, মলয় সাহা, ইডা নোডাক, আম্রপালি ঘোষ, অটো হান, রূপন দাশগুপ্ত, ফ্রিৎজ স্ট্রাসম্যান, সৌমিক বন্দ্যোপাধ্যায়, পাড়ার যুবক রামপ্রসাদ চক্রবর্তী, শিবু শান্তনু দত্ত, সাংবাদিক মৌসুমি বন্দ্যোপাধ্যায় এবং পরমাণুর ভূমিকায় অনুপ ঘোষ।
2: শব্দগ্রহণ ঐন্দ্রিলা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
3: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
4: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
3: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
3: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
5: आकाशवाणी कोलकाता, गीतांजलि। शास्त्रीय संगीतेर अनुष्ठाने एखन शुनबेन खेयाल, राग बैरागी, शिल्पी रुचिरा पंडा। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। বৈরাগী রাগে খেয়াল।

0: বৈরাগী রাগী খেয়াল শুনলেন রুচিরা পণ্ডার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে আজ ইন্দ্রাণী ছবির গান। প্রথমে গীতা দত্ত।

0: ইন্দ্রাণী ছবির থেকে এর পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙ।

0: re bang re bang bang re patol bang re bang re bang bang re patol bang re bang re bang bang re patol bang re bang re bang bang.
1: গানে গানে অনুষ্ঠানে আজ শুনছিলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে গান, শেষ হল গানে গানে অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান। এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা খারিজ সিপিআইএমের। আগামী 30 সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিজোটের শরিক দলগুলি। আগামী 3 দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার মধ্যে যুক্তি খাড়া করা হয়েছে।
4: A persistent threat to peace has been the scourge of terrorism. That this could be state-sponsored with cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed

0: should be countered.
1: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্বব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির উপর বিভিন্ন চাপের বিষয় দেওয়া তার দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার নিয়ে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হল খাদ্য অর্থাৎ ফুড, জ্বালানি বা ফিউয়েল, সার বা ফার্টিলাইজার ও অর্থ বা ফাইন্যান্স সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16% বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গত রাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ল্যাভরভ বলেন, রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। তিনি দক্ষিণে বিশ্বের জন্য আসন বৃদ্ধি করার সুপারিশ করেন। ল্যাভরভ স্পষ্ট জানান, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের নামে পশ্চিমের দেশগুলিকে কোনো অতিরিক্ত আসন দেওয়া যাবে না। এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূ রাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিল দ্য হেইনজি ফোর সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকে চিঠি পাঠিয়েছে সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এই মর্মে একটি চিঠি দিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, দেশের সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত। এই পরিস্থিতিতে সাংবিধানিক সংস্থাগুলিকে বাঁচাতে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বিজেপি প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত ধরেই বিজেপির উত্থান হয়েছে বলে দাবি করেন সেলিম। এরাজ্যে বিজেপির বিরুদ্ধে বলার মতো মুখ মমতা ব্যানার্জির নেই বলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মন্তব্য করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিন দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, ATM সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন, আহত 35 জন। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পুলিশ চেকপোস্টে সজোরে ধাক্কা দেওয়ার ফলে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেহরিকে তালিবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ সহমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে 7 দিনের রোডম্যাপ প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার বিষয়টি তেহরান নজর করেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরাকচি বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষা করছে ইরান। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে কোনো পদক্ষেপ ইরানের শর্ত পূরণের উপর নির্ভর করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথটি সম্পর্কিত একটি প্রস্তাবিত আঞ্চলিক সমঝোতা পুনরায় প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। দক্ষিণ আমেরিকার দেশ।

0: ভেনেজুয়েলার বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল দেশটির রাজধানী কারাকাসের উপকণ্ঠে অবস্থিত এক কারাগার থেকে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়। একাধিক মানবাধিকার সংস্থা এই খবরের সত্যতা নিশ্চিত করলেও ঠিক কতজনকে মুক্তি দেওয়া হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ওয়াইল্ডার ভাস্কেজ নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছেন। বিশ্ব পর্যটন দিবস আজ পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক জানিয়েছে, দেশের মোট জিডিপির 5% বেশি পর্যটন শিল্প থেকে আমদানি হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 194তম প্রয়াণ দিবস তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। 1833 সালের আজকের দিনেই ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায় প্রয়াত হন। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনা জয়ের লক্ষ্যে খেলবেন। নাগয়া কিনজো ফুটো অ্যারিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডিক্যাথলনের শেষ দিনে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনাল খেলবেন। পুরুষদের 200 মিটার ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। পুরুষদের হাইজাম্প ফাইনালে নামবেন সর্বেশ কুশারে। অন্যদিকে মহিলাদের ম্যারাথন রেস ওয়াকে খেলবেন প্রিয়াঙ্কা গোস্বামী ও মঞ্জু রানী। মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পের কোয়ালিফায়ার পর্বে খেলবেন। এদিকে মনু ভাকর মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। হকিতে ভারতীয় মহিলা দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীচাঁদ চুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি আরেকটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন। বক্সিংয়ে পদক নিশ্চিত করা থেকে আর একটি ম্যাচে জয় থেকে দূরে রয়েছেন 4 ভারতীয় বক্সার। পদক তালিকায় 4 সোনাসহ মোট 30 পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। 107 সোনাসহ মোট 176 পদক নিয়ে চীন রয়েছে শীর্ষস্থানে। তিরুবনন্তপুরমে আজ 3 একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2:00। টানা ভারী বৃষ্টির ফলে গত কয়েকদিনে ওড়িশার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর ফলে সে রাজ্যের জালাকা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুবর্ণরেখার জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। ছত্তিশগড়ে ভারী বৃষ্টির ফলে মহানদীর হীরাকুণ্ড জলাধারে অতিরিক্ত জলপ্রবাহ তৈরি হয়েছে। এর ফলে জলাধারের স্লুইস গেট খুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। জলের উপর বিশালাকার পাতা, আর তার উপরে বসে ভেসে চলেছেন পূর্ণবয়স্ক মানুষ, এমনই আশ্চর্য চিত্র দেখা গেল হাওড়া শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বা বটানিক্যাল গার্ডেনে। গত কয়েকদিন ধরে উদ্যানের বিশেষজ্ঞ কর্মী থেকে শুরু করে দর্শনার্থীরাও বটানিক্যাল গার্ডেনে এই পাতায় বসার অভিজ্ঞতা উপভোগ করে চলেছেন। পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি আরও বাড়াতে চালু হয়েছে জায়ান্ট ওয়াটার লিলি রাইড। নতুন চালু হওয়া এই রাইডে প্রায় 4 ব্যাসের পাতায় বসে আনন্দ নিতে পারবেন পর্যটকেরা। প্রায় 90 পর্যন্ত ওজনের মানুষ এই পাতায় বসতে পারবেন। হালকা থার্মোকলের সাহায্যে পাতাটিকে জলে ভাসিয়ে রাখা হয়। এতে মানুষের ওজন সরাসরি পাতার উপর না পড়ে চারিদিকে ছড়িয়ে যায় এবং পাতা ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও কমে। হোটেল বা রেস্তোরাঁর খাবারে পিঁপড়ে কিংবা অন্য কোনো পোকা পাওয়া গেলে তুলকালাম কাণ্ড বেঁধে যাওয়াই স্বাভাবিক। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি নামকরা ও বিলাসবহুল রেস্তোরাঁয় এক ধরনের মিষ্টান্ন পরিবেশনের জন্য জ্যান্ত পিঁপড়ে দিয়ে সাজানো হতো। বিষয়টি ধরা পড়ার পর বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়েছে রেস্তোরাঁটি। খাদ্য পরিচ্ছন্নতা আইন লঙ্ঘনের দায়ে রেস্তোরাঁটিকে 15 ওন বা প্রায় 13.5 লাখ টাকা জরিমানা করেছেন স্থানীয় একটি আদালত। পাশাপাশি রেস্তোরাঁ পরিচালনাকারী সংস্থাকেও 10 ওন জরিমানা করা হয়েছে। আসলে হয়েছে কি, দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী মানুষের খাওয়ার উপযোগী হিসেবে অনুমোদিত 10 পোকামাকড়ের তালিকায় পিঁপড়ে

সেখানে ঘাসফড়িং, পঙ্গপাল এবং নির্দিষ্ট কিছু রেশম পোকা রয়েছে। পায়ের তলা ফেটে রক্ত বেরিয়েছে, কাঁটা আর কাঁচের টুকরোও বিঁধেছে, এমনকি সংক্রমণ হয়ে এক সপ্তাহ হাঁটাও বন্ধ রাখতে হয়েছে। তবু তিনি থামেননি। কথা বলছে আয়ারল্যান্ডের ইমন কেভিনির। এমনতর কষ্ট সয়েই খালি পায়ে 369 দিনে পাড়ি দিয়েছেন 6805 কিলোমিটার।

0: 369 দিন পর গত 7ই মার্চ আয়ারল্যান্ডের মায়ো কাউন্টির নিজের শহর ক্ল্যারিমরিসে পৌঁছন তিনি। গণেশ বিসর্জনের শোভাযাত্রা, চারিদিকে উৎসবের মেজাজ, তারই মধ্যে হঠাৎ হাজির এক বিশাল অজগর। ঘটনাটি হায়দ্রাবাদের। বিসর্জনের শোভাযাত্রায় একটি নাচের দলের সঙ্গে ছিল একটি ভারতীয় অজগর আর একটি মুরগি। বিষয়টি নজরে আসতেই শুরু হয় চাঞ্চল্য। খবর দেওয়া হয় পুলিশ এবং পশুপ্রেমী সংগঠনকে। পরে প্রাণী দুটিকে উদ্ধার করা গিয়েছে। অজগরটির মুখে সংক্রমণ এবং দাঁতের সমস্যাও ধরা পড়েছে। আপাতত চিকিৎসা চলছে সেটির। রাজধানী এক্সপ্রেস মানেই দ্রুতগতির যাত্রা, কিন্তু অসমে একদিন সেই রাজধানীকে দাঁড়িয়ে পড়তে হলো, কারণ সামনে তখন রাস্তা পার করছে হাতির পাল। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনের চালক দেখতে পান একদল হাতি রেলপথের কাছাকাছি চলে এসেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি ট্রেন থামিয়ে দেন। হাতির পাল ধীরে ধীরে এলাকা পার হওয়ার পর ফের শুরু হয় ট্রেনের যাত্রা। যাত্রীদের কাছে অবশ্য ঘটনাটি হয়ে ওঠে ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত। মাত্র 4 দিনের হাতির শাবক, আর সেই ছোট্ট প্রাণী কিনা ভেসে গেল তিস্তা নদীর স্রোতে। উত্তরবঙ্গের এই ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়ায়। জানা গেছে নদীর প্রবল স্রোতে হাতি শাবকটি প্রায় 4 কিলোমিটার ভেসে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষ ও বনকর্মীরা উদ্ধারে নেমে পড়েন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় ছোট্ট হাতি শাবকটিকে। তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে 4 দিনের প্রাণীটির এই বেঁচে ফেরার ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

সত্যি সত্যি পুজোর দিনগুলো কিন্তু একটু একটু করে কাছে এগিয়ে আসছে, আর পুজোর আনন্দ সেটা যে কি সত্যি এক কথায় বোধহয় সেটা বলে বোঝানো সম্ভবই নয়। পুজো একটা অন্য রকম ব্যাপার। পুজো মানে ঢাকের বাদ্যি, পুজো মানে মহালয়ার ভোরে আমাদের আকাশবাণীর অনুষ্ঠান, পুজো মানে নতুন জামা জুতোর আহ্লাদ, আবার কারো কারো কাছে পুজো বার্ষিকীর আনকোরা কাগজের গন্ধ, ওহ কি দারুণ। আবার কোনো বন্ধুর হয়তো দেশের বাড়িতে পুজো হয়, প্রতিবার সেখানে ছুটে ছুটে যাওয়া, আবার কারো ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভাল লাগে বাবা মার সঙ্গে, কেউ আবার হয়তো একটু স্বাধীন বন্ধুদের নিয়ে এই সময়টায়, আবার কারো কারো ভালো লাগে একটু দূরে পাড়ি জমাতে, পুজোর আগের থেকেই বেড়ানোর টিকিট টিকিট কেটে একেবারে রেডি। সত্যি ওই যে বললাম না, এক কথায় বলা বা ভাবা বোঝানো একেবারে অসম্ভব। আবার দেখো তোমার যেসব বন্ধুর মুখে পুজোর দিনেও একটু হাসি ফোটে না, গায়ে ছেঁড়া জামা ময়লা জামা একটা নতুন জামা কিংবা একটু ভালো খাবার যদি তার হাতে তুলে দেওয়া যায় আর তার মুখে একটু হাসি ফোটে, সেটা কি তোমার পুজোর আনন্দকে আরও আরও অনেক গুণ বাড়িয়ে দেবে না? একটু ভেবো। তাহলে আমি তো চাই তোমাদের পুজোর দিনগুলো প্রতিবারের মতো এবারও আনন্দময় আর রঙিন থাকুক। আজকে অনেক গল্প হবে, স্টুডিওতে বন্ধুরা এসে গেছে গান গাইবে বলে, গান তো শুনবো, কয়েকটা দরকারি কথাও আছে কিন্তু। আর হ্যাঁ, যারা টেলিফোনে আসবে তারা ডায়াল করবে 03322107325, 03322107325।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ কে বলছো তুমি?
1: আমি পাথার প্রতিমা এর সোর শিরনগর থেকে বলছি।
0: নামটা বলো।
1: নাম
0: তোমার? নাম
1: পিউ দাস।
0: ওলে বাবা, পিউ কোন ক্লাসে পড়ো তুমি? সামনে বছর পুজোয় কি করবে ভেবেছো? অনুষ্ঠান করবে। কি করবে? তুমি গাইবে না নাচবে? গান করবে। আচ্ছা, এখন কি শোনাবে আমায় বলো? গান গাও, চলো সবাই শুনি, গাও।

0: hutki hete kape la baina moi la bajai harmonia me tare kama pa bolo penal hutki hete kape la baina moi la bajai harmonia me tare kama pa hai pura kore dal katita tin tin tin tin kokana ke kukuna ke tagina di tak tak tak dina di
1: খুব সুন্দর হয়েছে। তুমি তো খুব
2: ভালো আছো?
1: হ্যাঁ, আমি তো ভালো আছি। তোমার গানটা কিন্তু খুব ভালো হয়েছে, চমৎকার গেয়েছো। এইরকম করে ফোনে গান শোনাবে আমাদের, কেমন? টাটা টাটা। ওই যে বেড়ানোর কথা হচ্ছিল একটু আগে, পুজোয় বেড়ানো, শুধু পুজোয় কেন, অনেকেই আছে যারা বেড়াতে ভালোবাসে, সবাই ভালোবাসে একটুখানি একঘেয়ে জীবন থেকে সরে গিয়ে কটা দিন আনন্দ করা, একটা নতুন জায়গা ঘুরে ঘুরে দেখা, এ তো সবারই ভাল লাগে। একে আমরা ভালো ভাষায় কী বলি, বেড়ানোকে বলি পর্যটন, তাই না? যেখানে যাই সেই জায়গাটা সম্বন্ধে জানা যায়, সেই জায়গার শিল্প সংস্কৃতি কত কি জানা যায়, বোঝা যায়। আবার দেখো, যে জায়গাটায় আমরা গেলাম সেখানে কোনো একটা হোটেলে থাকছি, সেই জায়গাটায় ঘোরাফেরা করছি, সেখানকার গাড়ি ঘোড়ায় চড়ছি, সেখানে কেনাকাটা করছি, তার মানে অর্থনীতির সঙ্গেও কিন্তু একটা যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা তো এখন এসব বুঝতে পারো, অনেক বড় হয়ে গেছো, কত পড়াশুনো করো, তাহলে এই বেড়ানোর সঙ্গেই কত কিছুর যোগ। তো একটা দিনকে বেছে নেওয়া হয়েছে, সেটা কিন্তু বিশ্বজুড়ে এই বেড়ানো বা পর্যটনের মধ্যে দিয়ে শিল্প সংস্কৃতি অর্থনীতি সব কিছুর মধ্যে যাতে সেতু বন্ধন গড়ে ওঠে একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গার, সেই দিনটা একটু স্পেশাল করে ভাবা হয়েছে। তারিখটা কিন্তু আজকেই, 27 সেপ্টেম্বর। তাহলে আমরা এই দিনটার কথা একটু মনে রেখে দিই এখন থেকে। 27 সেপ্টেম্বর হলো বিশ্ব পর্যটন দিবস, তার মানে আজকেই সেই দিন যেই দিনটাকে আমরা বিশ্ব পর্যটন দিবস হিসেবে ধার্য করেছি এবং প্রতি বছর এই দিনটা উদযাপিত হয় বিশ্বজুড়ে। কাজেই আমাদের দেশেও আজকে এই দিনটা উদযাপিত হচ্ছে। পর্যটনের মধ্যে দিয়ে কতগুলো দিক, কতগুলো মাত্রা উঠে আসে, কতগুলো জানলা খুলে যায়, সেটা তোমরা নিজেরা যখন বসে বসে ভাববে তখন বুঝতে পারবে। তাই এই দিনটার একটা আলাদাই গুরুত্ব। স্টুডিওতে বন্ধুরা তো এসে গেছে সাজুগুজু করে, গান টান গাইবে বলছে, তাহলে চলো একটু গান দিয়ে শুরু করি। রবীন্দ্রসঙ্গীত গাইবে বলছে এক বন্ধু, দেখি তো কি বলছে, কে গাইবে, নিজেদেরই কিন্তু নাম টাম বলতে হবে, কেমন? চলো

0: রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের গানের আসরটা শুরু হয়েছে। গান আছে, কবিতাও শুনব। আমাদের বন্ধু পৃথিন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইল, বর্ষার গান। শরৎকাল পড়ে গেছে, কিন্তু কে বলবে বলো দেখি, রোজই কি বৃষ্টি আর আকাশের মুখ ভার। ভালোই লাগলো বর্ষার গান শুনতে, তাই না? পরের বন্ধু কিন্তু কবিতা বলবে বলে তৈরি হয়ে আছে, বলো।
1: আমার নাম দেবাদৃতা বসু, আমি একটা মজার কবিতা বলবো সুকুমার রায়। ফসকে গেল, দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি পাখি, পর পর পর পরবি পাখি দপ, লাফটি এটাই টালটি ঠুকে, টাক করে যায় তি থরুকে, ছাড়বো সটার উত্থ বুকে, হুস করে তোরে লাগবে বুকে খপ, গুড় গুড় গুড় গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোস্ত মামা, এগিয়ে আছেন বাগিয়ে থাবা, এইবারে বাঞ্চিরিয়া নামা, চট ওই যা গেল ফসকে যেসে, হেই মামা তুই খেপলি শেষে, খ্যাচ করে তোর বাজর গেসে, লাগলো কি বাঞ্ছিটকে এসে ফট।
0: দেবাদৃতা সুকুমার রায়ের কবিতা বলেছে, আর টেলিফোনের বন্ধু এদিকে অপেক্ষা করছে, কিন্তু তার সঙ্গে একটু কথা বলি। কে আছো বলো টেলিফোনে? হ্যালো, এই রে কাঁদছো কেন? হ্যালো বলো, নাম বলো। হ্যালো, না ছোট বন্ধুর একদম কথা বলার ইচ্ছে নেই।

যখন নিজের ইচ্ছে হবে তখনই কিন্তু ওকে শিশুমহলের বা যে কোনো অনুষ্ঠানে ফোনটা আপনারা ধরিয়ে দেবেন। অভিভাবকদের বলছি, এখনও তো খুবই ছোট এই বন্ধু, আর একটু বড় হোক, নিজের থেকেই ওর ভেতরে একটা তাগিদ আসবে অনুষ্ঠানে কথা বলার জন্য। ততদিন একটু অপেক্ষা করুন না।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা, তারপর
1: আমি একটি কবিতা বলবো।
0: বেশ তো, বলো শুনি।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

0: দুরু দুরু পেয়েছে খবর পাতা ফসানো সময় হয়েছে শুরু সুরি ডালে সুরি এলো টগর ছুটিল মেলায় মারুতি লতায় খোঁজ নিয়ে যায় ও বাকি দুই নমস্কার।
1: খুব ভালো হয়েছে, দিব্যি হয়েছে, তাই আবার শরতের কবিতা শুনিয়েছ, তোমাকে তো একটু স্পেশাল আদর করে দিতেই হচ্ছে, খুব ভালো। আবার এসো কিন্তু টেলিফোনে, টাটা। আমার স্টুডিওর বন্ধুদের কাছে আসবো পৃথেন্দ্র আর দেবাদৃতা, গান কবিতা শুনিয়েছে, আরও কিন্তু বন্ধুরা আছে অপেক্ষায় আছে গান টান গাইবে বলে, অনেক রকমের গান শুনবো আজকে। তার আগে যেটা মনে হচ্ছে বলি একটু তোমাদের, সামনের সপ্তাহে একটা দিন আসছে যেদিন তোমাদের ছুটি, ছুটি থাকে এই দিনটাতে, 2রা অক্টোবর। কিন্তু এটা যে শুধুমাত্র ছুটির দিন নয় আমি জানি, সেটা তোমরা সকলে জানো, এবং এই দিনটা একটু আলাদাভাবে মনে রাখো, স্কুলে পালন করো, কারণ এই দিন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, 2রা অক্টোবর। তোমরা তো সকলে এটা জানো যে তিনি গুজরাটে জন্মেছিলেন, রাজকোটে, সেখান থেকে ছোটবেলাতেই চলে যান পোরবন্দরে, আর সেখানে পড়াশুনো জন্মেছিলেন পোরবন্দরে, তারপর তিনি চলে যান রাজকোটে। তো রাজকোটে তার স্কুল জীবনের পড়াশুনো তিনি শেষ করেন, আর তারপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিদেশ পাড়ি দেন। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘকাল তিনি ওকালতির কাজ করেন, তারপর ফিরে আসেন দেশে। সেই সময় তো আমাদের দেশ পরাধীন, এবং পরাধীন দেশের মানুষ সেই সময় স্বাধীনতা লাভের জন্য অস্থির হয়ে উঠেছে মনে মনে। গান্ধীজি এসে কি করলেন, তাদের পথ দেখালেন, তাদের নেতৃত্ব দিলেন, শুরু হলো অহিংস অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো, এরকম কত আন্দোলন। দেশের জন্য যেমন তার প্রাণ কেঁদেছে, তেমনি দেশের মানুষকেও তিনি খুব ভালোবাসতেন। তিনি ছিলেন গরিবের সঙ্গী, দিনের সঙ্গী, যেখানে একেবারে নিচুতলার মানুষেরা রয়েছে, সবার পিছিয়ে, সবার নিচে, সব হারাদের মাঝে তার অধিষ্ঠান ছিল। তো এই যে মানুষটি যার চিন্তাভাবনা ছিল ভারতের প্রতিজনের জন্য, দেশে যে এত অভাব অনটন কীভাবে তা দূর করা যায় সেটা তিনি ভাবতেন, এবং এই অনটন দূর করার জন্য ছোট ছোট শিল্প গড়ে তোলা যেতে পারে, এটা তিনি বারবার বলে গেছেন। তারপর এই যে নানান রকমের

জাতপাতের ব্যাপার। সেই সময় আমাদের সমাজে ছিল অনেক মানুষকে দূরে সরিয়ে রাখা হতো, অন্তজ করে রাখা হতো। তিনি তার বিরোধিতা করেছেন, বিভিন্ন জায়গায় আশ্রম করেছেন, চরকা কাটা, খাদির কাপড় তৈরির উদ্যোগ নিয়ে দেশের মানুষের মনে তিনি নতুন বিশ্বাস এনে দিয়েছিলেন। এটাও তার একটা বিরাট অবদান। আবার দেখো, আজকাল আমরা খুব ভালোভাবে জানি যে কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, সঠিকভাবে চিকিৎসা করালে কুষ্ঠরোগ থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া যায়। এ কথা কিন্তু গান্ধীজি সেই কত আগে বলে গেছেন, না শুধু বলে যাওয়া নয়, তিনি নিজে কুষ্ঠরোগীদের সেবা শুশ্রূষা করতেন। তাই গান্ধীজিকে যখন আমরা স্মরণ করব, এ কথা তো আমরা মনে রাখবই যে ব্রিটিশদের কবল থেকে ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে তিনি অগ্রণীর ভূমিকা নিয়েছিলেন, তেমনি মনে রাখব তিনি আমাদের দেশে গরিব মানুষেরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য নানান পরিকল্পনা করে গেছেন, এবং যাদের একদা মানুষ অস্পৃশ্য ভেবেছে তাদের তিনি সমাজে জায়গা করে দিয়েছেন, দেশের উন্নতির জন্য ভেবেছেন, সবাইকে নিয়ে একসঙ্গে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখেছেন। এই মানুষটির জন্মদিনকে সামনে রেখে আজ আমরা তাকে আমাদের প্রণাম জানাবো।

0: ফিরলাম আমাদের গান কবিতার আসরে। কে বারে শিল্পী, বলো দেখি তোমার নাম?
1: আমার নাম ইয়াশমিতা দত্ত, আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: আমার নাম আরাধ্যা সাহা। আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাঝি শোনাচ্ছি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খুঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কৃষাণেরা পার হয়ে যায় লাঙন কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষী সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার উপরে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চক্ষাচক্ষি যত। তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জোরের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের ওপর। সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশির বনে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এপার ওপার দুই পারেতেই যাব নৌকো বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে, বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আধার হলে সাঁঝে, তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি।
1: কবিতা শোনালো আরাধ্যা, অস্মিতা আর আরাধ্যা পরপর দুজনে গান আর কবিতা শুনিয়েছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গাইলো অস্মিতা, তারপর আরাধ্যা শোনালো রবি ঠাকুরের কবিতা মাঝি, খুব সুন্দর। হ্যালো
2: হ্যালো,
1: বলো বলো কে বলছো, নাম বলো। ও বাবা, অনেক দূর থেকে বলছো, আর কি শোনাবে আজকে বলো বন্ধুদের।
2: আমার তো বাড়ির পরীক্ষা।
1: পরীক্ষা, ওহো কি মুশকিলের ব্যাপার, তাহলে কি বলবে আজকে বলো।
2: আবৃত্তি করবো।
1: হ্যাঁ,
2: দূর সাগরের পারে রবীন্দ্রনাথ ঠাকুর। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারী নারী ছেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড়।

0: তলে নতুন ফুলের ফলে নতুন নতুন পশু কত বেড়ায় জলে জলে কত কত শেষে করে যায় ঠেসে
1: খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর। দেখো তুমিও নতুন দেশে যাওয়ার কথা বললে, আর আজকে আমরা শুরুতেই একটু নতুন দেশে নতুন জায়গায় বেড়ানোর কথা বলছিলাম, তাই না? শুনেছো তুমি? আর কি বলবে বলো? চিঠি? হ্যাঁ নিশ্চয়ই চিঠি পাঠিও। আজকে টাটা। বাহ সুন্দর হয়েছে ছোট্ট বন্ধুর কবিতা। তোমরা নিশ্চয়ই শুনছো, রেডিওতে শুনছো, অনেক জায়গায় শুনছো যে কলকাতা বেতারের শতবর্ষ উদযাপিত হচ্ছে। 1927-এর 26শে অগাস্ট এই কলকাতা বেতারের পথ চলা শুরু হয়েছিল, তার মানে আগামী বছর 2027-এ শতবর্ষ পূর্তি হয়ে যাবে। তো তখন অনুষ্ঠান কেমন ছিল এসব তো আমাদের জানতে ইচ্ছে করতেই পারে, বিশেষ করে ছোটদের অনুষ্ঠানের কথা। তখন অবশ্য ইডেন গার্ডেনের বাড়িতে নয়, 1927-এর 26শে অগাস্ট যখন দ্বারোদ্ঘাটন হলো সেই ঠিকানাটা ছিল 1 নম্বর গার্স্টিন প্লেস। আকাশবাণী নামটাও চালু হয় তার অনেকটা পরে। গার্স্টিন প্লেস থেকে কলকাতা বেতার ইডেন গার্ডেনের বাড়িতে এলো, যে বাড়িতে এখন আকাশবাণী ভবন, যেখানে তোমরা অনুষ্ঠান করতে আসো, সেটা 1958 সাল। তো সেই পুরনো দিনে বেতারের নানা রকম অনুষ্ঠানের মধ্যে ছোটদের অনুষ্ঠানও ছিল, তোমাদের জানতে ইচ্ছে করে না কেমন ছিল তখন, কী কী অনুষ্ঠান হতো। সেই যে ছোটদের অনুষ্ঠান, তার নাম ছিল প্রথমে ছোটদের বৈঠক, সেটা 1929-এর জুন মাস সেই শুরু। যোগেশচন্দ্র বসু তিনি পরিচালনা করতেন এই অনুষ্ঠান গল্প দাদা নাম নিয়ে। সপ্তাহে দুদিন হতো, মঙ্গল আর শুক্রবার। সন্ধেবেলা বসত ছোটদের বৈঠক। যোগেশ বসু ছিলেন উকিল, হাইকোর্টে তিনি প্র্যাকটিস করতেন, সেইখান থেকেই চলে আসতেন রেডিওতে। আর এসে শুরুতেই বলতেন, ক্যালকাটা কলিং, গুড ইভিনিং চিলড্রেন, গল্প দাদা স্পিকিং। তো ইনি কিন্তু খুব বেশি দিন বাঁচেননি, 1933 সালে মাত্র 48 বছর বয়সে মারা গেলেন গল্পদাদা যোগেশচন্দ্র বসু। কি করা যায় ভাবতে বসলেন সবাই। তখন ওর ছেলে কমল কুমার বসুকে ভার দেওয়া হল। মাঝে কিছুদিন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্রের বাবা তিনি, তিনি কিছুদিন এই আসর পরিচালনা করেছিলেন। যাই হোক, এরপর নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এলেন এই আসর পরিচালনা করতে, তিনি নাম নিলেন দাদুমণি। 1941-এ ছোটদের বৈঠক নাম পাল্টে হলো গল্প দাদুর আসর, এখন যে নামে তোমরা আসর শোনো। আর শিশুমহল তখন তো শুরু হয়নি। 1943-এ রেডিওতে জয়েন করলেন ইন্দিরাদি, ইন্দিরা দেবী, সবার প্রিয় ইন্দিরাদি। ইন্দিরাদি 1945-এর অগাস্ট মাসে ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে, যাদের বয়স 6 থেকে 10 বছর, তাদের নিয়ে শুরু করে দিলেন শিশুমহল রবিবার সকাল 9:30 একই সময়, তখন শিশুমহল হতো। এক টানা 37 বছর শিশুমহল পরিচালনা করেছেন ইন্দিরাদি। ছোটদের কি ভালোই না বাসতেন তিনি। আসরের শুরুতেই কি বলতেন? বলতেন, ছোট্ট সোনা বন্ধুরা ভাই, আদর আর ভালোবাসা নাও, কি ভালো আছো তো সব, এইটা বলতেন। আর আমরা সবাই একসঙ্গে চেঁচিয়ে বলতাম হ্যাঁ। আমিও ইন্দিরাদির কাছে বসে শিশুমহলে অংশ নিয়েছি। তো ইন্দিরাদি আর শিশুমহল এই দুটো কিন্তু একাকার হয়ে আছে, দুটোকে আলাদাই করা যায় না।

ইন্দিরাদি রেডিও থেকে বিদায় নেবার পর আর এক মিষ্টি দিদি আইভিদি তিনি আসর পরিচালনা করেছেন, ছোটদের আসর আইভি রাহা। আর তারপর তো আমার সঙ্গে তোমাদের ভাব হয়ে গেল, সেও বেশ অনেক দিনের কথা। তোমরা যখন আমায় পিসেমণি বলে ডাকলে, তোমাদের সঙ্গে তো কি মজা করে হইচই করে আমি কাটিয়েছি না? যারা আমার কাছে আসো তারা তো বটেই, আবার যারা দূর থেকে ফোনে পিসেমণি বলে ডাক দাও, মনে হয় তারাও তো আমার গলা জড়িয়ে ধরে আছো। তাই তো, এবার তোমাদের একটা কথা বলতেই হবে, সেটা হলো বেতার জগতের কথা। বেতার জগৎ হলো কলকাতা বেতারের নিজস্ব পত্রিকা, পাক্ষিক পত্রিকা। পাক্ষিক পত্রিকা মানে 15 দিনে একটা বেরোয় যে পত্রিকা। কলকাতায় রেডিও আসা 2 বছরের মধ্যেই এই পত্রিকা চালু হলো 1929-এর 27শে সেপ্টেম্বর। 56 বছর এই পত্রিকাটি চালু ছিল। শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল 1986-তে, 86-এর 15ই জানুয়ারি। এটাতে রেডিওর অনুষ্ঠান সূচি প্রকাশিত হতো, কিন্তু এখানে প্রখ্যাত সব সাহিত্যিকদের লেখাও বেরোত, বড় বড় সাহিত্যিকদের লেখা বেরোত, তারপর কথিকা, সমীক্ষা, সাক্ষাৎকার, এগুলো নিয়মিত ছাপা হতো পত্রিকায়। তো এখন তোমাদের একটা জিনিস শোনাব, সেই বেতার জগৎ পত্রিকায় তোমাদের আসরের কথা, ছোটদের আসরের কথা, তাও কিন্তু ছাপা হয়েছে। চলো একটু শোনা যাক সেই পত্রিকার একটা অংশ। বেতার জগৎ পত্রিকার একটি সংখ্যার কথা তোমাদের বলি। 1 অক্টোবর 1938, শনিবার, বাংলা তারিখ 1345, 14ই আশ্বিন। এই সংখ্যায় বেরিয়েছিল ইন্দিরাদি, শিশুমহলের প্রিয় ইন্দিরাদি, তার লেখা একটি কবিতা। কবিতার নাম মা এসেছে। দুঃখে রমা নিশা হলো কি গো আজি ভোর, জননী আশার ক্ষণ এখন ঘনালো তোর। কান পেতে শোন চারিদিকে আজ কারা কাঁদে হাহাকারে, মরণে সহিয়া রহিয়া রহিয়া তোরে ডাকে বারে বারে। আর তো বিশ্ব বৃথাই কাঁদিবে, তোর আশা কি মা মিছে, সজল করুণ মুগ্ধ নয়নে আশা ভরে নিরক্ষিছে। দুঃখ দৈন্য আর নিপীড়নে যারা বেঁচে মরে আছে, তোর আগমনই আজ শুরু হোক সব হারাদের কাছে। কান্না তাদের সার্থক কর ওই বরা ভয় দাত্রী, শরতের হাসি ফুটুক মর্তে ঘুচুক তিমির রাত্রি। ইন্দিরাদির লেখা কবিতা তোমাদের শোনালাম। এবারে ছোটদের আসর পরিচালনা করতেন যে দাদুমণি, সেই দাদুমণির একটি লেখা, বেতার জগৎ পত্রিকায় ছোটদের আসরের লেখা থেকে একটুখানি তোমাদের শোনাই। আমার স্নেহের আদরের ভাই বোনেরা, উষার সুন্দর আলো ও জ্যোৎস্নার অপূর্ব সৌন্দর্য যারা কখনো উপলব্ধি করতে পারে না, সেই সব দৃষ্টিহীন ভাই বোনদের কথাই আজ তোমাদের কাছে বলতে এসেছি। এই বিশ্বে কোনো জিনিসই নিরর্থক নয়, স্থূল দৃষ্টিতে যত অযোগ্য যত অকর্মণ্য মনে হোক, গড়ে তুলতে পারলে তার দ্বারাও পৃথিবীর অশেষ কল্যাণ সাধিত হতে পারে। যে অন্ধকে সমাজের ভার মনে করে লোকে কৃপার চক্ষুতে দেখে, সেও যদি উপযুক্ত শিক্ষা পায় তবে কাহারও গলগ্রহ না হয়ে জীবনে অভীষ্ট লাভ করতে পারে। অন্ধ জ্ঞানের আলোকে এই পৃথিবীর রূপ দেখতে পারে। 100 বৎসর পূর্বে এ কেবল কল্পনা মাত্র ছিল, মানুষের সাধু সংকল্প এবং দৃঢ় অধ্যবসায় কল্পনাকেও আজ বাস্তব সত্যে পরিণত করেছে। ব্রেল পদ্ধতির আবিষ্কার অন্ধদের নিকট বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করেছে। বর্তমান যুগে সকল সভ্য দেশেই অন্ধদের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা হয়েছে। এখন তারা জগতে সাহিত্য, বিজ্ঞান ও দর্শনাদি শাস্ত্র অধ্যয়ন

জ্ঞান অর্জন করতে পারে। ব্রেল পদ্ধতির আবিষ্কারের ইতিহাস বড় বিচিত্র। লুই ব্রেল নিজের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন বলে আজ জগতের কোটি কোটি অন্ধ জ্ঞানের আলোক পেয়ে ধন্য হচ্ছে। যা ভগবানের অভিশাপ বলে মনে হয়েছিল তাই আজ এক আশ্চর্য উপায়ে আশীর্বাদে পরিণত হল। লুই ব্রেল 1809 খ্রিস্টাব্দে ফরাসি দেশে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি তার পিতার চামড়ার দোকানে খেলা করতে বড্ড ভালোবাসতেন। একদিন এক টুকরো চামড়ায় সূচ দিয়ে খেলার ছলে ছিদ্র করছিলেন, এমন সময় দুইবার তার চোখে সূচের আঘাত লাগে, ফলে তার দুই চোখই নষ্ট হয়ে যায়। সেই অবস্থায় তিনি অনুভব করলেন অন্ধদের ব্যথা কোথায়, চির আধারের বন্দীদের এই মর্মস্পর্শী আর্তনাদ তাকে অধীর করে তোলে। তিনি মনে প্রাণে মুক্তির পথ খুঁজতে খুঁজতে অবশেষে তার সন্ধান পেলেন। একদিন হঠাৎ তার মনে একটি নূতন চিন্তার উদয় হল। তিনি ভাবলেন, চামড়ার দুই পিঠে ছিদ্র না করে যদি এক পিঠে ছিদ্র করা যায় তবে ওই চামড়ার উল্টো দিকে উঁচু বিন্দুগুলি অনুভব করা যাবে। তার এই চিন্তা সফল হল। তিনি এই উচ্চ বিন্দুগুলির সাহায্যেই ফরাসি বর্ণমালা, শব্দাংশ এবং শব্দ প্রস্তুত করতে পারলেন। এই সকল অক্ষর ও শব্দের সাহায্যে যে লেখা বা পড়া হয় তা ব্রেইল সিস্টেম নামে প্রসিদ্ধ। আমরা যখন দৃষ্টিশক্তি দ্বারা প্রত্যেক অক্ষর ও শব্দের আকৃতি দেখে পাঠ করি, দৃষ্টিহীনেরা কেবলমাত্র স্পর্শ শক্তির সাহায্যে অক্ষর ও শব্দের আকৃতি অনুভব করে অনায়াসে অধ্যয়ন করতে পারে। আজকাল ব্রেল পদ্ধতিকে ভিত্তি করে জগতের বিভিন্ন ভাষায় বর্ণমালা সৃষ্টি হয়েছে। আমাদের দেশে স্বর্গীয় আচার্য লালবিহারী শাহ অন্ধদের শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন। তিনি সমস্ত জীবন অন্ধদের সেবায় উৎসর্গ করেছিলেন। অক্লান্ত পরিশ্রম ও নীরব সাধনার বলে তিনি ইংরাজি প্রণালীকে অবলম্বন করে বাংলা ও হিন্দি ভাষায় শাহ ব্রেল আবিষ্কার করেছিলেন। এরই সাহায্যে ভারতের অন্ধরা বাংলা, সংস্কৃত ও হিন্দি ভাষায় শিক্ষা লাভ করছে। তিনি স্বয়ং তার শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। 1897 খ্রিস্টাব্দে আচার্য শাহ মহাশয় কলিকাতার দক্ষিণ উপকণ্ঠে বেহালায় অন্ধদের জন্য বর্তমান বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কলিকাতা থেকে মাত্র আধ ঘন্টার পথ। মস্ত বড় জায়গা নিয়ে এই স্কুলটি স্থাপিত হয়েছে। সুন্দর বাগান, খেলবার মাঠ, পুকুর এবং কতকগুলি সুন্দর সুন্দর বাড়ি নিয়ে স্কুলটি রয়েছে একটি খোলা জায়গার মধ্যে, যাতে ছাত্রছাত্রীরা মনের আনন্দে এবং প্রাকৃতিক শোভার নির্মল আলো বাতাসের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে গড়তে পারে। তারই জন্য এই প্রচেষ্টা। এই স্কুলের কাজ চার ভাগে বিভক্ত: সাহিত্য, শিল্প, সঙ্গীত ও ব্যায়াম। সাহিত্য বিভাগে সকল ছাত্রছাত্রীকেই ম্যাট্রিক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। শিল্প বিভাগে হাতের কাজ হয়, যেমন বেত ও বাঁশের নানা রকম মোড়া, টুকরি, ঝুড়ি ইত্যাদি, পশমের কাজ, তাঁতে কাপড় বোনা এবং আরও অনেক রকমের কাজ হয়। সঙ্গীত বিভাগে কণ্ঠ ও যন্ত্র সঙ্গীত শিক্ষা দেওয়া হয়। ব্যায়াম বিভাগে খেলাধুলা, নৌকা চালানো, সাঁতার কাটা, স্কাউটিং এবং কাবিং হয়। জিমনাশিয়ামে তাদের সকলকেই ব্যায়াম করতে হয়, অবশ্য সমস্তই খেলার ছলে। অন্ধ স্কাউট দলের সম্বন্ধে এখন কিছু বলবো। আমি যখন স্কুলে পড়তুম কাবিং এবং স্কাউটিংয়ে যোগদান করেছিলাম। তখন থেকে যতবার আমি এইসব অন্ধ ছাত্রদের দেখতুম ততবার আমার মনে আশা হতো যে আমি এদের নিয়ে একটা ছোট্ট স্কাউট দল গড়ে তুলব। স্কুল থেকে যখন বার হলুম তখন মনে অনেক আশা পোষণ করে তিন চারজন মাত্র ছেলে নিয়ে আমি কাজ শুরু করে দিলুম। তখন সর্বদা আমি একটা কবিতা মনে করতুম, স্কাউট বাণী প্রতিজ্ঞা করেছি চলব সেসব মেনে, দুঃখ দৈন্য আসুক যত সইব প্রাণ পণে, কাজের পথে চলতে কভু নাহি পাব ভয়, প্রেমের নিশান উড়িয়ে দিলে করব মনের জয়। আজ আমার স্কাউট ট্রুপে প্রায় 30 জন স্কাউট,
অন্ধ স্কাউটরা বড় সুন্দর করে স্কাউটিংয়ের সমস্ত কাজ করে, এবং হঠাৎ যদি তাদের কাজ দেখা যায় তাহলে

বুঝতে পারা যায় না যে তারা অন্ধ। স্কাউটিং এর উদ্দেশ্য তাদের জীবনে নিশ্চয়ই এক নূতন আনন্দ দিতে পেরেছে, কারণ অন্ধ স্কাউটদের সদাই প্রফুল্ল দেখা যায়। আমরা দুবার কলকাতার বাইরে ক্যাম্পে গিয়েছিলাম। ক্যাম্পের যাবতীয় কাজ তারা নিজেরাই করত। চক্ষুষ্মান স্কাউটদের সঙ্গে কোনো অংশে তারা কম নয়, তার প্রমাণ গত স্কাউট কম্পিটিশনে তারা অনেক ট্রুপসের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল এবং দু একটি বিষয়ে প্রথম এবং দ্বিতীয় হয়েছিল। এসব কথা শুনলে তোমাদের আশ্চর্য লাগবে, কিন্তু সচক্ষে যদি তোমরা দেখো তাহলে সে ধারণা আর থাকবে না। প্রভাতে 5:30টার সময় পাখির কাকলিতে তাদের ঘুম ভাঙে। তারপর সারাদিন ঠিক তোমাদের মতোই তাদের কেটে যায়, লেখাপড়া ও খেলাধুলার মধ্যে দিয়ে। এদের একটা নিজস্ব মাসিক পত্রিকা আছে, নাম তার অরুণ। তাতে তারা সবাই গল্প, কবিতা এবং প্রবন্ধ দেয়। সাধারণত তোমাদের স্কুলে যা হয় কতকটা সেই রকমই এদেরও স্কুলে হয়, তবে ভিন্ন পদ্ধতিতে। তোমরা হয়তো অনেকে ডক্টর হেলেন কেলারের নাম শুনেছ, তোমাদের কাছে তার বিষয়ে এখন কিছু বলবো, কিন্তু খুব সংক্ষেপে। 1880 খ্রিস্টাব্দে 27 জুলাই তারিখে আমেরিকার অন্তর্গত অ্যালাবামা গ্রামে মিস হেলেন কেলারের জন্ম হয়। হেলেন ছেলেবেলা থেকেই অন্ধ ও বধির ছিলেন। তার পিতামাতা অতিশয় দরিদ্র ছিলেন। কানে না শুনতে পেলেই মানুষ বোবা হয়ে যায়, কিন্তু বোবারা যদি উপযুক্ত শিক্ষা পায় তাহলে সহজেই কানে কথা না শুনেও মুখে কথা বলতে পারে। হেলেন যে লেখাপড়া শিখতে পারবেন এই সময়ে এ কথা তার আত্মীয় স্বজনেরা কেহই কখনো কল্পনাও করেননি। অন্ধেরা লেখাপড়া করে, তাদের চোখ না থাকলেও কান আছে, কিন্তু হেলেন কালা, বোবা এবং অন্ধ। শিক্ষার সকল পথই তার কাছে বন্ধ, সেই জন্য তার পিতামাতা প্রথমে বড্ড চিন্তিত হয়ে পড়েছিলেন যে এইরকম একটি বোবা কালা অন্ধ মেয়েকে কি প্রকারে শিক্ষিতা করবেন, স্পর্শ করে কোন জিনিসটা কি তা তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারতেন। হেলেনের পিতামাতা যেখানে থাকতেন সেখানে অন্ধ বা বধিরদের শিক্ষার জন্যে কোনো বিদ্যালয় ছিল না। বালিকার অসহায় অবস্থা দেখে তারা অত্যন্ত দুঃখিত হতেন। 7 বৎসর পর্যন্ত হেলেনের শিক্ষার কোনো বন্দোবস্ত হয়নি। এরপর হেলেনের পিতা তাকে বস্টন নগরের এক অন্ধ বিদ্যালয়ে ভর্তি করে দেন। হেলেনের কষ্ট দেখে বিদ্যালয়ের একজন শিক্ষয়িত্রীর বড় দয়া হল এবং তিনি অন্য কাজ ছেড়ে হেলেনের শিক্ষাকার্যে সমস্ত শক্তি ও সময় উৎসর্গ করলেন। এই শিক্ষয়িত্রীর নাম মিস সুলিভান। হেলেনের এরূপ অসাধারণ শক্তি ছিল যে 3 বৎসর যেতে না যেতে তিনি অনেক কথা লিখতে ও বলতে শিখে ফেলেছিলেন। মিস সুলিভান স্পর্শ এবং ঘ্রাণের সাহায্যে তাকে শিক্ষা দিতেন। হেলেনের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি, নিকটে কেহ থাকলে ঘ্রাণের সাহায্যে কে তা তিনি বলতে পারতেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে কার বাড়ির কাজ দিয়ে যাচ্ছেন তাও তিনি শুঁকে বলতে পারতেন। মিস সুলিভান তাকে ব্রেল আলফাবেট অসমান উঁচু নিচু অক্ষরের সাহায্যে পড়াশুনো শেখাতেন। 15 বছর বয়সের সময় হেলেন কেলার বেশ ভালো করে কথা বলতে পারতেন, কিন্তু তার শিক্ষয়িত্রী মিস সুলিভান তাকে বেশি কথা বলতে দিতেন না। ক্রমশ তিনি ইংরাজি শব্দগুলির উচ্চারণ করতে শিখলেন। কে কি কথা বলছে তা হেলেন তার মুখে হাত রেখে বুঝতে পারতেন। 1896 সালের সেপ্টেম্বর মাসে হেলেন কলেজে প্রবেশ করবার আশায় কেমব্রিজ স্কুলে ভর্তি হলেন। তার সঙ্গে সঙ্গে সর্বদা মিস সুলিভান থাকতেন এবং হেলেনকে প্রত্যেক শিক্ষকের কথা বুঝিয়ে দিতেন। এই স্কুল থেকে তিনি অনেক প্রকার ভাষা শিখেছিলেন। হেলেন অন্ধ, বোবা, কালা হয়েও কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে সম্মানের সঙ্গে বিএ পাস করেন। তিনি অনেক সুন্দর বই লিখেছেন। আমার পিতৃদেব অন্ধ বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীযুক্ত অরুণ কুমার শাহ আমেরিকায় মিস হেলেন কেলারকে দেখে এসেছেন। তার কাছে এই অন্ধকালা বোবা মহিলাটির কীর্তি কথা শুনে বড় আশ্চর্য লাগে। পাশ্চাত্য জগৎ মানুষের দুঃখ দৈন্য দূর করবার জন্য নানা প্রকার উপায় উদ্ভাবন করে। যারা অন্ধ, বধির বা পঙ্গু হয়ে আমাদের দেশে জন্মগ্রহণ করে তাদের দুঃখকে লাঘব করবার চেষ্টা আমাদের দেশের লোকে করে না। সাধারণত সকলে বলে,

পূর্বজন্মের কর্মের ফলে এরূপ দুর্দশা হয়েছে, এই কষ্ট সহ্য করতেই হবে। অন্ধ আর কি করবে, একজনের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে? তার যদি স্বাভাবিক সঙ্গীত জ্ঞান থাকে তাহলে দু এক পয়সা বেশি ভিক্ষা পাবে, কিন্তু এ ধারণা আমাদের একেবারে ভুল। অন্ধকে শিক্ষা দিলে সে জগতের মাঝে আর সবাইকার জন্যই দাঁড়াতে পারে। আমাদের বাংলাদেশের অন্ধ ছাত্রছাত্রীদের জন্য মাত্র একটি বিদ্যালয়, তবুও এই বিদ্যালয় থেকে অনেক অন্ধ ছাত্রছাত্রী শিক্ষিত হচ্ছে। ভারতবর্ষে আজ মাত্র 15-16টি অন্ধ বিদ্যালয় আছে, তার মধ্যে বেশিরভাগই হোম ধরনের, আবার দু এক জায়গায় বেশ ভালোভাবেই কাজ চলছে। প্রায় 100 বছর আগে প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমাদের শিখিয়েছিলেন, অন্ধজনে দয়া করো। আর আজ বিশ্ববরেণ্য কবি সম্রাট রবীন্দ্রনাথ গাহিলেন, অন্ধজনে দেহ আলো।

সেই কত বছর আগে প্রকাশিত বেতার জগৎ পত্রিকায় দৃষ্টিহীনদের শিক্ষাদানের কথা লিখেছিলেন দাদুমণি, যার কথা একটু আগে তোমাদের বললাম। সেখান থেকে তোমাদের শোনালাম ইন্দিরাদির লেখা কবিতা, তাই না? কেমন লাগলো বলো?

0: হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো?
1: আমি পূর্ব বর্ধমান জেলা থেকে দিয়া বসাক বলছি।
0: আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি ক্লাস থ্রিতে পড়ি।
0: বেশ বেশ, পুজোয় কি করবে কিছু ঠিক করেছো?
1: পুজোয় হলো মণ্ডপে বসে থাকবো, ঘুরতে যাব।
0: মানে মোটামুটি পাড়াতেই থাকছো, আশেপাশে একটু ঘুরবে, তাই না?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এবার বলো কি শোনাবে আজ?
1: কবিতা
0: বলো।
1: সবার গুরু কবি চন্দননাথ, জানো কে আমাকে শিখিয়েছে লেখা? প্রথম অ আর আ শিখিয়েছে সেটা আর কেউ নয়, বড় বাদুরির মা। জানো কে আমাকে শিখিয়ে দিয়েছে? ক খ গ ঘ ঙ লেখা শিখিয়েছে বাবা, অনেকে যত্নে কিভাবে টানবো রেখা, তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে। বড় দিদির কাছে ছোটরা নিয়েছি তালিম যত্ন করে, আলপনা যেন আমাদের অ আ দশই ধীরে ঘই, তাদের মতো এত সুন্দর অক্ষর আর কই। বাবা মার গুরু সে গুরুর গুরু, অথবা তার গুরু। জানো কার থেকে বর্ণ চেনা প্রথম করেছে শুরু? বিদ্যাসাগর নামে চিনি তাকে, তিনি না চিনিয়ে দিলে চিনতাম নাকি? এত সহজে আমরা সবাই মিলে।
0: বাহ, খুব সুন্দর কবিতা, বিদ্যাসাগরকে স্মরণ করে শোনালো আমাদের ফোনের বন্ধু। আজকের আসরে তোমরা শুনছিলে শিশু মহলের পথ চলার কথা, সেই ১৯৪৫ যা শুরু, শিশু মহল চলতেই থাকবে।

থামবে না, আজকে ছোটরা কাল বড় হবে, আবার এক পাল খুদে বন্ধু এসে হাত ধরবে শিশুমহলের। আমিও আর থাকবো না, সবাইকে এবার টাটা বলবো। সবাই কিন্তু খুব লক্ষ্মী হয়ে থাকবে, সুস্থ থাকবে, বড়দের কথা শুনবে, আনন্দে থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে, গান গাইবে, তাই না? আর শিশুমহল শুনবে। সবাইকে

সবাইকে টাটা, বাই বাই। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমন। শেষ হল শিশুমহল, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলায় আপনাদের সঙ্গে শান্তম চক্রবর্তী।

গানের ভেলায় আপনাদের সকলকে স্বাগত। গানের ভেলা রবিবারে নানা রঙের গান, আর সেই নানা রঙের গান আজকেও নিয়ে এসেছি। তবে একটা অবলম্বন তো থাকে, এই গানের যে অথৈ সমুদ্র, সেই অথৈ সমুদ্রের থেকে এক আঁজলা জল তুলে আনার মতো এই গানের ভেলা। আর সেখানে সেই এক আঁজলা জল, আঁজলাটা কিসের, অর্থাৎ তার অবলম্বনটা কি, সেই অবলম্বনটা আজকে একটু অন্যরকম। দেখুন, ঈশ্বর প্রেম বা ভগবত প্রেম বা দেবতার প্রতি ভালোবাসা, দেবদ্বি যে ভক্তি বলা হয় না, সেই ভক্তির নানান রূপ আছে। কেউ মূর্তি গড়ে তাকে পূজা করেন, কেউ বা মনের গভীরে দেখতে পান তার রূপ। আর এই যে ভক্তির নানান প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা, অর্থাৎ সেই ইষ্ট দেবতাকে যেন খানিকটা নিজের প্রিয় মানুষ হিসেবে ভাবা, এরকমটাও তো হয় নাকি? হ্যাঁ, সেই প্রাণের মানুষ বা সেই মনের মানুষ তাকে ধরতে পারাটা খুবই কঠিন, কিন্তু তবু হয়তো সেই প্রাণের মানুষের খোঁজটাই চলতে থাকে জীবন জুড়ে। আজ তেমনই কয়েকটি গান থাকবে আপনাদের জন্য।

শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়েই শুরু হলো আজকের গানের ভেলা। আর গানের ভেলায় আমরা যেহেতু নানা রঙের গান এই রবিবারের গানের ভেলায় থাকি, সেহেতু একটা বিষয় তো অবশ্যই থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন যুগে বিভিন্ন কালে কবি যখন সাধক, তার মনের যে ভাবনাচিন্তা, সেই ভাবনাচিন্তাও তার এমন কিছু গানে ফুটে উঠেছে, গানে, কবিতায়, সাহিত্যে। এই রকমভাবেই দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকেই ধার নিয়ে বলতে হয়, সেই রকমভাবেই ফুটে উঠেছে রজনীকান্ত সেনের এই গানটিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, যে গানটি এবারে শুনব। সেখানেও কিন্তু দেবতাকে কল্পনা করা হয়েছে, তিনি যেন সব কিছু নির্মল করে দেবেন, সমস্ত মালিন্য ধুয়ে মুছে সাফ করে দেবেন তিনি। আমার জীবনের যত মালিন্য, সেই মালিন্য তাঁর হাতে, তাঁর পবিত্র করস্পর্শে যেন পরিষ্কার হয়ে যাবে। সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: চটপট দেখে নেব টেলিফোনে কেউ রয়েছেন কিনা। হ্যাঁ, কেউ রয়েছেন? নমস্কার।
1: হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার। পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: বলুন।
1: ঈশ্বরকে তো বলা হচ্ছে যে তুমি মঙ্গল করো, মঙ্গল করো, তুমি নির্মল করো, মঙ্গল করে
0: মলিন
1: মর্ম মুছায়। এটা আমাদের হাত দুটো তো সে মঙ্গল করার জন্যই তো মানে ঈশ্বর দিয়েছেন, এই হাত পা মস্তিষ্ক সবকিছু দিয়ে যেন মঙ্গল করে যেতে পারি। আর পবিত্র জিনিসটা করা খুব কঠিন, কিন্তু সেইটাকে ধরে থাকতে গেলে সত্যের ওপর কিন্তু বাড়ি পড়ে। সেইটাকে নিয়ে এখনো বসে আছি, সেই পথেই চলছি, মঙ্গল করার পথে। ঈশ্বর সবারই মঙ্গল করুক। আর দুর্গাপূজার আগে সকলকে আমার শতকোটি প্রণাম জানালাম। নমস্কার, রাখ।
0: নমস্কার, নমস্কার। রজনীকান্ত সেনের আরো একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়।

0: টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার,
1: সিরাহা কথা বলছি।
0: যখন
1: ডাকলেন হাওড়া ময়দান থেকে,
0: বলুন।
1: আসলে আমাদের বাংলার সঙ্গীতটা এতই সমৃদ্ধ, মানে সবকিছু মনের ভাব, দেবতাকে কাছে পাওয়ার যে অবিষ্ট সেই সন্ধি, সেটা মনে হয় পূরণ করে। একটা গানের কথা খুব মনে পড়ছে, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনেছিলাম, বিকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠ পরবর্তী সময় শুনেছি। ঠিক দুধুর আগে আগে এই গানটা যেন আরো বেশি করে দেবতাদের কাছে পাওয়ার একটা অভিসন্ধির চেষ্টা করে, সেটা হচ্ছে তব চরণ ধোয়াতে শারদ শিশিরে শেখারই অর্ঘ্য নেবে। আসলে তো অর্ঘ্য দেওয়ারই উৎসব এটা।
0: রচনা করেছেন গান, কিন্তু সময় অন্তরায় লক্ষ্মণ দাস বাউলের কণ্ঠে এই গানটি দিয়ে আজকের ইতি টানবো। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ওই যে একদম শুরুতেই বলেছিলাম, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, তেমনটাই হয়তো সাধক বারবার চেয়েছেন, তার মনের মানুষ, তার প্রাণের মানুষকে কাছে চেয়েছেন, দেবতাকে সেই মনের মানুষ প্রাণের মানুষের রূপে কল্পনা করতে চেয়েছেন। তাই কলমে আকুতি ফুটে উঠেছে ঠিক এভাবেই, সুরের শৃঙ্খলের মধ্যে। লক্ষ্মণ দাস বাউলের কণ্ঠে এই গানটি দিয়ে শেষ করছি।

0: শেষ হল গানের ভেলা। উপস্থাপনে ছিলাম শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এত রাতে SMS?
2: KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
3: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
2: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
4: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
5: RBI এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে।

অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 138তম পর্ব।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজন রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল sec.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত
অত্যন্ত

গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনি মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম
অর্থাৎ সোলার ভিলেজ।

ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পাড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই
আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে।

এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র ছটি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি, তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, NSS-এ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটায় রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে

সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দারজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড়
हर

আর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থৌন থিরখানন্জির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াং মাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা
নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলে।

0: আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মন কি বাতের সাঁওতালি রূপান্তর।
3: ইরিন দুলড়ো দিসম হর জোহার। সেপ্টেম্বর চাঁদরে মন কি বাত রে আর মিদ দাও আপেকো সাও ঞাপাম রেনা দাও ঞাম হয়ে কানা ইন দিসম রিন সানাম হর কুঞ সাগুন দারামেট পিয়া মন কি বাত রে দিসম হর কোয়া লাহান্তি রেনা মজ কুরুমুটু কো ঠাও ইমা কানা দিসম রেনা হাসিলানা সাতাম বাবদ গালোচ কো হয়ুয়া অনকাগে ভারত রেনা মিদ মারাং উতর নাগামানা অর্জন হয়ে কানা আর মিদিন তাইনম খানগে নিয়ে দো গেল সেরমাই পুরোয়েট কানা নোয়া হাসিলানা দো হয়ুক কানা সার্জিক্যাল স্ট্রাইক। গেল সেরমা লাহা ১২,০০০ গেতুর সাহিত রেনা বাগে ইরেল আর বাগে আরে সেপ্টেম্বর হিল ভারত রিন ফদ কো পাকিস্তান রে মেনা ললো হাতাঙ্গিয়ে কোয়া ডেরারে সার্জিক্যাল স্ট্রাইক কো করাও লেদা। এলো সি পারম কাতে আবরিন বীর ফদ কো যেলেকা ললো হাতাঙ্গিয়া বিরুদ্ধ কো জারপালেদা ওনা নেল কাতে গোটা দুনিয়া রিন হর কো হাহাড়া উতর লেনা। গরব সহিত মেন গানোয়া যে সার্জিক্যাল স্ট্রাইক দো ললো হাতাঙ্গিয়া বিরুদ্ধে ভারত আজা আরি লেকাতে দুনিয়া সামাংরে মিদ নাওয়া দৈকাই থাপন আকাদা। ললো হাতাঙ্গিয়া কোয়া হামলা কো কারণতে ভারত তো আড়ি দিন হাবি যাহা দুঃখে সাহাও লেদ তাহেদ সার্জিক্যাল স্ট্রাইক দো ওনা কই বিরোধ আবহা মিদ ঠৌকা লেকানা জবাব তাহে কানা। চালাওয়েন মিদ দশক রে বালাকোট রেয়া এয়ার স্ট্রাইক খন অপারেশন সিন্দুর হাবিজ ভারত দো বার বার পুষ্টাও সহিজ নিয়ে সান্দেশে এম আকাদা যে যদি ললো হাতাঙ্গিয়া কো ভারত সে বাড়ি নজর তেকো কয় রাকাবা এনখান কডরা সহিজ জবাব এমগোয়া। গাতে কো ললো হাতাঙ্গিয়া কোয়া হামলা কোতে ভারত দো আড়ি দিন হাবিজে ঘল আকানা মিদ অক্ত তাহে কানা উন্দো ভারতরে সিরিয়াল ব্লাস্ট দো মামুলি ঘটন লেকাগে নেলজামো তাহেদ সেপ্টেম্বর রেনা নোয়া চাঁদরে মেনেদ ১২,০০০ সাহিত রেনা গেপে সেপ্টেম্বর হিল দিল্লি রে হুইলেন সিরিয়াল ব্লাস্টরে আডিগান বিন্দুসি হর কো গজলেন তাহেদ ইনকাতে তিনিন হাপ্তা তাইনম রেগে মুম্বাই রে ২৬,১১ রেনা নুন মারাং হামলা হুইলেনা। গাতিক লাহাতেহো সানাম ললো হাতাঙ্গিয়া কোয়া হামলা কো তাইনম পাকিস্তান বিরুদ্ধ শাস্তি এমন রেনা কথা কো হর কো রাকাব বাড়া রেহো ওনা কথা কদো বাং বন কানহিড়া তাহেদ অক্ত পারম কারিনা তাঙ্গিরে তাহেন হুয়ুক তাহেদ নিত আর নেতারা ভারত দো ললো হাতাঙ্গিয়া কো বিরুদ্ধ জিরো টলারেন্স পলিসি আতে লাহাত কানা আর আবু ওনা রেনা অর্জো হবন নেল নামেদা। গাতে কো নেস দো ৯,১১ হিলুগা লোলো হাতাঙ্গিয়া কোয়া হামলা রেনা হো বাগে মোট সেরমা পুরুক কানা আমেরিকা রেনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রে যাহাই বিন দুসিয়ান হর কো জীবি কো আদ লেদা ওডে আমেরিকা পরে আবু ভারত রিন হর কোকে বাড়তি কো তাহে কানা ইজা দিশা মেনা আন ২০০৪ সাহিত রে পিএম ইন বিনালেন তাইনম তিনরে আমেরিকান চালাও লেনা তো নিউ ইয়র্ক রে ইন উনকো বিন দুসিবান নগরিয়ে কো মন আঞ্জলে চালা কো লাগিন ইন সেটের লেনা আর তেহিন আর মিদ দাও ভারত রিন কোটি কোটি নগরিয়ে কো পাহটা সেজ খন দুখ আকান ঘারাজ কো বাখরা ইনহো দুখ ইন সদরেট কানা ইনরেন দুলড়ো দিসম হর তেহিং আপা দিসম রিয়া মিটাং আডি মারাং চিতর তেয়ারক কানা

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে, আর আমাদের চারপাশের সবাইকে ভালো রাখতেও হবে, তাই তো? হ্যাঁ, আজ তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতে আছো। এখন আজ গল্প দাদুর সঙ্গে

0: একটু গল্প করার দিন, তাই তো? আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? তোমরা নিশ্চয়ই বেড়াতে যেতে ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। আমাদের চারপাশে বা দূরে কোথাও বেড়াতে গেলে কত নতুন জায়গা চেনা হয়, মানুষের সঙ্গে পরিচয় হয়, তাই না? এই বেড়ানো বা পর্যটনের জন্য একটা বিশেষ দিন রয়েছে সারা পৃথিবীতে। আজকের দিনটি অর্থাৎ 27শে সেপ্টেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস হিসেবে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1980 সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে। ছোট্ট বন্ধুরা, আজকে কিন্তু আরও একটা বিশেষ দিন। আজ অর্থাৎ 27 তারিখ হল সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার। এই দিনটি সারা পৃথিবীতে পালন করা হয় ওয়ার্ল্ড রিভার্স ডে বা বিশ্ব নদী দিবস হিসেবে। বিশ্বজুড়ে নদ নদীর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য পালন করা হয় এই দিনটি। ছোট্ট বন্ধুরা, আগামী সপ্তাহে একজন প্রাতঃস্মরণীয় মানুষের জন্মদিন রয়েছে। তিনি হলেন মহাত্মা গান্ধী। জাতির জনক বাপুর জন্মদিন আগামী 2রা অক্টোবর। 1869 সালের সেই দিনে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন তিনি। তৎকালীন ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতকে স্বাধীন করতে যারা অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে গান্ধীজির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। তার জন্মদিন দেশ জুড়ে পালন করা হবে আর তোমরাও নিশ্চয়ই তাতে অংশগ্রহণ করবে। ছোট্ট বন্ধুরা, আজকে কিন্তু আরও একটা বিশেষ দিন। তোমরা তো জানো যে কলকাতা বেতারের শতবর্ষ উদযাপনের জন্য অপেক্ষা শুরু হয়েছে, প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী বছর অর্থাৎ 2027-এ 100 বছর পূর্ণ হবে কলকাতা বেতারের। 1927 সালে তার যাত্রা শুরু হয়েছিল আর তার ঠিক 2 বছর পর যাত্রা শুরু করেছিল বেতার জগৎ পত্রিকা 1929 সালে। কলকাতা বেতার এবং পরে তার নাম বদল হয়ে আকাশবাণী হওয়ার পরে তার নানান খবর নিয়ে এই পত্রিকা বিভিন্ন বেতার অনুষ্ঠানের খবর, বিভিন্ন প্রতিবেদন এবং সাহিত্য প্রকাশিত হতো বেতার জগৎ পত্রিকায়। বহু গুণী মানুষ জড়িয়েছিলেন এর সঙ্গে। টানা 57 বছর চলার পর 1986 সালে বন্ধ হয় এই ঐতিহ্যমণ্ডিত পত্রিকার প্রকাশ। আজ 27শে সেপ্টেম্বর সেই বেতার জগৎ পত্রিকা 1929 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিনের কথা, গুরুত্বপূর্ণ ঘটনার কথা তোমাদের বললাম, আর এবার কি করতে হবে? হ্যাঁ, এবার তোমাদের বন্ধুরা রেডি গান কবিতার আসরের জন্য। তো শুরু করা যাক তাহলে আজকের গান কবিতার আসর। প্রথমে কে আসছো?
1: আমার নাম গ্রেসি ঘোষ, আমি একটি দ্বিজেন্দ্রগীতি গেয়ে শোনাচ্ছি,
0: শোনো।

0: বেশ, এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম শোভন দাস, আমি একটি লোকগীতি গেয়ে শোনাচ্ছি,
0: শোনো।

0: Dish. ഇവരെ കേശോ কই?
1: আমার নাম ত্রমিলা ঘোষ, আমি একটি ভজন গাইছি, এটি একটি মিরার ভজন।
0: আচ্ছা শোনা।

0: বাহ, এরপর কে আসছো, কি শোনাবে?
1: আমি আরেকটি লোকগীতি গেয়ে শোনাচ্ছি।
0: শোভন দাস, শোনো।

0: বাহ, এরপর কি আসছো, কি শোনাবে?
1: আরেকটি ভজন গাইছি, এটি ব্রহ্মানন্দের ভজন,
0: প্রমিলা, প্রমিলা ঘোষ, শোনাও।

0: তোমাদের গান তো শুনছি, কিন্তু তার মধ্যে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে, সেটা একটু শুনে নেওয়া যাক।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: তাহলে আবার ফিরে যাওয়া যাক তোমাদের গানে। এবারে কে আস

0: কি শোনাবে?
1: আমি আরেকটি দ্বিজেন্দ্রগীতি করে শোনাচ্ছি,
0: গ্রেসি ঘোষ।

0: বেশ।
1: আমার নাম জ্যোতির্ময়ী কর্মকার, আমি একটি ভজন গেয়ে শোনাচ্ছি। এটি একটি কবিরের ভজন।
0: আচ্ছা শোনা।

0: বাহ, এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম শ্রেয়া বারিক, আমি একটি ভজন গাইছি, এটা তুলসীদাসের ভজন।
0: বেশ, গাও।

0: সময় তো দ্রুত কমে আসছে, আরো একটা গান শুনতে হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: বুখার আয়া হে, ইসে নজর আন্দাজ না করে।
4: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনোঁ হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
3: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
3: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: অনুষ্ঠানের শেষ গানটা শুনে ফেলব, তাই তো? কই
5: আমি একটি ভজন গাইছি, এটা সুরদাসের ভজন।

বাহ, বেশ, আমাদের বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকের গান কবিতার আসরে আমাদের নানান রঙের গান গিয়ে শোনালো। আর এই গান শুনতে শুনতেই কিন্তু আজকের মতো সময় শেষ। ছোট্ট বন্ধুরা, এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকবে, পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলবে। কেমন, আবার তোমাদের সঙ্গে দেখা হবে সামনের মাসে, অর্থাৎ সামনের রবিবার, অক্টোবর মাসের প্রথম রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

শুনলেন গল্পদাদুর আসর, আপনাদের সাথে ছিলেন শান্তম চক্রবর্তী। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল বলে উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক।
1: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া জায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহী কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। স্বগণনার মাধ্যমে 2 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হ্যায়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসিও সে আগ্রহ কিয়া থা কিসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হ্যায়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা হিন্দি সহিত 16 ভাষাও মে উপলব্ধ হ্যায়।
0: নেশামুক্ত ভারত করার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং জাতীয় সমশিক্ষার্থী বাহিনী NSS এর মাধ্যমে নানা সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
1: আনে ওয়ালে দিনোমে इस अभियान के तहत हेल्थ चेकअप और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলোর উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
1: इस पहल के जरिए सस्ते और पौष्टिक स्थानीय खानपान को बढ़ावा दिया जा रहा है। महाराष्ट्र भी इस दिशा में सराहनीय प्रयास कर रहा है। मिजोरम में भी इस साल लोगों ने साथ मिलकर पोषण वाटिकाओं की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा

0: और दूसरों की मदद में हमेशा आगे रहना, ऐसे प्रयास बेहद सराहनीय है।
1: ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযান আরও প্রসারিত হবে।
0: হামারা প্রয়াস ইহি হোনা চাহিয়ে কি হামারে গাঁও আর ছোটে শহরো কি পহচান সিফ স্থানীয় বাজার তক সীমিত না রহে, বে দেশ আর দূসরে হিসো তক পৌঁছে और दुनिया के बाजारों तक भी पहुंचे। इससे वोकल फॉर लोकल अभियान को भी बल मिलता है। ये देश को आत्मनिर्भर बनाने की भी प्रेरणा देता है। आने वाले त्योहारों में भी हमें वोकल फॉर लोकल वाले मंत्र को तो कभी भी भूलना नहीं है।
1: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকা, উত্তেজনা প্রশমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও বাণিজ্যের অবাধ সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে। গতরাতে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব সরাসরি সংঘাত জড়িত দেশগুলির সীমানার বাইরেও প্রভাব ফেলছে। তিনি বলেন, যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে, যার প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলগুলির বাইরেও উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে লাভারভ বলেন, রাশিয়া এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্য পদের দাবিকেও সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতের আহমেদাবাদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। সবরমতী লোকোসেট নবনির্মিত WAG 12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ সেটটিও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরের যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তির সংজ্ঞা নির্ধারণ এবং নিজস্ব প্রযুক্তি বিকাশের ওপর জোর দিতে হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত 12 বছরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দও যথেষ্ট বাড়ানো হয়েছে। 1,39,000 কোটি টাকার বরাদ্দের প্রায় 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম সংগ্রহের জন্য নির্ধারিত হয়েছে বলে তিনি জানান। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এখন রাজ্যে এসেছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানানোর পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তাঁর এ মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তাঁরা উপার্জনও করছেন।
1: প্রকৃতি কে সাথ হামারা রিশতা সিফ উসে সহজনে তক সীমিত নই হ্যাঁ কই বার হম প্রকৃতি কো সম্ভালতে হ্যাঁ তো বহি প্রকৃতি হামারে জীবন কা সহারা বন জাতি হ্যায়। পশ্চিম বঙ্গাল কে সুন্দরবন মে কুছ মহিলায়ে ইসি রিশতে কি প্রেরক মিসাল পেশ কর রহি হ্যায়। ঝাড়খালি কি ইয়ে মহিলায়ে ম্যাংগ্রোভ কে জঙ্গল তৈয়ার কর রহি হ্যায়। উনকে দ্বারা লগায়ে গয়ে ম্যাংগ্রোভ আজ গাঁও কে লিয়ে এক প্রাকৃতিক সুরক্ষা কবচ বন রহে হ্যায়।
0: আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা তুলে ধরেন।
1: মুম্বাই মে কুছ যুবা সমুদ্র তটো কো সাফ রাখনে কি পহল কর রহে হ্যায়। হর হফতে কিসি না কিসি বীচ পর স্যাঁকড়ো যুবা সাথী ইকট্ঠা হো রহে স্বচ্ছতা সে সেবা কর রহে হ্যায়। ইয়া দিল্লি মে বচ্চে অর যুবা লোগো কো কচরা অলগ অলগ রাখনে আর আপনি আসপাস সফাই রাখনে কে লিয়ে জাগরুক কর রহে হ্যায়। পশ্চিম বঙ্গাল মে যুবা ছাত্র আর স্থানীয় লোকো কে সাথ মিলকর পিকনিক স্থলো পর বাজারো কে সফাই কর রহে হ্যায়। সাথিও ইন সভি প্রয়াসো মে এক বাত বহুত সহজতা সে দিখাই দেতি হ্যায়, কহিন শুরুয়াত এক ব্যক্তি নে কি ফির উসকে সাথ কুছ অর লোক আ গয়ে কারবা বড়তা গয়া, ইহি তো জন ভাগিদারি হ্যায়।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষের বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। শ্রী মোদী বলেন, নাগরিকদের এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সঠিক তথ্য এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন এখন কলকাতায়। নিউ টাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। এরপর দলের বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন তিনি। পরে মন্ত্রী সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। সন্ধ্যায় দলের কোর গ্রুপের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। আগামীকাল উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতেও একটি অনুষ্ঠানে যোগ দেবেন সর্বভারতীয় সভাপতি। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন ওয়াক অফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এসআইআর নিয়ে বিরোধী দলগুলি দ্বিচারিতা করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেরালামে এসআইআর নিয়ে বিরোধীরা প্রশংসা করছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করছেন। এসআইআর প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনারের একার সিদ্ধান্তে হয়নি, তা গতকালের প্রকাশিত ছবিতে স্পষ্ট হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যে এসআইআর হয়েছে বলে তিনি জানান।
2: এককভাবে মুখ্য নির্বাচন কমিশনারের ছিল না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ইউজ করে আর্টিকেল 140-তে জাজেদের নিয়ম 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিমিনেশনের মধ্যে 27 লক্ষ নাম বাতিল করা, তার দায়ভার কেন্দ্র রাজ্য সরকারের কোনো আধিকারিক বা ভারতীয় জনতা পার্টির নয়, আপনাদের করা মামলাতে সুপ্রিম কোর্ট এবং জুডিশিয়ারির সিদ্ধান্ত, এটাও পরিষ্কারভাবে আমরা আজকে বলে দিতে চাই।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে যে ভাষায় আক্রমণ করছেন তাতে প্রমাণিত তৃণমূল কংগ্রেস জনতার রায় মানতে চায় না বলেও শ্রী অধিকারী বলেন। এই দল সিপিআইএম এর বিরুদ্ধে আন্দোলন করে।

0: ক্ষমতায় এসেছিল, বর্তমানে সেই একই দলের সঙ্গে তারা বন্ধুত্ব করছে, বিধানসভার অভ্যন্তরেও যা প্রকাশ্যে এসেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম এর সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করছেন। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে চাইছে, তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বিহারে নয়, কেরালামেও আন্দোলন করা উচিত বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
3: দ্বিতীয় পর্বে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা কিন্তু আমাদের এখানেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 2025 সালে ওয়াকফ সম্পত্তির নিবন্ধন, ডেটাবেস, ওয়াকফ বোর্ড, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের গঠন, সরকারি সম্পত্তি নিয়ে বিরোধ এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। এই যে ওয়াকফ সংস্কার, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গের প্রচুর আন্দোলন, প্রতিবাদ ইত্যাদি দেখতে পেয়েছি আমরা। প্রথমেই জানতে চাইবো যে সংবিধানের দৃষ্টিতে ওয়াকফ সম্পত্তির আইনি চরিত্রটা কি।
4: কোন সম্পত্তি ওয়াকফ কি ওয়াকফ নয় সেটা জানার জন্য এবারের যে আইন, নতুন আইনে অর্থাৎ 2025-এর যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, এতে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে, অর্থাৎ তিনি ওয়াকফ করতে পারবেন যিনি মালিক। অর্থাৎ এক্ষেত্রে ওয়াকফ করার আগে তার নামে দলিল থাকতে হবে। যার নামে দলিল আছে, অর্থাৎ যার নামে মালিকানা আছে, তিনি কেবলমাত্র ওয়াকফ করতে পারবেন। কিন্তু কোনো ক্ষেত্রে বিরোধ দেখা দিলে সেই বিরোধ নিষ্পত্তি কে করবে, না এই দলিল দস্তাবেজ দেখে ওয়াকফ ট্রাইব্যুনাল সেটা বিচার করবে। আগে যেটা ছিল ওয়াকফ বা ইউজার, অর্থাৎ কেউ দীর্ঘদিন ধরে একটি সম্পত্তি ব্যবহার করছে এবং সেটি মুসলিমদের ধর্মীয় কারণে ব্যবহার হচ্ছে বলেই সেটি ওয়াকফ হয়ে যেত, এটি এখন থেকে সেটি হবে না। অর্থাৎ সুনির্দিষ্টভাবে কোনো একজনের নামে দলিল থাকতে হবে, কোনো একজন মুসলিমের নামে, এবং তিনি সেটি দলিল করেই ওয়াকফ করবেন, তবেই সেটি ওয়াকফ হবে এবং এটি বিচার করবে যদি কোনো ডিসপুট দেখা দেয় ওয়াকফ ট্রাইব্যুনাল। এবং ওয়াকফ ট্রাইব্যুনালের রায় যদি কেউ সন্তুষ্ট না হয়, তখন কিন্তু হাইকোর্টে যাওয়ার প্রভিশন আছে। সুতরাং আগের থেকে অনেক বেশি সেফগার্ড আছে। অর্থাৎ জোর করে কোনো সম্পত্তি ওয়াকফের মধ্যে ঢোকানো, সেটা যেমন যাবে না, তেমনি আবার ওয়াকফ সম্পত্তি বেহাত করে রেখে দেবে সেটারও সম্ভাবনা এবারে কম।
5: দেখুন, আমরা ওয়াকফ বলি কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই না ওয়াকফ সম্পর্কে কোনো ধারণা নেই। একটুখানি বলি, আমাদের এখানে যারা হিন্দুদের আছেন তাদেরকে দেবত্ব সম্পত্তি বলে। অর্থাৎ কি না, আমরা অনেক সময় বলি না রাম তো বেঁচে নেই, কালী তো নেই। রাম না থাকতে পারে, কালী না থাকতে পারে, কিন্তু তাদের নামে সম্পত্তি কেনা যায়, এটা কিন্তু করা যায়। কোনো মানুষ যদি মনে করেন যে আমার কুলদেবতা কালী বা কৃষ্ণ, তার উদ্দেশ্যে আমি সম্পত্তি দান করতে পারি, সেই সম্পত্তিকে বলা হয় দেবত্ব সম্পত্তি। সেই সম্পত্তি সেই দেবতার পূজা অর্চনা এবং জনকল্যাণ কাজে ব্যয় করা যায়। এরকম দেখবেন কলকাতা শহরে প্রচুর সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি বেচা যায় না, বিক্রি করা যায় না সাধারণত। ঠিক মুসলিমদের ক্ষেত্রে এরকম একটি আইন আছে, আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর নামে সম্পত্তি দান করা যায়। আল্লাহর নামে সম্পত্তি কীভাবে দান করা যায়, না মুসলমানদের ধর্মকর্ম আচরণের জন্য, ধর্মীয় পারপাসে এবং মুসলমানদের কল্যাণের জন্য কোনো একজন মুসলিম ইচ্ছে করলে তার সম্পত্তি দান করতে পারেন আল্লাহর নামে, সেটিকে বলা হয় কি ওয়াকফ। যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকিফ, অর্থাৎ যিনি সম্পত্তিটা দান করছেন, যেটাকে বলে ডোনার, তিনি হচ্ছেন ওয়াকিফ। আর একজন কে থাকেন না মোত্তাজিল, অর্থাৎ তিনি কি থাকেন না যিনি সম্পত্তিটা দেখাশোনা করেন। তাহলে সম্পত্তি একজন দেখাশোনা করে লোক থাকে, তার একটা বেতন থাকে বা একটা যে প্রপার্টি থেকে লভ্যাংশ আসবে সেটাই। তো আমাদের ওয়াকফ সম্পত্তিতে কি হয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি কিন্তু আছে ভারতবর্ষে, সবচেয়ে বেশি, এবং রেলের পরে সবচেয়ে বেশি সম্পত্তি কিন্তু ওয়াকফেরই। কিন্তু কেন্দ্র সরকার একটা সমীক্ষা করে দেখিয়েছিল যে ওয়াকফ সম্পত্তি ঠিক ব্যবহার না করার ফলে বেশিরভাগ সম্পত্তি বেহাত হয়ে গেছে এবং মুসলমানদের উন্নতিতে কোনো কাজেই আসছে না। পশ্চিমবঙ্গে।

সরকারের কথা একটু কথা বলি। পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার আসার আগে যখন বামফ্রন্ট সরকার চলছিল, তখনও কিন্তু ওয়াকফের যে সম্পত্তি সেটা দিয়ে ওয়াকফ বোর্ডে খুব অল্প গুটি কয় লোকই কাজ করে, তাদেরও বেতন দেওয়া যেত না এবং সরকার থেকে গ্যারান্টি নেট দেওয়া হতো। তাহলে এতগুলো ওয়াকফ সম্পত্তি কী হলো? না, বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি কী হয়েছে, মানুষ বেদখল করে নিয়েছে, আত্মসাত করে নিয়েছে। এইটাকে বন্ধ করার জন্য মূলত কেন্দ্র সরকার নতুন ওয়াকফ অ্যাক্ট নিয়ে এলেন 2025-এ এবং কিছু পরিবর্তন আনলেন। উদ্দেশ্য কী, যে যেভাবে কোম্পানিগুলো পরিচালিত হয়, একটা ভালো সিইও থাকবে, আদার্স লোকেরা থাকবে, সমস্ত কিছু মিলে থেকে যাতে ওয়াকফ সম্পত্তি বেটার ইউটিলাইজ করা যায়, এবং কতগুলো মৌলিক পরিবর্তন আনলেন সেই পরিবর্তনগুলি আমাদের জানতে হবে। যেমন দেখুন, 1995 সাল পর্যন্ত আইনটা কী ছিল, যে মুসলিমরাই কেবলমাত্র ওয়াকফ করতে পারবে। কিন্তু হঠাৎ করে 2013 সালে সরকার একটা পরিবর্তন হলো যে অমুসলিমরাও ওয়াকফ করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু মুসলিম স্বাস্থ্যকারও এর ব্যাপারটা মধ্যে বিতর্ক দেখা দিয়েছিল, কিন্তু যারা সমস্যা হয়েছিল, মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো একটি লোক অল্পদিন মুসলিম ধর্ম গ্রহণ করে তার সমস্ত সম্পত্তি ওয়াকফে দিয়ে দিয়েছেন, তার বাড়ির লোকেরা বিপাকে পড়ে গেছে, এরকম অনেক কমপ্লেন জমা পড়েছে। এবারে যে ওয়াকফের যে আইনটি হলো, সেখানে বলা হলো যিনি ধর্মে মুসলিম এবং অন্তত 5 বছর ধরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা ইসলাম ধর্মের অনুগামী, তিনি একমাত্র ওয়াকফ করতে পারবেন। 2 নম্বর সবচেয়ে মৌলিক পরিবর্তন এসেছে, আগে ছিল কি ওয়াকফ আমার সম্পত্তি, আমি ওয়াকফ করতে পারি। 2 নম্বর হচ্ছে ওয়াকফ বাই ইউজার। ইউজার মানে কি, আমরা 50টা লোক একটা মাঠে নামাজ পড়ছি, দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি, বলছি তাহলে সেটাও কিন্তু ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এভাবে দেখা গেল যে কেরালার কয়েকটা গ্রাম ওয়াকফ সম্পত্তি হয়ে যাচ্ছে, কতগুলো মন্দির বা জেলেদের গ্রাম ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ে যাচ্ছে, এবং নানান যে মুসলিমদেরও এইখানে আমি দেখেছি পার্ক সার্কাস অঞ্চলে কিছু কিছু জায়গা ওয়াকফের মধ্যে পড়ে যাচ্ছে, ওয়াকফ বাই ইউজার। এই সরকার বলল না, ওয়াকফ বা ইউজার হবে না, যদি সে জমির দলিল থাকে এবং জমির যে মালিক তিনি যদি ওয়াকফ করে দিতে পারেন তবে সেটি ওয়াকফ হবে। অর্থাৎ এখানে তিনি কি বললেন, যে ওয়াকফ করতে গেলে তিনি ওয়াকফ করতে পারবেন যিনি মালিক, মালিক ছাড়া কেউ ওয়াকফ করতে পারবে না, এবং ওয়াকফ করতে গেলে তাকে লিখিতভাবে করতে হবে, রেজিস্টার ডকুমেন্ট করে তাকে করতে হবে। এটা একটা মৌলিক পরিবর্তন হয়েছে। 3 নম্বর একটা মেয়েদের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, যে ধরুন বিজেপি সরকারে অনেকেই অনেক সমালোচনা করে, কিন্তু এটা স্বীকার করতেই হবে, তারা বিরোধী হোক যাই হোক, যে বিজেপি সরকারের কাজের ফলে মেয়েদের আইনগত দিক থেকে অনেক সুবিধে হয়েছে। ওয়াকফে আওলাদ বলে একটি ইয়ে আছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি ওয়াকফ করে গেলে যে আমার পরে আমার সম্পত্তি আমার ছেলেরা দখল করবে, তারপরে নাতিরা, তারপরে এটা কিন্তু পুরোপুরি ওয়াকফ হয়ে যাবে। এখানে এই সরকার বললো যদি সেখানে ওয়ারিসান কোনো মেয়ে হয় তাহলে কিন্তু সে সম্পত্তি ওয়াকফ করা যাবে না, যদি মেয়ে ওয়ারিসন হয় সে সম্পত্তি আর ওয়াকফ করা যাবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে এটা অনেক বেশি ইয়ে হলো, কারণ অনেক ক্ষেত্রে ছেলেরা বা ছেলেরা মারা গেলে সেই সম্পত্তি গ্রামের লোকেরা থাকতো, কী বলতো যে নানানভাবে সেটাকে ওয়াকফ করে নিয়ে, ওয়াকফ বাই ইউজার, ওর ভাইটাই নেই, চলো ওখানে নামাজ পড়ি, নামাজ পড়ে সে সম্পত্তি রেখে কী করতো, ওয়াকফে নিয়ে নিত। এখন বললো না অধিকার নেই, এখন বলছে যদি কোনো মেয়ে ওয়ারিসন হয় তার সম্পত্তি ওয়াকফ করা যাবে না। গুরুত্বপূর্ণ ভূমিকা। আর একটা কী হলো, সরকার বললো যে এতদিন পর্যন্ত কিছু ওয়াকফ বোর্ড আর ওয়াকফ কাউন্সিল, এই সরকার এসে বললেন একটা সিইও রাখতে হবে ওয়াকফ বোর্ডে। সিইও কি, যিনি সমস্ত কিছু খুব সুন্দর করে পরিচালনা করবেন এবং এটাকে লাভজনক করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বলেন যে এই সব আইনে বলা হলো ওয়াকফ বোর্ডকে পুনর্গঠন করতে হবে। কীরকম, এই সরকার বলল যে ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে অন্তত 3 জনকে রাখতে হবে, মানে নন মুসলিম, হিন্দু হবে তা কিছু নয়, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আর ওয়াকফ কাউন্সিল সেন্ট্রাল ক্ষেত্রে অন্তত 4 জনকে রাখতে হবে যারা মুসলিম নয়, নন মুসলিম, তাহলে কি হয় না, তার পক্ষে ব্যাপার অনেক ব্যালেন্স হয়। শুধু তাই নয়, আর একটা বললো যে মেয়েদের যাতে সম্পত্তি ব্যাহত না হয় ওয়াকফ বোর্ডে অন্তত 2 জন মেয়ে মেম্বার রাখতে হবে। এই যে একটা মৌলিক পরিবর্তন আনলো, তাহলে মেয়েদের দিক থেকে এটা অনেক বড় স্টেপ নেওয়া হলো, এই এই জিনিসটা তো এটা খুবই ওয়েলকাম অ্যাটিচিউড হলো। কিন্তু তাহলে এত হইচই হচ্ছে কেন, না হইচই হচ্ছে কেন, এই যে ওয়াকফ বা ইউজার, অর্থাৎ আমি এই সম্পত্তিটা ব্যবহার করছি তাই ওয়াকফ, এতে করে কী হয়েছে, অনেকের সম্পত্তি ব্যাহত করে নেওয়া হয়েছিল, সেই সম্পত্তি তাদের ফিরিয়ে দিতে হবে, কারণ তার তো দলিল অন্য লোকের নামে, আমি দখল করতে পারি, ব্যবহার করতে পারি, কিন্তু আমার তো হয়ে যেতে পারে না, আল্লাহর নামে হলেও হতে পারে না। তো সেই সেই জন্যই এই হইচইটা, দ্বিতীয়ত হইচইটা কি, এই যে মেয়েদেরকে রাখা হচ্ছে, দেখবেন মেয়েদেরকে কোথাও একটা মুসলিম সমাজের মধ্যে মেয়েদেরকে রাখলে তাদের যত আপত্তি, মেয়েদেরকে রাখতে গেলেই সমস্ত আপত্তি, কিন্তু এটা ঠিক না। দেখবেন আপনি যখন একা বাসে যাচ্ছি, আমরা যতটা উদ্ধত হই

0: যখন আমার স্ত্রী যায়, আমার বোন যায় বা বান্ধবী যায়, আমরা অনেক বেশি সংযত। অর্থাৎ প্রমাণিত হয়েছে উমেন আর গুড ম্যানেজার্স, মেয়েরা থাকলে যে কোনো জিনিসই সুন্দরভাবে পরিচালিত হবে। তাই এটা একটা বড় ঘটনা। আর একটা মৌলিক পরিবর্তন এনেছে সরকার, যে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে তোমাকে পোর্টালে নিযুক্ত করতে হবে। আগে কী হতো, কোন ওয়াকফ সম্পত্তি কেউ জানে না, যার ফলে সম্পত্তিগুলো মেরে দিচ্ছে, কেউ অধিকার করে নিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। এখন বলো যেই পোর্টালে, এটাও একটু গোসার কারণ হলো, পোর্টালে তুলে সবাই তো জেনে যাবে, এবং এই পোর্টালে তোলার ফলে এটা একটা বিরাট পরিবর্তন, ট্রান্সপারেন্ট, যে কেউ দেখতে পারবে। আমি আজকে ওয়াকফ করলে আমি দেখতে পেলাম যে আমার সম্পত্তিটা পোর্টালে আছে কিনা। এই এই জিনিসগুলো পরিবর্তন এসেছে। এই আমি মোটামুটি সংক্ষেপে আশা করি প্রাঞ্জল ভাষায় বোঝাতে পেরেছি যে ওয়াকফ সম্পত্তিটা কি।
1: জানতেন না তাদের নিশ্চয়ই কিছুটা কৌতূহল মিটলো। ওয়াকফ বাই ইউজার, ওয়াকফ আল ওয়ালাদ, সবটাই তো জেনে গেলাম। এক্ষেত্রে একটা শেষ প্রশ্ন করব, ওয়াকফ সংস্কারের ক্ষেত্রে ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন কোনগুলো হতে পারে? ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, প্রশাসনিক ক্ষমতা, নাকি জুডিশিয়াল রিভিউ?
0: দেখুন, ওয়াকফের ক্ষেত্রে এখানে একটা জিনিস, একটা প্রভিশন আছে, দুটো প্রভিশন আছে যেটা সুপ্রিম কোর্টও বিচার্য বিষয় হিসেবে রেখেছে। ওয়াকফের বিরুদ্ধে স্টে দেয়নি, কিন্তু দুটো জিনিসের সে বিচারপন্থী রেখেছে। একটা হচ্ছে কি, যে 5 বছর তাকে ইসলাম ধর্ম অবলম্বী হতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে এটা বিচার করে দেখতে হবে। কেন 5 বছর করতে হবে? আমি যদি সিদ্ধান্ত নিই আজকে আমি ইসলামী হব, ইসলাম ধর্ম গ্রহণ করব, তাকে 5 বছর ঝুলিয়ে রাখার কারণটা কি? এক, দু নম্বর, এবারে আইনে আমি বলিনি, এবারে আইনে যেটা আছে, সরকারি সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ দখল করে থাকে, সে ব্যাপারে সিদ্ধান্ত এবং অনুসন্ধান চালানোর জন্য এ ব্যাপারে রাজ্য সরকার জেলাশাসক বা কালেক্টরকে ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ এতদিন ধরে যে ওয়াকফ বোর্ড ডিসাইড করতো যে কোন সম্পত্তির ওয়াকফ কি ওয়াকফ নয়, কিন্তু নতুন আইনের সংস্থান আছে যে জেলাশাসক ঠিক করবেন যদি কোনো ক্ষেত্রে দেখা দেয় এরকম ডিসপিউট যে সরকারি সম্পত্তি ওয়াকফের নামে চলে আসছে, বা সরকারি সম্পত্তিকে ওয়াকফ বোর্ড দখল করে বসে আছে, বা সরকারি সম্পত্তিকে ওয়াকফের নামে লিখে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জেলাশাসক অনুসন্ধান করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু বর্তমানে এই সংস্থানটি সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের সম্মুখীন। সুপ্রিম কোর্টই আগামী দিনে ডিসাইড করবে এই প্রভিশনটি থাকবে কি না। সাধারণত কোনো সম্পত্তিগত বিবাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসকদের ভূমিকা খুব কম থাকে, সেক্ষেত্রে কী হয়, সিভিল কোর্টে সে ডিসিশন নিতে পারে। কিন্তু এক্ষেত্রে আইনের এরকম সংস্থান আছে। আমার নিজস্ব মতামত যে শুধু ট্রাইব্যুনাল নয়, ট্রাইব্যুনাল সিভিল কোর্টকে এ ব্যাপারে বিচার করতে দিলে আরও অনেক বেশি সুস্পষ্ট হতো। সিভিল কোর্টের ক্ষেত্রে বিচারের ধারা অনেক বেশি প্রসিডিউরাল এবং অনেক যথাযথভাবে সিভিল কোর্টের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা এবং তার সমাধানের জন্য প্রসিডিউর আছে। যাই হোক, নতুন সংস্থানে কিন্তু, নতুন আইনের সংস্থানে কিন্তু আগের সমস্ত কিছুর থেকেও আরও অনেক বেশি স্বচ্ছ করা হয়েছে। কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকারি সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করা হচ্ছে, এক্ষেত্রে জেলাশাসককে দায়িত্ব দেওয়া হলো, তিনি এটা সম্পূর্ণভাবে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেবেন। আগে কী হতো, কোনো যদি গণ্ডগোল দেখা দিত ওয়াকফ সম্পত্তি নিয়ে ট্রাইব্যুনালে যেতে হতো, কিন্তু ট্রাইব্যুনালের পর যাওয়ার রাস্তা ছিল না। ট্রাইব্যুনালের পরে যদি পদ্ধতিগত ত্রুটি হতো তখনই কেবলমাত্র হাইকোর্টে যাওয়া যেত। এখন আইনে বলা হলো ট্রাইব্যুনালে কেউ যদি অসন্তুষ্ট হয়, যে কেউ অসন্তুষ্ট হলে তারা সকলেই হাইকোর্টে যেতে পারে। তাহলে কোর্টের দরজা অনেকটা খোলা হয়ে গেল, অনেক বেশি ওয়াইড হয়ে গেল। এই জিনিসটা খুব ওয়েলকাম। কিন্তু আবার বলছি যে এই দুটো জায়গায় সুপ্রিম কোর্ট ধরেছে যে একজনকে কেন 5 বছর প্র্যাকটিস করতে হবে, আর ওই কালেক্টর কীভাবে বিচার করবে।
1: তাহলে আমরা বলতেই পারি যে 370 প্রত্যাহার হোক বা ওয়াকফ সংস্কার, দুটো ক্ষেত্রেই সংস্কারমূলক এবং প্রশাসনিক ক্ষমতার সঙ্গে ব্যক্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং ফেডারেল স্ট্রাকচারের প্রশ্ন কিন্তু জড়িয়ে রয়েছে, এবং এই দুটো মোদী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং আশা করি আমাদের যারা শ্রোতা বন্ধু আছে তাদের কাছে দুটো বিষয়ই অনেকটা পরিষ্কার হলো, অনেক কৌতূহল নিবারণ করতে পারলাম আমরা।
0: আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের পর্বে শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
5: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে।

0: মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
0: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
0: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। আজকের প্রথম গানটি শুনবেন মুকেশের কণ্ঠে। নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল। শিল্পী মুকেশ।

মলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃষিতা ঘোষ ও হীরক ঘোষের অনুরোধে এবারের গান আশা ভোঁসলের কণ্ঠে।

কিশোর কুমারের কণ্ঠে এবারের গানটির জন্য জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে অনুরোধ জানিয়েছেন রবীন মান্না, শিল্পী কিশোর কুমার।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অনুরোধের আসরে আজকের শেষ গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। কাইতি পূর্ব বর্ধমান থেকে অনুরোধ জানিয়েছেন সুব্রত কুমার ঘোষ, শিল্পী শ্যামল মিত্র।

0: আধুনিক গানের অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী কলকাতা, হিয়ার ইজ দি মিড ডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড আন্দামান নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার বিহার এন্ড ঝাড়খণ্ড। ভেরি লাইট টু মডারেট রেইনফল অ্যাক্রেডেড মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান টু প্লেসেস ওভার বিহার, অ্যাট আ ফিউ প্লেসেস ওভার ওড়িশা, অ্যাট মোস্ট প্লেসেস ওভার ঝাড়খণ্ড এন্ড আন্দামান নিকোবর আইল্যান্ডস, অ্যাট মেনি প্লেসেস ওভার সিকিম অ্যান্ড এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। গাস্টি উইন্ডস ওয়ার রেকর্ডেড অ্যাট ওয়ান টু প্লেসেস ওভার ঝাড়খণ্ড, বিহার, আন্দামান নিকোবর আইল্যান্ডস। দি চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড ইন লাস্ট 24 আওয়ার্স ইন সেন্টিমিটার্স, আন্দামান নিকোবর আইল্যান্ডস, Port Blair 2, Gangetic, West Bengal, Tusuma 5, Tongshabuti, Tam, Midnapur 4 each, Asansol, Burnpur 3 each, Suri 1, Sabhimanyan, West Bengal and Sikkim, Yoksam 6, Lachen, Namthang 1 each, Jharkhand, Putki DVC 5, Gobindpur DVC, Narayanpur, Jamtara, Maithan 4 each, Bihar, Tribeni 19, Sonbarsa 19, Mainatand 17, Madhubani 11, Raghunathpur 10, Norton, Purnahia 9 each, Sheonar 8, Majorganj 7, Orissa, Mundali 7, Naraj 7, Remuna 6. The weather forecast for the next 48 hours says light to moderate rain and thunder shower very likely to occur at many places over Andaman and Nicobar Islands in Sikkim. Light to moderate rain and thunder shower very likely to occur at few places over all the districts of West Bengal, Bihar, Jharkhand and Orissa. The weather warning for the next 48 hours says heavy rainfall of 7 to 11 centimeters very likely to occur at one or two places over Bihar and Andaman Islands. Thunderstorm with gusty wind of 50 to 60 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Andaman Islands. Thunderstorm with gusty wind speed of 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed of 30 to 40 kilometers per hour and lightning likely to occur at many places over Jharkhand, Orissa, Darjeeling and the districts of Sabhimalayan, West Bengal and Gangetic, West Bengal. The forecast for Kolkata and its neighborhood for the next 48 hours says generally cloudy sky with rain today, maximum temperature to be around 33 degrees Celsius, minimum temperature to be around 27 degrees Celsius. Tomorrow, partly cloudy sky with possibility of development of thunder or lightning, maximum temperature to be around 33 degrees.

0: Celsius, minimum to be around 27 degrees Celsius. The warning for the fishermen of the West Bengal coast says there is a swell surge, swell waves in the range of 19 to 24 second period with 1 to 1.2 meters height are forecasted up to 11:30 p.m. on 28th of September 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats supply with utmost vigilance recreation with due care. The weather warning for the fishermen of Andaman and Nicobar coast says squally weather wind with wind speed reaching 40 to 50 kilometers per hour, occasionally gusting 60 kilometers per hour, is likely to prevail over North Andaman during 27 to 28 September 2026. Fishermen are advised not to venture into the North Andaman Sea along and off Andaman coast during 27 to 28 of September 2026. Swell waves in range of 18 to 22 second period with 1.1 to 1.3 meters height are forecasted up to 11:30 p.m. on 28th of September 2026, that is tomorrow. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. That's all for now. Thank you.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বিহার ও ঝাড়খণ্ডের উপর। বিহার ও ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ারে 2 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরুলিয়া টুসুমায় 5 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরের মোহনপুর 4 সেন্টিমিটার, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, আসানসোল, বার্নপুর 3 সেন্টিমিটার করে, মাইথন 4 সেন্টিমিটার। আবহাওয়ার আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, সিকিমের বেশ কয়েকটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিহারের, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায়। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ও আন্দামান দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান দ্বীপপুঞ্জে দু একটি জায়গায়, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়, বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দু একটি জায়গায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, সমুদ্রে জলস্ফীতির কারণে ঢেউয়ের উচ্চতা বেশি থাকার সম্ভাবনা, নৌকো যাত্রার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। সমুদ্রে জলস্ফীতির কারণে ঢেউয়ের উচ্চতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের।
1: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি জানিয়ে দিয়ে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 নাটক মরুতৃষ্ণা। মরুতৃষা রচনা মৃণাল গুহঠাকুরতা, প্রযোজনা শোভন পাঠক। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম 5:30, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও দেবজিৎ অধিকারী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় অঞ্জলি সোরেন ও সহশিল্পী বৃন্দ। যাত্রানুষ্ঠান 6:38, আজ বিদ্যাসুন্দর। সমীক্ষা 7:30। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি।

0: আজকের নাটক মরু তৃষা। রচনা মৃণাল গুহ ঠাকুরতা। প্রযোজনা শোভন পাঠক। মরু তৃষা।
1: তারপর
2: তারপর আর কি, থানা পুলিশ, রেডিও, টিভি, খবরের কাগজ, পাগলা কুকুরের মতো দৌড়োদৌড়ি। সে একটা সময় গেছে, স্নান খাওয়া নেই, বিশ্রাম নেই।
1: আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করেননি?
2: আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হোস্টেলের যত মেয়ে ওর চেনা সববার বাড়ি বাড়ি ঘুরেছি, কোনো হদিশ পাইনি। এমনকি ঢাকাতে ওর বাপের বাড়িতে পর্যন্ত।
1: কেন, ওর বাবা মা কেউ তো সেখানে বেঁচে নেই শুনেছি।
2: হ্যাঁ, ওর বাবা তো অনেক আগে গেছেন, আর ওর যখন সেকেন্ড ইয়ার তখন মাও মারা যান। ও তখন কলকাতায়। কিন্তু সে কথা তুমি জানলে কি করে?
1: জানলাম মানে ওই যে মানে আপনার মা মানে মাসিমাই বলেছেন। আসলে ধৃতি চলে যাবার পর থেকেই তো আমার পিছনে লেগে আছেন। একমাত্র ছেলের ভাঙা হৃদয় মেরামত করতে হবে না, ছুটিতে বাড়ি এলেই উনি হাজির। হেই, জানেন মাকে পর্যন্ত মাসিমা হাত করে নিয়েছেন।
2: ধৃতি চলে যাবার পর, তার মানে তুমি কি মনে করো সে বেঁচে আছে?
1: মারা যে গেছে সেটাও তো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
2: তা অবশ্য ঠিক, তিন দিন ধরে জলের মাছ আর ডাঙার কাক মিলে মুখটা এমন ভাবে খুবলে খেয়েছিল যে চেনার উপায় ছিল না। আর পরনের শাড়িটাও গঙ্গার জোয়ার ভাঁটা ভাসিয়ে নিয়ে গিয়েছিল।
1: তাহলে শনাক্ত করলেন কি করে? পুলিশও সন্দেহ করল না?
2: না, ওর ব্লাউজ, পিঠের জোড়া জরুল, আর সেই এক ঢাল কালো চুল।
1: ওই চুলেই আপনি মজেছিলেন না?
2: না না, ওর কণ্ঠস্বর ওরকম ওরকম আশ্চর্য মেদুর কণ্ঠ আমি আর কোথাও শুনিনি। প্রত্যেকটি শব্দকে বুকের একেবারে গভীরে পৌঁছে দিত প্রতিটি কথা।
1: বাহ, সেই কণ্ঠই যদি বুক ভরে রাখে তাহলে আমার এই ভাঙা কাশির মতো গলা সারা জীবন সইবেন কি করে? আচ্ছা সোমেনদা, আপনার কি রাশি?
2: কেন, এমন দুর্ভাগ্য দেখে জিজ্ঞেস করছো?
1: না, দুর্ভাগ্য নয়, নিকট ভাগ্য দেখে। আপনি যেরকম গলা চুল কি হাসি দেখে প্রেমে পড়েন, তাতে মনে হলো আপনার বোধহয় কন্যা রাশি। তো শেষটা তো শুনলাম, এবার শুরুটা শুরু করুন। এখনো খড়গপুরই এলো না, চক্রধরপুর তো অনেক দূর। নাকি মাসিমার নাড়ু গোপালের ঘুম পাচ্ছে?
2: আরে না না, গল্প করবো বলেই তো ফার্স্ট ক্লাসের টিকিট কাটলাম।
1: তাহলে শুরু করুন।
2: হ্যাঁ, দেখো আমার পত্রিকাটা ছোট হলেও তখন বেশ জমে উঠেছে, বুঝলে। একজন বাড়তি হ্যান্ড ছাড়া অ্যাড, লেআউট, প্রুফ সামলানো যাচ্ছে না। তখন কিংশুক

0: ধৃতি কে নিয়ে এলো।
1: এই যে চৈতিক, এই নাও তোমার হেল্পিং হ্যান্ড।
2: আরে কিংশুক, দাঁড়িয়ে কেন, বস।
1: আরে বসবো কি, আগে আলাপ করিয়ে দি। এই লেডি, এদিকে আয়। এ হলো ধৃতি, ঢাকার মাইয়া, কলকাতায় আসছে শাস্ত্রীয় সঙ্গীত লইয়া পড়নের লাইগা। আর এ হলো সোমেন, সরকারি চাকরিতে দেদার ফাঁকি দিয়ে ছাইত্য করে।
3: নমস্কার।
2: নমস্কার, বসুন।
1: এর বাবা ছিলেন আমার পিতৃবন্ধু, বুঝেছিস, এবং এককালের পড়শিও। কলকাতায় এসেও দীর্ঘদিন দুজনের যোগাযোগ ছিল, ফলে যা হয় আমাকেই এখনো লোকাল গার্জেন হতে হয়েছে।
2: কিছু মনে করবেন না, পত্রিকার কাজ তো, এ কাজে আপনার কোনো অভিজ্ঞতা?
1: কি বলছিস, আরে ঢাকায় ও একটা লিটল ম্যাগাজিন চালাতো, আর সেটার স্বাস্থ্য ওই তোর ওই পত্রিকার চেয়ে অনেক ভালো।
3: ওর কথা ধরবেন না, একটু আধটু অভিজ্ঞতা আছে বলেই তো সাহস করে এলাম।
2: আর লেখাটেখার অভ্যেস?
3: ওই একটু আধটু।
1: হাই সে, আরে দারুণ লেখে। সাধিকিয়ার নাম দিয়েছি লেডি বায়রন, মানে বায়রনের লেডি সংস্করণ, সব দিক থেকে।
2: সব দিক বলতে?
3: আমি বলছি, বাইরে থেকে বোঝা না গেলেও আমার বাঁ পাটা জন্ম থেকে একটু ডিফেক্টিভ, আমি একটু খুঁড়িয়ে হাঁটি, তাতে আমার কাজের কোনো অসুবিধা হয় না। আর আমার ওই শারীরিক ত্রুটি নিয়ে কেউ যদি সহানুভূতি জানায় তাহলে আমার মনে হয় সে ঘুরিয়ে বোধহয় আমায় ব্যঙ্গ করছে, আমার মাথায় আগুন জ্বলে যায়।
1: ও খেপা যায় একেবারে, সেই উগ্রচণ্ডী মূর্তি তো দেখিসনি, মনে হয় এক্ষুনি কামড়ে দেবে, আর আর কামড়ালে নিঘাত 14টা ইনজেকশন।
3: না, এখন তিনটেতেই হয়ে যায়।
4: খড়গপুর এলো। কি নারুগোপালের খিদে পেয়েছে নাকি?
2: আরে না না, ভরপেট খেয়ে ট্রেনে উঠেছে।
4: আর সে তো আমিও, তবে আপনার আবার খিদে একটু বেশি শুনেছি।
2: হ্যাঁ, একেবারে রাক্ষসের মতো।
4: তাই তো জানি, তা সে খিদে নাকি আবার ঝড় বাদলে বাড়ে।
2: ঝড় বাদলে বাড়ে, ঝড় বাদলে।
1: হ্যাঁ, একটা মাত্র খেলার মাঠ, সেটার দখল নেবে। আরে খবর পেয়ে আমরা জোনা 30 লোক রে রে করে তেড়ে গেলাম, কাইটা ফালাই মহালয়।
3: আহ কিংশুকদা, আমাদের ভাষাটা তুমি ছাড়বে? বলতে পারো না ঠিক করে তবু বলা চাই।
1: কেন কমু না কেন, আমাগো দেশের ভাষা। হ্যাঁ মানছি, সেই ছেলেবেলায় ঢাকা ছেড়ে এসে ভাষাটা ভুলতে বসেছি, তাই তোকে পেয়ে একটু প্র্যাকটিস রাখার চেষ্টা করছি।
2: ভাষা প্র্যাকটিস না করে যদি প্রুফ দেখাটা একটু প্র্যাকটিস করতিস তো আমাদের কাজটা একটু হালকা হতো।
1: মাফ করো ভাই, মাফ করো, ওই তোমাদের ওই আঁকা বাঁকা ছাইতের লাইনে আমি নেই, আমি সোজা কর্ড লাইন। লোহা পেটানোই ডিপ্লোমা, গরম লোহার ব্যাপার স্যাপার বুঝি, কিন্তু ওই হৃদয়ের উষ্ণতা রক্ষে করো বাবা।
3: হ্যাঁ তা বুঝবে কেন, তাতে যে দায়িত্বের প্রশ্ন আছে। মাসিমাকে এমনি এমনি উচ্চিংড়ে বলে, সারাটা জীবন নেচে বেড়াচ্ছে, কোন সিরিয়াস কাজ যদি তোমাকে দি করে।
1: ভালো হচ্ছে না কিন্তু, ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে, ঘুম আর চাকরি, এ দুটো জিনিসই আমি সিরিয়াসলি করি। আর হ্যাঁ আড্ডা, চটিয়ে আড্ডা। এই রে যা, আজ তো সমীরের বাড়ি যাবার কথা।
3: আরে কিংশুক তো শোনো, কি বৃষ্টি নামছো, এর মধ্যে তুমি কোথায় যাবে?
1: আরে যেতেই হবে আজ, কথা ইজ কথা। তুই বেরোবি নাকি?
2: না না না না না, আজকে প্রুফগুলো শেষ করতেই হবে, না হলে এ সপ্তাহে প্রিন্ট অর্ডার দেওয়া যাবে না। ভাবিস না আমি যাওয়ার পথে ওকে এগিয়ে দেবো।
1: তাহলে লেডি, তুই তোর অনাহারি চাকরি কর, আমি যাই গিয়া।
3: যাও নাই, আসো।
2: বেশ আছে না?
3: হ্যাঁ ও বেশ আছে, আর মাসিমা এই বয়সে দুবেলা হেসেল ঠেলে মরছে। ওই বৃষ্টি এলো, তাড়াতাড়ি প্রুফগুলো শেষ করুন। কি গেলি তো, আপনি দেখুন আমি কপি হোল্ড করছি।
2: আচ্ছা আগে একটু গলাটা ভিজিয়ে নিলে হতো না? যা গেল হয়ে গেল, লাইট গেল, এখন অন্তত আধ ঘন্টা।

0: দাঁড়ো, মোমটা জ্বালাই। দেশ লাইটটা কোথায় রাখলাম? এই তো দেখি মোমবাতিটা, দাও তো মোমবাতির।
1: আচ্ছা, এই লোড শেডিং এর মধ্যে বসে দেখি কি করবো বলুন তো। আজ বরঞ্চ
0: একটু বসো না, একটু বসো, গল্পে গল্পে সময়টা বেশ কেটে যাবে।
1: বাহ, মুভির আলো বেশ দেখাচ্ছে, তাই না?
0: কাকে
1: কাকে আবার, ঘরটাকে?
0: আমি তো দেখছি তোমাকে, বেশ দেখাচ্ছে। মনে হচ্ছে একটা যেন মায়াময় ছায়া শরীর, আর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
1: কি করছেন? আমাকে একা পেয়ে, না না, দিস ইজ ভেরি ব্যাড, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আরে হয় না, কি করছেন আপনি, কি করছেন? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি কি করছেন? এটা
0: সুযোগ আমি নিইনি, আমি সুযোগ নিইনি সেটি। শুধু শুধু যে কথাটা এতদিন ধরে চেষ্টা করে বলতে পারিনি সেটাই প্রকাশ করলাম মাত্র।
1: কিন্তু কেন?
0: সেটাও তো ঠিক গুছিয়ে বলতে পারবো না। আমি আমি তোমাকে চাই স্মৃতি, আমি তোমাকে চাই, সারা জীবনের সঙ্গী হিসেবে চাই। সুখ দুঃখ আনন্দ বেদনা আমরা আমরা দুজনে ভাগ করে নিতে চাই।
1: তাই তো বলছি, কেন কেন চান? আমি তো সেরকম সুন্দরী নই, তেমন কোনো গুণও নেই আমার। তারপর তারপর আমি একটা খোঁড়া মেয়ে।
0: না না, আর বলো না ত্রিতে, আমি তো আমি তো সব জেনেই তোমাকে গ্রহণ করতে চাইছি।
1: না
0: বাবা, বলো ত্রিতে, আমি কি আমি কি এতই অযোগ্য?
1: না না, তুমি যে বড্ড বেশি যোগ্য
0: ত্রিতে,
1: আর সেইখানে তো আমার এত ভয়।
0: আর কথা নয়, আর কথা নয়, শুধু একবার তুমি হ্যাঁ বলো, একবার। আমার আমার সারা দেহ মন তিতির করে কাঁপছে ওই হ্যাঁটুকু শোনার জন্য। ত্রিতি
1: কি
0: ত্রিতি, আমার ত্রিতি
1: পাগল, কি পাগল, বাপ রে বাপ।

0: সমু, এই সমু, ওঠ ওঠ বাবা ওঠ, সারা সংসারের কাজ পড়ে আমার কি দাঁড়ানোর সময় আছে? চা ঠান্ডা হয়ে গেল, আবার গরম করে দেবে কে?
1: কি ব্যাপার, সকাল থেকে এত টেনসড কেন?
0: কেন আবার শখ করে? ভাবলাম বৌমার পরীক্ষাটা হয়ে গেলে একটু সুশার হবে, তা তিনি তো ভোর চারটে থেকে হা হা করছেন, সংসারটা দেখে কে?
1: ওই তো থেমে গেছে, এখনই এসে পড়বে।
0: হ্যাঁ, এসেই আর কি করবে, সকালের ঝক্কিটা তো কেটেই গেল। কপাল বাবা কপাল, না হলে কি ভেবেছিলাম আর কি হলো?
2: মা, মা কি রান্না হবে? মা
0: একটু দাঁড়াও, মা ঠাকুরকে ফুল জলটা অন্তত দিয়ে আসি, পুজো আচ্ছা তো উঠেই গেছে। তুমি বরং নিজে চাটুকু করে নাও, তারপর ভাতটা চাপিয়ে দিও। আর হ্যাঁ দেখো, আবার নাবাতে যেও না, জানো কি হতে কি হবে, শেষে পুলিশ কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে, রোজ কাগজে পড়ছি তো।
2: ভাত নামাতে আমার কোনো অসুবিধা হয় না মা, কোনো কাজেই আমার কোনো অসুবিধা হয় না, বরং এসব বললে আমার কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়।
0: থাক মা, আর আদিক্ষেতা করো না, যা বলছি করো।
2: সব তো শুনলে, তুমি কিছু বললে না তো?
1: আর ছাড়ো না, বয়স্ক মানুষ, যা বলছেন করলেই হয়।
2: আর কত ছাড়বো বলতে পারো, দেশ ছেড়েছি, বিয়ের পর বন্ধু বান্ধব ছেড়েছি, বাইরে বেরোনো তো ছেড়ে দিয়েছি, আর কত ছাড়বো?
1: আস্তে আস্তে শুনতে পাবে। আরে বাবা একটু অ্যাডজাস্ট তো করতে।

0: কথা জানো, অ্যাডজাস্টমেন্ট, আর সেটা করতে গিয়ে তো আমার সব গেল। যেন আগে কথায় কথায় আমার গলায় সুর আসতো, গুনগুন করে গান আসতো, আর এখন এখন ওসব কিছু আসে না। চোরের মতো ভয়ে ভয়ে থাকি তোমার মমতাময়ী জননীর জন্যে। একটা বছর আমি একেবারে অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছি। সময়
1: প্লিজ দিদি, প্লিজ, এই সকালবেলায় ওসব থাক না। মাকে নিয়ে ঠাট্টা না করে তুমি বরং আগে চাটুকু তৈরি করে মুখে দাও।
0: ধুর, এক একটা চা খেতে আমার ভালো লাগে না। এই তুমি একটু চা খাবে?
1: আমি তো এই মাত্র
0: বুঝেছি, খেতে হবে না।
1: এই দেখো মেয়ের রাগ দেখো, হ্যাঁ, ও রেগে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা নিয়ে এসো, দুজনে একসঙ্গে বসে চা খাবো। ওকে।

0: আয় সুমু, তোর জন্যই অপেক্ষা করছে।
1: একি মা, ব্যাগটা গুছিয়ে বাইরের ঘরে বসে রাত 9টার সময় কি করছো?
0: তোর অফিস থেকে ফেরার জন্যই বসেছিলাম। শোন, আমি যাচ্ছি।
1: যাচ্ছি? যাচ্ছি মানে কোথায় যাচ্ছ?
0: তোর বড় মাসির কাছে। এখন থেকে ওর ওখানেই থাকবো।
1: সে কি বলা নেই, কওয়া নেই, তুমি হঠাৎ
0: বলা কওয়া তো কিছু নেই বাবা। তোমার ভালোবাসা বউকে নিয়ে তুমি সুখে থাকো, আমাকে রেহাই দাও।
1: মা দাঁড়াও দাঁড়াও, অফিসের ধরাচুরোটা ছাড়তে দাও, তারপর সব শুনছি।
0: শুনেও তো কিছু করতে পারবে না বাবা, বউয়ের মুখ দেখলে সব ভুলে যাবে। তোমার মুরদ আমার জানা হয়ে গেছে।
1: সত্যি আর পারছি না, কি হয়েছেটা কি?
0: কিচ্ছু হয়নি রে, আজ ওই কুসুমের সামনে তোর বউ আমাকে দুখা জুতো মেরেছে।
1: জুতো মেরেছে? কি কিছুই বুঝলাম না। দিদি, দিদি, এই যে দিদি।
2: কি হলো বলো?
1: আবার কি করেছো?
2: অন্যায়ের প্রতিবাদ করেছি, যেটা অনেক আগে আমার করা উচিত ছিল।
0: দেখ সমু দেখ, এ তো তোকেও মানে না রে। আগে ঘরের লোকের সামনে খোয়ার করতো, আজ বাইরের লোকের সামনে আমার নাকে একবারে জামা কষে দিয়েছে।
2: বাইরের লোকের সামনে আপনিই তো আমার নিন্দে মন্দ করছিলেন। একটা কাজের লোকের সঙ্গে আমার সম্পর্কে আলোচনা করতে আপনার রুচিতে বাদল না? ছি ছি ছি মা।
0: এই এই জন্যই বর্দি বলেছিল, মমতা রে, প্রেম পীড়িতের বউ দরজা দিয়ে ঢুকলেই সংসারের সুখ ওই জানলা দিয়ে পালিয়ে যায়।
2: থামুন, এই ধরনের অশিক্ষিত আনকালচার কথাবার্তা শোনার অভ্যেস নেই আমার।
0: কি কি বললে? আমি অশিক্ষিত? আমি আনকালচার? যত বড় মুখ নয় তত বড় কথা। এই জন্যই লোকে বলে কানা খোড়া তিন গুণ বাড়া।
2: খবরদার, এই কথাটার কখনো উচ্চারণ করবেন না।
0: কেন? উচ্চারণ করলে কি করবে, মারবে নাকি?
2: জানি না, জানি না কি করবো। তবে এতদিন যা করিনি তেমনি একটা কিছু করে হয়তো বসবো।
1: তোমাদের কাছে আমি হাত জোড় করছি, পায়ে পড়ছি, তোমরা থামো থামো থামো। আজ আজ আমি অসম্ভব ক্লান্ত। আজকে রাত্রে একটু মুক্তি দাও আমাকে প্লিজ।
2: মুক্তি? কি বলে তুমি, মুক্তি? ঠিক বলেছ, একজন অন্তত মুক্তি না নিলে এই নোংরা ছোড়াছুরি বন্ধ হবে না। যে কোনো একজনকে তো সরে যেতেই হবে, যে কোনো একজনকে, হ্যাঁ একজনকে তো সরে যেতেই হবে।

তোমাদের সংসারে যে ধীতি বলে একটা মেয়ে ছিল সেটা ভুলে যেও না, কারো দোষ দেব না। আবার হয়তো আমরা সকলেই অল্প বিস্তর দোষী। এখন আর এসব কথা ভেবে লাভ নেই। তোমার মার পুলিশের খুব ভয়, প্রয়োজনে চিঠিটা থানায় দেখিয়ে বলো আমি আমার পূর্ব প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর বাঁধতে তোমাকে ছেড়ে চলে গেছি, তোমার আবার বিয়ে করতে কোনো বাধা নেই।

0: যা, ফ্লাস্কটা খালি হবে না?
1: কাল সারাটা রাত জেগে
2: কি ক্লান্ত লাগছে?
0: না তা না, আসলে মাথাটা একটু ধরেছে, এক কাপ চা পেলে বেশ হতো।
2: আর চা নয়, আদ্রা স্টেশন অনেক আগেই ছেড়ে এসেছি, তৈরি হন, এবার নামতে হবে।
0: ও তাই নাকি? আচ্ছা তাহলে।
2: আরে না না, লাফিয়ে ওঠার দরকার নেই, আস্তে আস্তে।
0: যা তাড়া লাগিয়ে দাও না।
2: তাড়ার এখন কি হয়েছে, আজও সারা রাত জাগার ব্যবস্থা করা আছে, ঘুমোবার নাম করলে যা তাড়া খাবেন না।
0: সে কি, মাকে নিয়ে কাল তাহলে ফিরবো কি করে?
2: সে আমি কি জানি, এই প্রথম আপনাকে এত কাছে পাচ্ছি, নির্জন রাতটা ঘুমিয়ে নষ্ট করব?
0: এই আবার ঠাট্টা। আচ্ছা নন্দিনী, তোমার ঠিক মতলবটা কি বলো তো? দিন পনেরো আগে হঠাৎ উদয় হয়ে জোরজার করে মাকে নিয়ে এলে, আবার আমাকে টেনে আনলে মাকে নিয়ে যেতে, ব্যাপারটা কেমন যেন?
2: এইটুকু জোর আপনার উপর আমার নেই? আর আমি কিনা আপনাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে চলেছি।
0: কি মুশকিল! আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে, তুমি থামো, আর আমি কিচ্ছু জানতে চাইবো না।

0: মাসিমা, মাসিমা, আপনার নাড়ু গোপাল এসে গেছে, তাড়াতাড়ি দরজাটা খুলুন।
1: আয় সুমো, আয়। এই পাগলিটা খুব জ্বালিয়েছে তো।
2: সে আর বলতে, তা তুমি কেমন আছো মা? ওর সঙ্গে কলকাতা ফিরে গেলে না কেন? তাহলে তো আর আবার মামাকে
0: নমর বকবকানি, আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে যা। ওই যে ওই ডান দিকে সবুজ পর্দা দেওয়া ঘরটা আপনার, সোজা ঢুকে পড়ুন। মাসিমা চা বসান, আমি আসছি। হ্যাঁ, ঢুকেই দরজাটা ভেজিয়ে দেবেন।
2: ওকে বাবা। কি তুমি ধৃতি? ধৃতি তুমি?
3: হ্যাঁ, তোমার ধৃতি, আমি এখনো বেঁচে আছি। আর তোমার মা এখন যেরকম বদলে গেছেন, মনে হচ্ছে মরার কথা এখন আর ভাবতে হবে না।
2: ধৃতি, ধৃতি কোথায় ছিলে তুমি এতদিন? এখানে কেমন করে এলে তুমি? তোমার মানে আমি তো
3: বলছি বলছি আমি সব বলছি, তুমি ঠান্ডা হয়ে একটু বসো। আমি বলছি নন্দিনী আর আমি একই ইউনিভার্সিটির ছাত্রী। আমার ছিল গান আর ওর নাটক। এখানে চাকরি নিয়ে এসেও মাঝে মধ্যে আমার চিঠি লিখত, আর সেই চিঠি পড়ে আমি।
2: ধৃতি প্লিজ, আর এরকম পাগলাম করো না। কিভাবে যে আমাদের দিন কেটেছে তুমি জানো না ধৃতি।
3: সে আমি মায়ের কাছে সব শুনেছি।
2: কিন্তু বিশ্বাস করো ধৃতি, আমি আমি এখনো বুঝিনি, আমি এখনো বুঝিনি বাড়ি ছেড়ে আসার মতো কি হয়েছিল।
3: থাক না ওসব কথা, আসলে আসলে জ্ঞান হবার পর থেকে শুধু শুনে আসছি খোঁড়া খোঁড়া। কথাটা কানে এলি জানো, আমার মাথায় রক্ত উঠে যায়, আমি নিজেকে সামলাতে পারি না, আমার ভীষণ যন্ত্রণা। যখন মনে হয় আমি কি
2: ভুলে যাও, ভুলে যাও ধৃতি, সব ভুলে যাও, সব সব ভুলে চলো, আবার আমরা নতুন করে বাঁচি ধৃতি। প্লিজ ধৃতি, প্লিজ।
3: এক্ষুনি নন্দা এসে পড়বে।
0: পড়বে কি? পড়েছে। এই যে মশাই চা। সত্যি ধৃতি, বন্ধু যে এমন শত্রু হতে পারে তা তোকে না দেখলে জানতাম না।
3: আশ্চর্য তো, এতদিন পরে কে তোকে একে ধরে আনতে বলেছিল?

0: আমি জ্বালাতে?
1: আচ্ছা আচ্ছা, ধরে এনেছি বলে আমার এমন প্রেমিকটাকে তুই কেড়ে নিবি? হ্যাঁ, এই বয়সে আমি এখন কি করি?
0: উফ নন্দিনী, তুই না একটা একটা যাচ্ছে তাই।
2: সত্যি নন্দিনী, তোমার কাছে আমার একই সঙ্গে লজ্জা আর কৃতজ্ঞতা শেষ নেই।
0: লজ্জা? লজ্জার কি আছে? তুমি না পুরুষ মানুষ? তার উপর আবার শাস্ত্রী বলেছে, শালিকা দ্বিতীয়া পত্নী, জামাতা দশম গ্রহ। লজ্জার কি আছে শুনি?
1: তাহলে ধৃতি, তুই এখানে ঘুমো, আমরা দুজনে ছাদে যাই রাত জাগতে।
2: এক সেকেন্ড, একজনকে নিয়ে যে হিমশিম খেলাম, আমি আর সংখ্যা বাড়াতে চাই না।

0: মরু তৃষা নাটকটি শেষ হল। রচনা মৃণাল গুহ ঠাকুরতা, অভিনয় করেছেন সোমেন, গৌতম চক্রবর্তী, কিংসুক, সৌমেন বসু, নন্দিনী, দীপা ব্রহ্ম, মমতা, শেফালী বন্দ্যোপাধ্যায় এবং ধৃতি শ্রীলা মজুমদার। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।
1: নাটক এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 7 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।

এক নজরে আর এক নজরে অবশ্যই এই মুহূর্তে যা চলছে ক্রীড়া জগতে তা এশিয়ান গেমস, সেটা নিয়ে তো কথা হবেই। যেমন এশিয়ান গেমসে মহিলাদের 65 কেজি বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সার পারভিন, পুরুষদের 80 কেজি বক্সিং বিভাগে সেমিফাইনালে উঠলেন অঙ্কুশ, এখানেও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। মহিলাদের স্কোয়াশের একক ইভেন্টে ভারতের অনহত সিং রৌপ্য পদক পেলেন। পুরুষদের বিভাগে রৌপ্য পদক এলো ভারতে অভয় সিংয়ের হাত ধরে। তীরন্দাজিতে ভারতীয় রিকার্ভ পুরুষ ও মহিলা দল দাপটের সঙ্গে পৌঁছে গেল সেমিফাইনালে। পুরুষদের ডেকাথলনে তেজস্বিন শঙ্কর তৃতীয় স্থানেই থাকলেন। ব্যাডমিন্টনে ছিটকে গেলেন পিভি সিন্ধু। পুরুষদের ভলিবলে ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের সহজ জয় দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু হলো। অপরদিকে আগামীকাল সকাল 10টায় ভারতীয় পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। এশিয়ান গেমস ছাড়াও খবর আছে আরও অনেক কিছু নিয়ে এক নজরে। এরপর কী থাকছে সেটাই কিন্তু শোনার। এই মুহূর্তে একটি ম্যাচ চলছে যেখানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে। প্রথমে মনে হয়েছিল যে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কি টক্কর দিতে পারবে অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দল। এই যে তিনটি একদিনের ম্যাচের সিরিজ হচ্ছে, তার প্রথম ম্যাচে ভারত টসে জিতে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ 39 ওভার 3 বলে আপাতত 5 উইকেটের বিনিময়ে 211 রান সংগ্রহ করেছে, যেখানে গ্রিভসের কিন্তু 17 রানের দাপটে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের একটি শক্তিশালী শুরুই বলা চলে। আর এদিকে অনভিজ্ঞ বোলিং অ্যাটাক দিয়ে ভারত কতদূর কী করতে পারে সেটা তো সময়ই বলবে। নেশনস লিগে ইংল্যান্ড পরাজিত হল 2-3 গোলে স্পেনের বিরুদ্ধে। দাবা অলিম্পিয়াড 2026-এর 10ম রাউন্ডে সবিতা শ্রীর সৌজন্যে ভারতীয় মহিলা দল চীনের সঙ্গে ড্র করল। পুরুষ দল উজবেকিস্তান বি দলকে পরাজিত করল। সরাসরি চলে যাব আতশ কাঁচের তলায়।

0: 2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।
1: এই মুহূর্তে এশিয়ান গেমসে যদি মেডেল ট্যালির দিকে চোখ রাখি, তাহলে টেবলে ভারত এই মুহূর্তে 12 নম্বরে, 4টি সোনা, 14টি রুপো এবং 15টি ব্রোঞ্জ। অতএব সর্বমোট 33টি পদক নিয়ে ভারত 12 নম্বরে আছে। আর চীন এখনও অবধি 1-2 জাপান এবং 3 সাউথ কোরিয়া। আজকে যা যা খেলা হয়েছে তার মধ্যে ভারতের সেরকমভাবে একটা ভালো দিন বা খারাপ দিন গেছে বলা চলে না। আপাতত যত খেলা হয়েছে তার মধ্যে মিশ্র একটি দিন বলা চলে ভারতের ক্ষেত্রে, কারণ মহিলাদের 65 কেজি বক্সিং বিভাগে পারভিন অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন, আর উজবেকিস্তানের নববাখুর খামিদোভকে তিনি হারালেন 5-0 ব্যবধানে। পুরুষদের ভলিবলে ভারত 3-0 সেটে ভিয়েতনামকে হারিয়েছে। ভিয়েতনামের বিপক্ষে 3-0 ব্যবধানে সহজ জয় দিয়েই কিন্তু ভারত তাদের ভলিবল অভিযান শুরু করেছে। মহিলাদের স্কোয়াশের একক ইভেন্টে অনাহত সিং রৌপ্য পদক নিয়ে এইবারে সন্তুষ্ট থাকছেন। 18 বছর বয়সী খেলোয়াড় মালয়েশিয়ার শিব সঙ্গারি সুব্রমণিয়ামের

0: ম্যাচে 0-3 সেটে হেরে যান। কিন্তু পুরুষদের একক স্কোয়াশে পুরুষদের বিভাগে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকলেন অভয় সিং। পুরুষদের একক ফাইনাল ম্যাচে ভারতের অভয় সিং মালয়েশিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এইন ইউ এনজির কাছে 0-3 সেটে পরাজিত হয়েছেন। তবে হতাশার খবর ব্যাডমিন্টনে, পি ভি সিন্ধু ছিটকে গেলেন 2026 এশিয়ান গেমসে। ভারতের ব্যাডমিন্টন অভিযানের সমাপ্তি ঘটল তার, যথেষ্ট আত্মবিশ্বাসী থাকা সত্ত্বেও কিন্তু হারতে হলো তাকে। ব্যাডমিন্টনে আরও দুঃসংবাদ অপেক্ষা করে আছে ভারতের জন্য, কারণ তৃষ্ণা গায়ত্রী ছিটকে পড়লেন দ্বিতীয় গেমে। ভারতীয় জুটির প্রচেষ্টা ছিল দুর্বল, তারা 3-0 ব্যবধানে এগিয়ে গেলেও পরপর 9 পয়েন্ট হজম করে। এরপর থেকে তাদের জন্য খেলাটা হয়ে ওঠে পিছিয়ে পড়ার লড়াই। শেষ পর্যন্ত তারা দ্বিতীয় গেমে 21-9 ব্যবধানে হেরে যায়। ব্যাডমিন্টনে ভারতে আরও একটি পরাজয়। খেলার শুরুতে চীনের ফেং হুয়াং জুটি 12-6 ব্যবধানে এগিয়ে গিয়েছিল, কিন্তু ভারতীয় জুটি কপিলা ও ক্রস্ত কিন্তু ব্যবধান কমিয়ে মাত্র 2 পয়েন্টে নিয়ে আসে। তবে সেই ব্যবধানটুকুও পূরণ করা তাদের জন্য সামান্য কঠিন হয়ে পড়ে। চীন 21-18 ব্যবধানে নির্ণায়ক সেটটি জিতে যায় এবং চূড়ান্ত স্কোর যা দাঁড়ায় তা হলো 21-14, 18, 21-18। পি ভি সিন্ধুর কথা বললাম, অ্যাথলেটিক্সে কিন্তু তেজস্বিন শঙ্কর তৃতীয় স্থানেই থাকলেন। পোল ভল্টে 10টি প্রতিযোগিতার মধ্যে তেজস্বিনী শঙ্কর 4.30 মিটার সেরা পারফরমেন্স করে অষ্টম স্থানে রয়েছেন। এছাড়া ভারতের আরও অনেকগুলি ম্যাচ আছে, ভারতের আরও অনেক খেলা আছে, যার মাধ্যমে কিন্তু ভারতের পদক জয়ের সম্ভাবনা আরও বাড়তে পারে। তবে আজকের দিনটা যেমন বললাম মিশ্র অবশ্যই, তবে কাল কী হয় কেই বা জানে, তাই না?
1: বিশতম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী, FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে এশিয়ান গেমস 2026-এর বিশেষ কাট এন্ড রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026-এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে, 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026-এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু, আকাশবাণীর FM রেনবো চ্যানেলে জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।
0: কাকতালীয় বলা চলে, কারণ আজ খুঁজে দেখছিলাম ওয়ার্ল্ড রিভার্স ডে, অতএব বিশ্ব নদী দিবস। আর সেই দিনেই এবার শুনবেন পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় সোনা ও রূপজয়ী বাংলার সাঁতারু, শীর্ষ সরকারের সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
2: সম্প্রতি ওয়েস্টবেঙ্গল স্টেট ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ হয়ে গেল কোচবিহারে। সেখানে দুটো ইভেন্টে সোনা এবং রূপো পদক এনে দিয়েছে জলপাইগুড়ির শীর্ষ সরকার। আজ পেয়ে গেছি তাকে, শুনব তার অনুভূতির কথা, কেমন লাগছে দুখানা পদক পেয়ে।
3: আমার অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এরকম স্টেট লেভেলে গোল্ড পাওয়া বা সিলভার পাওয়া, সেখান থেকে ন্যাশনালসের জন্য কোয়ালিফাই করা, সেটা অবশ্যই আমার জন্য, যে কোনো অ্যাথলিটের জন্য এটা খুবই একটা বড় এবং গর্বের ব্যাপার। এত খাটনি, এত ডেডিকেশন, এত ডিসিপ্লিন, এভরিডে প্র্যাকটিস, সব কিছু এটার জন্যই, যে যাতে হায়ার লেভেলস খেলতে পারি, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, তারপর আলটিমেটলি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি। আর এটা আমার সেকেন্ড টাইম যে আমি ন্যাশনালসে কোয়ালিফাই করছি, আর আগের বারের থেকে বেটার টাইম দিয়ে কোয়ালিফাই করছি, তো ওই জন্য আমি আরও বেশি খুশি। ফ্যামিলির সাথে যারা ছোটোবেলার থেকে এত লাইক সাপোর্ট করা, প্রথমেই সুইমিং নিয়ে যাওয়া, তাদের সামনে আমার ছোটোবেলার কোচদের সামনে এরকম স্টেট লেভেলে একটা পজিশন পেয়ে ন্যাশনালসের জন্য কোয়ালিফাই করা, সেটা আমার জন্য খুবই বড় ব্যাপার এবং আনন্দের ব্যাপার আমার জন্য এবং আমার যারা সাপোর্টার্স তাদের জন্য।
2: যে দুটো ইভেন্টে পদক পেয়েছো সেটা একটু যদি বলো, আর কতটা চ্যালেঞ্জিং ছিল এই প্রতিযোগিতাটা?
3: আমার যেই দুটো ইভেন্টে প্রাইজ এসে

0: আছে সেটা হচ্ছে 50 মিটার বাইফিন্সে গোল্ড এবং 100 মিটার বাইফিন্সে সিলভার। চ্যালেঞ্জিং বলতে অ্যাকচুয়ালি সুইমিংটা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল বা এরকম হাই লেভেলে যে কম্পিটগুলো হয় সেখানে সুইমিংয়ে সব কটা ইভেন্টই ওই মিলি সেকেন্ডের ব্যাপার থাকে। 50 মিটার 100 মিটার ফাস্ট ইভেন্ট যেখানে ফুল স্প্রিন্ট হয়, অল আউট আমাদেরকে যেতে লাগে, আর সবাই সবার বেস্ট সবসময়ই দেয়। তো অবশ্যই আমার যারা কম্পিটিটার ছিল তারাও খুবই হাই কম্পিটিটিং সবাই ছিল, রেজাল্টটা আমার পক্ষে এসেছে, সেটার জন্য আমি খুবই খুশি এবং আমি খুবই গ্রেটফুল যে আমার এত দিনের খাটনি, এত দিনের প্রিপারেশন। সব রকমের প্রিপারেশন লাগে, খালি ফিজিক্যাল বা সুইমিংয়ের না, মেন্টাল প্রিপারেশন লাগে, অনেক রকমের থাকে। যেরকম স্টার্টিং কোন জায়গায় আমাকে বেটার করতে লাগে যাতে আমি ওখানে অ্যাডভান্টেজ পাই, এন্ডিং কোথায় বেটার করতে লাগবে, কীভাবে আমি বেটার করতে পারবো, তো সেখানে আমার কোচরাও অনেক হেল্প করেছে এই টাইমগুলো আর এই মেডেলগুলো আমাকে অ্যাচিভ করার জন্য, এই পজিশনটা যেটা আজকে আমি পেয়েছি।
1: কতজন প্রতিযোগী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়?
0: আমাদের এই 6th ফিন সুইমিং ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপে আমাদের অ্যারাউন্ড 450-500 এরকম টোটাল পার্টিসিপেন্ট ছিল। লাইক আগেরবার স্টেট কম্পিটিশন ছিল ফিন সুইমিংয়ের আর এটা আমার সেকেন্ড টাইম, তো এবার আগেরবারের থেকে অনেক বেটার কম্পিটিশন হচ্ছে, অনেক বেটার কম্পিটিটার্সরা এসেছে, সবাই ভালো প্রিপেয়ার্ড হয়ে এসেছে আর সবাই ভালো ভালো রেজাল্ট করছে, ভালো ভালো টাইম করছে, স্টেট রেকর্ড এবং ন্যাশনাল রেকর্ডও এবার অনেক ব্রেক হচ্ছে। তো সেটা খুবই পজিটিভ সাইন আমাদের টিম বেঙ্গলের জন্য যে আমরা এবার আরও ভালো প্রিপেয়ার্ড হয়ে ন্যাশনালসে যাব এবং ন্যাশনালসে আরও ভালো রেজাল্ট করতে পারবো।
1: বেশ, আর এমনি সুইমিং আর ফিন সুইমিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়?
0: এমনি সুইমিং আর ফিন সুইমিংয়ের মধ্যে মেইন ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এমনি সুইমিং হচ্ছে উইদাউট ফিনস, উইদাউট স্নর্কেল করতে লাগে, যেটা আমরা সাধারণত অলিম্পিক্সে বা নর্মাল দেখে আসি। আর ফিন সুইমিংয়ে যে ব্যাপারটা সেটাতে হচ্ছে আমাদেরকে পায়ে ফিনস ইউজ করতে লাগে আর ফর ব্রিদিং স্নর্কেলস ইউজ করতে লাগে। ফ্রি স্টাইলে যেরকম সাইডে মাথা তোলা অ্যালাউড, সেখানে আমরা ব্রিদিং নিই, নর্মাল সুইমিংয়ের কথা বলছি, যেটা নর্মাল ফ্রি স্টাইল যদি আমরা বলি তাহলে সাইডে মাথা তুলে নিঃশ্বাস নিতে পারি, বাটারফ্লাইতে সামনে মাথা তুলতে পারি, ব্রেস্ট্রোকে সামনে মাথা তুলতে পারি, ব্যাকস্ট্রোক তো মাথা উপরেই থাকে। কিন্তু ফিন সুইমিংয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের, যদি আমরা সারফেসে বলি তাহলে সারফেসে দুটো সুইমিং হয়, একটা হচ্ছে বাই ফিনস যেখানে আমরা স্নর্কেল ইউজ করি আর আমাদের বাই ফিনস থাকে, মানে দুটো ফিনস থাকে, আর মনোফিন যেটা সেটা হচ্ছে টোটাল একটা বড় ফিনস থাকে কিন্তু দুটো পা একসাথে ঢোকাতে লাগে ফিনসটার মধ্যে, কিন্তু ফিনস একটাই থাকে, মনোফিনে একটা ফিন, বাইফিনে দুটো ফিন, আর সারফেসে দুটোতেই স্নর্কেল ইউজ হয়। সেখানে ব্রিথিংটা যেটা হয় সেখানে মাথা তুললে হচ্ছে ডিসকোয়ালি বা মাথা তোলা অ্যালাউড না, সেখানে হচ্ছে আমাদেরকে যে ব্রিথিংটা নিতে লাগে সেটা হচ্ছে স্নর্কেলের থ্রুতে নিতে লাগে, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে লাগে এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে লাগে। নর্মাল সুইমিংয়ে যেরকম অনেক রকম স্ট্রোক হয়, ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, আইএম হয়, ইন্ডিভিজুয়াল মিডলে যেটা বলে, কিন্তু আমাদের ফিন সুইমিংয়ে হয় হচ্ছে বাই ফিনস, সেটা 50 মিটার, 100 মিটার, 200, 400, 800, সেটা হচ্ছে বাই ফিনস যেটা হয়। আরও যে দুটো ইভেন্ট হয় সেটা হচ্ছে একটা মনোফিন, মনোফিন দিয়ে একটা হয় অ্যাপনিয়া, অ্যাপনিয়া মানে হচ্ছে 50 মিটার আন্ডার ওয়াটার, মানে ওখানে তুমি জলের উপরে উঠতে পারবে না, তুমি যে ডাইভ দিয়ে স্টার্ট করছো সেখানে তোমাকে একদম ওই 50 মিটার একদম আন্ডার ওয়াটারে গিয়ে টাচ করতে লাগবে, সেটা খালি 50 মিটারই হয় অ্যাপনিয়াটা। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সারফেস সুইমিং, সেখানে 50 মিটার, 100 মিটার, 200 মিটার এগুলো হয়। এবার খালি অ্যাপনিয়াতে হচ্ছে যেহেতু ব্রিদিংয়ের কোনো ব্যাপার নেই, টোটালটাই আন্ডার ওয়াটার, তো সেখানে স্নর্কেল ছাড়া খালি ফিনস পরে, মনোফিনস পরে, সারফেস আর বাইফিনসে হচ্ছে আমাদেরকে স্নর্কেল ইউজ করতে লাগে।
1: বেশ, এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসি, ছোট থেকে কি সাঁতার শেখো? সাঁতারে আসা কীভাবে একটু যদি বলো।
0: ছোট থেকে সাঁতার শেখা বলতে আমি যে একদম ছোট থেকে সাঁতার করছি সেটা না, আমি যখন অ্যারাউন্ড 10-11 বছর বয়স, 2012-2013 থেকে আমার এই সুইমিংয়ের জার্নি শুরু। সাঁতারে আসার কারণটা খুবই মজাদার, মানে আমি যে রিজনে অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম সেই রিজন হচ্ছে কম্পিটিশনে ছিল না, তো অ্যাকচুয়ালি আমার ছোটোবেলায় খুব মাইগ্রেন এবং অ্যালার্জি ছিল, মানে স্নিজিং অ্যালার্জি যেটা বলে, আমার খুব সেভার মাইগ্রেনও হতো। আমি যদি অ্যাকচুয়ালি জার্নিটা ডেমনস্ট্রেট করি তাহলে সেখানে তখন আমি যার কাছে টিউশন পড়তাম, দেবারতী ম্যাম, আমি তার কাছে খুবই থ্যাঙ্কফুল, কারণ সেই আমাকে জোর করে, আর তার যে ছেলে তো আমার ব্যাচমেট ছিল, তার নাম হচ্ছে শাগনিক, আমি আর শাগনিক একসাথেই পড়তাম, আর শাগনিকের মার কাছে, দেবতী ম্যামের কাছে আমি পড়তাম। তো তখন আমার এই স্নিজিং আর এই মাইগ্রেনের প্রবলেমের জন্য ম্যাম আমাকে সাজেস্ট করেছিল যে সুইমিংটা খুবই হেল্পফুল হয় এইগুলো রিজনে, সুইমিংয়ে আমার মা আর বাবাকে বলেছিল, দাদুকে, যে সুইমিংটা ট্রাই করে দেখতে পারি যে কীরকম আমার কমে কি না। তো সেখান থেকে যে আমার সুইমিংয়ের জার্নি শুরু হয় ফার্স্ট ইয়ার, লাইক ঠিকঠাকভাবে শিখতে, ভাসতে, তারপরে সুইমিংটা ঠিক বুঝতে, লাইক ওটাতেই চলে গেছিলো। ফার্স্ট ইয়ার আমি কম্পিটিশানে নেমেছিলাম।

0: কিন্তু আমার কোনো প্রাইজ আসেনি। তারপরে সেকেন্ড ইয়ার থেকে আমার নিজের থেকে ইন্টারেস্ট আসা স্টার্ট হলো, কারণ আমি ছোটোবেলার থেকেই স্পোর্টসে খুবই কিন ছিলাম। মানে আমার স্পোর্টস, আমি যে কোনো স্পোর্টসই হোক, মানে ছোটোবেলায় তো ওরকম থাকে না যে এই স্পোর্টস, তখন অত নলেজও থাকে না যে কোন স্পোর্টস খেলবো, একটা স্পোর্টসই খেলবো, সব স্পোর্টসই ভালোবাসতাম। আর আমি ছোটোবেলার থেকেই বলতে গেলে স্পোর্টসম্যান, তো সেখান থেকেই আমার সুইমিংয়ের প্রতি ইন্টারেস্ট জাগে, আমি সুইমিংকে ভালোবাসি, আমার সুইমিং নিয়ে চিন্তাধারা বাড়ে, আমার প্র্যাকটিস আমি ভালো মতন করি, আমি ভালো মতন ইম্প্রুভ করি। সেখান থেকে আমি আজকে এই স্টেজে যে আমি স্টেটে গেছি, আমার লাস্ট ইয়ার ন্যাশনালসে মেডেলও ছিল। জার্নিটা এরকম যে আমার সুইমিংয়ে ঢোকার কারণ ছিল আমার দেবরাতি ম্যাম আর শাগনিকের সাথে সুইমিং করবো আমার বন্ধু, সেটাও একটা রিজন ছিল। সেখানে আমার বাড়ির লোক, আমার মা বাবা দাদু দিদা সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। আমি এতটা লাকি যে আমি তাদেরকে আমার সাথে পেয়েছি আমার এই জার্নিতে, কারণ এই জার্নিটা কখনো একা না, আর একা এটা কখনোই হতে পারে না যদি সবার সাপোর্ট না থাকতো।
1: ফিন সুইমিংই করা হয় নাকি সাধারণ সাঁতারও প্র্যাকটিস করা হয়? আর সাঁতারের পাশাপাশি আর অন্য কী কী খেলায় ইন্টারেস্ট আছে তোমার?
0: আমি ফিন সুইমিং তো করছি, আমি সুইমিং তো লাস্ট 14 ইয়ার ধরে করছি, আর ফিন সুইমিংটা আমি লাস্ট ইয়ার থেকে, মানে এটা নিয়ে আমার সেকেন্ড ইয়ার করছি, ন্যাশনালস খেলছি। আর তার সাথে আমি প্রফেশনালি ক্রিকেটারও, আমার কলকাতায় সিএবি লিগস আন্ডার 15, আন্ডার 18 শিবশঙ্কর পালের টিমে খেলা। আর এখন কারেন্টলি আমি সুদীপচন্দ্র, আমাদের জলপাইগুড়িরই ছেলে তিনি সুদীপচন্দ্র স্যার, সে রঞ্জি ট্রফি খেলেছে, তো আমি তারই আন্ডারে করছি। আর ছোটোবেলার থেকে দেবু স্যার, দেবব্রত বোস, সেও আমাকে মেন ক্রিকেট শেখানো, আর সাথে আমি এবছরও কলকাতার সেকেন্ড ডিভিশন ক্লাব খেলছি। ছোটোবেলার আমার স্বপ্ন ক্রিকেটটা খুবই, মানে এখনও আমার ডেডিকেশন আছে, তো আমি চেষ্টা করছি দুটো স্পোর্টসই আমি যেন এলাইট লেভেলে খেলতে পারি। আমি সুইমিংটা অলরেডি ন্যাশনালসে খেলছি, আর আমি ক্রিকেটও ভালো পজিশনে আছি, ভালো খেলছি, এবছরও সেকেন্ড ডিভিশন খেলছি কলকাতায়। তো আশা করছি যে এবছর আমার কলকাতার সেকেন্ড ডিভিশনটাও খুব ভালো যাবে, আর আমি ক্রিকেটেও ভালো নাম কামাবো, বড়ো জায়গায় খেলবো এবং বড়ো বড়ো প্লেয়ার্সদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবো, এবং আমার বেঙ্গলকে এবং ফাইনালি কি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো।
1: সুইমিং ট্রেনিং কি জলপাইগুড়িতেই করা হয় নাকি কলকাতাতে?
0: আমি ছোটোবেলার থেকেই, আমাদের জলপাইগুড়িতে যে পুল আছে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে, VSCC মৌরিপাড়া, সেখানেই আমার সুইমিং শেখা, আর আমি এখনও সেখানেই ট্রেনিং করছি। আমার যারা ছোটোবেলার কোচ কার্তিক দা, বাবলু দা, বাবলু স্যারের হাতে আমার সুইমিং শেখা, এবং ম্যাঙ্গো স্যারও অনেক হেল্প করে, আর আমাদের ক্লাবের যে কর্মকর্তা যারা, ভাই কাকু, শিবু জেঠু, তারা লাইক ট্রিমেন্ডাসলি আমাদেরকে হেল্প করে। আর তার সাথে তুফানগঞ্জের যেই পুলে কম্পিটিশনটা হলো, সেই পুলের কর্মকর্তারাও, কুণাল স্যার, রমেন স্যার, আশিস স্যার, সবাই আমাকে খুবই খুবই হেল্প করছে। আর আমি এখন শেখর স্যারের আন্ডারে প্র্যাকটিস করছি ন্যাশনালসের আগে, তাদেরকে পেয়ে আমি খুবই ব্লেস যে তারা আমার পিছনে এতটা সময় দেয়।
1: এর আগে আর কী কী মেডেল বা পদক পেয়েছো সেটা যদি একটু বলো।
0: এর আগে আমি আগেরবার যে ন্যাশনালসে গিয়েছিলাম, সেখানে আমার 3টে গোল্ড এবং 1টা ব্রোঞ্জ ছিল, সেটা হচ্ছে 100 মিটার বাইফিন্সে গোল্ড, 2টো রিলে ছিল, 2টো রিলেতে গোল্ড, এবং 50 মিটার বাইফিন্সে ব্রোঞ্জ। এর আগের বছর আমার প্রথম স্টেট ছিল, সেখানে আমার প্রথম সিলভার ছিল, আর এবছর আমার আবার স্টেটে 1টা গোল্ড 1টা ব্রোঞ্জ আছে, আর এবার ন্যাশনালসে যাচ্ছি। আর আমি এবার আশা করছি যে আমি এবার সবকটা ইভেন্ট থেকে আমি গোল্ড নিয়ে আসতে পারবো এবং আমি আরও বেটার রেজাল্ট করবো। ফার্স্ট টার্গেট হচ্ছে যেটা আমাদের কামিং ন্যাশনালস, যেটা 29th September টু 2nd October পুনেতে হচ্ছে, আর তারপরে আমাদের অক্টোবর বা নভেম্বর মান্থে একটা এশিয়ান মিট, মানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা আছে ফিন সুইমিংয়ে। তো অবভিয়াসলি আমার নেক্সট টার্গেট ওটা, যাতে আমি ন্যাশনালসে খুবই ভালো রেজাল্ট করতে পারি এবং গোল্ড আনতে পারি, আর আমি ইন্টারন্যাশনালসের জন্য কোয়ালিফাই করি। কারণ আলটিমেটলি একটা অ্যাথলিটের জন্য ইন্ডিয়ান জার্সি পরে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা, এর থেকে বড় মোমেন্ট একটা অ্যাথলিটের লাইফে হতে পারে না।
1: বাহ, খুব সুন্দর, তোমার লক্ষ্য যেন পূরণ হয় এই কামনা করি, ভারতের জার্সি পরে প্রতিনিধিত্ব করো এটাই চাই। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল তরুণ ফিন সুইমার, জলপাইগুড়ির ছেলে, শীর্ষ সরকার, ওয়েস্টবেঙ্গল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপের সোনা এবং রূপজয়ী সাঁতারু। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রক্তিম বরণ ময়রা।
2: এতক্ষণ শুনছিলেন ওয়ার্ল্ড রিভার্স ডেতে পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় সোনা ও রূপজয়ী বাংলার সাঁতারু শীর্ষ সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা হর্ষ পাণ্ডে। আর সরাসরি এবার চলে আসব এ সপ্তাহের খেলোয়াড়ে। বারেনিকা এলাঙ্গোভান ভারতের হয়ে এইবারের এশিয়ান গেমস 2026-এ যাঁর হাত ধরে ইতিহাস সৃষ্টি হল। ACL অস্ত্রোপচারও বারেনিকা এলাঙ্গোভানকে

এশিয়ান গেমসে পোল ভল্টে পদক জিতে ইতিহাসে নাম লেখানো থেকে আটকাতে পারেনি। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এর মহিলাদের পোল ভল্ট ফাইনালে ব্রোঞ্জ পদক জিতে বেরানিকা এলাঙ্গোভন ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে নিজের নাম নথিভুক্ত করেছেন। তামিলনাড়ুর এই অ্যাথলিট 4.15 মিটার উচ্চতা পার করে একটি যুগান্তকারী পারফরমেন্স উপহার দিয়েছেন, যা এমন একটি ইভেন্টে ঘটল যেখানে এর আগে ভারত কখনোই এশিয়ান গেমসে কোনো পদক জেতেনি। 29 বছর বয়সী এই ক্রীড়াবিদের এই সাফল্য এক অসাধারণ যাত্রার ফল, যার মধ্যে রয়েছে জাতীয় রেকর্ড এবং সর্বোচ্চ স্তরে ধারাবাহিক অগ্রগতি। তবে জাপানে এই ঐতিহাসিক পদক অর্জনের আগেই 2026 সাল জুড়ে বেরানিকা নিজেকে ভারতের অন্যতম রোমাঞ্চকর পোল ভল্টার হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। 1997 সালের ফেব্রুয়ারি মাসে 3 তারিখে জন্ম নেওয়া বেরানিকা এলাঙ্গোভনের আদি বাড়ি তামিলনাড়ুতে, 3 বারের জাতীয় আউটডোর চ্যাম্পিয়ন এই ক্রীড়াবিদ ধাপে ধাপে এগিয়ে আজ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মহিলা পোল ভল্টারে পরিণত হয়েছেন। তার জীবনের টার্নিং পয়েন্ট বা সাফল্যের বছর কিন্তু এই বছরটাই 2026, যে বছরে তিনি বারবার জাতীয় রেকর্ডে উন্নতি করেছেন। গত মার্চ মাসে ভুবনেশ্বরে অনুষ্ঠিত উদ্বোধনী জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি 4.22 মিটার উচ্চতা পার করে রোজি মিনা পলিরাজের 4.21 মিটারের আগে জাতীয় রেকর্ড ভেঙে দেন, যা 2022 সাল থেকে অপরিবর্তিত ছিল। এলাঙ্গোভনের উত্থান শুধু রেকর্ড ভাঙার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মার্চের শুরুর দিকেই তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন জাম্পস প্রতিযোগিতায় 4.10 মিটারের যোগ্যতা অর্জনের মাপকাঠি অতিক্রম করে নিজেকে প্রমাণ করেছেন। সেই প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জেতেন এবং তার কয়েকদিন পরেই 4.22 মিটার ইনডোর জাতীয় রেকর্ড করে আরেকটি গুরুত্বপূর্ণ পারফরমেন্স উপহার দেন। জাপানের এইবারের যে প্রতিযোগিতা সেখানে তো তিনি রেকর্ড করেইছিলেন, কিন্তু তার যে লম্বা পোল নিয়ে দৌড়ানোর ক্ষমতা ছিল তা নয়, এই ইভেন্টের প্রতি অন্তত তার সামান্যই আগ্রহ ছিল। তবে তার ওজন যেহেতু অনেকটাই কম ছিল, তিনি মনে করতেন যে এই খেলার জন্য তিনি অত্যন্ত ছোট। কিন্তু 2016 সালে এথিরাজ কলেজের শারীরিক শিক্ষার পরিচালক তাকে কোচ মিলবার ব্রাটন রাসেলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর সব কিছু বদলে যায়। ভারতীয় খেলাধুলার আর এক দিক খুলে যায়, বদলে যায় তার জীবনের বিভিন্ন কাহিনী, আর বদলে যায় ভারতের ইতিহাস লেখার যে অনভ্যাস হয়ে গিয়েছিল পোল ভল্টে এশিয়ান গেমসের ক্ষেত্রে সেটাও। বেরানিকা এলাঙ্গোভন ভারতকে যেমন গর্বিত করেছেন, তেমনি সকল সমর্থকদেরও গর্বিত করেছেন, তাই এই সপ্তাহের খেলোয়াড় তিনি। আপাতত স্টুডিওই ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, কেমন লাগছে জানাতে ভুলবেন না। ক্রীড়াঙ্গন জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। আজ ক্রীড়াঙ্গন শেষ করছি এখানেই।

ক্রীড়াঙ্গন শেষ হলো। উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। ভবতোষ মিস্ত্রি, গ্রাম সুকুমারী, ডাকঘর যাত সাতজালিয়া, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, বর্ণালী মিস্ত্রি, গড়ন মাঝারি, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১লা জুলাই ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছে। মনোরঞ্জন বালা, গ্রাম পাপিলা মাঝের হাটি, ডাকঘর দক্ষিণ চাতরা, থানা বাদুরিয়া, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, অনন্যা বালা, গড়ন মাঝারি, বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ২৯শে আগস্ট ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছে। খায়রুল খাতুন,

গ্রাম আটঘড়া, ডাকঘর আটঘড়া, থানা বাদুরিয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন রেশমি খাতুন। গড়ন মাঝারি, বয়স কুড়ি বছর, উচ্চতা চার ফুট নয় ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত পনেরোই সেপ্টেম্বর দু হাজার ২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছে। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ২৭ থেকে জানাচ্ছেন শেখ হাসিবুল। গড়ন মাঝারি, বয়স ৬১ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত ২৯শে জুলাই দু হাজার ২৬ তারিখ গ্রাম চাপুরিয়া, ছোট কানহালিয়া, ডাকঘর নীলগঞ্জ বাজার, থানা মোহনপুর, জেলা উত্তর চব্বিশ পরগনা, স্থান থেকে নিখোঁজ হয়েছেন। সঞ্জীব লোহার, জেআরআর রোড, ভারত সেবাশ্রম, ডাকঘর নোনা চন্দনপুর, থানা মোহনপুর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। তান্নু লোহার, গড়ন রোগাটে, বয়স ১৯ বছর, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত ২১শে আগস্ট দু হাজার ২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ২৭ থেকে জানাচ্ছেন মিঠু রানী খাতুন। গড়ন মাঝারি, বয়স ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত ৫ই সেপ্টেম্বর দু হাজার ২৬ তারিখ গ্রাম চিংড়িপোতা, বলরামপুর, ডাকঘর কদবেলতলা, থানা বজবজ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০২৭, মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭০০০০১। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং অন্বেষা চট্টোপাধ্যায়, অংশগ্রহণে শুভশ্রী মিত্র, দেবায়ুধ কর্মকার, অন্তরা চৌধুরী এবং সঙ্গীতা চক্রবর্তী।

0: তোমরা শুনছো যুববাণী কমন রুম।
1: আচ্ছা দেবজিৎ, রবিবার বলতে তোমার মাথায় প্রথমে কি আসে?
2: একটা গোটা ছুটির দিন আর একদম নির্ভেজাল আড্ডা বন্ধুদের সঙ্গে।
1: বেশ, তা তুমি ঠিকই বলেছো, খাওয়া দাওয়া মজা সবটা মিলিয়ে তো রবিবার।
2: এই সবটা মিলিয়েই রবিবার। আর আজকে যখন রবিবার, মানে ঘড়ি যখন বিকেল 5:30 পেরিয়ে গেছে, বন্ধুদের সঙ্গে আড্ডাটা তাহলে আমরা শুরুই করে দিই।
1: তাহলে আর দেরি কেন? মানে ঘড়ির কাঁটা যখন বলছে 5:30 বেজে গিয়েছে, আর আজকে রবিবার মানে আমরা সবাই জানি যে কমন রুমের আড্ডা। আর আজকের এই কমন রুমের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি অন্বেষা এবং দেবজিৎ।
2: একদম, এরকম একটা আড্ডার গল্প তো আমরা বলছিলামই। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে 4 নতুন বন্ধু, তো তাদের সঙ্গে একটুখানি পরিচয় পর্বটা সেরে ফেলি। আর একদম আমার সামনে প্রথমেই যে বসে রয়েছে তাকে দিয়ে শুরু করি, যদি তোমার ইন্ট্রোডাকশনটা দাও।
3: নমস্কার, আমি দেবায়ুৎ কর্মকার, আমি মালদা থেকে আসছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে 3rd বর্ষে এখন পড়ছি আর থিয়েটার করে যাচ্ছি।
1: বেশ, আর তার পাশেই বসে আছে আমাদের আর একজন নতুন বন্ধু, বলো তোমার নাম, কোথা থেকে আসছো, কি করা হয়?
4: নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী, আমি আসছি বর্ধমান থেকে। আমিও বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগের ছাত্রী, 3rd বর্ষের, এখন নাটকই করছি, নাটক নিয়ে এগিয়ে যাবো পরবর্তীতে।
1: আচ্ছা,
2: পরেরজন রয়েছে, তার সঙ্গে কথা বলে নেবো, তুমি কোথা থেকে আসছো, কি করা হয়?
5: নমস্কার, আমার নাম শুভশ্রী মিত্র এবং আমি হলাম সিথি, কলকাতার বাসিন্দা। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গান বাজনা যেহেতু ছোট থেকেই ভালোবেসেছি করে এসেছি।

0: আমি ডিস্টেন্স রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির থেকে ফোর্থ সেমিস্টারে মাস্টার্স করছি।
1: বেশ, পরিচয় পর্ব যখন শেষ আর বন্ধুদের সঙ্গে যখন আমরা আড্ডা দিতে বসেই পড়েছি, তাহলে একটা পারফরম্যান্স দিয়েই শুরু করা যাক।
2: হ্যাঁ, চলে যাই আজকে আমরা সরাসরি অন্তরার কাছে। তো অন্তরা, বলো তুমি আজকে আমাদের কি গান শোনাচ্ছ?
0: আজ আমি মল্লিকাবনে শোনাবো। আমার মল্লিকাবনে যখন

0: দারুণ।
1: বাহ, সুন্দর একটা গান শুনে ফিরে এলাম আজকের কমন রুমের আড্ডায়। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি অন্বেষা এবং দেবজিৎ।
0: তাহলে একেবারে আমরা আড্ডাতে চলে যাই, মানে শুধুমাত্র আড্ডা তো নয়, থাকবে খেলা এবং তার সঙ্গে কিছু মজার মজার দারুণ দারুণ পারফর্মেন্স।
1: একেবারে তাই তো, চলো তাহলে আড্ডাটি কেন শুরু করা যাক। বরাবরের মতো যেটা করে আসি, যে দুটো টিমে আমরা বন্ধুদেরকে ভাগ করে দিই,
0: একদম ডিভাইড এন্ড রুল, তাই তো?
1: হ্যাঁ একেবারে তাই। আর এই যে তোমাদের জন্য দুটো টিমের আমি বেশ দুটো মিষ্টির নাম ভেবেছি, বলবো নাকি দেবজিৎ?
0: শিওর শিওর, প্লিজ বলো।
1: একটা টিমের নাম আকাশ এবং আর একটা টিমের নাম কুসুম রাখলে কেমন হয়?
0: দারুন দারুণ, তাহলে একেবারে খেলার নিয়মেই চলে যায়, কারণ দুটো টিম যখন হয়ে গেছে তখন আর দেরি করে লাভ নেই।
1: বলে দাও।
0: ওকে, তো প্রথমেই থাকছে চারটে জিকে এর প্রশ্ন, একদম সহজ সরল কয়েকটা প্রশ্ন। তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে +10, কোনো নেগেটিভ মার্কিং নেই। উত্তর দিতে না পারলে 0, কোনো পয়েন্ট পাচ্ছ না, ঠিক আছে? তো দুটো টিমকে আমরা আলাদা আলাদা ভাবে প্রশ্ন করব এবং তোমরা তোমাদের উত্তরগুলো দেবে। তাহলে অনিশা, প্রথম প্রশ্নটা তুমিই করবে নাকি?
1: হ্যাঁ, তার আগে দুটো টিমের মধ্যে কারা কারা আছে সেটা একটু বলে দিই। আকাশে রয়েছে দেবায়ুথ এবং সঙ্গীতা, আর টিম কুসুমে রয়েছে শুভশ্রী এবং অন্তরা।
0: ওকে, তাহলে এবারে প্রশ্ন পড়ব।
1: হ্যাঁ, আজকে প্রথম রাউন্ড মানে জিকে রাউন্ড। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রথম সংস্করণ কবে প্রকাশিত হয়?
0: টিম আকাশের প্রশ্ন এটা কিন্তু।
1: যেহেতু আমরা কোন উত্তর পাইনি, টিম আকাশ আপাতত পাচ্ছ 0।
0: তাহলে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। তো টিম কুসুমের জন্য আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী চলচ্চিত্রে অপুর চরিত্রটিতে কে অভিনয় করেছিলেন?
2: আমি নামটা জানতাম
0: কিন্তু ভুলে গেছি, তাই তো?
2: এই মুহূর্তে তো মনে পড়ছে না, তোমার মনে পড়ছে?
3: আমার মনে পড়ছে না।
0: আচ্ছা, তাহলে টিম আকাশ কি কোনোভাবে চ্যালেঞ্জ করতে চায়?
3: না, আমাদের ওটাই হচ্ছে, মনে পড়ছে না।
0: ফিল্মটা আমাদের সবারই দেখা, অনেকবার আমরা দেখেছি, তবে এই চরিত্রটার নামটা হয়তো এই মুহূর্তে মাথায় আসছে না। তো তাহলে অন্বেষা উত্তরটা আমরাই বলে দিই নাকি?
1: হ্যাঁ বলে দাও।
0: সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমাটিতে অপুর চরিত্রটিতে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়। যাই হোক, এই দুটো প্রশ্নেতেই দুটো টিমেই কোনো, মানে দুটো টিমই কোনো রকম ভাবে কোনো স্কোর করতে পারেনি, দুজনেরই 0। এর পরের কোশ্চেনটাতে আমরা যাই।
1: আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে টিম আকাশের জন্য, আর প্রশ্নটা হলো যে এখনো অবধি মোট কটা ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গলের এগেইনস্টে জিতেছে মোহনবাগান?
0: ওই টিমে দেবায়ুধ রয়েছে, তাও
4: মানে কেটে গেছে।
0: আচ্ছা ওকে, এখনো এটাতেও কোনো উত্তর আমরা পেলাম না।
1: আচ্ছা, টিম কুসুম চ্যালেঞ্জ করবে?
2: নেগেটিভ মার্কিং আছে কি?
0: না, এটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, চাইলে তোমরা উত্তর দিতে পারো।
2: আন্দাজে আমার মনে হচ্ছে 11।
0: 11টা
2: শিওর নয়।

0: এত কম নয় সংখ্যাটা,
1: না না ডার্বি ম্যাচই এর থেকে অনেক বেশি হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। তো না উত্তরটা মোটেই 11 নয়, নেগেটিভ মার্কিং নেই, সঠিক উত্তরটা না হয় অন্বেষাই বলে দিই।
0: আচ্ছা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখনো অবধি মোট ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গলের এগেইনস্টে জিতেছে মোহনবাগান 135টা।
1: এরপরের প্রশ্নটা টিম কুসুমের জন্য, এখন অবধি কেউ কোনো স্কোর করতে পারোনি, তো এবারে চেষ্টা করো সবাই উত্তরটা দেওয়ার। তো প্রশ্নটাতে যাই, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র টেনিদা, এই চরিত্রটির স্রষ্টাকে?
2: আচ্ছা টেনিদা চরিত্রটির স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।
1: ওকে, আমরা এতক্ষণে একটা সঠিক উত্তর পেয়েছি, দারুণ। তো টিম কুসুম পেয়ে যাচ্ছে +10। এবারে কিন্তু টিম আকাশ একটু নড়ে চড়ে বসো। তাহলে প্রথম রাউন্ডের প্রশ্ন উত্তর পর্ব যখন শেষ অন্বেষা, তাহলে কি আমরা একটা পারফরম্যান্সের দিকে যেতে পারি?
0: হ্যাঁ নিশ্চয়ই যেতে তো পারি, তবে আমরা কিন্তু জানি যে দেবায়ুত খুব সুন্দর কবিতা বলে। তাহলে দেবায়ুত আজকে আমরা তোমার থেকে কোন কবিতাটা শুনছি?
3: আজ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী শোনাচ্ছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে গে ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও চারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়াছি ভরে, এত কাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পুরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।
1: দারুণ, বাহ দারুণ একটা কবিতা আমরা শুনলাম, কি বল অন্বেষা?
0: হ্যাঁ দারুণ সুন্দর একটা কবিতা শুনে আমরা আবারও ফিরে এলাম আজকের কমন রুমের আড্ডায়।
1: একেবারেই, তবে এরপর কিন্তু আবার একটা মজার খেলার রাউন্ড, সেটার নাম অডিও রাউন্ড। তো তোমাদেরকে বেসিক্যালি কয়েকটা অডিও শোনানো হবে এবং সেগুলো থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। কিন্তু এবারে যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে +10, না পারলে 0, যেমনটা আগের রাউন্ডেও ছিল। কিন্তু যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ ভুল উত্তর দিলে -5। যদিও টিম আকাশের কিন্তু এখন অবধি স্কোর আসেনি, মানে টিম আকাশ কিন্তু এখনো শূন্যতেই রয়েছে, সুতরাং -5 হলে নেগেটিভ মার্কিংই থাকবে। চলো আমরা প্রথম প্রশ্নের দিকে এগোই, আমরা একটা গান তোমাদেরকে শোনাবো এবং তোমাদেরকে বলতে হবে এই গানটা কে গেয়েছে। তো চলো শুনে নিই।

0: টিম আকাশের প্রশ্ন, এই গানটা কে গেয়েছে? একদম রিসেন্ট রিলিজ, ভীষণ জনপ্রিয় হয়েছে গানটা, বলে ফেলো দেখি।
1: গায়কের নামটা এখন মনে পড়ছে না, তবে
0: সিনেমা উইঙ্কেল টুইঙ্কেল, হ্যাঁ সিনেমা উইঙ্কেল টুইঙ্কেল, একদমই গায়ক নয় গায়িকা, গায়িকা নামটা বলতে হবে।
2: নানা নেগেটিভ আছে বাবা,
0: ওরা ভুল উত্তর দিতেও ভয় পাচ্ছে, জাস্ট নেগেটিভ আছে।
1: লগ্নজিতার
0: গানে ওরা সাসপেক্ট করছিল লগ্নজিতাকে। যাই হোক, তাহলে টিম কুসুম তোমরা কি চ্যালেঞ্জ করতে চাইবে?
2: হ্যাঁ
0: ওকে,
3: আমার যতদূর মনে হচ্ছে এটা অপূর্ণা ভট্টাচার্যের গলা।
0: দারুণ, একদমই তাই, উত্তরটা একদম সঠিক, অপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠ এটা। তাহলে পরের প্রশ্নে চলে যাই অন্বেষা।
3: হ্যাঁ, আর এর পরের প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে একটা সিনেমা থেকে, একটা গান থেকে কিছু লাইন কবিতা শোনানো হবে,
0: মানে টিম কুসুমকে।
3: এবার কবিতাটা শুনে বলতে হবে যে এটা কোন সিনেমা থেকে নেওয়া হয়েছে। চলো শুনে নি।
4: সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলে।

0: ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।
1: বলো এই কবিতাটা কোন সিনেমা থেকে নেওয়া হয়েছে?
2: ওকে, খুব কি রিসেন্ট সিনেমা?
3: প্রায় রিসেন্ট সিনেমাই। তোমরা ডিসকাস করতে পারো দুজনে?
2: না, রিস্ক নিতে চাইবো না, কারণ শিওর নই।
3: মাইনাস ফাইভ এর ভয়
2: তো, স্কিপ কর।
1: আচ্ছা, টিম আকাশ কি চ্যালেঞ্জ করতে চাও?
4: জিরোতেই রান করছি, খুব একটা অসুবিধা হবে না। এক্স ইজ ইকুয়াল টু প্রেম।
1: কি বাড়ি সঠিক উত্তর,
3: দারুণ।
1: এই তো, এটাকেই বলে কামব্যাক।
3: একেবারেই তাই, আর তার জন্য কিন্তু ওরা পেয়ে যাচ্ছে +10।
1: ওয়াও,
3: ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দিকেও যাব, তবে এবার আমরা অডিওটা শুনে এসে প্রশ্নটা করছি।

0: বেশ, তাহলে একটা গানের প্রিলিউড মানে একদম শুরুর একটুখানি ইনস্ট্রুমেন্টাল মিউজিক তোমাদেরকে শোনানো হয়েছে, তোমাদেরকে বলতে হবে এটা কোন গান।
1: ও যে মানে না মানা,
0: আহা, ওকে ওকে ওকে ওকে,
1: আচ্ছা কনফার্ম নয়,
0: এখনো কনফার্ম নয়, ওরা ডিসকাস করছে।
2: ভেঙে যায় ঘরবাড়ি,
0: ভেঙে যায় ঘরবাড়ি, এটা কি কনফার্ম উত্তর ধরবো?
2: হ্যাঁ,
0: তাহলে উত্তরটা ভুল।
3: আবার ফিরে এলে তোমরাও পেয়ে যাচ্ছ প্লাস 10।
0: তাহলে এর পরের অডিওটা তো যাই,
3: এর পরের অডিওটা শোনাবো টিম কুসুমকে, তাহলে চলো অডিওটা শুনে নি।
0: একদম একদম, অডিওটা শুনে এসে প্রশ্নটা করা যাক।

0: যে তোমরা অডিওটা শুনলে এই ইনস্ট্রুমেন্টাল পিসটা ঠিক কোন ইনস্ট্রুমেন্টের তোমাদের বলতে হবে।
1: তবে আমার যতদূর মনে হচ্ছে এটা শরৎ।
2: দারুণ, একদম সঠিক উত্তর। এটা শরদেরই একটা টিউন তোমাদেরকে শোনানো হলো।
0: আমাদের তো ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড শেষ হলো, আর এই যে দুটো রাউন্ড মিলিয়ে তাহলে স্কোরবোর্ডটা কি দাঁড়ালো দেবজিৎ?
2: স্কোরবোর্ডটা এরকম দাঁড়ালো, টিম আকাশ কিন্তু অনেকটা পিছিয়ে, কারণ ওরা সেকেন্ড রাউন্ডে মাত্র +10 পেয়েছে, আর টিম কুসুম তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। চ্যালেঞ্জ করে নিজেদের প্রশ্নের উত্তর দিয়ে ওরা কিন্তু এখন +10 করতে করতে +40 গিয়ে দাঁড়িয়েছে।
0: দারুণ ব্যাপার। তাহলে আমরা যখন একটা সুন্দর সুরেলা অডিও রাউন্ড শুনে ফেললাম, তারপর আর একটা ইনস্ট্রুমেন্টাল পিস শুনতে কিন্তু ইচ্ছা করছে, তাই না?
2: একদমই তাই, তবে সেটা আমরা অডিওতে শোনাবো না, সেটা আমরা লাইভ শুনবো। কারণ আমরা জানি সঙ্গীতা কিন্তু ভীষণ সুন্দর হারমোনিকা বাজায়, তাই তো সঙ্গীতা? তাহলে আজকে আমাদেরকে তুমি কি পারফর্ম করে শোনাবে?
3: আজ আমার পরিবেশনা হারমোনিকাতে মায়াবতী মেখে এলো তন্দ্রা।

0: দারুণ,
1: থ্যাংক ইউ। বাহ, একটা সুন্দর মিউজিক শুনে চলে এলাম। আর আজকের কমন রুমের আড্ডা তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে শুনছো, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে সঙ্গীতা আজকে ঠিক কোন গানের টিউনটা বাজিয়ে শোনালো।
2: একেবারেই তাই, এই প্রশ্নটা রইল তোমাদের জন্য। আর এই মুহূর্তে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমে রয়েছে, কারণ এরপর কিন্তু ধাঁধার রাউন্ড, রিডল রাউন্ড, তাই তো?
1: একেবারে, তাহলে চলো প্রথম প্রশ্নটা শুরু করা যাক।
2: আর এই রাউন্ডে কিন্তু নিয়মটা একটু বদলে যাচ্ছে। এই রাউন্ডে তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে +10, যদি চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিতে পারো তাহলেও +10, আর যদি ভুল উত্তর দাও তাহলে -10, ঠিক আছে? আর যদি উত্তর না দিতে পারো তাহলে জিরোই থাকছে। তাহলে প্রথম ধাঁধাটা দিয়ে শুরু করছি, ধাঁধাটা মন দিয়ে শুনবে। হ্যাঁ, শুধু সংখ্যায় চেনা দায়ে, তবু আঙুল গুনে চিনি, কথায় কাটলে সরগরম, চেনেন রাঁধুনি। টিম আকাশের প্রশ্ন এটা কিন্তু।
3: আমাদের মনে হচ্ছে পাঁচ ফোড়ন।
2: দারুণ,
1: একেবারে আর তুমি সঠিক উত্তরটা দিয়ে ফেলেছো, আর
2: একেবারে সঠিক
1: +10, তাই তো?
2: একদম +10, এবং এই রাউন্ডটাই তোমাদের হাতে রয়েছে কিন্তু তোমাদের স্কোরটাকে বাড়িয়ে নেওয়ার জন্য।
1: পরের ধাঁধাটা হচ্ছে টিম কুসুমের জন্য, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, আর বাড়িতে আনলে লাল?
2: খুব সহজ, খুব সহজ
1: উত্তরটা মাথাতেও এসেছে।
4: আমার যেটা মনে হচ্ছে চাপাতা হতে পারে।
2: ওকে, হতে পারে নাকি কনফার্ম ধরবো?
4: কনফার্ম ধরো।
2: ওকে ফাইন, তাহলে সঠিক উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেছি, উত্তরটা একেবারেই তাই, চাপাতা।
1: তাহলে তোমরা সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছো +10।
2: দারুণ, টিম আকাশের জন্য নেক্সট ধাঁধাটা সেটাও কিন্তু বেশ ইজি। দুই অক্ষরে নাম আমার, পৃথিবীতে থাকি, শেষের অক্ষর বাদ দিলে সেই নামেই ডাকি। অলরেডি আমি দেখতে পাচ্ছি টিম কুসুম কিন্তু কিছু একটা ডিসকাস করতে শুরু করেছে, মানে ওরা থামতে রাজি নয়, ওরা শুধু প্লাস পয়েন্টস এর জন্য তো খেলছে।
1: এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট।
2: একেবারেই তাই।
1: তোমাদেরকে একটা ক্লু দিচ্ছি, ঠিক আছে?
3: দাও দাও।
1: গাছে আকাশে আমরা দেখতে পাই, আর কিন্তু ক্লু দেওয়া যাবে
2: না। অনেক বড় ক্লু কিন্তু এটা। উত্তরটা কাক। একেবারে সঠিক উত্তর, উত্তরটা কাক, তার কারণ দুই অক্ষরে নাম, আর শেষের অক্ষরটা বাদ দিলে, মানে শেষ কটা বাদ দিলে কা, সেই নামেই তো ডাকে। ডেফিনেটলি সঠিক উত্তর। তাহলে টিম আকাশ কিন্তু পেয়ে যাচ্ছে
1: +10।
2: বেশ, টিম আকাশ কিন্তু +10 পেয়ে গেছে। আর আজকের কমন রুমের আড্ডার শেষ ধাঁধা টিম কুসুমের জন্য, দেখা যাক টিম কুসুম এটার উত্তর দিতে পারে কিনা। চলো অন্বেষা, শেষ ধাঁধাটা শুনে ফেলি।
1: শেষ ধাঁধাটা হচ্ছে যে কোন জামা গায়ে দেওয়া যায় না।
5: তো আমার যেটা মনে হচ্ছে আনসারটা হবে পাজামা।
2: দারুণ,
1: একেবারেই সঠিক উত্তর। আর এই উত্তরটা ঠিক দিয়ে টিম কুসুম আবারও পেয়ে যাচ্ছে +10। তাহলে দেবজিৎ চলো স্কোরটা আমরা একটু দেখে নি, কারণ আমাদের আজকে প্রত্যেকটা রাউন্ড প্রায় শেষ হয়ে গেছে।
2: একদম, আমাদের গেমের রাউন্ডগুলো কিন্তু সবকটা শেষ। আর টিম আকাশ কিন্তু এই মুহূর্তে রান করছে 30 পয়েন্টসে, আর টিম কুসুম তারা কিন্তু পেয়ে গেছে 60 পয়েন্টস।
1: সুতরাং
2: একদম আজকের এই গোটা পর্বটার উইনার কিন্তু টিম কুসুম।
1: তাহলে শুভশ্রী এবং অন্তরা, অনেক অনেক কনগ্রাচুলেশনস। এরপরে আমরা একটু বন্ধুদের থেকে জেনে নিই যে আজকে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে আর আকাশবাণীতে এসে তোমাদের ঠিক কেমন লাগলো বলো।
2: শুভশ্রী,
5: খুবই সুন্দর লাগছে, আমার প্রথম অভিজ্ঞতা এরকম, আর এমন একটা প্রেস্টিজিয়াস জায়গা আসতে পেরেও খুবই ভালো লাগছে। সবসময় শুনে এসেছি আকাশবাণীর নাম, কিন্তু আজকে প্রথমবার এখানে বসে আছি, গল্প করছি, ভেতরের পরিবেশ কিরকম দেখতে পাচ্ছি, প্রথমবার রেকর্ডিং করারও সুযোগ হয়েছে, যা আই থিঙ্ক প্রত্যেকটা যারা আমরা গান বাজনার সাথে জড়িত আমাদের প্রত্যেকের একটি ইচ্ছা থেকে থাকে, কিন্তু সবার ক্ষেত্রে সেই সুযোগটা আসতে পারে না। আমি কৃতজ্ঞ এবং অত্যন্তই হ্যাপি ফিল করছি এই মুহূর্তে।
1: বাহ, অন্তরা কেমন লাগলো?
4: আমার খুবই পছন্দের একটা জায়গা, যেটা আমার হলো মিউজিক। তো আজ এসেছি এখানে, পরিবেশনটা যে আমি করলাম, তো সেটা শুনে আর দেখে আমার খুবই ভালো লেগেছে। আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার।
2: সঙ্গীতা,
6: বেশ মজা লাগলো এসে। প্রথমে তো খুব

0: নার্ভাস ছিলাম যে কি হবে না হবে, কিন্তু এখানে এসে দেখলাম বা আমাদের সাথে তোমরা অনিশা দিয়া দেবচিত্তা তোমরা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালোভাবে মিশে গেছো আমাদের সাথে। এটাও তোমাদের আমরা সবাই তোমাদেরকে থ্যাংক ইউ জানাবো এটার জন্য। খুবই ভালো লেগেছে ইনস্ট্রুমেন্টটা নিয়ে, নিজের ভালো লাগার জিনিস নিয়ে আসতে পেরেছি আকাশবাণী ভবনে, এখানে রেকর্ডিং করতে পারলাম, খুবই ভালো। একটা স্বপ্নের একটা যেটা আমরা করছি এতদিন ধরে, যেটা নিয়ে চর্চায় আছি, সেটাকে নিয়ে রেকর্ডিং করা আকাশবাণী ভবনে বসে, এটাই একটা বড় প্রাপ্তি।
1: দেবায়ুধ কি বলতে চাইবে?
2: আকাশবাণী বলতেই তো একটা নস্টালজিয়া প্রত্যেকটা বাঙালির কাছে। আর ওই গেট দিয়ে ঢুকে যখন ওই চেয়ারটা দেখলাম, ওই মিউজিয়ামে রাখা, কাচের বাক্সে রাখা, সেটার পরে পুরো যে ভাবনা চিন্তাগুলো অনেকটা উন্মোচিত হয়ে গেল। আর টোটাল মিলিয়ে এই যে একটা আড্ডা, এনজয়মেন্ট, এটা ট্রেমেন্ডাস।
1: দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে আমাদের কমন রুমের আড্ডা কিন্তু আজকে প্রায় একদম শেষ পর্বে এসে গেছে। আজকে কিন্তু আমাদেরকে টাটা বলতে হচ্ছে, তাই তো অন্বেষা?
3: তা তো বলতে হচ্ছে, তবে আমরা আসবো আবার অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে ছিলাম অন্বেষা এবং দেবজিৎ। আর তোমরা যারা কমন রুম শুনলে, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে আজকের কমন রুম তোমাদের কেমন লেগেছে।
1: তাহলে আজকের কমন রুমের আড্ডার একদম শেষ পর্বে কিন্তু আমরা একটা পারফরমেন্স দিয়ে শেষ করব। এবং সবশেষে শুভশ্রী, তুমি আমাদেরকে আজকে কি গান শোনাবে?
4: আজকে কমন রুমের আড্ডাতে আমি একটি অত্যন্ত জনপ্রিয় নজরুল গীতি পরিবেশন করতে চলেছি, যার নাম হলো দাঁড়ালে দুয়ারে মুখ।
3: চলো আজকের মতো বাই, আর তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। বন্ধুর কণ্ঠে তোমার জন্য থাকবে এই গানটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং অন্বেষা চট্টোপাধ্যায়, অংশগ্রহণে শুভশ্রী মিত্র, দেবায়ুধ কর্মকার, অন্তরা চৌধুরী এবং সঙ্গীতা চক্রবর্তী।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 97% এবং 68%। বৃষ্টি হয়নি। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় অঞ্জলি সোরেন ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শ্রোতাবন্ধুদের চিঠি পত্রের আসর। যাত্রানুষ্ঠান বিদ্যাসুন্দর ছটা বেজে আটত্রিশ মিনিটে, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ, সমীক্ষা সাড়ে সাতটায়। রাত আটটায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও সাঁওতালি রূপান্তর। এরপর শিক্ষাঙ্গন থেকে বাদকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। নটা বেজে তিরিশ মিনিটে নজরুল গীতি, শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। মহুয়া নন্দীর পরিবেশনায় ভক্তিগীতি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। রাত দশটায় রবি বাসরীয় অখিল

ভারতীয় সঙ্গীত সভা আজ থাকছে কর্ণাটকী সঙ্গীত বাঁশি। এটি আকাশবাণী বেঙ্গালুরুর নিবেদন। রাত ১১টায় লোকগীতি, শিল্পী রুমা মুখোপাধ্যায়। ১১:১০ বাংলা ছায়াছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ১০:০০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। ৭:১০ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। ৭:৪৫ দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। রাত ৮টায় মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন। ৮:৩৩ মন কি বাতের উপরে স্পটলাইটের বিশেষ অনুষ্ঠান। স্পটলাইট ৯:১৬। রাত ১০টায় জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন শুনবেন। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। হিন্দি ছায়াছবির গান ১১:১০। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: ᱚᱨᱡᱩᱱ ᱥᱚᱨᱮᱱᱟ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱟᱸᱥᱟᱭ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱨᱡᱩᱱ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱞᱟᱞᱩ ᱢᱩᱨᱢᱩ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱫᱚ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পড়াও দিন কল্পনা মুর্মু মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদি দো জনগণনার সানাম নাগরিক সপোহট এম আর্দাস দহো আকাদা আকাশবাণী রে তেহেন আজা মনে রেনা কথা সে মন কি বাত রেনা মিটসাই পেগেল ইরল আনা পর্ব রে নোয়া সদরে মেন কেদা জনগণনা রেনা পৈলো পর্ব রে যতম পনত আর কেন্দ্রশাসিত অঞ্চলে পেগেল বার কারুর ঘরঞ্জিয়া তথ্য সেলেদ সে নথিভুক্ত হয়ে কানা মারাং মন্ত্রী মেন কাদায় সন্ত্রাসবাদী কো দিশম কো নিশানা লেখান অনারেনা উপযুক্ত জবাব এমগো নেশামুক্ত ভারত তেয়ার রাখা জসরে দিশম রেন জুয়ান কো মনে রিকির কাতে লাহা হিজুয়ে আর্দাস আকাওয়াট কোয়া মেন কাদায় জুদা জুদা স্কুল কলেজ জেগেট বিদ্যাগার রেন পাঠুয়া কো নোয়া দিশাতে আয়মা লেকানা কামিহরা কো সাব আকাদা মারাং মন্ত্রী দো মন কি বাত রেনা আখড়ারে মেন কাদায় যে খেলাধুলা উৎনাও রে ট্যালেন্ট ঠান্ড অভিযান চালা কানা আতো দিশম করেন অনকান খেলোন্ডিয়া কো পিছে অনুং কাতে উনকু যথাত তালিম এমগো সেপ্টেম্বর চাঁদো দো অপুষ্টি বিরুদ্ধ রে লড়াই চাঁদো লেকাতে নিয়ম আকাদা নোয়া পুষ্টি চাঁদো রে মাচেদ মাচেতানি অঙ্গনওয়াড়ি কামিয়া আর গার্জেন কোয়া সহজ তে বিশেষ চেঙ্গাওনা অভিযান চালা কানা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ইদি কাতে মারাং মন্ত্রী মেন কাদায় নোয়া প্রকল্প রেনা মুড়ুদ জস দো হয়োগ কানা আতু আর হুডিং শহর কো আপনারা উপরুমতে আঞ্চলিক বিশেষত্ব আরহ লাহা ইদি ওনাতে ভোকাল ফর লোকাল অভিযান আরহ পাসনাওয়া মন কি বাত আখড়ারে মারাং মন্ত্রী দো সোমনাথ সাভিমান পর্ব পালাও রেনা কথায় নিয়ম আকাদা মেন কাদায় বারবার মন্দির রে হামলা চালাও কাতে যাহাই কো দিশম সে ভারত রেনা ঐতিহ্য ধ্বংস কো খোঁজ লেদা উনকু নিত বানু কোয়া সোমনাথ মন্দির পুরো গৌরব আতে দিশমে আশিস ইদিয়ায় কানা প্রতিরক্ষা মন্ত্রী মানতান রাজনাথ সিং মেন কাদায় যে দারাকান বারগেল

0: বাকো হিজুয়া বাকো সেটার দুখ মনে জীবিরে।
1: কানুরাম সরেনা সেরিং বন আজম কেদা নেহর কো দহ লেদা কিসকু বাখল রেন নিয়ে তাইনামতে ডাকতালাতে সেটেরাকান আর মিটাং চিঠি সাকাম সেলেদ হয়ে কানা আর নোয়া চিঠি সাকাম দকো ভেজা আকাদা হাসদা বাখল রেন। হাসদা বাখল রেন আজমিয়ে কো দো সেরিং আজম লাগি নেহর কো দহ কাদা বিশ্বনাথ টুডু আর সাঁতেন কোয়া পাতা সেরিং আজম লাগি নেহরতেন কদ নমিতা হাসদা মমতা হাসদা সুমি হাসদা বাপি হাসদা পীতাম্বর হাসদা আর সৃজন হাসদা। আপেকা ঠিকানা আতো কামারখালী ডাক ওড়া মহেশপুর মুড়াকাটা থানা চন্দ্রকোনা টাউন জেলা পশ্চিম মেদিনীপুর।
2: বিশ্বনাথ টুডু আর সাঁওতেন কোয়া সাপ্লাহ দিনা পাতা সেরিং আজম লাগি নোয়া নেহর চিঠি সাকাম দক কুলাকাদা নমিতা হাসদা মমতা হাসদা সুমি হাসদা বাপি হাসদা পীতাম্বর হাসদা আর সৃজন হাসদা। আপেকা ঠিকানা দো আতো কামারখালি বেকেটল মেনা লাতারপাড়া ডাকড়া মহেশপুর মুড়াকাটা থানা চন্দ্রকোনা টাউন জেলা দো পশ্চিম মেদিনীপুর খন। মাইনখান আপেকা নেহর তেনা সেরিং বিশ্বনাথ টুডু আর সাঁওতেন কোয়া সাপড়াও তেনা নোয়াটা পাতা সেরিং আজম তাবন পে।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ রক্ষার প্রসঙ্গে সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা আজ মন কি বাতে তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলির সাহায্যে তাঁরা উপার্জনও করছেন। আমলকির উপকারিতার প্রসঙ্গে উল্লেখ করে স্বনির্ভর গোষ্ঠীগুলি কীভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বহু যুগ ধরে কৃষকেরা আমলকির চাষ করছেন। এখন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের আওতায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমলকির আচার, মোরব্বা, হুজমিগুলি ও জুস তৈরি করছেন। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলোর উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম ও মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসকে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযানও প্রসারিত হবে। রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে হিমঘরে মজুদ উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে পাঠাতে পরিবহন ক্ষেত্রে বিশেষ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে কৃষি বিপণন দপ্তর জানিয়েছে, রেলের রেকে বাইরে আলু পাঠানোর জন্য প্রতি কুইন্টালে 100 টাকা ভর্তুকি দেওয়া হবে। আগামী 30 নভেম্বর পর্যন্ত মোট 3 লক্ষ মেট্রিক টন আলু পাঠানোর জন্য এই ভর্তুকি দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় 40 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। তিস্তাসহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত এই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলাশাসক, খড়গপুর আইআইটি, যাদবপুর, কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের রাখা হয়েছে। পাহাড়ি নদীর গতিপ্রকৃতি, ক্ষয়, ভূমিধস এবং বন্যার ঝুঁকি খতিয়ে দেখে সুপারিশ জমা দেবে কমিটি। নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে আমার স্বাস্থ্য আমার গর্ব কর্মসূচির আওতায় আজ হুগলির বৈচিগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 150 জনেরও বেশি ছাত্রছাত্রী এবং যুব এতে অংশ নেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব, সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্টরা। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরবর্তী খবর 7:35।
1: অনুষ্ঠান এক যোগী প্রচার।

0: প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
3: শুরু হচ্ছে যাত্রাপালা। আজকের যাত্রা বিদ্যা সুন্দর, রচনা ও নির্দেশনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় বড়িঝাটি মা লক্ষ্মী যাত্রা সমাজ, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা হর্ষ পাণ্ডে। যাত্রাপালা বিদ্যা সুন্দর।

0: বড়িজহাটি মা লক্ষ্মী যাত্রা সমাজের প্রতিষ্ঠাত্রী শ্রীমত্তা লক্ষ্মী মালিকের অকাল প্রয়াণে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের নিবেদন বিদ্যা সুন্দর।
1: জয় রাজা ধীরাজ রাজ চক্রবর্তী রাজেন্দ্র বর্ধমান মহারাজা শ্রী শ্রী রাজশেখরের জয়।
2: আমার জয়ধ্বনি নয়, জয়ধ্বনি দিন সুবিশাল বর্ধমান রাজ্যের, আমার সন্তান সম রাজ্যবাসীদের জয়। আমি তো সেবক মাত্র, যারা শৃঙ্খলা পরায়ণ হয়ে এই রাজ্য রক্ষা করছে তাদের উদ্দেশ্যে জয়।

0: জনেলিন।
1: মন্ত্রী যামিনীকান্ত, রাজ্যের কি সংবাদ এই মুহূর্তে?
2: অতি উত্তম। দু একটি অতি সামান্য অনভিপ্রেত ঘটনা ছাড়া শান্তি সর্বত্র বিরাজিত, আর আমাদের রাজ্যে শান্তি বিঘ্নিত হোক সেই দুঃসাহস প্রতিবেশীরা রাজ্য দেখাতে অন্তত পক্ষে তিনবার ভাববে।
1: কিন্তু যামিনীকান্ত, কথিত আছে সাবধানের মার নেই। বর্তমানে আমার একটি চিন্তা বা ভাবনা, আমার আত্মজা স্নেহের একমাত্র কন্যা বিদ্যার সঠিক জীবন সঙ্গী নির্বাচন করা।
2: রাষ্ট্রপতি সব রাজ্যে গুপ্তচর নিয়োগ করেছি, সেই সব রাজকুমারদের সংবাদ সঠিকভাবে আনার জন্য।
1: সাধু সাধু, আমি নিশ্চিত হলাম, কিন্তু আমার কন্যারত্নটির যে একটি শর্ত আছে।
2: জ্ঞাত আছি রাজন, যিনি আমাদের বিদ্যামার প্রশ্নের যথাযথ সঠিক উত্তর প্রদান করবেন তিনি হবেন বিদ্যামার ভবিষ্যৎ জীবন সঙ্গী।
1: তোমার প্রতি ভরসা রেখে আমি পরম শান্তিতে আছি। এখন আমি অন্তঃপুরে গিয়ে রানী হৈমবতীকে এই সংবাদটি দিতে যাই।
2: বর্ধমান নৃপতি রাজশেখর আমার প্রতি আস্থা রেখে কার্য সম্পাদন করেছেন, জেনে রাখুন রাজকুমারী বিদ্যার প্রতি হবে আমার পুত্র। তোর সাথে রাজ্যের ভবিষ্যৎ নৃপতি হবে আমার পুত্র, যে বর্তমানে এই সুবিশাল রাজ্যের নগরপাল কুমার অনির্বাণ।

0: রাখাল রাজা, প্রতিদিন তোমার রাঙা চরণ বন্দনা করে দিবানিশি স্মরণ করছি তোমাকে। বলে দাও আমাকে আজ, যাকে আমি মনে মনে মোর হৃদয় কুহরে চাই, সেই বিদ্যান রূপবান সুপুরুষের জীবন সঙ্গিনী কি আমি হতে পারবো না? মম ইপ্সা কি বাস্তবায়িত হবে না? উত্তর না পেলে তোমার রাঙা চরণে মাথা ঠুকে মম জীবন দীপ নির্বাপিত করব। হা কৃষ্ণ, হা কৃষ্ণ,
1: ভক্ত মম বিদ্যাধরী।
0: সুমিষ্ট পুষ্পগন্ধে স্নিগ্ধ অথচ উজ্জ্বল আলোক পর্তিকা মাঝে বংশীধারী তোমার রাঙা চরণে শত কোটি প্রণাম।
1: উতলা হয়েও না, চঞ্চল মন সংবরণ করো, তোমারই প্রেমাকর্ষণে এক পরম ভক্ত এসেছে তোমারই রাজ্যে। সময় অর্থাৎ কাল তোমাদের শুভক্ষণে মিলন ঘটাবে, আমার আশিসে মধুময় হবে তোমাদের ভবিষ্যৎ।

0: সুখ্যাত জীবন অদ্য তারি পুষ্পমাল্য রচনে আমি প্রীত।
1: আশ্চর্য, অনেকক্ষণ হল রাজকুমারী বিদ্যা মন্দির অভ্যন্তরে, অন্যদিন তো এত সময়, কি ব্যাপার? জানতে ইচ্ছা করে রাজকুমারী বিদ্যা কি অশ্রু সজল নয়নে নৃত্য করছে রাজকুমারী বিদ্যা। বর্ধমান নৃপতি কন্যা সখী বিদ্যা, তোমার কৃষ্ণ পূজা কি সাঙ্গ হলো? আর কয়েক পল সে ঠিক আছে, কিন্তু এত দেরি হলে রাজ অন্তঃপুরে গোলযোগ দেখা দেবে যে, তোমার পূজা কি সাঙ্গ হলো?
2: হ্যাঁ উষা, সুধা কোথায়?
1: ও তো মন্দির বাহিরে, কিন্তু হঠাৎ সুধা মালিনীর খোঁজ।
2: নিশ্চয় কারণ আছে, চলো মন্দির বাহিরে।
1: চলো।
2: এই যে সুধা।
3: হ্যাঁ রাজকুমারী বিদ্যা।
2: সুধা মালিনী, সত্য কহ, আজ কৃষ্ণর তরে পুষ্পমাল্য রচন কি তুমি করেছ?
1: মনে হয় রাজকুমারী বিদ্যার মন ভারাক্রান্ত, যৌবন জেলায় পীড়িত হয়ে হৃদয় ভারাক্রান্ত, প্রত্যহ তো সুধাই মালা গাঁথে।
2: আহ উষা, বাক্য সংযম কর মুখপুরী। সুধা নিশ্চুপ কেন?
3: কেন রাজকুমারী, কোনো ত্রুটি হয়েছে?
2: না না, খুবই ভালো হয়েছে, বেশ নূতন ধরনের। কিন্তু সত্য কহ, কে মাল্য রচন করেছে?
3: বলছি বলছি, অপরাধ নিও না, আজ মালা গেঁথেছে, মানে কাঞ্চি দেশ থেকে এসেছে, আমার এক পরম আত্মীয় সে গেঁথেছে।
2: কে তিনি?
3: এ মানে আমার আমার পিস্তুতো দিদির ননদের জায়ের মাস্তুতো ভাইয়ের খুড়তুতো দাদা।
2: ও উষা, রাজ অন্তঃপুরে চলো, আমার মাথা ঘুরছে।
1: সেই ভালো, তবে সুধা মালিনী, তোর ওই আত্মীয় মনে হয় ভিনদেশি, আর বিনা অনুমতিতে এই দেশে বাস করছেন, কথাটা নগরপালকে
3: দোহাই তোমার, জানিও না দয়া করে, ও কালই ফিরে যাবে। আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব এই তোরে। কি কুক্ষণে তোকে আমার ভিটেতে ঠাই দিয়েছিলেন?
4: কেন, কি হয়েছে মাসি?
3: কি হয়নি তাই বল, প্রত্যেকদিন আমি আর ইনিয়ে বিনিয়ে একে ওকে মিথ্যে বলতে পারবো না। আজ রাজকন্যা বিদ্যের কাছে আর একটু হলে ধরা পড়তুম।
4: ওমা তাই?
3: ওমা, আমার হাসছে দেখো। এই বেরো বেরো আমার ডেরা থেকে।
4: খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে?
3: ওমা এই ছেলে তো ঠিক আছে, খেয়ে দে সোজা একে দেবে বিদায় হ।
4: কোথায় যাব?
3: তার আমি কি জানি, যে চুলো থেকে এসেছিস সে চুলোই ফিরে যা।
4: তার আগে আমার একটা আবদার মেটাতে হবে, তবেই আমি যাব।
3: একটু
4: জল দেবে বলে কেমন তোমার সামনে দাঁড়ালাম।
3: বেশ, আমিও ভুলে অমনি জল দিলাম, তোকে দেখে কেমন মায়া লাগলো, আর তারপর থেকে তুই আমার কুড়েতে। আর লোকজনকে বলছি, তুই কখনো আমার ভাইপো, কখনো আমার বোনপো, এবার ঘরের ছেলে ঘরে ফিরে যা, বুঝলি? উমা, এই ছেলে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে যে, ও আমি যে এখন কি করি, ও কৃষ্ণ ঠাকুর আমাকে রক্ষে করো।
5: হে রাজন, কাঞ্চি রাজ্যে আজ ঘোর দুর্দিনের ছায়া নেমে এসেছে, আপনি কি জ্ঞাত আছেন? বেশ কিছুদিন হলো আমাদের একমাত্র পুত্র সন্তান এই রাজ্যে অনুপস্থিত, আমার মনের অবস্থা আপনাকে কিভাবে ব্যক্ত করব জানি না।
6: রাজমহিষী স্বর্ণকুন্তলা, তোমার মতো আমিও উদ্গ্রীব, কুমার সুন্দরের অনুপস্থিতি আমাকে সর্বদা বিহ্বল করে রেখেছে। আমি সমগ্র রাজ্যে দূত গুপ্তচর প্রেরণ করেছি, মিত্র রাজ্য শত্রু রাজ্য কোনো রাজ্য বাদ দিই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অদ্যাবধি কোনো সংবাদ পেলাম না।
5: সে কি? তাহলে তো খুবই দুশ্চিন্তার বিষয় রাজন। এই

0: যাবে।
1: অথচ আজ এই বর্ধমান রাজ্য থেকে একটি আমন্ত্রণ পত্র এসেছে।
0: আমন্ত্রণ পত্র? কি কারণে পত্র এসেছে মহারাজ?
1: রূপে ও গুণে অতুলনীয় বর্ধমান রাজদূতা বিদ্যা কুমারী তাকে যে তর্কযুদ্ধে পরাস্ত করবে, রাজকুমারী তার গলায় বরমাল্য প্রদান করে অতীতে বরণ করবে।
0: হায় ঈশ্বর, এ কি হলো?
2: খুব খুব ভালো হলো।
1: সেনাপতি জয়মাল্য, কোন সংবাদ?
3: সংবাদ অবশ্যই সন্তোষজনক।
0: অর্থাৎ কি কারণে?
3: যে কারণে আপনারা দুশ্চিন্তা করছেন।
1: হেয়ালি বন্ধ রেখে বক্তব্য প্রাঞ্জল করো জয়মাল্য।
3: হ্যাঁ, আমাদের গুপ্তচর ধুরন্ধর আমাদের কুমার সুন্দরের বর্তমান অবস্থান সংবাদ প্রেরণ করছে।
0: বার্তাটা পরিবেশন করো।
1: হ্যাঁ, অযথা কাল বিলম্ব না করে।
3: কুমার সুন্দর বর্তমানে বর্ধমান রাজ্যে আছে।
1: বর্ধমান রাজ্যে?
3: বিশ্বস্ত সূত্রের সংবাদ, উনি ওখানে অবস্থান করছেন একটি বিশেষ কারণ বশত।
0: কি কারণ?
3: হ্যাঁ, আমার অপরাধ নেবেন না। সেই বিশেষ কারণটি আর কিছুই নয়, কারণটি হলো বর্ধমান রাজা রাজশেখর দুহিতা অপরূপ সুন্দরী কুমারী বিদ্যা।
1: জয়মাল্য,
0: কি বলছো?
3: হ্যাঁ, আর এটাই সত্য যে বর্তমানে রাজকুমার সুন্দর বড়ই ব্যাকুল।

0: যাকে চাও তার আগমনের বার্তা পেয়েছ নাকি রাজকুমারী বিদ্যা?
1: দেখিতে যে নারী তবু সে আছে তা জানি।
0: তোমার মাথাটা এবার গেছে দেখছি। তবে বুঝেছি তুমি কার কথা বলতে চাইছো। এই সমগ্র উপমহাদেশে রূপবান বীর্যবান বিদ্বান সুপুরুষ বলতে একজন তো আছেন, কাঞ্চি রাজ্যের কুমার সুন্দর।
1: চুপ কর পুপুরি, দেয়ালেরও কান আছে। তবে কি জানিস সখী, আকাশের মেঘমালা যেমন চন্দ্রদেবকে আবিষ্ট করে রাখে, কিছুতেই সেই মেঘজাল কেটে মুক্ত হতে পারেন না চন্দ্রদেব। আমারও সেই দশা।
0: রাজকুমারী বিদ্যা, তোমার কক্ষে রানীমা হৈমবর্তী আসছেন কেন?
1: তা তো জানি না, যাই হোক মৌন হওয়াটাই শ্রেয় এই সময়।
2: মা বিদ্যা, কয়েকদিন লক্ষ্য করছি তোমাকে অন্যমনস্ক, আহারে রুচি নাই, নিদ্রা ঠিক মতো হয় না। কারণটা কি, শরীর খারাপ?
1: না মাতা, তেমন কিছুই নয়।
2: শোনো, তোমার পিতা বিভিন্ন দেশের রাজকুমারদের আমন্ত্রণ জানাচ্ছেন তোমার শুভ পরিণয় নিমিত্তে।
1: কিন্তু আমার শর্ত?
2: জানি, যুক্তিতর্কে যিনি তোমাকে হারাতে পারবে তার গলায় তুমি বরমাল্য প্রদান করবে। সেই রকমই সংবাদ সহ দূতেদের প্রেরণ করা হয়েছে। সে যাই হোক, উষা,
0: রানীমা,
2: রাজকুমারীর খেয়াল রেখো।
0: নিশ্চয়ই রানীমা, কিন্তু বর্তমানে রাজকুমারী সর্বদা কৃষ্ণপ্রেমে বিভোর।
2: কোনো কিন্তু নয়, তুমি ওর খেয়াল রেখো। এখানে আমাদের সম্মানের বিষয় আছে, আমি রাজ অন্তঃপুরে চললাম।
0: সব শুনলে তো এবার কি করবে?
1: কি করব? আসুক রাজকুমারগণ, কৃষ্ণ আমায় ঠিক পথ দেখাবে।
0: এত বিশ্বাস কৃষ্ণর প্রতি,
1: সুগভীর আস্থা।

0: কৃষ্ণর প্রতি। এবার তোর কথা বল, অনির্বাণের সাথে আর সাক্ষাৎ হয়েছিল?
1: নগরপাল হয়ে আমাকে পাত্তাই দেয় না, জানে রাজকুমারী। অজগর যেমন একটি বৃক্ষকে জড়িয়ে ধরে, আর হাজার চেষ্টা করেও অজগর সবটিকে ফেলতে পারে না বৃক্ষ, আমারও সেই দশা।
0: ও মা, তাই? এত অভিমান আমাদের সেনাপতি বীর মোল্লা কন্যা উষা দেবী,
1: উপহাস করছো? করো করো, জেনে রাখো আমি সেনাপতি কন্যা, আমার যেমন দুর্জয় সাহস তেমনি হৃদয় মোর প্রেমের জোয়ারে কমল।
2: মন্ত্রী যামিনীকান্ত, তোমার সব কথা শুনলাম, কিন্তু আমার এই সুবিশাল রাজ্যের অভিভাবক আমি, আমার শাসনকালে রাজ্যবাসী সুখে শান্তিতে দিন যাপন করুক এটাই আমি চাই। অযথা প্রতিটা দ্রব্যে শুল্ক দাবি করা অন্যায়।
3: যথার্থ কথাই বলেছেন, কিন্তু রাজকোষাগার সমৃদ্ধ হোক এটাও তো আপনাকে দেখতে হবে, আর সেই সাথে সজাগ থাকতে হবে ওই শত্রুর আক্রমণ থেকে।
2: নিশ্চয়, কিন্তু হঠাৎ এই কথা কেন? তেমন কি কিছু ইঙ্গিত পেয়েছ? তোমার পুত্র নগরপাল অনির্বাণ কিছু কি ব্যক্ত করেছে তোমার কাছে?
3: না, কিন্তু ধরুন অকস্মাৎ হলো, আর এমনিতেই আমার পুত্র অনির্বাণ অসামান্য দক্ষতার সাথে সমস্ত কার্য সমাধা করে।
4: বর্ধমান নৃপতির রাজ চক্রবর্তী মহারাজ, রাজশেখরের জয় হোক।
2: কি সংবাদ প্রতিহারিণী?
4: আমাদের রাজ্যের তরুণ সমাজের গর্ব ও অহংকার নগরপাল অনির্বাণ আপনার সাক্ষাৎ পার্থী।
2: আমি খুশি হব, এখনই এলে।
4: জো আজ্ঞা, রাজাধিরাজের আজ্ঞা অনুসারে রাজসভায় নগরপাল অনির্বাণকে আসার অনুরোধ করা হইতেছে।
2: এসো এসো আমার পরম স্নেহভাজন অনির্বাণ, রাজ্যের কি সংবাদ?
5: ছোটখাটো অশান্তি ব্যতীত সর্বত্র শান্তি বিরাজিত।
2: কিন্তু তোমার মুখমণ্ডলে দুশ্চিন্তার রেখা দেখা যায় কেন?
3: পুত্র অনির্বাণ, পিতৃতুল্য বর্ধমান নৃপতির কাছে নিঃসংকোচে তোমার বক্তব্য ব্যক্ত করতে পারো।
4: মহারাজের জয় হোক। ক্ষমা করবেন, রাজ অন্তপুরের রানীমা হৈমবতী বিশেষ প্রয়োজন হেতু স্মরণ করেছেন আপনাকে।
2: বিশেষ প্রয়োজন হেতু? আচ্ছা ঠিক আছে, চলো আমি আসছি, তোমরা কথা বলো।
5: পিতা, গুপ্তচর মাধ্যমে অবগত হয়েছি এক আগন্তুক এই রাজ্যে প্রবেশ করেছে এবং সে এই এলাকাতেই আছে, কিন্তু তাকে ধরতে পারছি না, খুব চতুর লোক।
3: সে কি? উত্তেজিত না হয়ে মস্তিষ্ক শীতল রেখে কাজ করো, সাফল্য আসবেই।
5: দেখা যাক।
3: তখনই আমার অনেক স্বপ্ন, রাজকুমারী বিদ্যাকে বিবাহ করে এই রাজ্যের রাজা হবি, সেই স্বপ্নটা বাস্তবায়িত না হয়ে ধূলিসাৎ হবে না তো?
5: পিতা কি বলছেন? যেটি হবার নয় সেটি বারংবার কেন বলেন?
3: কি বলতে চাও তুমি?
5: অকপটে স্বীকার করছি আমার দুর্বলতা সেনাপতি বীর মল্লকন্যা উষার প্রতি।
3: কুলাঙ্গার একটা তুমি, লজ্জা করে না এই কথা বলতে? ছি, কোথায় রাজকন্যা আর কোথায় সেনাপতি কন্যা! আসলে চাকর কখনো মরিব হতে চায় না, ভয় পায় ভয়।
5: পিতা
3: চুপ, কোনো কথা নয়, যাও এখান থেকে, আমি এখন রাজকার্যে মনোনিবেশ করব।

0: রাধাকান্ত নমস্তুতে।
1: কিরে কমল, তুই যা বলেছিলিস সেটা ঠিক ঠিক বলেছিলিস তো, মানে সত্যি?
2: অমল, চিন্তা করে বল, আমার দেয়া খবর ঠিক আছে তো?
1: চলে একদম চুপ, আমি নিশ্চিত সেই লোকটাই আমাদের ওই কেষ্ট।

0: মন্দিরে ঢুকেছে।
1: দাঁড়া দেখাচ্ছি মজা, চোরের মতো মন্দিরে ঢোকা বার করছি।
0: চুপ চুপ করো, ও তো এখানে কিছু চুরি করেনি।
1: থাম, চুরি করতে কি দিনক্ষণ লাগে নাকি? নিশ্চয়ই ও চুরি করার মতলবে মন্দিরে ঢুকেছে।
0: কিন্তু কি রকম মন্ত্র আওড়াচ্ছে?
1: ও সব ভাঁওতাবাজি।
0: আমার মনে হয় ও ভিন দেশি।
1: তাই মনে হয়।
0: তাহলে তো খবর দিতে হয়।
1: কাকে? নগরপাল অনির্বাণকে।
0: সুতরাং সময় নষ্ট না করে চলো
1: নগরপালের কাছে।
2: হে গোবিন্দ, তুমি তো প্রেমের প্রতীক আমার কাছে, বলো না করুণা করে যার তরে চোরের মতো এই রাজ্যে এসেছে তার দেখা কি পাবো? নচে তোমার ওই রাঙা চরণে আমার মস্তক দ্বিখণ্ডিত করব, আমার জীবন দীপ রাখো তব চরণে, আর আমি বাঁচতে চাই না।
3: সুন্দর, ধৈর্য হারাইও না বৎস, প্রেম এক অপূর্ব পরম বস্তু, যুগ যুগান্ত অতিবাহিত হলেও প্রেম চিরন্তন চিরভাস্বর, অতীতে বর্তমানে ও ভবিষ্যতে পৃথিবীতে জীবিত থাকবে সকল জীবের মাঝে ভিন্ন ভিন্ন ধারায়। আমার আশীর্বাদ তোমাদের দুজনের প্রতি।
2: আমাদের বলতে কার কার প্রতি হে মদন মোহন?
3: শুভক্ষণে হবে তোহে পরিচয়, এটি তুমি জেনো নিশ্চয়।
2: নিদ্রায় নয়ন বুঝি আসে কেন এই অসময়ে, দেহ অবশ লাগে কেন, ক্ষমতা হ্রাস পায় কেন? হা কৃষ্ণ হা কৃষ্ণ।
4: এক অনিন্দ্য সুন্দর যুবক কৃষ্ণ মন্দির অভ্যন্তরে কৃষ্ণ প্রণাম করত অচেতন, তবে ইনি কি? হ্যাঁ হ্যাঁ, আমার অন্তরাত্মা বলছে, যাকে আমি মনে মনে চেয়েছিলাম ইনি সেই কাঞ্চিরাজ তনয় সুন্দর।
5: কি গো রাজকুমারী, হ্যাঁ মুখটা এবার বন্ধ করো।
6: আরে এই মুখ পোড়া, তুই মরতে এখানে এসেছিস কেন?
7: কোরে ধরা পড়লি যে তোকে কারাগারে নিয়ে যাবে।
4: চুপ কর সুদা, আমাকে কথা বলতে দাও। উষা, ওনার মুখে একটু জল সিঞ্চন করো। এই যে কে আপনি, নির্ভয় এবং নিঃসংকোচে আমার কথার উত্তর দিন, আপনার আসল পরিচয় দিন।
2: নমস্কার, আমি কাঞ্চি রাজকুমার সুন্দর। গোপন না করে নির্লজ্জর মতো স্বীকার করছি, আপনাকে দর্শনের লোভ সংবরণ করতে না পেরে সাহস করে মন্দিরে আসি। নিজ গুণে ক্ষমা করবেন আমায়, এখন এই স্থান ত্যাগ করছি আমি।
4: সাহসের সাথে এসে ভীত হয়ে কাপুরুষ হলে?
2: না, অযথা অশান্তি আমার কাম্য নয়।
4: এই মুহূর্তে মন্দির অভ্যন্তরে আত্মগোপন করুন।
2: যথা আজ্ঞা।
7: এ কি করছো গো রাজকুমারী, ভয়ে আমার হাত পা পেটের ভিতর সিঁধিয়ে যাচ্ছে।
5: সুধা, আস্তে আস্তে আস্তে কথা বলো।
0: রাজকুমারী, এখানে কোনো অপরিচিত আগন্তুক এসেছিল?
4: হ্যাঁ, সে এখনো আছে আমার পাশে। উষা,
0: আমি পুরুষের কথা বলছি।
5: উনি তো আমাকে নজরের মধ্যেই আনেন না।
7: আমি মরে যাব, আমার ভয় করছে।
0: কোনো ভয় নেই, আমি ও আমার সেনারা আছে।
4: কিন্তু এই মন্দিরে কি কাজ আপনাদের? আপনি বরং উষাকে ওর গৃহে নিয়ে যান। বাহ, আপনাদের দুজনকে তো বেশ মানিয়েছে।
5: চুপ করো।
4: আচ্ছা, আর পারি না, দুজনেই লজ্জায় রাঙা হয়ে গেলে যে।
0: আমি চললাম, আমার যথেষ্ট কর্ম বাকি আছে।
5: আমি যেন বানের জলে ভেসে এসেছি, আমি যে স্থানে উপস্থিত কেউ দেখি না।
0: উষা, আমি এখন রাজকর্তব্যে ব্যস্ত, ভুল বোঝো না। ঠিক আছে, চলো তোমার গৃহে দিয়ে আসি।
4: অতি উত্তম, নিশ্চিন্তে যাও বনুষা, লজ্জা না পেয়ে দেখ ভাল লাগে না।
7: কিন্তু আমি এখন কি করব?
4: চুপচাপ মন্দিরের বাহিরে অপেক্ষা করবে, আমি মন্দির অভ্যন্তরে গেলাম।
7: আমাকে তুলে না, চোরাটা যে মন্দিরের ভিতরে আছে।
8: রানী স্বর্ণকুন্তলা,

0: রবীন্দ্রসুন্দরের কোনো সংবাদ অদ্যাবধি পায়নি।
1: তবে স্তব্ধ হলেন কেন? অনুগ্রহ করে ব্যক্ত করুন কাঞ্চিরাজ।
0: আমরা যাকে শত্রু রাজ্য বলি, সন্দেহ করা হচ্ছে সেখানেই সে হয়তো গেছে।
1: কিন্তু কি করে বুঝলেন?
0: গুপ্তচর মারফত।
1: গুপ্তচর মাধ্যমে সংবাদ কি সঠিক?
0: আশা করা যায়। তবে সুন্দর সেই রাজ্যে ছদ্মবেশে গেছে, পরিচয় গোপন রেখে এক মালিনীর আশ্রয় আছে।
1: কিন্তু যদি ধরা পড়ে সুন্দর?
0: নিশ্চিত কারাগৃহে বাস।
1: হা ঈশ্বর!
0: কিন্তু আমার সন্দেহ, কিসের আকর্ষণে ওখানে গেল?
1: বিদেশ ভ্রমণের আকাঙ্ক্ষা।
0: শুধুমাত্র ওই ঈর্ষা না, অন্য কোনো আকর্ষণে?
1: হতে পারে। হ্যাঁ, স্মরণে এসেছে, একদিন এক গুপ্তচর মারফত বর্ধমান রাজকুমারী বিদ্যার বিষয়ে বিশেষ আকর্ষণে তো আগ্রহ করে কিছু কথা জানার।
0: বুঝলাম, অর্থাৎ সেই অভিপ্রায়। কিন্তু রানী, এই সংবাদটা আমাকে পূর্বে জ্ঞাত করনি কেন?
1: ক্ষমা করবেন, কিন্তু এখন কি করণীয় রাজা?
0: দেখি কি করা যেতে পারে।
1: মন্ত্রণা কক্ষে আপনার উপদেষ্টা মণ্ডলীকে আহ্বান করুন,
0: তার সাথে আদেশ প্রদান করি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য।
1: রাজন,
2: মন্দির অভ্যন্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজিত। আশা করি আমার প্রশ্নের যথাযথ সত্য এবং বাস্তবসম্মত কথা বলবেন।
3: নিশ্চয়ই।
2: একটি প্রশ্ন উদিত হয়েছে আমার সত্তায়।
3: সানন্দে প্রশ্নবার নিক্ষেপ করুন।
2: সত্য কথা জানালে তৃপ্ত হব। আপনি কি কাঞ্চি রাজকুমার?
3: সুন্দর,
2: ছদ্মবেশে কেন আমাদের রাজ্যে?
3: শুধুমাত্র তোমার জন্য জীবনকে বাজি রেখে এসেছি।
2: এই এই ঝুঁকি তো
3: ভয়ঙ্কর, সর্বনাশা জানি, কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালোবাসার টানে এই ঝুঁকি কিছুই নয়। কিন্তু আমি জানতে আগ্রহী, তুমি কি আমাকে?
2: কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ।
3: জানি, প্রশ্নবার নিক্ষেপ করো আমার প্রতি, আমি চেষ্টা করব যথাযথ সঠিক উত্তর প্রদান।
2: আচ্ছা বলুন তো, শ্রীকৃষ্ণ কেন পরে বংশীবদন হননি?
3: মথুরাতে গেলেন কানু, আর কানু বিরহে জলেন রাধু। সে জ্বালা সইতে নারী যমুনাতে দায়, যমুনার কোলেতেই সে নিল চির বিদায়।
2: তারপর
3: তখন কানু বলে, যারি তোরে মুই হলেম বংশীবদন, ওহে বংশী, আজি হতে আমি তোমায় তেজিলেম, যাও তুমি ছৌ তারি চরণ।
2: শ্রীরামচন্দ্রের পিতার নাম দশরথ কেন হলো?
3: শ্রীরামের পিতার আসল নাম মহারাজ নেমি, কিন্তু উনি দশ দিকে রথ চালন এবং যুদ্ধে বিশেষ পারদর্শী, তাই উনি দশরথ নামে খ্যাত।
2: প্রধানা মহিষী রুক্মিণী উত্তপ্ত ক্ষীর ভোগ প্রদান করেন কেশবকে, পরমানন্দের সেই ক্ষীর সেবনের পর কষ্ট পান কেশব। তারপর
3: রুক্মিণী জিগাইল, কষ্টের কথা পতিত পাবনকে? ননী চোরা বলেন, তার থেকে বেশি যাতনা ভোগ করছেন যিনি, জিগাও শ্রী রাধিকাকে।
2: ঠিক প্রাঞ্জল হল না, বিশদে বলুন।
3: রুক্মিণী ভাবাবিষ্ট হয়ে রাধা লোকে যান, অসামন্যা রূপবতী সপ্তদ্বার রক্ষিণী অতিক্রম করে রাধা কুঞ্জে প্রবেশিয়া দেখেন, জ্যোতির্ময়ী শ্রী রাধা পুষ্প দোলায় দুলছেন, আর মুখে শুধু কৃষ্ণ নাম, কিন্তু কিন্তু সর্বাঙ্গে লাল ফোসকা। আর রুক্মিণীকে বলেন, অত উত্তপ্ত আহার মনুষ্য শরীরে কি সহ্য হয়?
2: বাহ, আমি অভিভূত অভিভূত সুন্দর। শ্রী গোবিন্দর স্পর্শে যেমন শ্রী রাধিকা নয়ন মেলেছিল, তেমনি তোমার কারণে উদ্ভাসিত হলে মাজ আমি।
3: এসো এসো বিদ্যা, রাধা রমণের পদ সিন্দুরে রাঙিয়ে দেই তোমার সেটি, ভালোবাসার প্রেম সাগরে সোহাগ চুম্বনে পরস্পরকে আপ্যায়িত করি।
2: আজ থেকে প্রেমে

0: এখনো স্বীকার করো সুধা, কি কারণে তুমি ওই ভিন দেশিকে, অর্থাৎ আমাদের শত্রু দেশের একজন নাগরিককে নিজের আত্মীয় বলে মিথ্যা পরিচয় দিয়ে আশ্রয় দিয়েছো কেন? নিশ্চয়ই তোমার কোনো বদ মতলব আছে।
1: বিশ্বাস করো, বিশ্বাস করো আমায়।
0: চুপ করো বিশ্বাসঘাতিনি, এখনো কারা গিয়ে পচে মরো দুজনা। এখনো সময় আছে, সত্য প্রকাশ করো।
1: বিশ্বাস করো, বিশ্বাস করো আমায়। আমি সত্যি কিছু জানি না, কি ওর কি ওর আসল পরিচয়।
0: তবে তুমি মরো শাস্তি ভোগ করো।
2: হে ঈশ্বর, তুমিও ধরণীতে জন্মাবার পর কারাগৃহে কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলে, তাই বুঝি তোমার ভক্ত বলে আমাকেও কারাগৃহে দর্শন করালে। হে মধুসূদন, তুমি তাহলে মুক্ত করো মোরে, তব প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস নিবেদন করে বলছি, রাখতে হলে রাখবে আর মারতে হলে মারবে, এই পতিত পাবন।
0: আপনি তাহলে কাঞ্চি রাজকুমার?
2: যথার্থ বলেছেন, কিন্তু আপনি নয়, বন্ধু হিসাবে তুমি।
0: সেটা পরে ভাবা যাবে। এই এই আগন্তুকের কথাই তোরা বলেছিলি তো, দেখ ভালো করে।
3: হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই তো
4: কৃষ্ণ মন্দিরে লুকিয়েছিল।
3: কিছু চুরি করেনি তো?
4: মানে গহনা বা অন্য কিছু?
0: কিছু অস্ত্র না নিয়ে গাধা।
4: কিংবা এর লোকজন এই রাজ্যে লুকিয়ে?
0: তুই বা তোরা কি জন্য এই রাজ্যে আছিস, শুধু বেতন নিতে?
3: না না, ঠিক তা নয়।
4: সে কথা আমরা বলিছি নাকি?
0: ঠিক আছে, যা এখন তোরা।
5: হে বর্ধমান নিপতি, এ আপনি কি করেছেন? শুনলাম আপনি কোনো ব্যক্তিকে সুধা মালিনীর সাথে কারাগারে নিক্ষেপ করেছেন।
6: হ্যাঁ, তার কারণ ওই আগন্তুক বর্ধমান নিপতির একমাত্র দুইতা বিদ্যা কুমারী শিলতানির চেষ্টা করছিল রাধা মাধব মন্দির অভ্যন্তরে।
5: কিন্তু তার কারণে যে বিদ্যা আহার নিদ্রা ত্যাগ করেছে।
7: কিন্তু কেন?
5: সেই অপুরুষ সুদর্শন পুরুষটির প্রেমে পড়েছে, আর ওই পুরুষটি কাঞ্চি রাজকুমার সুন্দর।
6: ঠিকই, কি বলছো রানী?
5: শুধু তাই না, আমাদের রাজকুমারীর প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেছে ওই রূপবান অনিন্দ্য সুন্দর।
6: তবুও তাকে কারাবাস করতেই হবে।
5: না, আপনি তা পারেন না, দয়া করে আপনার আদেশ প্রত্যাহার করুন।
6: তুমি ঠিক কি বলতে চাইছো তা প্রাঞ্জল করে ব্যক্ত করো।
5: হায়, আমি কি করে তা ব্যক্ত করি? আমাদের একমাত্র কন্যা
6: শব্দ হলে কেন? বলো বলো।
5: স্বইচ্ছায় প্রেমে উদ্বেলিত হয়ে রাধা মাধবের মন্দিরে গান্ধর্ব মতে বিবাহ করেছে।
6: স্তব্ধ রানী হৈমবতী, এ মিথ্যা।
5: না, সূর্যরশ্মির মতো সত্য। কারাবার শাস্তি যদি দিতেই হয় তাহলে সুন্দরের সাথে বিদ্যাকেও কারাগারে নিক্ষেপ করুন, তবেই বুঝবো আপনি একজন নিরপেক্ষ বিচারক।
6: গোবিন্দ, পৃথিবীতে সব পিতারা কি নিষ্ঠুর হতে পারে? তাদের সন্তান বিশেষত তাদের আত্মজার প্রতি।
8: জয় কাঞ্চি মহারাজ শশাঙ্ক শেখরের জয়।
9: রানী স্বর্ণকুন্তলা, সেনাবাহিনী নিয়ে বর্ধমান রাজ্য আক্রমণে যাচ্ছি।
10: যুদ্ধ কি একান্তই আবশ্যক রাজন?
9: নিশ্চয়। গুপ্তচর মারফত সংবাদ পেলাম যে বর্ধমান নিপাতি আমাদের পুত্রকে রাজবন্দী করে রেখেছে।
10: বর্ধমান তো সীমান্তে আমাদের সেনাবাহিনী পৌঁছানো মাত্রই যদি আমাদের একমাত্র পুত্র সুন্দরকে হত্যা করেন বর্ধমান নৃপতি, তখন আপনি কি করবেন?
9: আগুন জ্বালিয়ে ছারখার করে দেব রাজ্য।
10: কিন্তু আমরা তো আমাদের সন্তানকে হারাবো, তখন রাজ্য নিয়ে কি লাভ হবে?
9: তাই তো, তা তো ভাবিনি, যথার্থ বলেছো রানী। তাহলে এই মুহূর্তে কি করা উচিত?
11: মহারাজের জয় হোক।
9: হ্যাঁ।

0: কিছু সংবাদ আছে নিখিল?
1: নিশ্চয়, বিশ্বস্ত সূত্রে এই মুহূর্তে সংবাদ পেলাম, রাজকুমার সুন্দর অসামান্য সুন্দরী বর্ধমান রাজকুমারী বিদ্যাকে বিবাহ সূত্রে আবদ্ধ করেছে।
0: কি বলছো, এ সংবাদ সত্য?
2: চুপ করে থেকো না, বলো।
1: চন্দ্র সূর্যের মতো সত্য, এরপর মোদের কি করণীয় তা আপনার আদেশে অপেক্ষা রইলাম।
2: রাজন, প্রতিহিংসা ত্যাগ করে এই মুহূর্তে উপঢৌকন পত্র সহ দূত পাঠান বর্ধমান রাজ্যে। আর পত্রে উল্লেখ করে দিন আতিথ্য গ্রহণের ইপ্সায় ও আমাদের আদরণীয় নববধূকে সানন্দে যথাযথ সম্মানের সহিত বরণপূর্বক গৃহলক্ষ্মীকে আমাদের রাজ্যে আনয়ন।
0: কিন্তু তাতে কি কার্য সমাধা হবে?
2: নিশ্চয় হবে, মস্তিষ্ক শীতল রেখে মোদের এগোতে হবে। আর বিদ্যা মোদের অতি উত্তম সুশীলা কন্যা সম।
0: তবে তাই হোক, আমি এই মুহূর্তে উপঢৌকন ও পত্র সহ দূত প্রেরণ করছি বর্ধমান রাজ্যে।
3: অবগত বর্ধমান রাজের জয়, জয় বর্ধমান রানীর জয়।
4: অবগত সকলকে জানাই স্বাগত। আজ আমার আনন্দের দিন, কারণ রাজকুমারী বিদ্যা তার জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করেছে।
5: সে আমাদের আদরের কাঞ্চি রাজকুমার সুন্দর, ছদ্মবেশে আমাদের রাজ্যে এসেছিল।
4: তাই ভুল বুঝে তাকে কারা গিয়ে বন্দি করে রেখেছিলাম।
5: তাকে সসম্মানে মুক্ত করা হয়েছে।
6: তার সাথে কাঞ্চি রাজকুমার সুন্দর, যার গৃহে আত্মগোপন করেছিলেন, সেই সুধা মালিনীকেও কারাগার মুক্ত করা হয়েছে।
4: সাধু সাধু।
7: উপস্থিত সকলকে অবগত করা হচ্ছে যে এই বর্ধমান রাজসভায় আমরা স্বাগত জানাই সম্মানীয় কাঞ্চিরাজ শশাঙ্ক শেখর এবং তৎস সম্মানীয় রাজমহিষী স্বর্ণকুন্তলা দেবীকে।
2: কোথায় কোথায় আমাদের সন্তান সুন্দর?
0: আর কোথায় কাঞ্চিরাজ্যের আমাদের অতি আদরের নববধূ বিদ্যা?
8: এই যে আমার প্রিয় সখী রাজকুমারী বিদ্যা, আর সাথে ওর জীবন সঙ্গী স্বামী সুন্দর।
9: পিতা মাতা আপনারা এসেছেন,
8: আমাদের শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করুন।
5: আপনারা সবাই অকৃপণ ভাবে আশীর্বাদ করুন নবদম্পতি বিদ্যাসুন্দরকে।

0: যাত্রাপালা বিদ্যাসুন্দর এখানেই শেষ হল। রচনা ও নির্দেশনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় বড়িঝাটি মা লক্ষ্মী যাত্রা সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সুন্দর ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর, শ্যামল ঘোষ, যামিনীকান্ত, রঘুনাথ মুখোপাধ্যায়, অনির্বাণ, সুরজিৎ কোলে, অমল, প্রভাত কুমার দে, কমল, অজিত মালিক, শশাঙ্ক শেখর, শ্রীকান্ত চক্রবর্তী, জয় মাল্য, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, নিখিল, সুশান্ত দেয়ালি এবং কৃষ্ণর ভূমিকায় অরূপ কুমার চৌধুরী। স্ত্রী চরিত্রে রূপদান করলেন রানী হৈমবতী, স্মিতা ঘোষ, রানী স্বর্ণকুন্তলা, তাপসী দাস সর্বজ্ঞ, সুধামালিনী, কৃষ্ণা ঘোষ মুখার্জি, প্রতিহারিণী চুমকি মণ্ডল, রাজ নকিব, রমা মণ্ডল, উষা, চান্দ্রেলা দাস, অবিদ্যার ভূমিকায় কেকা বল্লভ দেয়ালি। প্রজাগণ মৌসুমী বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতি দে, অরিন্দম ও অনির্বাণ চৌধুরী। গীত রচনা ও সুরারোপ বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কণ্ঠদানে ক্যামেলিয়া বন্দ্যোপাধ্যায় এবং বাসুদেব বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীত স্বপন সাঁতরা, দিবাকর মাকাল এবং অরূপ চক্রবর্তী। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা।

0: বার্তা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে অর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন অর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR Avenue কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীকে অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS বন্ধনীতে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR Avenue কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS বন্ধনীতে CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332212612 অথবা 0332212500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জ।

0: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা।
1: আজকের সমীক্ষার শিরোনাম দুঃসাহসী দূতি, লিখেছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়।
2: তাঁকে নিয়ে গল্পের শেষ নেই। খরস্রোতা নদীতে ঝাঁপ দেওয়ার গল্প জানেন না এমন মানুষ বোধহয় বাংলায় পাওয়া যাবে না। অভদ্রতার প্রত্যুত্তরের জন্য টেবিলের উপর চটিশুদ্ধ পা তুলে বসে সাহেবকে অভ্যর্থনার সেই কাহিনী এখনো মুখে মুখে ফেরে। আরও অনেক গল্পকথা রয়েছে বিদ্যাসাগরকে ঘিরে। এক সহকর্মী মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শিক্ষিকা, তাঁর কাছে শুনেছিলাম যে বিদ্যাসাগর ওই প্রতিষ্ঠানের কর্ণধার থাকার সময় একবার এক সাহেব এসেছিলেন সরকারি টাকা আদায় করতে। তিনি ঘোড়ায় বসা অবস্থাতেই স্কুলের সামনের চত্বরে দাঁড়িয়ে থাকা ঈশ্বরচন্দ্রের হাত থেকে টাকা নিয়ে রসিদ দিয়ে কাজ সেরেছিলেন। স্বাভাবিকভাবেই এই আদান প্রদানের সময় তাঁর অবস্থান ছিল ওপরে। তো পরের বার তিনি টাকা আদায়ে আসার আগে বিদ্যাসাগর নাকি একটি হাতি জোগাড় করে তার উপরে চড়ে বসেন। ঘোড়ায় বসা শ্বেতাঙ্গের উপরে অবস্থান করে আদান প্রদান সেরে তবে তিনি ক্ষান্ত হয়েছিলেন। প্রমাণ না থাকলেও প্রচলিত এইসব গল্পগাথা থেকে তৎকালীন সমাজ জীবনে বিদ্যাসাগরের প্রভাব কতটা ব্যাপ্ত ছিল তার আভাস মেলে অবশ্যই, কিন্তু আসল মানুষটি ঢাকা পড়ে যান। আরও মজার কথা হল, এই সব কাহিনীর মাধ্যমে বিদ্যাসাগরের চরিত্রে একটি অতিপ্রাকৃত উপাদান আরোপ করার চেষ্টা রয়েছে, যা তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং কর্মকাণ্ডের সঙ্গে একেবারেই মেলে না। উল্টো দিকে এই মহামনীষীর ছিদ্রান্বেষণের, আর একটু নরম করে বললে সীমাবদ্ধতা খোঁজার চেষ্টা তখনও ছিল, এখনও আছে। এর কারণ হতে পারে পর্বতপ্রমাণ ব্যক্তিত্বের সামনে নিজের ক্ষুদ্রতার উপলব্ধিজনিত ঈর্ষা, রাজনৈতিক মতলব অথবা আন্তরিক তথ্যনিষ্ঠা। প্রথম দুটি কারণ নিয়ে বিশেষ কিছু না বলে যদি তৃতীয় এবং আপাত ইতিবাচক প্রবণতার কথাই ভাবি, তাহলেও এটা বলতে হয় সীমাবদ্ধতা খোঁজার মধ্যে কিন্তু কোনো বৌদ্ধিক বিপ্লব নেই। কিছু বইপত্র ঘাটাঘাটি করে যে কোনো মানুষেরই, তা তিনি যতই বড় মাপের হন না কেন, অসম্পূর্ণতা নিয়ে ভাষণ দেওয়া যায়। তাতে তিনি খাটো হন না, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সমকালীন এবং পরবর্তী সমাজ। অযথা কালক্ষেপ না করে ভবিষ্যতের পাথেয় সংগ্রহ করায় বেশি মনোযোগী হলে আমরা নিজেরাই উপকৃত হতে পারতাম। তর্কের খাতিরে যদি ধরেও নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমালোচনা করে যা বলা হয় তার 100% ঠিক, তারপরেও যা বাকি থাকে তার সুচক্র পরিমাণ নিয়ে মাথা ঘামালেও প্রগতিশীল সমাজের প্রশ্নে আমাদের এখনকার অবস্থানের তুলনায় এগিয়ে থাকতাম বেশ কয়েক কোটি যোজন। আমাদের প্রাজ্ঞজনদের বৌদ্ধিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা বাতুলতা, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাঁরা ভুললেন না ভুলতে চাইলেন। 1302 বঙ্গাব্দের 13 শ্রাবণ এমআরএল থিয়েটারের সভায় রবীন্দ্রনাথ বলছেন, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হয়ে ওঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির

প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো দার্শনিক মতবাদ দিয়ে যাননি যেটাকে ঘিরে সভা সমিতিতে বন্ধুদের আড্ডায় নিজের পাণ্ডিত্য জাহির করতে পারব। আমার জীবনই আমার বাণী, বলেছিলেন গান্ধীজি, এই বাক্যবন্ধ বোধহয় বিদ্যাসাগরের ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক, তাই তাঁকে সামলানো কঠিন, কে আর অত ঝামেলায় যায়।

0: কিন্তু মনে রাখতে হবে, হাজার হাজার বছর আগে আমাদের পূর্বসূরীরা জৈবিক প্রয়োজন মেটাতেই ব্যস্ত ছিলেন। সেখান থেকেই কালক্রমে আজ যেখানে এসে পৌঁছানো গেছে তার মূলে রয়েছে একটা ইতিবাচক প্রবণতা, যা কাজ করে চলেছে ভেতরে ভেতরে। অম্লানবাবুর কথায় উঠে আসা এই ইতিবাচক প্রবণতাকে যদি বিশেষ এক ধরনের শক্তি হিসেবে কল্পনা করি, তাহলে এমনটা কি ভাবতে পারি যে নিরন্তর বহমান সেই শক্তির সঙ্গে পারিপার্শ্বিকের সংঘাতে মাঝে মধ্যে জ্বলে ওঠে এমন এক আলো, যা আমাদের দৃষ্টিকে পরিস্ফুট করে? সমগ্র মানব সভ্যতাকে পথ দেখানোর সেই আলো কিন্তু জ্বলে উঠেছিল বাংলার কুঁড়ে ঘরে 1820 খ্রিস্টাব্দের ঠিক এই সময়টাতেই, 26শে সেপ্টেম্বর। প্রকৃত অর্থেই আলোর পথযাত্রী হয়ে সেই দুঃসাহসী দূতির সন্ধানে রওনা হওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারব কি? আগামী পৃথিবী কিন্তু পথ চেয়ে বসে আছে।
1: সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল দুঃসাহসী দূতি, লিখেছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। জাপানে এশিয়ান গেমসে ভারতের অ্যানসি সোজান এডাপ্পিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। ভারত এ পর্যন্ত 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ সহ মোট 37টি পদক জিতেছে। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে, এটাই ছিল তার উপযুক্ত জবাব।
1: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া জায়েগা। আতঙ্কবাদী হামলোঁ নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহি কি মাঙ্গ হতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন এবং স্বগণনা করেছেন।
1: जनगणना हम सबका राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: প্রধানমন্ত্রী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকে

0: তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জনও করছেন। আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আমলকির উপকারিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি কীভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
1: প্রতাপগড় আর আমলে কা রিস্তা বহুত পুরানা হ্যায়, পিঢ়িয়ো সে ইহাকে কিসান আমলে কি খেতি কর রহে হ্যায়, আর আব ইহি পুরানি পহচান ইহাকে কিসানো আর মহিলাও কে লিয়ে নয়ে অবসর লেকর আ রহি। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ইয়ানি ODOP কে মাধ্যম সে ইহা আমলে সে জুড়ে স্থানীয় উদ্যমো কো বড়াওয়া মিলা হ্যায়, আর ইসমে সেলফ হেল্প গ্রুপ সে জুড়ি মহিলায়ে ভি বড়ি ভূমিকা নিভা রহি। ODOP কে তহত নয়ে বাজারো তক পৌঁছ বড়নে সে উনকি আয় মে ভি বড়োত্তরি হুই হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে মন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তা নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়।
2: ভারত শান্তি চাহতা হ্যায়, লেকিন ভারত আপনি সুরক্ষা কে সাথ কিসি ভি সুরত মে সমঝোতা নহি করেগা। ভারত ডায়লগ মে বিশ্বাস রাখতা হ্যায়, লেকিন যদি কোই দেশ ভারত কে খিলাফ আতঙ্কবাদ কো হওয়া দেগা তো ডায়লগ কি গুঞ্জাইশ ওহীঁ খত্ম হো জাতি হ্যায়। জো দেশ টেরিজম কো আপনি নীতি কা সাধন বনাতে হ্যায়, আতঙ্কিয়ো কো পনাহ অর সমর্থন দেতে হ্যায়, উনহে কড়া সন্দেশ দেনা হোগা কি আতঙ্কবাদ কিসি কে লিয়ে স্ট্র্যাটেজিক অ্যাসেট কিসি ভি সুরত মে নহি হো সকতা।
0: জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সাবরমতীতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম LNG চালিত ট্রেনের যাত্রারও সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উভয় জ্বালানি ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1,400 হর্স পাওয়ার ক্ষমতার দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতীয় রেলের অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেলে বার্ষিক ডিজেল ব্যবহারের পরিমাণ 293 কোটি লিটার থেকে কমে 108 কোটি লিটারে নেমে এসেছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে 2010-11 সালে যেখানে বছরে মাত্র 75 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আসত, বর্তমানে তা বেড়ে বছরে প্রায় 7,188 কিলোমিটারে দাঁড়িয়েছে।
3: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7,188 किलोमीटर विद्युतीकरण, 75 से 7,000 किलोमीटर की छलांग, 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ন্যানোমেডিসিন পরবর্তী প্রজন্মের সুনির্দিষ্ট চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার চালিকা শক্তি হয়ে উঠবে। আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড কংগ্রেস অন ন্যানোমেডিসিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে জৈব প্রযুক্তি বিভাগ ন্যানোমেডিসিন সংক্রান্ত 210টি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে 174 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তিনি ন্যানোমেডিসিনকে চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বৈপ্লবিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চিকিৎসার ভবিষ্যৎ ক্রমশ রোগীর জিনগত বৈশিষ্ট্য, জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার দিকে এগিয়ে যাবে, যেখানে ন্যানোপ্রযুক্তি কোষের স্তরে সুনির্দিষ্ট চিকিৎসার নতুন

0: সম্ভাবনা তৈরি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিকী উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরেদেভ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি আগ্রহী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকো ডুবে যাওয়ায় 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকোটি গতরাতে দক্ষিণ কিভু প্রদেশের ঈদ জয়ী দ্বীপের কাছে ডুবে যায়। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এডাপিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুষারে 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টায় রুপো পেয়েছেন। আর স্কোয়াশে 2টো রুপো পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রুপো পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং রুপো জিতেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিতা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 37, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 17 ওভারে 1 উইকেটে 114 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও সাঁওতালি রূপান্তর। এরপর শিক্ষাঙ্গন থেকে বাদকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি 9:30, 9:45 ভক্তিগীতি শিল্পী মহুয়া নন্দী। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা রাত 10টায় থাকছে কর্ণাটকী সঙ্গীতে বাঁশি, শিল্পী এস সুপ্রদীপ। এটি আকাশবাণী বেঙ্গালুরুর নিবেদন। রুমা মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি শুনবেন রাত 11টায়, 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সঞ্চিতা প্রচার তরঙ্গে রাত আটটায় মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন। আটটা বেজে ৩৩ মিনিটে মন কি বাতের উপরে স্পটলাইটের বিশেষ অনুষ্ঠান, স্পটলাইট ৯টা বেজে ১৬ মিনিটে। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রাত ১০টা বেজে ৩০ মিনিটে উপস্থাপনায় রাজীব বসাক, ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান শুনলেন সঞ্চয়।

0: তা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। স্থানীয় সংবাদ একটু পরেই।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, CKYC আইডি।
1: CKYC মানে?
2: ব্যাংক তোমার KYC রেকর্ড গুলো CKYC রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit CKYC আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, RBI এই কথা বলে।
2: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
4: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
3: RBI বলছে, জানুন,
4: সজাগ থাকুন।
5: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এ প্রসঙ্গে সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলেই আত্মনির্ভর ভারতের পথ আরও মজবুত হয়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। বিশ্ব পর্যটন দিবসে আজ বিনিয়োগকারীদের নিয়ে বিশেষ সম্মেলন। IFA শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির ম্যাচে পাঞ্জাব FC 7-0 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালির মহিলাদের উদাহরণ দিয়ে জানান, তারা নিজস্ব উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগেরই স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। বর্তমানে সুন্দরবন থেকেই জীবিকার সন্ধান পেয়েছেন তারা।
6: প্রকৃতি কে সাথ হামারা রিশতা সিরফ উসে সহজনে তক সীমিত নহীঁ হ্যায়। কই বার হম প্রকৃতি কো সম্ভালতে হ্যায় তো ওহি প্রকৃতি হামারে জীবন কা সহারা বন জাতি হ্যায়। পশ্চিম বঙ্গাল কে সুন্দরবন মে কুছ মহিলায়ে ইসি রিশতে কি প্রেরক মিসাল পেশ কর রহি হ্যায়। ঝাড়খালি কি ইয়ে মহিলায়ে ম্যাংগ্রোভ কে জঙ্গল তৈয়ার কর রহি হ্যায়। উনকে দ্বারা লগায়ে গয়ে ম্যাংগ্রোভ আজ গাঁওয়ো কে লিয়ে এক প্রাকৃতিক সুরক্ষা কবচ বন রহে হ্যায়।
5: সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর জীবন দর্শনের একাধিক মূলনীতির মধ্যে একটি ছিল স্বচ্ছতা। এ প্রসঙ্গে একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের নিদর্শন তুলে ধরে শ্রী মোদী বলেন, এখানকার ছাত্র, যুব ও স্থানীয় মানুষরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে পিকনিক স্পট, বাজার সহ বিভিন্ন স্থান সাফাইয়ের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করছেন। শ্রী মোদী বলেন, নেশামুক্ত যুব অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছেন। নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতা প্রসারে কাজ করছে, তার ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
6: और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा, विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
5: আজকের মন কি বাতে নরেন্দ্র মোদী বলেন, সেপ্টেম্বর মাস হল পুষ্টির মাস। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে বিশেষ সচেতনতা অভিযান। উৎসবের মৌসুমে ফের একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলেই আত্মনির্ভর ভারতের পথ আরও প্রশস্ত হয়। এক জেলা এক পণ্য প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক বিশেষত্বগুলিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই এই কর্মসূচির লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের অপরিমিত চাহিদার কারণে বিপর্যস্ত ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখতে জোটবদ্ধ হয়ে কাজ করছেন জীবিকার জন্য জঙ্গলে গিয়ে সব হারানো মানুষরা, যাদের কথা আজ মন কি বাতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদীর প্রশংসায় সমাজ কল্যাণের এই কাজে যুক্ত মহিলারা আজ দ্বিগুণ উৎসাহিত। তাঁদের মনের কথা আকাশবাণীকে জানালেন গোসাবার রজত জুবিলি গ্রামের বাসিন্দা পুষ্প মণ্ডল।
7: প্রধানমন্ত্রী আমাদের কথা ভেবেছে, এটা আমাদের কাছে খুব গর্বিত। ওনার আশীর্বাদে, ওনার ভালোবাসায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আমাদের সমস্ত ব্যগ্র বিধবা মেয়েরাই সবাই অসহায়, সবাই এই কাজগুলোর পিছনে, কেউ ন্যূনতম কিছু পায়, কিছু পায় না, কিন্তু সবাই এই সুন্দরবন জঙ্গলটাকে বাঁচাবে বলে যতটা পারি আমরা সবুজ লাগিয়ে নদী খালাগুলোকে বাঁচানোর চেষ্টা করি।
5: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে আমার স্বাস্থ্য আমার গর্ব কর্মসূচির আওতায় আজ হুগলির বৈচি গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 150 জনেরও বেশি ছাত্রছাত্রী এবং যুব এতে অংশ নেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব, সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্টরা। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান, একটি প্রতিবেদন।
8: দেশের পরিকাঠামো উন্নয়নে সমন্বয় সাধন এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতে 2021 সালে চালু হয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই প্রকল্পের মূল লক্ষ্য বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা। জিআইএস ভিত্তিক এই ন্যাশনাল মাস্টার প্ল্যানে 16টি মন্ত্রক ও দপ্তরের পরিকাঠামো সংক্রান্ত তথ্য একত্রিত করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে দেশের পরিকাঠামো উন্নয়নকে আরো গতিশীল এবং দেশের আর্থিক উন্নয়ন সম্ভব বলে সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য মনে করেন।
9: এর ফলে সরকারের পরিকাঠামো নির্মাণের খরচ ও সময় দুই বাঁচবে। গোটা দেশের সমস্ত স্থানের মধ্যে মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থার দ্বারা যাতায়াত ও ব্যবসায়ের প্রবল সুবিধা হবে এবং তার ফলেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অধিক এবং উন্নত ভারত গঠনের লক্ষ্য হবে পূর্ণ।
8: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
5: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাম এবং তৃণমূল কংগ্রেস আমলে ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বর্তমানে তার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার সনাতন ধর্ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 29 ডিসেম্বর কলকাতায় 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে শ্রী অধিকারী বলেন, দেশে যারা বিভাজনের রাজনীতি করছে জনগণই তাদেরকে উপড়ে ফেলবে।
10: इस तरीके से धीरेन्द्र शास्त्री का पुतला पुड़ाया, अपमान किया, एक कम्युनिस्ट और एक जमाती ममता की लोग उसका खिलाफ सरकार कार्रवाई किया। अभी बंगाल में जो सरकार है वो सरकार साधु संत महंत महाराज उनको जो अपमान करेगा उनको जेल के अंदर डालेगा। आज जरा देशेर भीतरे थके টুকড়ে টুকড়ে গ্যাং কাশ্মীর মাঙ্গে আজাদি এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
5: নির্বাচনে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচন কমিশনের গতকালের বৈঠকের ছবি থেকেই স্পষ্ট, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সর্বসম্মতিক্রমেই হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তিস্তা সহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির বন্যা ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পং এর জেলাশাসক, খড়গপুর আইআইটি, যাদবপুর, কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ

0: এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। বিশ্ব পর্যটন দিবসে আজ কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। সম্মেলনের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্য থেকে লগ্নিকারীরা এতে অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। রাজ্যে পর্যটন ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে লগ্নিরা আহ্বান জানিয়েছেন পর্যটন মন্ত্রী। সপ্তাহে দুদিন ছুটি সহ একাধিক দাবিতে ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ দেশজুড়ে আগামীকাল থেকে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের এরাজ্যের আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন, সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালুর ব্যাপারে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে 26 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক ধর্মঘটের পথে হাঁটবেন তারা। বারাসাত স্টেডিয়ামে আজ আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপ বির ম্যাচে পাঞ্জাব এফসি 7-0 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। এই গ্রুপ থেকে পাঞ্জাব এফসি ও ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠল। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর

9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজন রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক

অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক। কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনি মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম, অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পাড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন।

এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি।

এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, NSS-এ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটায় রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
আমাদের বাড়ির

বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে।

0: প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থুন থিরখানন্জির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: এখন শুনবেন মন কি বাতের সাঁওতালি রূপান্তর।
1: ইংরিন দুলড়ো দিসুম হর জোহার। সেপ্টেম্বর চাঁদরে মন কি বাত রে আর মিধাও আপিকো সাও নাপামো রেনা দাও নাম হুই কানা। ইন দিসুম রিন সানাম হর কুইন সাগুন দারামেট পিয়া। মন কি বাত রে দিসুম হর কোয়া লাহান্তি রেনা মজ কুরুমুটু কো ঠাও ইমা কানা। দিসুম রেনা হাসিলানা সাতাম বাবদ গালোচ কো হুইয়া। অনকাগে ভারত রেনা মিট মারাং উতর নাগামানা অর্জন হুই কানা।

যে সার্জিক্যাল স্ট্রাইক দো ললহাতাঙ্গিয়া বিরুদ্ধে ভারত আজা আহরি লেখাতে দুনিয়া সামাগ্রে মিট নাওয়া দৈকাই থাপনা কাটা ললহাতাঙ্গিয়া কোয়া হামলা কো কারণতে ভারত তো আড়ি দিন হাবি যাহা দুকে সাহাও লেট তাহে সার্জিক্যাল স্ট্রাইক দো ওনা কই বিরোধ আবহা মিট ঠৌকা লেকানা জবাব তাহে কানা চালাওয়েন মিট দশকরে বালাকোট রেয়া এয়ার স্ট্রাইক খন অপারেশন সিন্দুর হাবিজ ভারত দো বার বার পুষ্টৌ সহিজ নিয়ে সাঁদেশে এম আকাদা যে যদি ললো হাতাঙ্গিয়া কো ভারত সে বাড়ি নজর তেকো কয়ো রাকাবা এনখান কডরা সহিজ জবাব এমগোয়া গাতে কো ললো হাতাঙ্গিয়া কোয়া হামলা কোতে ভারত দো আড়ি দিন হাবিজে ঘল আকানা মিট অক্তো তাহে কানা উন্দো ভারতরে সিরিয়াল ব্লাস্ট দো মামুলি ঘটন লেকাগে নেলজামো তাহে সেপ্টেম্বর ইনা নোয়া চান্দরে মেনে 2008 সাহিত রিনা গেপে সেপ্টেম্বর হিলো দিল্লি রে হুইলেন সিরিয়াল ব্লাস্টরে আডিগান বিন্দুসি হড়কো গজলেন তাহে ইনিকাতে তিনিন হাপ্তা তাইনম রেগে মুম্বাই রে 26/11 রিনা নুন মারাং হামলা হুইলেনা গাতিকো লাহাতে হো সানাম লোলো হাতাঙ্গিয়া কোয়া হামলা কো তাইনম পাকিস্তান বিরুদ্ধ শাস্তি এমো রিনা কথা কো হড়কো রাকাব বাড়ালে রেহো ওনা কথা কো দো বাং বন কানহিড়া তাহে অক্তো পারম কারিনা তাঙ্গি রে তাহেন হুয়ু তাহে নিত আর নেতারা ভারত দো ললো হাতাঙ্গিয়া কো বিরুদ্ধ জিরো টলারেন্স পলিসিয়াতে লাহাক কানা আর আবু ওনা রেনাং অর্জহ বন নিয়েল জামেটা গাতি কো নেস দো 9/11 হিলুগা ললো হাতাঙ্গিয়া কোয়া হামলা রেনাং হো বাগে মোট সেলমা পুরক কানা আমেরিকা রিনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রে যাহে বিন দুসিয়ান হড়কো জীবিকো আদ লিডা ওডে আমেরিকা পরে আবো ভারত রিন হড়কোকে বাড়তি কো তাহে কানা ইজা দিশা মেনা আন 2004 সাহিত রে পিএম ইন বিনাবেন তাইনম তিনরে আমেরিকান চালাও লিনা তো নিউ ইয়র্ক রে ইন উনকো বিন দুসিবান নগরিয়ে কো মান আঞ্জলে চালা কো লাগিন ইন সেটার লেনা আর তেহিন আর মিদ ধাও ভারত রেন কোটি কোটি নাগরীয় কো পাহটা সেজ খন দুখ আকান ঘরাজ কো বাখরা ইহ দুখ ইন সদরেট কানা ইন রেন দুলড়ো দিসম হড় তেহিন গাপা দিসম রিয়া মিটং আটি মারাং চিতর তেয়ার কানা নোয়া চিতর রে দো আপে হো হেনা পেয়া আপিয়া ঘরঞ্জ কো হইনা আন আপে আড়ে পাশে রেন হড় কো হইনা কোয়া ইঞিন এরড়িতা ভারত রিয়া হড় লেখা বাবদে দেশম রিয়া যতম পনত আর কেন্দ্র হতেতে শাসনক কান পনত করে নোয়া বাবদতেনা পৈলো ধাপদো সতাকানা পেগেল 12 কারোর খন হো বাড়তি ঘরঞ্জ করে না বাডাই জংতেনা কো দাখিল হই ঠিক আকানা নিত দো লাদাখ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ড রেয়া মুস্কিল আনা ঠাঁও করে আর বরফতে পেরেজ আকান ঠাঁও করে নোয়া কামি দো চালাক কানা ওডে খন আইমা উদ্গাওয়ানা কথা কো আবো সামাংরে হেজ আকানা উত্তরাখণ্ড রে হড় লেখা কামি দো চামৌলি রিয়া মাড়া আতো খন এহব আকানা মাড়া দো দিসম রিয়া পৈলো উতরা আতো মেনতে মেনগ কানা মাড়া রে যত খম লাহাতে 8/11 উমের রেন পূর্ণিমা রাউত জি ঠেন খন নোয়া লেখা কামি দো এতহব আকানা উত্তরকাশি রিয়া বাগোরি আতোরে হোমস্টে চালাবেন কান হরদেউ সিং রানাজি দো ডিজিটাল তালমা দারাইতে নিজেরা অনুরোম নিজে তেগে দেখিল কানা গাতিকো হড় লেখা দো আবু সানাম কোয়া জাতিয়ারি অঙ্গীভার কানা ইন্দো গেমর আগস্ট রেহ দিসম হড় কুইন দেলাওয়াত কো তাহে যে নোয়া বাবদতে আপে নিজেরা অক্ত নিহত অডং জংতাবন পে হড় লেখা ইদিকাতে নিজেরা অনুরোম নিজেতে দাখিল লাগিতে নোয়া সুবিধা দো আডিতে আলগা গিয়া আপে আপিয়া মোবাইল দারাইতে গে নিজেরা আর নিজের ঘরঞ্জ রেয়া অনুরোম কপে দখিল দাঁড়িয়া নোয়া সুবিস্তা দো হিন্দি সাঁওতে গে তুর গোটাং পার্সিতে নামগ কানা গাতে কো নোয়া খাতির আপে দো হড় লেখা রেয়া অনলাইন পোর্টালতে বলন হুয়ুগ তাপিয়া নোয়া পোর্টাল দো হুয়ুগ কানা ac.census.gov.in নোয়া পোর্টাল রে বল কাতে আপে আপিয়া মোবাইল নাম্বার তে লগ ইন পে আপিয়া ঠিকানা দাখিল পে আপিয়া ঘরঞ্জ সাঁও জপোড়াকান ডগর কো পেরেজ পে ইনে তাইনম সাবমিট গট কাপে নোয়া পুরো কামি রে প্রায়

থাপন দো রাজা ভীম দেবে করাও লেথা গাতিকো আপে ইন যুগ বাবদে উহের পে তিনরে নুন মারাং জারপা হইলি না সোমনাথ মন্দির লেখানা পতিয়াহু রেনা নুন মারাং তালমা রাপুড হইলি না আর আইমা জায়গা করে হো জারপা হইলেন খান যাহা লেকান সমাজাগ গে আর বাং শাসন তরিনা গে মনে দাঁড়ে দো লাবার কো গিয়া হুনাং মেনখান রাজা প্রথম ভীমদেব দো এখেন গজনি বিরুদ্ধে দো বাই মুকুবিল তেহেন ইন সাঁতে কিছুক সময় ভিতরি তেগে মোঢেরা সূর্য মন্দির দো দোহড়া কারতেই বিনাও রুয়ার চলে দা নুনকান আত্মা দাঁড়ে হতে তেগে সোমনাথ মন্দির দো বার বার রাপুড় লাঁদুর লেন পরে হো দোহড়া কায়তে আর হো বিনাও রুয়ার দিওয়াকানা গাতিকো মোঢেরা সূর্য মন্দির রে হো পরের যুগ রে হো জারপা দো বাং থির লিনা তাইনুমতে আলাউদ্দিন খিলজি আর হো মিদ্ধাও বস্তু করি রিনাং নোয়া হাহাড়া মোজ মন্দির দয় রাপুড় লেদা মেনখান গাতে কো আবো ভারত রেন হর সিং চাঁদোয়া দেওয়া সেবা দো বাস্তু আর মন্দির করে সুমুং দো বাংবন কামিয়া আবো সিং চাঁদো দেওয়া সেবা ওনা রেনা মিট তেতেদ দো মার্শাল দাড়ে সাঁড়েশ আর বে মুচাদ রেনা উনুদ গৌ নিয়ে কহো কানা এতে মোঢেরা হো তেহিন দো সূর্য মন্দির সুমুং লাগিদ দো বাং বাড়াইয়া বিচকম গুজরাট রেনা নোয়া আতো দো দিসম রেনা পৈলো সূর্য আতো সোলার ভিলেজ মেনতে বেনাও কানা মোঢেরা দো তেহিন পুরোপুরি বেড়া তারাস্তে চালাক কানা আর দিসম সামাগ্রে সাস্টেনেবিলিটি রেয়া মিট দৈকেই সাপ রাখাবা কানা মোঢেরা রে সাংঘারিয়া কো লাগিদতে আডি লেকানা নেলজং লেকানা আর সুবিস্তা করে না কামি এতহব হুয়ে কানা জানুয়ারি রে সাকরা তাইনম ওডে মোঢেরা এনেজ পরব রেয়া কামিহরা হো সাপড়া নোয়ারে দো ভারত রেনা লাকচার আর শাস্ত্র এনেজ করে না হাহাড়া সাপড়াও না হুয়ান এই খোঁজ আপে সানাম কো মিদ দাও মোঢেরা একাল চালাত তাবন পে আর ভারত রেনা নোয়া গরব জং লেকান আগিল লাকচার ধন নেল জং তাবন পে গাতে কো এনাং সাও আবোয়া জপড়াও তেহিন হো আডিগে হরিয়ার গিয়া নোয়া দানাং রে উনকু কোয়া আলাই আর খাটালি মেনা আন যাহাই কদো এনতে নোয়া আর হো কো গাহির কাক কানা তামিলনাড়ু রে তিরুচিরাপল্লি রেনা মানপ্পারাই রে নৌকানা গে মিট নেল জং লেকানা কুরুমুটু হুয়ুক কানা মিটটেন কলেজ রে ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজ সাও জপড়াও কানে এ সিলভারাজু গমকে নোয়াই লাহা ইদিরা মিটটেন লেকচার জহ উনি দো আইরেন মিট স্টুডেন্ট ঠেন খন মিটবার মারে মুঠেন কো বাবদেই বাড়াই নাও লেলা নোয়া সাতাম বাবদ চার্চা তাইনম উনি দো ফিল্ড ভিজিট রেনা এ প্ল্যান কেদায় নোয়া ভিজিট রে উনি দো ভেগার ভেগা টোঠা করে আড়িগান মুঠেন কো নাম কেদা আর মারে মন্দির কো নাম কেদা এনাং আর সেদাই সাও জপড়া রেনা নোয়া দো মিটটেন রস্কা সাতলা রিক কানা নৌকা কাতে আবু আবুয়া আগিল ধন কো বাবদ আর হো নাপাই সহি মন বাড়াই দাঁড়িয়া দিসম রেনা এটা হিস করে হো নৌকান কুরুমুটু কো করাও গানোয়া নোয়া কতে তো আবু আবুয়া নাগাম সুর খন নেল জং আর বাড়াই জং রেনা দাঁও বন নামা এই রেন দুলড়ো দিসম হর তিনিন মাহা তাইনম গে সেকেন্ড অক্টোবর কানা বঙ্গা বারাক বাপুয়া জানাম মাহা বাপু দো আবু জিউ রেনা আইমা মান্তারে এম আকার বোনা সাফাসাফি হো ওনা কো মুদ্রে মিটটাং কানা পেরাই গে আবো সুর সুপুর করে সাফাসাফি সাও জপড়াও কান আইমা কামিহরা কো বোন নেলা নোয়া কো কামিহরা আডি গে রস্কা আর উদ্গ লিকানা কানা সোশ্যাল মিডিয়া রে হো নোংকান চিত্র কো নোংকান ভিডিও কো নোংকান রিলস কো লেতার গে আবোয়া মনে ওরা সুরদিন গে ইন নোংকানা আইমা কুরুমুটু কোন নেলা কানা মধ্যপ্রদেশ রেনা মিট জায়গারে কিছু জুয়েন কো গাড়া সাফাই রেনা কো কামি কানা উনকুয়া হুডি ঞ কুরুমুটু রে গোটা সমাজ সেলেদক কানা নোংকা গে অন্ধ্রপ্রদেশ রেন জুয়েন কো মারে পুখুরি কো আর কুঞ কো কো সাফাই দা নোয়া কোতে আবোয়া মারে অন ধন কো ওনা কো দোহড়াতে আরু ফেরাও কা রেনা কামি কো কামি হুয়ুক কানা মুম্বাই রে কিছু জুয়েন কো সামুদ কাতা কো সাফাই রেনা কো কুরুমুটু ইদা হাপ্তা পিছিগে জাহান বাং জাহান বিচ রে সাই সাই জুয়ান গাতে কো শহর সেটের গাতে কো মিদুক কানা ফার্চা ফার্চি গাতে কো সেবাই রা নোডে দিল্লি রে গিদ্র আর জুয়ান কো দো আর হড় কো জবরা কো ভেগার ভেগার দহয় লাগিতে
ᱟᱨ ᱟᱵᱚᱣᱟᱜ ᱟᱰᱮᱯᱟᱥᱮ ᱠᱚᱨᱮ ᱥᱟᱯᱷᱟ ᱥᱟᱯᱷᱤ ᱫᱚᱦᱚᱭ ᱞᱟᱹᱜᱤᱫ

দেখো চেং খাবেন কোয়া পশ্চিম বাংলার জুয়ান পাঠুয়া কো ওরেন হড়কো সাও সেলেট কাতে পিকনিক ঠাঁও করে বাজার কোকো সাফাই না গাতে কো নোয়া সানাম কামি হরা করে মিটাং কাথা আডি সলহেতে নেল নামোয়া ওখানে তো মিট হড়ে এহব আকাদ ইনে তাইনম উনি সাও আর হুঁ সাঙ্গে হড়কো জপড়াবেনা গাদেল বাড়তি চালাবেনা নোয়া গেতো দিসম হড়া সামেলাই সেনেলেট কানা বাপু লাগিদতে আবোয়া যতক্ষণ মজ মন আঞ্চলে দো নিয়ে সাফা সাফি গে কানা ইরেন দুলেড়ো দিসম হড় আবু সাচার হে দবন রুখিয়েই খান এতে আবুদে এখেন দারে নড়ি সে জীব জীবলি সুমুং দো বাবন রুখে কোয়া আবু ওনা গোটা জীবন ব্যবস্থা বন কেটে যেত কানা দিসম রিয়া ভেগার ভেগার হিঁস করে হুয়ুক কান কিছু কান কুরুমুটু কো নোয়া হুনুদিস দো আডি নাপায় ধারাতে কো সাপ রাকাবেট কানা গাতিকো আসাম রে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মেনান মিন অক্তো তাহেকানা যখন নড়ে হাতি কোয়া তাহেন ঠাঁও তাহেকানা মেনখান বই বইতে বীর রিয়া হাসারে মানুয়া কোয়া দখল বাড়তি ইদিনা যা খাতির হাতি কো নোয়া টোঠা খন সাগিন তেকো চালাবেনা পেসের মা লাহা নোয়া হাসা দো জবর দখল খন ছাড়াও হয়ে কানা আর নিত নোয়া রেনা হাহাড়া অর্য সামাংরে হেজ আকানা হাতি নোডে আর হোকো রুয়ার হেজ আকানা যাহা টোঠারে আডি সেরমা খন উনকু বাকো সেটেরো তাহেন তেহিন ওরে দোহড়াতে হাতি কোয়া পাল নেল নামোক কানা গাতে কো আসাম লেগে আর মিটাং নাপায় কুরুমুটু হয়ে কানা নোয়া কুরুমুটু দো মিট আডি হুডিন জিয়েলি পিগমি হগ বাঞ্চাও লাগিতে কানা মিট অক্তো নুকু কোয়া বাঞ্চাও তাহেন রে মুহিম মান্ডরা কান তাহেন উন মঠে তুরুই গোটাং পিগমি হকাতে মিট কনজারভেশন প্রোগ্রাম এতহব লেনা উনকু দোহড়াতে বীর রে আড়া হইলেনা উনকুয়া তাহেন লাগিতে গ্রাস ল্যান্ড হো সাজাও হইলেনা তেহিন নোয়া প্রোগ্রাম খাতিরতে পিগমি হক রিয়া লেখা মিট সাই আরে গেল খন হো জাস্তি গড় আকানা গাতে কো পুরকিত সাও আবুয়া সগাই দো এখেন সাজাও জোগাও দোহো সমুং ধাবিত দো বাং কানা আড়ি ধাও আবু পুরকিত বন সামটাওয়া এনখান ওনা প্রকৃত গে উন্দো আবুয়া জিউন রেনা আশ্রা হইবে না আ পশ্চিম বাংলা রিয়া সুন্দরবন রে কিছু গান তীরল নোয়া সগাই রেনা মিট উদ্গাওয়ানা দৈক কো সদরেদা ঝড়খালি রেন নুকু তীরল কো ম্যানগ্রোভ রিয়া বীর কো তিয়ারেদা নুকু মুদ্রে জস্তি গে উনকু তীরল কো কানা কো যাহাই রেন জাওয়াই কো দো তারু এটাকতে জীবি চালাওলেন তাকোয়া জাওয়াই কো কো বেড়াবেন তাইনম উনকু দো সুন্দরবন খনগে জীবন খান্ডাও রেনা আশ্রাহ কো নাম আকাদা উনকু দারাইতে রহয় আকান ম্যানগ্রোভ দো তেহিন আতু কো লাগিদতে পুরকিত রিয়া মিট সুরুখিয়া এটে লেকা বেনাও কানা আর নোয়া কো রহয় কাতে নুকু তিরলা কোয়া আই উপায় হো হুয়ুক কানা গাতে কো আবো সাচার হে বোন রাখি জোগাওয়া পুরকিত রিয়া বারাবরি বোন মেদ লুতুরা আর ওনা রেনা হুনার কো রাখি জোগাও কাতে বোন দহয়া আবোয়া নোংকানা যত রিক্ষ কদো আগাম পিঁড়ি কো লাগিদ আবোয়া আঙ্গিভার কানা ইরেন দুলেড়ো দিসম হড় হালেগে দিসম রে লাখ লাখ জুয়ান কো নিশা রেনা বিরুদ্ধ রে ড্রাগ রেনা বিরুদ্ধ রে মিট আডি গে মহতানা কিরিয়া কো হাতাও কাদা জুয়ান কো আকো নিজে হো নিশা খন সাহারে তাহেন লাগিদ কিরিয়া কো হাতাও কাদা আর নিয়ে সান্দেশ এটা হড় কো হাবিজ সেটের কাক রেনা আঙ্গিভার হো কো হাতাও কাদা নিয়ে কো সানামাগ গে হুয়ুক কানা নেশা মুক্তি ইউবা অভিযান নিয়ে তালাতে নিয়ে অভিযান দো মিট সাই হাপ্তা হাবিজ চালা আ নিয়ারে মাই ভারত রেন ভলেন্টিয়ার্স কো সেলেট মেনা আকাদ কোয়া এনেসে সাও জোপড়াও কান আবরেন জুয়ান কোহো নিয়ারেন হিঁস কানা কো স্কুল কলেজ আর জেগেত বিদ্যাগার কোহো সাওতে মেনা কোয়া আর আইমা সাওতা আরি আর বঙ্গাবুরু রে পতিয়াও দহান গঠন কোহো নিয়ারে কো সেলেট আকানা পারমেন তিন দিন থেকে দিসম জাকাত রে হাজার হাজার কিরিয়াতাং আখড়া আর চেঙ্গাওনা কামিহরা কো হুই আকানা গাতিকো নিয়ে অভিযানে মিটাং কথা খাস কাতে মজিং আইকাও কাদা ওনা দো কানা নেশা মুক্তি কা সন্দেশ আবরিন জুয়ান কো নিজেতে আপড়ে পার্সিতে আকো লেখা কাতে নিয়ে সন্দেশ কো লাহাই দিয়েত কানা মন কি বাত রেহো জুয়ান গাতে কো নেহরাত কো তাহে যে জুয়ান কো আপড়ে ক্রিয়েটিভিটি কো দারাইতে নিয়ে অভিযান রে কো সেলেদ মামেনতে আর ইহিন কুসি কানা যে হাজার হাজার জুয়ান কো নিয়ে রে কো লাহাই একানা মাই ভারত রে এনথেম স্লোগান রাইটিং আর ডাহার গায়া লেকান ভিন ভিন হেপ্রাও

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শিক্ষাঙ্গন থেকে
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। আজ শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আমরা এসে পৌঁছেছি নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে, বাদকুল্লা ইউনাইটেড একাডেমি। 75 বছরেরও বেশি পুরনো এই স্কুল কত শত গল্প বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সবুজ গাছপালায় ঘেরা শান্ত এই প্রাঙ্গণে পা রাখতেই এক অদ্ভুত ভালো লাগা মন ছুঁয়ে গেল। চলুন আপনাদের জানিয়ে দিই কিভাবে পৌঁছালাম এই শিক্ষাঙ্গনে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন ধরে 2.5 ঘন্টা পথ অতিক্রম করে কৃষ্ণনগরের ঠিক আগেই পড়ে বাদকুল্লা স্টেশন, আর স্টেশনের একদম কাছেই এই শিক্ষাঙ্গন। আজ আমরা ঘুরে দেখব এই স্কুল, কথা বলবো এখানকার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে। চলুন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে পৌঁছেই প্রথমে আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে।
2: নমস্কার, আমি বাদকুল্লা ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক ডক্টর হিমাদ্রি পাল। সবচেয়ে বড় কথা, আমি প্রধান শিক্ষক, সেই সাথে আমি এই বিদ্যালয়েরও ছাত্র এবং এই বিদ্যালয়ে আমি 6 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে 2019 সাল থেকে আছি। এই বিদ্যালয়ে 1947 সালে এলাকার গুণমুগ্ধ মানে গুণবান যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের অনুপ্রেরণায় আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তাদের মধ্যে একজনের নাম উল্লেখ না করলেই নয়, তিনি হলেন ফণীভূষণ মণ্ডল। তিনি তার দক্ষতায় এবং তিনি প্রথম হেডমাস্টার মশাই হিসাবে এই বিদ্যালয় বহুদিন পরিচালনা করেছেন। পরবর্তীতে কিরণবাবু বা লক্ষ্মীকান্তবাবু এবং এরকম সুশান্ত ব্রহ্ম স্যার, এরা অনেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং এই বিদ্যালয়ের যাতে উন্নতি হয় তার জন্য তারাও সচেষ্ট ছিলেন। আমাদের বিদ্যালয়ের 2টো মাঠ এবং সেই 2টো মাঠের খেলাধুলোর জন্যই বাদকুল্লাতে খুব সমাদৃত এবং বিখ্যাত। আমাদের বিদ্যালয়টা 1945 সালে স্থাপিত হয় তৎকালীন অবিভক্ত বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সুরাবুদ্দিন সাহেবের হাত ধরে, এবং তিনি উদ্বোধন

0: দিন কিন্তু এসেছিলেন এবং নদিয়া জেলা শাসক ছিলেন নাসির উদ্দিন সাহেব, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় কথা, বাতকুল্লার এবং তৎপার্শ্ববর্তী এলাকার সেই সময়ে যারা অনেক পয়সা, অন্য অর্থ বা অন্য সামগ্রিক দিয়ে এই বিদ্যালয়টা গড়ে তুলেছিলেন, তাদেরকে আমরা আজকের দিনে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা আজকেও কিন্তু আমাদের এখানে সেই সময় থেকেই সায়েন্স, আর্টস এবং কমার্স পড়ানো হতো এবং সেই 1960 সালে কিন্তু তৎপার্শ্ববর্তী এলাকায় কমার্স স্ট্রিমটা কিন্তু এখানেই শুধুমাত্র ছিল। তার পার্শ্ববর্তী প্রায় 20-30 কিলোমিটার বেস করে সব ছাত্রছাত্রীরা এখানে কিন্তু পড়তো এবং সেই সময় এটা কোয়েড স্কুল ছিল। পরবর্তীতে এটা বয়েজ হয়, এখন আবার এই 2019 সালের পর থেকে আমরা 11-12 সেকশনটাকে আবার কোয়েড হিসাবে পারমিশন পেয়েছি এবং তারপর আমরা 2022 সালে থেকে আমাদের ইংলিশ মিডিয়াম চালু রয়েছে এবং এখনও ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম সব ধরে প্রায় 1900 কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। প্রতি বছরই আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সেটা যথেষ্টই ভালো হয়, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মাস্টারমশাই, দিদিমণি যারা রয়েছেন তারা এতটা দরদ দিয়ে পড়ান, ছাত্রছাত্রীদের তৈরি করার চেষ্টা করেন। এটা হয়তো অন্য জায়গায় পাওয়াটা খুব মুশকিল, খুব খুব মানে দক্ষতার সাথে তারা করেছেন। তার ফলাফল কি, এবছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে এবং সেই পঞ্চমটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হওয়াতে সে কিন্তু বারবার বলেছে শুধু স্কুলের টিচারদের কাছ থেকে তার এই যে পাওনা, এটা সবচেয়ে বড় কথা। 11-12 ক্ষেত্রেও একই জিনিস, 12-এও যে ছেলেটি এবার আমাদের এই নদিয়া জেলার মধ্যে বেশ আকর্ষণীয় রেজাল্ট করেছে, 477 নম্বর পেয়েছে, সেই ছেলেটিও কিন্তু খুব ভালোভাবে সে পড়াশুনো করে এবং করেছে। বিশেষত আমাদের সায়েন্স স্ট্রিমে যে সমস্ত প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় আছে, সেগুলো তো দক্ষতার সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা প্র্যাকটিক্যাল এবং পঠন পাঠনের যে জায়গাগুলো, আধুনিক জায়গাগুলো সেগুলো তুলে ধরছেন। সবথেকে বড় কথা, ইংলিশ মিডিয়াম সেকশনে কিন্তু স্মার্ট বোর্ড এবং সাথে বড় টিভি দিয়ে তাদেরকে সমস্ত রকম আধুনিক লার্নিংয়ের যা ব্যবস্থা সেটাকে থাকছে। আর এলাকার মানুষজনের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করছি যাতে করে এক উন্নত সমাজ তৈরি করা যায়, যেখানে বাতকুল্লা ইউনাইটেড একাডেমির নাম যেন আরও অনেক ওপরে ওঠে।
1: প্রধান শিক্ষক মহাশয়ের কথায় স্কুলের সমৃদ্ধ ইতিহাস এবং আগামী দিনের ভাবনার সুন্দর একটা ছবি ফুটে উঠল। একটি স্কুল মানেই তার পেছনে থাকে একটা টিম ওয়ার্ক। আসুন এবার আমরা কথা বলে নিই এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে।
2: আমি শ্রী পার্থ শর্মা সরকার, বাতকুল্লানেট একাডেমির বিজ্ঞান শাখার বায়োলজি বিভাগের শিক্ষক এবং পদাধিকার বলে স্কুলের সহপ্রধান শিক্ষক। এই স্কুলের সঙ্গে আমি দীর্ঘ প্রায় 25 বছর যুক্ত আছি এবং স্কুলের সুখ দুঃখ সব কিছুর সঙ্গেই, ওঠানামার সঙ্গেই আছি। এবং এই স্কুলের আমি নিজেও একসময় ছাত্র ছিলাম, বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তো স্কুলের কর্মজীবন থেকে আমি এই স্কুলের সায়েন্সটা পড়াচ্ছি এবং এখানে প্রচুর ভালো ভালো ছাত্র বিগত বছরে বেরিয়েছে, প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই এই স্কুল থেকে বেরিয়েছে। তবে মোটামুটি 13-14 সাল থেকে স্কুলের প্রায় প্রতি বছরই 2-3 জন করে ডাক্তার নিট কোয়ালিফাই করছে। নিটটা শুরু হয়েছিল 16 সাল থেকে, তার আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং পরবর্তীকালে নিট, এই কোয়ালিফাইটা আমাদের স্টুডেন্টরা করছে। এবং আমাদের স্কুল থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় জয়েন্ট এন্ট্রান্স মেন এবং প্রিলি দুটোর ক্ষেত্রেই স্কুলে বহু ভালো ভালো ছেলে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং স্কুলের ছাত্ররা বর্তমানে ইউএসএ, কানাডা, তারপর ইউকে এই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত আছে। আমাদের বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ এবং সুবর্ণ জয়ন্তী বর্ষে সেই সমস্ত প্রাক্তন ছাত্রদের কাছ থেকে আমরা দুহাত তুলে সাহায্য পেয়েছি এবং তাদের সহযোগিতা পেয়েছি। এবং এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষাতে তো 2026-এ সারা পশ্চিমবঙ্গের মধ্যে ফিফথ হয়েছে, 2021-22-এ আমাদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে সেকেন্ড হয়েছিল। এছাড়া 16 সালে আমাদের স্কুল থেকে সারা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা বিজ্ঞান বিভাগে ফার্স্ট হয়েছিলাম এবং সর্বক্ষেত্রেই প্রায় আমরা কলেজিয়েট স্কুলকে, নদিয়ার শ্রেষ্ঠ স্কুল যেটা, তাকেও আমরা বিট করেছি বেশ কয়েকটি ক্ষেত্রে। এই স্কুলে একজন শিক্ষক হিসেবে এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি এই স্কুল সম্পর্কে যথেষ্ট গর্ববোধ

0: করি। আশা করি স্কুল যেভাবে চলছে, যদি ঠিকঠাক মতো আরও শিক্ষক পাওয়া যায়, তাহলে বিদ্যালয়ের পড়াশুনোকে অগ্রগতিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব। এবং স্কুলের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
1: স্যারকে অনেক ধন্যবাদ জানাই। শিক্ষকদের দূরদর্শিতাই এই স্কুলের আসল শক্তি, তা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে পড়াশোনার পাশাপাশি এই স্কুলের ছাত্ররা সংস্কৃতি চর্চাতেও কতটা এগিয়ে, চলুন এবারে শুনে নেওয়া যাক।
2: নমস্কার, আমি বিপ্রদীপ গুহ, বাতকল্লাই অনার্ট একাডেমির হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি আবৃত্তি আফ্রিকা পরিবেশন করতে চলেছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ক্ষণ ক্ষণ মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা দয়াময় দেবতার নামে, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তের প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার।
1: ভারী সুন্দর আবৃত্তি, কবিতার এই ছন্দ আমাদের মন ছুঁয়ে গেল। আর এই সুন্দর মনন তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা নেন ভাষা ও সাহিত্যের শিক্ষক শিক্ষিকারা। চলুন এবারে কথা বলে নেওয়া যাক এই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক মহাশয়ের সঙ্গে।
3: আমি কৌশিক দে, বাতকুল্লা ইউনাইটেড একাডেমির বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের শিক্ষক এবং এই বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত। আমাদের এই বিদ্যালয় এতত অঞ্চলের অত্যন্ত প্রাচীন বিদ্যালয়গুলির একটি এবং অবশ্যই শিক্ষাক্ষেত্রে এবং পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে এবং ক্রীড়াক্ষেত্রে এই বিদ্যালয় অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন অতিবাহিত করেছে। আমাদের বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি যেটাকে আমরা কো-ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলি, সেই বিষয়টিতেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের এখানকার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয় স্তরে, জেলা স্তরে, এমনকি রাজ্যস্তরেও অত্যন্ত সুনামের সঙ্গে এবং সাফল্যের সঙ্গে তাদের দক্ষতা প্রকাশ করে আসছে। আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতার রাজ্যস্তরে অংশ নিয়েছে, সেখান থেকে তারা পুরস্কার পেয়েছে, মক পার্লামেন্টে একাধিকবার তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, মক পার্লামেন্ট কুইজ কম্পিটিশানে প্রেসিডেন্সি বিভাগের যে কটি জেলা আছে তার মধ্যে তারা প্রথম স্থান অর্জন করেছে, কলা উৎসবে রাজ্যস্তরে জেলা থেকে প্রথম হয়ে রাজ্যস্তরে নৃত্য প্রদর্শনে অংশ নিয়েছে, এছাড়াও আরও অজস্র বিষয়ে তারা সাফল্য পেয়েছে। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চলে, তার মধ্যে প্রতি দু বছর অন্তর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে ছাত্ররা নাটক প্রদর্শন করে, গান, নাচ, আবৃত্তি, এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা স্কুলের অভ্যন্তরে সেই সময় হয়। এবছর যেমন ওয়াল পেন্টিং কম্পিটিশান একটা গুরুত্বপূর্ণ ভাবনা বা জায়গা নিয়েছিল, একাধিক দেওয়ালে আমরা ছাত্রছাত্রীদের দিয়ে পরিবেশ ভাবনামূলক ছবি আঁকিয়ে একটা প্রতিযোগিতা করেছিলাম। এছাড়াও সমস্ত অনুষ্ঠানেই আমাদের ছাত্ররা এবং ছাত্রীরা তারা এগিয়ে আসে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে। এর পাশাপাশি অবশ্যই উল্লেখ করতে হয় ক্রীড়াক্ষেত্রের কথা। ক্রীড়াক্ষেত্রে বাতকুল্লা ইউনাইটেড একাডেমির সুনাম

0: দীর্ঘদিনের এবং বিভিন্ন ক্ষেত্রে ফুটবলে অ্যাথলেটিক্সে তারা জেলাস্তর শুধু না রাজ্যস্তর পেরিয়ে জাতীয় স্তরেও তারা অংশ নিয়েছে এবং পুরস্কার পেয়েছে। এরকম একাধিক কৃতি ছাত্র আমাদের স্কুলে অতীতে ছিল এবং এখনও আছে। সুতরাং সবটা মিলিয়ে আমি বলতে পারি যে পড়াশোনাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করছে, ঠিক তেমনি সাংস্কৃতিক ক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রে এবং আরও যত ক্রিয়েটিভ ফিল্ডগুলো আছে সেই জায়গাগুলোতেও, সৃষ্টিশীলতাতেও তারা যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে এবং আমরা যতদূর সম্ভব তাদের সেই সহায়তা করার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি এবং আশা রাখি ভবিষ্যতে তারা আরও তাদের নিজেদের দক্ষতা ও প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
1: স্যারকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবছর এই স্কুল থেকে সারা রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে একজন কৃতি ছাত্র, তাই গোটা স্কুলে এখন আনন্দের জোয়ার বইছে। চলুন সরাসরি কথা বলি সেই কৃতি নক্ষত্রের সঙ্গে।
2: নমস্কার, আমি দৈপেন বিশ্বাস, আমি বাতকুল্লা ইউনাইটেড একাডেমি হাই স্কুলের ছাত্র। আমি এবার মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছি এবং নদিয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মায়ের অবদানের পাশাপাশি আমার বিদ্যালয়ে এর সকল শিক্ষক শিক্ষিকার অবদানও অনেকটা বেশি। আমার সকল শিক্ষক শিক্ষিকা যাদের থেকে আমি যাদের কাছে পঞ্চম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি তারা আমাকে নিজেদের সন্তানের মতো ভালোবাসে, আমার সকল সমস্যা আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের সাহায্য ছাড়া আমি এই মাধ্যমিকে এতটা সাফল্য সত্যি পেতাম কিনা সেটা আমি বলে উঠতে পারছি না। সেই কারণে আমার এই অবদানের পিছনে আমি সবার আগে আমার বিদ্যালয়ের কথাই বলবো। আমার বিদ্যালয়ে আমার যে কটা ক্লাস হতো আমাকে সবকটা ক্লাসে সবকটা স্যার ম্যাম এসে আমাকে তারা নিজেরা যতটা পারতেন আমাকে সাহায্য করার চেষ্টা করতেন এবং আমি যেহেতু নিয়মিত ক্লাসে আসতাম সে কারণে নিয়মিত যে সমস্ত ক্লাস হতো সে সমস্ত ক্লাসে স্যাররা নিয়মিত এসে সে সমস্ত টপিক পড়াতেন এবং সেই টপিকগুলো ঠিকঠাক করে আমি বুঝতাম এবং আমাকে তারা এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতেন এবং আমি সেই পরামর্শ সঠিকভাবে মেনে চলার জন্যই আমি আজকের সারা রাজ্যে পঞ্চম স্থান অধিকার করতে পেরেছি। যে কথা না বললে চলে না সে কথাটি হলো আমার টেস্ট পরীক্ষার পর যখন স্কুল বন্ধ থাকে সেই সময় আমি স্কুলে এসে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে সাহায্য চেয়েছিলাম যাতে যে টপিকগুলো আমার বুঝতে অসুবিধা হচ্ছে সেই টপিকগুলো যাতে আমি সেই সময় স্কুলে এসে স্যারদের কাছ থেকে স্যার ম্যামদের কাছ থেকে বোঝার জন্য এসেছিলাম এবং তারা আমাকে সে সমস্ত টপিক সঠিকভাবে বুঝিয়েছিল। এমনকি কিছু কিছু পরীক্ষাও তারা নিয়েছিল। মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটা বিষয়ে মক টেস্ট নিয়েছিলেন এবং সেই মক টেস্টের প্রশ্নগুলো থেকে মাধ্যমিকে অনেক প্রশ্ন এসেছে এবং সেই মক টেস্ট দেওয়ার জন্য আমি মাধ্যমিকে যে আত্মবিশ্বাসের সাথে দিতে গিয়েছিলাম তার জন্য আমার পরীক্ষা এত ভালো হয়েছে। সত্যি কথা বলতে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য ছাড়া আমি মাধ্যমিকের পঞ্চম স্থান অধিকার করতে পারতাম না। এই কারণে আমি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং আমি যেন সবসময় তাদের আশীর্বাদ আমার মাথার ওপর পাই।
1: অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানাই। রাজ্যে পঞ্চম স্থান, এই সাফল্য যেমন শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ফসল তেমনি শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও বড় বিষয়। সে কথাই উঠে এলো কৃতি শিক্ষার্থীর কথায়। পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও এই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা কতটা সফল, আসুন শুনে নেওয়া যাক এই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কণ্ঠে একটি নজরুল গীতি, শুনে নিলাম আমরা।
3: নমস্কার, আমার নাম শ্যামায়ন বিশ্বাস, আমি বাতকুলা ইউনাইটেড একাডেমি হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। আমি আজ একটি নজরুল গীতি পরিবেশন করছি। আমার সঙ্গে তবলায় সহযোগিতা করছেন শ্যাম গোস্বামী।

0: নমস্কার।
1: নজরুল গীতির এই সুর যেন মনকে একাত্ম করে দিল। শুধু মাতৃভাষা বা সঙ্গীত নয়, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শিক্ষার ভিত মজবুত করাটাও সমান জরুরি। তাই এবার আমরা শুনে নেব এই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক মহাশয়ের বক্তব্য।
2: নমস্কার, আমি কৌশিক নন্দী, আমি বাতকুল্লা ইউনাইটেড একাডেমির ইংরেজি বিভাগের শিক্ষক। আমাদের এই স্কুলটি বাংলা মিডিয়াম ছিল, কিন্তু গত 3 বছর ধরে আমরা এখানে ইংলিশ মিডিয়াম সেকশনও চালু করতে পেরেছি। ইংলিশ মিডিয়ামে এখন ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 7, এই 3টে ক্লাস ইংলিশ মিডিয়ামে চালু হয়েছে। বাংলা মিডিয়ামের পাশাপাশি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস, সেই সিলেবাসই ফলো করে ইংলিশ মিডিয়ামেও পড়াশোনা চলছে পাশাপাশি। এবং এটা কিন্তু আমাদের ক্লাস 10 অবধি চলবে, মানে একটা করে বছর যায় এবং একটা করে ক্লাস বাড়ছে। সেই হিসাবে 3 বছর আগে শুরু হয়েছে, এখন ক্লাস 7 অবধি আছে, এরপরে 8, 9, 10 এটাও কিন্তু আগামীতে হবে। সেই জন্য যেসব ছাত্রছাত্রীরা মনে করবে যে আমরা ইংরেজি মাধ্যমে যুগের সাথে তাল মিলিয়ে আমরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করব, তারা কিন্তু আমাদের এই বাতকুল্লা ইউনাইটেড একাডেমিতে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজি মিডিয়ামেও কিন্তু পড়াশোনা করতে পারে।
1: স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা শুনে নিই এই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর কিছু কথা।
3: I am Vidya Sharma, a student of class 6 from Bhatkala United Academy, and today I am standing before you to speak about something

0: that shapes every part of who we are. Refreshment and rituals. Unlike traditional educational concepts that focus primarily on curriculum, school culture reflects traditions, school structure addresses operational elements such as schedules and politics with procedures, while school culture consists norms that influence how those structures are experienced and encountered. Inclusivity. It brings together students from different backgrounds, teaching them to respect various traditions and viewpoints. Values and discipline. It instills moral values, helping children grow into responsible and compassionate citizens. Holistic growth. By participating in arts like sports and festivals, students develop confidence and emotional intelligence. Now, government has declared a new program named Vidyanjali. This will help in development of our schools. Thank you. Have a nice day.
1: সব ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্য সত্যি গর্বের। তবে ছাত্রছাত্রীদের এই সাফল্যের পেছনে যারা মায়ের মতন এই শিক্ষাঙ্গনে আগলে রাখেন, তারা হলেন এই শিক্ষাঙ্গনের শিক্ষিকাবৃন্দ। এমনই একজন স্নেহময়ী এবং পথপ্রদর্শক এই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মহাশয়া। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তার কিছু অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন।
2: আমি কঙ্কন সরকার, ভাতকুল্লা ইউনাইটেড একাডেমির বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা। আমি এই স্কুলের শিক্ষিকা হিসাবে 2014 সালে জয়েন করেছি এবং এখানে যে পরিবেশটা পাই সেটা ভীষণ একটা সব কিছু মিলে, যেমন সাংস্কৃতিক দিক থেকে এখানকার ছেলেমেয়েরা ভীষণ উন্নত, সেরকম পড়াশোনাতেও তাদের অনেক আগ্রহ আছে এবং আমরা তাদের সঙ্গে ভীষণভাবে আন্তরিকভাবে তাদের সঙ্গে মিশি। তাদের যে অসুবিধা সুবিধা ওগুলোরা আমাদের সঙ্গে শেয়ার করে এবং সেক্ষেত্রে আমাদের ওদের সঙ্গে যোগাযোগ করতেও ভীষণ সুবিধা হয়। এই যে ব্যাপারগুলো, স্টুডেন্টের সঙ্গে টিচারের যে একটা সামগ্রিক যোগাযোগ, যেটা আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে শুনতে পাই যে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের মেলবন্ধন হয় না, তারা একত্রে বা তাদের মধ্যে কোনো যোগাযোগ হয় না, নিজেরা নিজেদের কথা শেয়ার করে না, এটা কিন্তু আমাদের স্কুলের ক্ষেত্রে ঠিক নয়। কারণ আমরা আমাদের স্টুডেন্টকে ভীষণভাবে নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসি এবং তাদের কেয়ার করি, তাদের যাতে আরও ভালো হয় সাংস্কৃতিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, মানুষ হিসেবে। এটাই বলতে পারি যে আমিও ভীষণ গর্বিত যে আমার এই স্কুলের স্টুডেন্টদের নিয়ে এবং আমি এই স্কুলের শিক্ষিকা হতে পেরেছি বলে। নমস্কার।
1: ম্যাডামের কথায় যেন এক পরম স্নেহ আর আশীর্বাদ মিশেছিল। 75 বছরের এই দীর্ঘ পথ চলা, এত এত স্মৃতি আর আজকের এই গৌরবময় সাফল্য, সব মিলিয়ে বাতকুল্লা ইউনাইটেড একাডেমি আমাদের মনে একটা স্থায়ী জায়গা দখল করে নিল। এখান থেকে আজ বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু রেখে যাচ্ছি অন্তহীন শুভকামনা। একদম শেষে রইল এই বিদ্যালয়েরই এক ছাত্রের কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু অংশ। ভালো থাকবেন, নমস্কার।
3: আমি সৌনক ভৌমিক, আমি বাতকুলা ইউনাইটেড একাডেমির হাইস্কুলের 8ম শ্রেণীর ছাত্র। আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরি প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে, হে থায় হো থায় পাগলের উপ্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর।
1: শুনছিলেন অনুষ্ঠান শেষ। শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, প্রযোজনায় শুভঙ্কর দে।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
5: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
6: ডেঙ্গু বা ম্যালেরিয়া,

0: মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
0: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
0: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এখন নজরুল গীতি, শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়।

এখন শুনছিলেন নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ভক্তি গীতি শিল্পী মহুয়া নন্দী, প্রথম গানটির রচয়িতা স্বামী তপনানন্দ।

প্রথমে স্বামী তপনানন্দ, পরে দাশরথী রায়ের লেখা ভক্তিগীতি শুনলেন শিল্পী মহুয়ানন্দে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটু পরেই রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে

0: নগর খড়গপুর মালদা ও বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল ৬টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: বুখার আয়া হিসে নজরআন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে আর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে আর মচ্ছরো কো পনপনে সে রোকে।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ৬ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন লোকগীতি, শিল্পী রুমা মুখোপাধ্যায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন রুমা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথম গানটি অর্চনা ছবি থেকে, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

শ্যামল মিত্রর কণ্ঠে জিটি রোড ছবির গান শুনলেন। এবারের গানটি বাঘিনী ছায়া ছবি থেকে, শিল্পী রুমা গুহঠাকুরতা।

ছায়াছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রুমা গুহ ঠাকুরদার কণ্ঠে শুনছিলেন বাঘিনী ছবি থেকে এই গানটি। এবারে শেষ পর্যন্ত ছবির একটি গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ পর্যন্ত ছবির গান শুনলেন। এবারের গানটি আশা ভোঁসলে ও কাকুলি ভট্টাচার্যর দ্বৈত কণ্ঠে, ছবির নাম আগুন।

আশা ভোঁসলে ও কাকলি ভট্টাচার্যর দ্বৈত কণ্ঠে আগুন ছবির গান শুনলেন। এবারের গানটি অমিত কুমারের কণ্ঠে অনুরাগের ছোঁয়া ছবি থেকে।

অমিত কুমারের কণ্ঠে শুনছিলেন অনুরাগের ছোঁয়া ছবির গান। এবারের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবি অজস্র ধন্যবাদ।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন অজস্র ধন্যবাদ ছবি থেকে এই গানটি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের এই পর্যায়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন। এখন সাগর সেনের কণ্ঠে এই গানটি।

পিন্টু ভট্টাচার্যের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

সকাল নটায় গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় নীলিমা সাঁতরা, 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়াশা চক্রবর্তী, বেলা 12:00 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক, 12:15 দোতারা শিল্পী সুবল দত্ত, 12:00 33 মিনিটে উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, বিষয় ভ্রমণ কথা, অতিথি শ্রেয়সী লাহিড়ে, 2:30 ছায়াছবির গান দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 2018 এশিয়ান গেমসের ব্রিজ কার্ড খেলার স্বর্ণপদক বিজয়ী শিবনাথ দে সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জন্য মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা রামধনু কলমের বিজয়ী 3 জন শিক্ষার্থী আয়ুষ দাস, সৃজয়ী দাস ও দেবলীনা নেয়ার সঙ্গে কথা বলবেন বেদন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে কথিকা শহীদ ভগৎ সিং বলবেন রবিলাল হাঁসদা, এরপর লোকগীতি পরিবেশনায় লক্ষ্মীরাম মুর্মু, অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, প্রথমে ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এই বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, এরপর মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ, এই বিষয়ে সোমাগিরির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোন ইন অনুষ্ঠান বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে অতিথি ডাক্তার আশিস কুণ্ডুর সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌম্যজিৎ পাল, 9:30 অনুরোধের আসর, 10:10 সেবা সংকল্প অভিযান, 10:30 নজরুল গীতি মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোহিনী ভট্টাচার্য, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী রাজীব চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত সুদীপ্ত গাইনের কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস, 6:45 অতুল প্রসাদের গান মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 আধুনিক গান শিল্পী সোহিনী ভট্টাচার্য, 8:50 দোতারা শিল্পী সুবল দত্ত, 9:10 রাসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দুটি অনুষ্ঠানেরই উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী রাজীব চক্রবর্তী, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক, 5:20 উর্বাশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি বার্তা, 7:10 শিল্প ও সংলাপ নারকেল মালা আর বাদ্যযন্ত্রের ব্যবসা, এই বিষয়ে উদ্যোক্তা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন দুর্বাদে, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে স্প্যানিশ গিটার বাজিয়ে শোনাবেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, এরপর পাশ্চাত্য সঙ্গীতের অন্যান্য অনুষ্ঠান উপস্থাপনে রাজীব বসাক, 11:10 হিন্দি ছবির গান, শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা, গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97%, সবচেয়ে কম 68%, গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি আর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই, আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি, স্টুডিওর ঘড়িতে এখন 12:15 হয়ে 53 সেকেন্ড, জয় হিন্দ।